0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: একশো সাত মেগাহার্টজ FM রেইনবোয় শুনছেন আনন্দধ্বনি, রবীন্দ্রনাথের গান আপনাদের সঙ্গে আমি তপারতি। এরপরের শিল্পী প্রথমে রাহুল মিত্র, তারপরে সুচিত্রা মিত্র।

সময় একদম শেষের দিকে, তাই বিদায় নেব। আজকের আনন্দধ্বনির শেষ শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি তপারুতি। সবাই খুব ভালো থাকবেন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:02 হয়ে 10 সেকেন্ড, বাংলাদেশ সময় সকাল 6:33 হয়ে 3 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আগামী ২৪ ঘন্টায়। পাওয়া খবর অনুযায়ী আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী জানানো হচ্ছে, আজ আকাশ অংশত মেঘাচ্ছন্ন থাকবে। দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং ২৭ ডিগ্রি সেলসিয়াস। দিনে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৪%, সর্বনিম্ন ৬৭%। আগামী ২৪ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় ঘন্টায় ৪০ থেকে কিলোমিটার প্রতি ঘন্টা বেগে থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং মাঝে মাঝে দমকা হাওয়া সহ ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পর্যন্ত ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের এই সময়ে উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলীয় এলাকায় সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

বাংলার গৌরব রেশমের কাজ। ইউরোপীয়রা চীনদেশ হইতে রেশমের পোকা আনিয়াছিলেন এবং অনেক শত বৎসর চেষ্টা করিয়া তাহারা রেশমের কারবার খুলিতে পারিয়াছেন। তাহাদের সংস্কার চীনই রেশমের জন্মস্থান, চীনেরাও তাহাই বলে। তাহারা বলে খ্রিস্টের 2640 বৎসর পূর্বে চীনের রানী তুঁতগাছের চাষ আরম্ভ করেন। রেশমের ব্যবসা সম্বন্ধে অতি প্রাচীন কাল হইতেই চীন দেশে অনেক লেখাপড়া আছে। চীনেরা রেশমের চাষ কাহাকেও শিখিতে দিত না, ওইটি তাহাদের উপনিষদ বা গুপ্তবিদ্যা ছিল। জাপানিরা অনেক কষ্টে খ্রিস্টের 3rd শতকে কোরিয়ার নিকট রেশমের চাষ শিক্ষা করে। ইহারই কিছুদিন পরে চীনের এক রাজকন্যা ভারতবর্ষে উহার চাষ আরম্ভ করেন। ইউরোপে খ্রিস্টের 1st ও 2nd শতকে স্থলপথে চীনের সহিত রেশমের ব্যবসা চলিত। অনেকে মনে করেন এই রেশমের ব্যবসার জন্যই পাঞ্জাবের শক রাজারা বেশি করিয়া সোনার টাকা চালান। ইউরোপে রেশমের চাষ ইহার অনেক পরে আরম্ভ হইয়াছে, কিন্তু আমরা চাণক্যের অর্থশাস্ত্রে দেখিতে পাই বাংলাদেশে খ্রিস্টের 3-4 বৎসর পূর্বে রেশমের চাষ খুব হইত। রেশমের খুব ভালো কাপড়ের নাম পত্রর্ণ, অর্থাৎ পাতার পশম। পোকাতে পাতা খাইয়া যে পশম বাহির করে সেই পশমের কাপড়ের নাম পত্রর্ণ। সেই পত্রর্ণ 3 জায়গায় হইত, মগধ, পৌণ্ড্রদেশে ও সুবর্ণকুড়ে। নাগবৃক্ষ, লিকুজ, বটগাছ আর বকুলে এই পোকা জন্মিত। নাগবৃক্ষের পোকা হইতে হলদে রঙের রেশম হইত, লিকুজের পোকা হইতে যে রেশম বাহির হইত তাহার রং গমের মতো, বকুলের রেশমের রং সাদা, বট ও আর গাছের রেশমের রং ননির মতো। এই সকলের মধ্যে সুবর্ণকুড়ের পত্রর্ণ সকলের চেয়ে ভালো। ইহা হইতেই কৌশেয় বস্ত্র ও চীনভূমিজাত চীনের পট্টবস্ত্রেরও ব্যাখ্যা হইল। অর্থশাস্ত্রের যে অধ্যায়ে কোন কোন ভালো জিনিস রাজকোষে রাখিয়া দিতে হইবে তাহার তালিকা আছে, সেই অধ্যায়ের শেষ অংশে ওই সকল কথা আছে। অধ্যায়ের নাম কোষ প্রবেশ্য রত্ন পরীক্ষা। এখানে রত্ন শব্দের অর্থ কেবল হীরাজহরত নয়, যে পদার্থের যাহা উৎকৃষ্ট সেইটিরই নাম রত্ন। এই রত্নের মধ্যে অগরু আছে, চন্দন আছে, চর্ম আছে, পাটের কাপড় আছে, রেশমের কাপড় আছে ও তুলার কাপড় আছে। ভারতবর্ষের অন্যত্র যে রেশমের চাষ ছিল একথা চাণক্য বলেন না, তিনি বলেন বাংলায় ও মগধেই রেশমের চাষ ছিল। চাণক্যের পরে কিন্তু ভারতবর্ষের নানা স্থানে রেশমের চাষ হইত, কারণ মান্দাসোরে খ্রিস্টীয় 476 অব্দে যে শিলালেখ পাওয়া যায় তাহাতে লেখা আছে যে সৌরাষ্ট্র হইতে একদল রেশম ব্যবসায়ী মান্দাসোরে আসিয়া রেশমের ব্যবসা আরম্ভ করে এবং তাহারাই চাঁদা করিয়া এক প্রকাণ্ড সূর্য মন্দির নির্মাণ করে। অর্থশাস্ত্র হইতে আমরা যে সংবাদ পাইলাম সেটি বাংলার বড়ই গৌরবের কথা। যদি বাঙালিরা সকলের আগে রেশমের চাষ আরম্ভ করিয়া থাকেন তাহা হইলে তো তাহাদের গৌরবের সীমাই নাই।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন হরপ্রসাদ শাস্ত্রের রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান প্রথম আলো। সুবাদ্য সঙ্গীতে আজ শুনবেন খেয়াল, পরিবেশন করবেন পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, রাগ ভাটিয়ার এবং বৈরাগী। রাগ ভাটিয়ার এবং বৈরাগীতে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

সুবদ্ধ সঙ্গীতে আজ শুনলেন খেয়াল, ভাটিয়ার এবং বৈরাগী রাগে। পরিবেশন করলেন পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। প্রথম আলো অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, একটু পরেই খবর।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। উপরাষ্ট্রপতি সিভি রাধাকৃষ্ণন আজ অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার মুসুনুরু গ্রামে শঙ্কর প্রজাতির ভুট্টার বীজের আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্র নিয়ে কাজ করছে এমন স্টার্ট আপগুলি সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাহাজ নির্মাণ ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার বিষয়ে গুরুত্ব দিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ চার দিনের সফরে জাপান যাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ভারতের দিব্যাঙ্গ পুরুষ ক্রিকেট দলের জয়ী খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। হকি বিশ্বকাপের পদক লড়াই থেকে বিদায় নিয়েছে ভারতীয় মহিলা দল। আসি বিস্তারিত খবরে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার মুসুনুরু গ্রামে ভারতের প্রথম জিনগতভাবে পরিবর্তিত নয় এমন উচ্চ ফলনশীল শঙ্কর প্রজাতির ভুট্টার বীজের আনুষ্ঠানিক সূচনা করবেন। অনুষ্ঠানে কৃষকদের সম্বর্ধনা জানানোর পাশাপাশি কৃষির সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিদের উদ্দেশ্যেও ভাষণ দেবেন উপরাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্র নিয়ে কাজ করছে এমন স্টার্ট আপগুলি সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে। তাদের প্রধান কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে গতকাল মত বিনিময় করেন শ্রী মোদী। আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্ট আপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। একই সঙ্গে দেশে এমন একটি অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে যাতে বিশ্বজুড়ে মানুষ মহাকাশ ক্ষেত্রে নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য ভারতকে পছন্দের গন্তব্য হিসেবে বিবেচনা করে।
1: দুনিয়া ভারতের স্টার্ট আপ কো খোঁজতি হোগি, কোন হ্যায় ইসমে, ক্যোঁকি এক জব ব্রেক থ্রু হোতা হ্যায় তো তুরন্ত লোগো কা ধ্যান জাতা হ্যায়, বহুত লোগো কো হামে জোড়না হ্যায়। हमें ऐसा एक औरा खड़ा कर देना चाहिए कि इस फील्ड में दुनिया भर के लोगों को जिंदगी बनानी है, हिंदुस्तान जाओ, भारत की कोई स्टार्टअप से जुड़ जाओ, भारत की कोई स्पेस एजेंसी से जुड़ जाओ। मैं पक्का मानता हूं जी, पूरा टैलेंट पूल जो है एक मैग्नेट की तरह आपके कारण हम खींच सकते हैं और वो हमारी एक बहुत बड़ी ताकत बन सकता है।
0: উল্লেখ্য, দেশজুড়ে গতকাল জাতীয় মহাকাশ দিবস পালিত হয়। 2023 সালে 23 আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্রযান 3 মিশনে বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এই ঐতিহাসিক দিনটি স্মরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23 আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন। উপরাষ্ট্রপতি সিভি রাধাকৃষ্ণন জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে সমাজ মাধ্যমের এক বার্তায় জানান, মহাকাশ গবেষণায় ভারতের অসাধারণ সাফল্য আসলে দেশের বৈজ্ঞানিক উৎকর্ষ জ্ঞান ও উদ্ভাবনী দক্ষতারই প্রমাণ। অন্যদিকে সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জেনজি ইঞ্জিনিয়ার, কোডার এবং বিজ্ঞানীরা নতুন নতুন প্রযুক্তি তৈরি করছেন। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও বিকশিত ভারত গঠনের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার পূর্ণ

0: সহযোগিতা করছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। কলকাতায় গতকাল গার্ডেনডি শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড জিআরএসি এবং ইয়ান্ত্রা ইন্ডিয়া লিমিটেড YIL এর পাঁচটি ব্রাউনফিল্ড সম্প্রসারণ প্রকল্পের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। গার্ডেনডি শিপবিল্ডার্স ভবনে এই অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইতিমধ্যেই রাজ্য সরকার সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে 1100 একর জমি দিয়েছে। গার্ডেনডি শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স জিআরএসির প্রশংসা করে তিনি বলেন, এই নবরত্ন সংস্থাটি সাম্প্রতিক সময়ে 100 এরও বেশি জাহাজ সরবরাহ করেছে। YIL এর কথা উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই সংস্থা অস্ত্র সরবরাহের পাশাপাশি গবেষণা উন্নয়নের কাজ করছে, জাহাজ নির্মাণ ক্ষেত্রে স্বনির্ভর হয়ে ওঠার উপরেও গুরুত্ব দেন মন্ত্রী।
1: ইয়ান্ত্র ইন্ডিয়া লিমিটেড কি দোনো ফোর্জিং ফ্যাসিলিটি ভারী তোপো নেভাল ওয়েপন্স অর অ্যাডভান্স ডিফেন্স ইকুইপমেন্ট কে লিয়ে হাই কোয়ালিটি মেটালস তৈয়ার করেঙ্গি। इससे हमारे नेवी की ऑपरेशनल रेडीनेस और मैरिटाइम फायर पावर को भी सीधा बल मिलेगा। जब हम अपने जहाज खुद बनाएंगे, स्वाभाविक है कि हमारे फॉरेन एक्सचेंज की बचत होगी और साथ ही साथ हमारा इकोनॉमिक डेवलपमेंट जो है तेजी के साथ आगे बढ़ेगा।
0: অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, জমি, দক্ষ মানব সম্পদ, পরিকাঠামো থাকা সত্ত্বেও বাংলা শিল্প সম্ভাবনাকে এতদিন যথাযথভাবে কাজে লাগানো হয়নি। ডবল ইঞ্জিন সরকারের আমলে উন্নয়নের গতি বাড়ছে। সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমির প্রায় 90% ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। দুদিনের এই সম্মেলন হবে ভার্চুয়াল এবং সরাসরি। দেশে বিভিন্ন নিরাপত্তা বাহিনী এবং পুলিশের 850 জনেরও বেশি আধিকারিক এই সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনে সমসাময়িক বিষয় এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়ে আলোচনা হবে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ ICMR স্পষ্ট করেছে যে H1N1 ভাইরাসের নতুন কোনো স্ট্রেন শনাক্ত হয়নি এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বর্তমানে যে ইনফ্লুয়েঞ্জা স্ট্রেনগুলো ছড়াচ্ছে সেগুলি উত্তর গোলার্ধের জন্য সুপারিশ করা ভ্যাকসিন স্ট্রেনের সঙ্গে ভালোভাবে মিলে যাচ্ছে। ICMR এর বরিষ্ঠ বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ভাইরাসগুলো 2025 সাল থেকেই সংক্রমণ ঘটাচ্ছে। ICMR জানিয়েছে, মৌসুমি ইনফ্লুয়েঞ্জা, যার মধ্যে H1N1ও রয়েছে, সাধারণত নিজে থেকেই কমে যায়। সিকিমের নাথুলা গিরিপথ দিয়ে কৈলাস মানসরোবর যাত্রা গতকাল শেষ হয়েছে। মোট 464 জন তীর্থযাত্রী, 10টি দল এই যাত্রা সম্পন্ন করেছেন। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল ইআইএন নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 4 দিনের সফরে জাপান যাচ্ছেন। শ্রী গোয়েলের নেতৃত্বে ভারতের সর্ববৃহৎ বাণিজ্য প্রতিনিধি দল টোকিও, নাগোয়া এবং ওসাকা সফর করবেন। বাণিজ্য প্রতিনিধি দলে সেমিকন্ডাক্টর, ইস্পাত, অটোমোবাইল, পরিবেশবান্ধব শক্তি, উৎপাদন, স্বাস্থ্য পরিষেবা এবং বিনিয়োগ ও স্টার্ট আপ ক্ষেত্রসহ বেশ কয়েকটি ক্ষেত্রে 200 বাণিজ্যিক প্রতিনিধি রয়েছেন। শিল্প ও বাণিজ্যমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, এই সফরের মাধ্যমে দুদেশের মধ্যে বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব পরিলক্ষিত হবে। ভারত এবং জাপান বাণিজ্য এবং বিনিয়োগ ক্ষেত্রে যখন চুক্তিবদ্ধ হতে চলেছে, সেই সময় এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুদিনের সফরে গতকাল রাশিয়ার রাজধানী মস্কোয় পৌঁছেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তিনি রাশিয়ার প্রথম উপ প্রধানমন্ত্রী ডেনিস মানুতুরুভের সঙ্গে বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক ভারত রাশিয়া আন্তঃসরকারি কমিশনের 27তম অধিবেশনে যৌথভাবে সভাপতিত্ব করবেন। সফরকালে শ্রী জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সেইগেই লাভারভের সঙ্গেও সাক্ষাৎ করবেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন মত বিনিময় করবেন। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি আজ গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিকে প্রত্যাখ্যান করেছেন। তিনি এক পুনরাবৃত্ত কৌশল বলে অভিহিত করে জানান, ইরানের জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ করা ছাড়া ওয়াশিংটনের কোনো উপায় নেই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে ইকোনমি ডি ডে অভিযান শুরু করার কথা বলেছেন। অপরদিকে ইরান জানিয়েছে হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত দেশে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে তাদের এখন থেকে তেহরানকে বিশেষ শুল্ক দিতে হবে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রিজাই জানিয়েছেন এই মাশুল এবং সুষ্ঠু নৌ চলাচল পরিবেশ ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার হবে। মুখপাত্র আরও জানান এই মাশুল কাঠামো হবে নমনীয়। পাকিস্তান সরকার ইমরান খানকে সরকারি হাসপাতালে পাঠানোয় শীর্ষ আদালতে সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দায়ের করেছে প্রাক্তন প্রধানমন্ত্রীর দল। এর আগে শীর্ষ আদালত একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসার নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে ভারতের দিব্যাঙ্গ পুরুষ ক্রিকেট দলের জয়ী খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন। ইন্ডিয়া ইংল্যান্ড মেন্স মিক্স ডিসএবিলিটি টি টোয়েন্টি সিরিজ 2026 জয়ের পর ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় দল। পরে সোশ্যাল মিডিয়ায় পোস্টে শ্রী শাহ জানান দেশের জন্য গৌরব অর্জনের লক্ষ্যে দলের লড়াই ও চেষ্টা প্রশংসনীয়। হকি বিশ্বকাপের পদক লড়াই থেকে বিদায় নিয়েছে ভারতীয় মহিলা দল। নেদারল্যান্ডসের আমস্টেল ভিনে দ্বিতীয় পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করায় সেমিফাইনালের আশা শেষ হয়ে যায় ভারতীয় মহিলা দলের। বেশি গোল করার সুবাদে অস্ট্রেলিয়া শেষ চারে জায়গা করে নিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ অন্ধ্রপ্রদেশে এলুরু জেলার মুসুনুরু গ্রামে শঙ্কর প্রজাতির ভুট্টার বীজের আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন মহাকাশ ক্ষেত্র নিয়ে কাজ করছে এমন স্টার্ট আপগুলি সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জাহাজ নির্মাণ ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন। খবর এখনকার মতো শেষ হল। এর পরের খবর 7:25।
2: আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন। আজ শুনবেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জীবন কথা।
3: কামোদারঞ্জন রায় নামে তিনি বিশেষ পরিচিত নন, তার পরিচয় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নামে। কামোদারঞ্জনের বাবা কালীনাথ রায় ছিলেন আরবি, ফার্সি এবং সংস্কৃতে সুপণ্ডিত। তার 8 সন্তানের মধ্যে তৃতীয় কামোদারঞ্জনের জন্ম 1863 সালের 10ই মে বাংলাদেশের কিশোরগঞ্জের মশুয়া গ্রামে। 5 বছরেরও কম বয়সে তার বাবার এক পুত্র সন্তানহীন আত্মীয় জমিদার হরিকিশোর রায়চৌধুরী দত্তক নেন কামোদারঞ্জনকে। কামোদারঞ্জনের নতুন নামকরণ হয় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পড়াশুনোয় ভালো হলেও তাতে তেমন আগ্রহ ছিল না, বরং ঝোঁক ছিল বাঁশি, বেহালা এবং সঙ্গীতের প্রতি। বৃত্তি নিয়ে প্রবেশিকা পরীক্ষা পাশ করে কলকাতায় এসে উপেন্দ্র কিশোর ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। বিএ পাশ করে ছবি আঁকা শিখতে শুরু করেন। ওই সময়ই ব্রাহ্ম সমাজের সদস্য হন। 1886 সালে তার বিয়ে হয় ব্রাহ্ম সমাজের বিশিষ্ট সমাজ সংস্কারক দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের মেয়ে বিধুমুখীর সঙ্গে। তাঁদের 3 ছেলে 3 মেয়ের মধ্যে পরবর্তীকালে সুকুমার রায় এবং সুখলতা রাওয়ের নাম উল্লেখযোগ্য। তরুণ বয়সেই উপেন্দ্র কিশোরের সাহিত্য চর্চায় হাতেখড়ি ঘটে এবং তৎকালীন শিশু কিশোর পত্রিকা সখা, বালক, সাথী, সখা ও সাথী, মুকুল ইত্যাদির সঙ্গে যুক্ত হন। 1883 সালে ছাত্রাবস্থায় সখা পত্রিকায় তার প্রথম লেখা ছাপা হয়। ছড়া, কবিতা, গান, গল্প, নাটক, বৈজ্ঞানিক প্রবন্ধ, রূপকথা, উপকথা, পৌরাণিক কাহিনী ও বৈজ্ঞানিক কল্পকাহিনী রচনাসহ শিশু কিশোর সাহিত্যের প্রায় সবকটি শাখায় বিচরণ করেছেন তিনি। নিজের লেখা বইয়ে নিজেরই আঁকার সচিত্র উপস্থাপন উপেন্দ্র কিশোরের প্রকাশনার এক বিশেষ বৈশিষ্ট্য। ছবি আঁকায় বরাবর পাশ্চাত্য রীতির তেল রং এবং কালিও কলমের ব্যবহার করে এসেছেন। জল রঙেও দক্ষতা ছিল। তার সম্পাদনায় 1913 সালে বিখ্যাত শিশুতোষ মাসিক পত্রিকা সন্দেশ প্রথম প্রকাশিত হয়। এখনও পত্রিকাটি শিশুমহলে সমান জনপ্রিয়। উপেন্দ্র কিশোর শিশু কিশোরদের জন্য বহু বই লিখেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছোটদের রামায়ণ, ছোটদের মহাভারত, মহাভারতের গল্প, ছোট্ট রামায়ণ, টুনটুনির বই এবং গোপীগায়েন, বাঘাবাইন। উপেন্দ্র কিশোরের প্রথম বই ছেলেদের রামায়ণ প্রকাশিত হয় যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে। এই বইটি সমাজে অতি আদরের সঙ্গে সমাদৃত হয়, কিন্তু বইটির মুদ্রণ নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট ছিলেন তিনি। 1885 সালে বিদেশ থেকে তখনকার দিনের আধুনিকতম মুদ্রণ যন্ত্রাংশ নিজের খরচায় আমদানি করেন কলকাতায়। সেই সঙ্গে 7 নম্বর শিবনারায়ণ দাস লেনে নতুন ভাড়াবাড়ি নিয়ে ইউ রায় অ্যান্ড সন্স নামের নতুন ছাপাখানা খোলেন। সেখানকার একটি ঘরে উপেন্দ্র কিশোর নিজের আঁকার স্টুডিও খোলেন এবং হাফটোন ব্লক প্রিন্টিং নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা চালান। 1911 সালে তিনি তার বড় ছেলে বিখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়কে বিলাতে পাঠান ফটোগ্রাফি ও মুদ্রণ সম্বন্ধে উচ্চশিক্ষা লাভ করার জন্য। শিশু সাহিত্যিক, বাংলা ছাপাখানার অগ্রপথিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন একাধারে লেখক, চিত্রকর, প্রকাশক, শখের জ্যোতির্বিদ, বেহালাবাদক ও সুরকার। 1915 সালের 20 ডিসেম্বর মাত্র 52 বছর বয়সে প্রয়াত হন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী।
2: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জীবন কথা।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

বন্ধুরা, জানিয়ে দিই আজকে রাতের হারানো দিনের গানের বিষয়। নাগরিক ব্যবস্থাপনা, উঁচু দালান কোঠা, পাকা রাস্তা, যানবাহনের সুবিধা, জীবিকার সন্ধান, এইসব কারণেই অবিরাম ছুটে চলা মানুষ ভিড় করে শহরে। সময়ের ব্যস্ত চাকায় পিষতে থাকে মানুষের সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলো। ব্যস্ত শহরের দূষিত বাতাসে আটকে পড়া মন তাই ছুটে যেতে চায় দিগন্তের কাছে, সবুজ গ্রামের ওপর নীল আকাশ যেখানে ছাদ হয়ে আছে। যারা যেতে পারছেন তারা তো যাচ্ছেন, যারা পারছেন না তাদের জন্য আজ হারানো দিনের গানে থাকবে টুকরো টুকরো গ্রামের ছবি, সঙ্গে থাকবেন পাপড়ি ভট্টাচার্য। আজ ঠিক রাত ১১টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, শুনতে ভুলবেন না বন্ধুরা।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা।

সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আজকের শিল্পী দেবাদৃতা মল্লিক ভদ্র।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন দেবাবৃতা মল্লিক ভদ্রের কণ্ঠে। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

0: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
2: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন বর্ষাকালে সবজির রোগ পোকা নিয়ন্ত্রণ। এ বিষয়ে বলছেন রাজ্য সরকারের কৃষি বিভাগের প্রাক্তন উপ কৃষি অধিকর্তা সঞ্জয় ভট্টাচার্য।
3: দেখুন, এখন এই বর্ষার সময়ে আপনাদের জমিতে যে ফসলগুলো রয়েছে তার মধ্যে বেগুন, ঢ্যাঁড়স, উচ্ছে, ঝিঙে এই ধরনের লতানো ফসল এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোতে আপনাদের চাষ করতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে বেগুনের এই সময় ডগা ও ফল ছিদ্রকারী পোকা অত্যন্ত ব্যাপক আকারে দেখা যায়। গাছে নরম এবং আগাটা ঢলে পড়ে এবং ঢলে পড়া অংশটি লম্বলম্বী চিরলে দেখতে পাবেন যে হালকা গোলাপি লেদা পোকা। এই লেদা পোকা ভেতরে ক্রমশ ঢুকে যায় এবং ফলের মধ্যেও ঢুকে যায়। কাজে এটা নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে কিন্তু শুধু কীটনাশক প্রয়োগ করে সম্ভব হবে না। তার জন্য আপনাদের যে আক্রান্ত ঢলে পড়া যে ডগাগুলো আছে এবং ফলগুলো আছে সেগুলো নষ্ট করে ফেলতে হবে এবং একটা ব্লেড দিয়ে ঢলে পড়া কুচি ডগাটা কেটে এবং আক্রান্ত ফলগুলো কেটে মাটির নিচে পুঁতে দিতে হবে। এছাড়া ফেরোমেন ফাঁদ আছে, সেই ফাঁদ ব্যবহার করতে হবে। মাটিতে কার্টাপ হাইড্রোক্লোরাইড ফিপ্রোনিল দানা প্রয়োগ করতে হবে। প্রথমেই আপনাকে নিম তেল 10,000 ppm 3 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে এবং বিটি ব্যাসিলাস থুরেনজেনেসিস এটাও স্প্রে করলে কিন্তু আপনি উপকার পাবেন। পরে আক্রমণ বেশি হলে নোভাল নিউরন অথবা পিনোস্যাট এই ধরনের যে কীটনাশকগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। প্রথমেই কীটনাশক ব্যবহার না করে নিম তেল ব্যবহার করবেন এবং নিম তেল ঘন ঘন ব্যবহার করলে কিন্তু আক্রমণের প্রাদুর্ভাবটা কমবে। এছাড়া এই সময় আপনাদের বেগুনের সঙ্গে অন্যান্য ফসলেও লাল মাকড়, দয়ে পোকা এগুলো ব্যাপক আক্রমণ হয়। লাল মাকড় পাতার নিচে আক্রমণ ঘটায়। এক্ষেত্রে সালফার জাতীয় যে কীটনাশক আছে অথবা ডাইফেনথিউরন এই ধরনের কীটনাশকগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে 1-2 ml প্রতি লিটার জলে গুলে। আর একটা বড় সমস্যা এই সময় যখন একটু গরম বেশি হবে, বৃষ্টির ভাবটা কম থাকবে, এই সময় দয়ে পোকার আক্রমণ এই বেগুন গাছে বা এই লতানো ফসলগুলোতে ব্যাপক আক্রমণ হয় এবং পাতার তলদেশে সাদা দয়ের মতন পোকা থাকে। অতিরিক্ত আক্রমণে একদম মানে পাতা ঝরে পড়ে এবং ফল ফুল নষ্ট হয়ে যায় এবং এই সময় আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে গাছে বড় কালো পিঁপড়ে দেখা যায় এবং এর যে নিয়ন্ত্রণের পদ্ধতি সেটা হচ্ছে আক্রান্ত অংশ পোকাসহ সাবধানে তুলে নষ্ট করতে হবে, কালো পিঁপড়ের বাসা নষ্ট করতে হবে। আর আগেই আমি বলেছি যে নিম তেল বা কার্টাপ হাইড্রোক্লোরাইড এবং এক্ষেত্রে ইমিডাক্লোরোপিড কিন্তু খুব ভালো কাজ দেয়। 0.5 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। আর এছাড়া বিভিন্ন যে রোগের মধ্যে এখন আপনাদের যে সমস্যা করবে ছত্রাক ঘটিত রোগ, সেই ছত্রাক ঘটিত

0: ঢলে পড়া রোগের জন্য ট্রাইকোডারমা ভিডি বা ট্রাইকোডারমা হারজিনিয়াম স্প্রে করতে হবে, অথবা কপার অক্সিক্লোরাইড বা ডাইথেনএম 45 বা কার্বেন্ডাজিম এগুলো ব্যবহার করতে হবে। যদি কার্বেন্ডাজিম ব্যবহার করেন তাহলে 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে ভালো করে গাছে ভিজিয়ে দিতে হবে। আর এই সময় আরেকটা সমস্যা খুবই দেখা যায়, সেটা হচ্ছে শিকড় ফোলা রোগ। বিভিন্ন ধরনের বেগুন বা লতানো সবজিগুলোর কথা যে বললাম, এখানে শিকড় ফোলা রোগ মানে মাটির কৃমি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে এটা নিয়ন্ত্রণের জন্য দানাদার কীটনাশক যেমন প্রয়োগ করা উচিত, এবং তার সঙ্গে সঙ্গে নিম খোলও ব্যবহার করতে পারেন। তবে এগুলো ব্যবহার করলে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, কাজেই রাসায়নিক না ব্যবহার করে আপনারা নিম খোল এবং জৈব সার হিসাবে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার ব্যবহার করলে অনেকটা উপকার পাই। আর এখানে ট্রাইকোডারমা ভিডি যদি মিশিয়ে দেন তাহলে কিন্তু এই ধরনের যে কৃমি সেই কৃমিটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। আর একটা কৃষক বন্ধুদের ক্ষেত্রে যেটা বলবো সর্বশেষে, যে স্প্রে কিন্তু 100 লিটার জল স্প্রে দমনে ব্যবহার করতে হবে। স্প্রের সঙ্গে কোনো অনুখাদ্য মেশাবেন না বা অন্য কোনো কীটনাশক মেশাবেন না। আর হচ্ছে বিকেলের দিকে স্প্রে করুন, বিকেলে স্প্রে করলে ভালো ফল পাবেন। এবং স্প্রেটা কিন্তু অবশ্যই ন্যাপস্যাক স্প্রেয়ার দিয়ে বা ফুড স্প্রেয়ার দিয়ে স্প্রে করলে কিন্তু আপনার ফসল আপনার সুস্থ থাকবে, নিয়ন্ত্রণে থাকবে।
1: এতক্ষণ শুনলেন বর্ষাকালে সবজির রোগ পোকা নিয়ন্ত্রণ, এ বিষয়ে বললেন রাজ্য সরকারের কৃষি দপ্তরের প্রাক্তন উপ কৃষি অধিকর্তা সঞ্জয় ভট্টাচার্য।
2: কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানটি এখানে শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। এখন জানিয়ে দেব আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। সকাল 7:05 শুনবেন লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনা সাধনা রায়। সকাল 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় সাধনা রায়। 8:30 অতিথি শক্তি সাধন মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানস প্রতিম দাস, শুনবেন প্রথম পর্ব। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, পরিবেশন করবেন পণ্ডিত সৌমিত্র লাহিড়ি, রাগ ললিত। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় পৃথা কুণ্ডু। 10:30 রামধনু, শ্যামা সঙ্গীত, শুনবেন মধুরা ভট্টাচার্যের কণ্ঠে। রজনীকান্তের গান শুনবেন দেবাশিস বসুর কণ্ঠে। সকাল 11:00 সংগ্রহশালা থেকে গান, 11:15 নজরুল গীতি, শুনবেন অনুপম দাসের কণ্ঠে। 11:30 রম্যগীতি, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় শ্বেতা চৌধুরী। 12:30 লোকসঙ্গীত, দুপুর 1:00 নাটক বাতিল রেকর্ড, রচনা স্বপ্নময় চক্রবর্তী, নাট্যরূপ নিবেদিতা সেন, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। দুপুর 1:40 বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে 3:30, 3:35 অনুরোধের আসর। বিকেল 4:05 মহিলাদের আসর, শুনবেন ছবি ঘর, উপস্থাপনা শর্মিষ্ঠা দত্ত। বিকেল 4:35 বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনা অনুক্তা ঘোষাল। সন্ধে 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনা নীলাদ্রি সেন। সন্ধে 6:20 ক্ষেত খামারের কথা, গবাদি পশুর বর্ষাকালীন রোগ ও প্রতিরোধ, এ বিষয়ে বলবেন ডক্টর ইন্দ্রনীল সামন্ত, তার সঙ্গে কথা বলেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সন্ধে 6:50 আপনার স্বাস্থ্য, বয়সকালে নিদ্রাহীনতা, এই বিষয়ে বলবেন ডক্টর শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়। সন্ধে 7:00 নাটক বাতিল রেকর্ড পুনঃপ্রচারিত হবে। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, প্রফেসর রক্তিম হালদারের সঙ্গে আলাপচারিতায় ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, পরিবেশন করবেন পণ্ডিত অলোক লাহিড়ি, রাগ মিয়া কিম্মালহার, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন সৌমেন নন্দী। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। রাত্রি 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: کاش بانی مچی.
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে আসুন বেরিয়ে যান ভারতে এই অনুষ্ঠানটি, উপস্থাপনায় আমি সাধনা রায়। দুই বাংলা শ্রোতা বন্ধুদের সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আসুন বেরিয়ে যান ভারতে। আমি জানি আমার ভ্রমণ পিপাসু বন্ধুরা অধীর আগ্রহে অপেক্ষা করেন এই অনুষ্ঠানটি শোনার জন্য, কারণ এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন নতুন নতুন বেড়ানোর ঠিকানা আপনাদের জানিয়ে দিই। আজও তেমনি আমরা পৌঁছে যাব কেরালার মুন্নারে।

সমুদ্রতল থেকে 1600 মিটার উচ্চতায় মুথিরাপুরা, নল্লাথান্নি ও কুন্ডালা এই তিনটি পার্বত্য নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই শৈল শহর মুন্নার। একসময়ে দক্ষিণ ভারতে ব্রিটিশ সরকারের গ্রীষ্মকালীন রিসর্ট ছিল এটি। বিস্তৃত অঞ্চলে ইতস্তত ছড়ানো চা বাগিচা পাক দিয়ে আঁকাবাঁকা হয়ে ওঠা রাস্তা এবং অবসরকালীন সুযোগ সুবিধা এই শহরটিকে জনপ্রিয় রিসর্ট টাউন তৈরি করেছে। এই অরণ্যের উদ্ভিদকুল এবং তৃণভূমিতে জন্মানো গাছগুলির মধ্যে অদ্ভুত একটি গাছ হল নীলাকরঞ্জি। এর ফুল প্রতি 12 বছরে একবার মাত্র পার্বত্য ভূমিকে নীল রঙে মুড়ে দেয়। শেষবারের মতো ফুল ফুটেছিল 2018 সালে, আবারও ফুল ফোটার অপেক্ষা 2030-এর জন্য। মুন্নারে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমোদি অবস্থিত, যার উচ্চতা 2695 মিটার। হ্যাঁ, ট্রেকিংয়ের জন্য আনাইমোদি একটি আদর্শ স্থান অবশ্যই।

তাহলে আর দেরি নয়, চলুন না ঘুরে আসি মুন্নারের এমন কিছু জায়গা থেকে যা আপনাদের মতো ভ্রমণ পিপাসু বন্ধুদের অনাবিল আনন্দ দেবেই দেবে। আনাইমুদি শৃঙ্গ ভারতের কেরালা রাজ্যে অবস্থিত। এটি দক্ষিণ ভারত ও পশ্চিমঘাট পর্বতমালা দুটিরই সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 2,695 মিটার। কেরালা রাজ্যের ইডুক্কি ও এর্নাকুলম জেলার সীমান্তে, উচ্চতা বললাম ওই যে 2,695 মিটার। এটিকে দক্ষিণ ভারতের এভারেস্টও বলা হয়। আনামালাই, পালানি ও এলাচ পাহাড়ের মিলিত অঞ্চলে এটি অবস্থিত। এই এলাচ পাহাড়ের কথা বলতেই বলতে হয় এই এলাচ পাহাড় কেন নাম হয়েছে, এটি কোথায় বা রয়েছে। এটি দক্ষিণ পশ্চিম ঘাট পর্বতমালার একটি অংশ, যা কেরালার দক্ষিণ পূর্বে এবং তামিলনাড়ুর দক্ষিণ পূর্বে অবস্থিত। আনাইমুদি এলাচ পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। এই এলাচ পাহাড় মধুগান, উরুম্বান এবং ইরুলানের মতো উপজাতিদের আবাসস্থল। যারা চা বাগানে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। চা ছাড়াও এই পাহাড়গুলিতে কফি, সেগুন, বাঁশ এবং এলাচ প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। আর এই এলাচ উৎপাদনের

জন্যই কিন্তু এই পাহাড়টির নাম হয়েছে এলাচ পাহাড়। প্রতি বছর এই পাহাড়গুলির পরিবেশ বান্ধব পরিবেশ, সুগন্ধি চা বাগান এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য বিশ্বের সব প্রান্ত থেকে পর্যটকদের আকর্ষণ করে। এই এলাচ পাহাড় বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে কিন্তু নির্বাচনের জন্য ইউনেস্কোর কাছে পাঠানো হয়েছে এবং সেটি বিচারাধীন রয়েছে। এই এলাচ পাহাড়ে এলাচ ছাড়াও প্রচুর মশলা উৎপাদন হয়। এর এই উচ্চতায় গোলমরিচ, কফি, এটি চাষের জন্য কিন্তু এই আবহাওয়া, ওখানকার পরিবেশ খুব সহায়ক। ভারতের দক্ষিণ প্রান্তে পশ্চিমঘাট পর্বতমালাকে ঘিরে এই এলাচ পাহাড়ের অবস্থান, যা গভীর উপত্যকা সহ একটি পার্বত্য ভূখণ্ড। এর মধ্যে পশ্চিম দিকে প্রবাহিত পেরিয়ার, মুল্লায়ার এবং পাম্বা নদীর অববাহিকাও অন্তর্ভুক্ত। এই পাহাড়গুলি উত্তর পশ্চিমে আনামালাই পাহাড়, উত্তর পূর্বে পায়নি পাহাড় এবং দক্ষিণে আরিয়ানকাভু গিরিপথ পর্যন্ত অগস্তমালাই পাহাড়ের সাথে মিলেছে। এর পশ্চিমাংশ দক্ষিণ মধ্য অঞ্চলে অবস্থিত, যা প্রায় 26% এলাকা জুড়ে রয়েছে এবং পাহাড়ের অন্য অংশটি প্রায় 74% এলাকা নিয়ে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। মন্নারের কাছাকাছি থাকা একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান হচ্ছে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। এই পার্কটি বিখ্যাত বিপন্ন প্রজাতির নীলগিরি থারের জন্য। 97 কিলোমিটার বিস্তৃত এই পার্কটি দুষ্প্রাপ্য প্রজাতির জন্তু এবং পাখির আশ্রয়স্থল। ট্রেকিংয়ের জন্য এই পার্কটি অসাধারণ। কুয়াশায় মোড়া চা বাগিচাগুলো ছবির মতো দেখায়। আর এখানে ওই যে বললাম নীলাকুরিঞ্জি ফুল, নীলাকুরিঞ্জি ফুল যখন ফোটে সত্যি সব যেন মনে হয় নীল কার্পেটে মুড়ে দিয়েছে। প্রকৃতি যেন নিজেকে সাজিয়ে তুলেছে এক নতুন রূপে। এবার চলে আসি পল্লিভাসল। এটি কেরালা রাজ্যের বিখ্যাত একটি হিল স্টেশন মন্ডারের কাছেই অবস্থিত। অত্যন্ত সুন্দর এবং শান্ত পাহাড়ি একটি গ্রাম। এটি কেরালার প্রথম জলবিদ্যুৎ প্রকল্পের জন্য বিশ্বজুড়ে পরিচিত। মন্ডার শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি তার সবুজ চা বাগান, কুয়াশাচ্ছন্ন পাহাড় এবং চমৎকার জলপ্রপাতের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। এখানে রয়েছে এর আশেপাশে আরও কিছু দেখার জায়গা, যেমন পল্লিভাসল জলপ্রপাত। এটি মথিরুপ্পা ঝুয়ার নদীর ওপর গঠিত এবং জলপ্রপাতটি ঘন সবুজ বন ও চা বাগান দিয়ে ঘেরা। শহুরে কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশে সময় কাটানো এবং প্রকৃতির ছবির সঙ্গে নিজেকে মিলিয়ে নেওয়ার জন্য একটি আদর্শ স্থান। এই পল্লিভাসল অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় প্রমত্তা জলপ্রপাতগুলির মধ্যে একটি, যা পাহাড়ের বুক চিরে নেমে এসেছে যেন চা বাগানের মাঝখান দিয়ে একটি সংকীর্ণ কাঠের সেতু পার হয়ে এখানে পৌঁছতে হয়, যা বেশ রোমাঞ্চকর এবং ট্রেকিংয়ের জন্য তো অবশ্যই বিখ্যাত। রয়েছে হাইড্রোলিক প্রজেক্ট। এটি কেরালা রাজ্যের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প। 37.5 মেগাওয়াট বিদ্যুৎ এখানে উৎপন্ন হয়। সেপ্টেম্বর থেকে মে মাসে পল্লিভাসল ভ্রমণের জন্য সবচেয়ে আদর্শ সময়। এই সময় আবহাওয়া মনোরম থাকে, আকাশ পরিষ্কার থাকে, চারপাশের পাহাড় কুয়াশায় ঢাকা থাকে। সকালে কুয়াশার মধ্যে দিয়ে জলপ্রপাত দেখার অভিজ্ঞতা সত্যি মনোরম। রয়েছে মাত্তুপেট্টি। মুন্নার শহর থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত এই মাত্তুপেট্টি একটি আকর্ষণীয় স্থান। 1700 মিটার উচ্চতায় অবস্থিত মাত্তুপেট্টি তার কংক্রিটের তৈরি বাঁধ এবং হ্রদের জন্য অত্যন্ত জনপ্রিয়। চারপাশে পাহাড়ে ঘেরা এই হ্রদের মনোরম দৃশ্য সত্যিই উপভোগ্য। অনায়াসে আরামে নৌকবিহার করতে পারেন এখানে আপনি। এখানে কিন্তু সেই যে অত্যধিক বেশি দুগ্ধদানে সমর্থ চামড়ি গায়েও দেখতে পাবেন। এর কাছেই রয়েছে চিন্না কানাল এবং আনাই রাঙ্গাল, মন্ডারের কাছে এই এবং তার জলপ্রপাতটি অবস্থিত, যা কিনা পাওয়ার হাউস জলপ্রপাত হিসেবে পরিচিত। সমুদ্রতল থেকে 2000 মিটার উচ্চতায় এটি খাড়া পাথর থেকে ঝরে পড়ছে।
পশ্চিমঘাট পর্বতমালার অপূর্ব

0: প্রাকৃতিক দৃশ্য রাজিতে সমৃদ্ধ এই স্থান। রয়েছে চা মিউজিয়াম। চা আবাদের উৎস ও বিবর্তনের দিক দিয়ে দেখতে গেলে মুন্নারের নিজস্ব উত্তরাধিকার রয়েছে এই মিউজিয়ামের। এখানে চমৎকার ও আকর্ষণীয় বেশ কিছু বিষয় সংরক্ষণ ও প্রদর্শনের জন্য মিউজিয়ামটি তৈরি করা হয়েছে। মিউজিয়ামে রয়েছে বহু দুষ্প্রাপ্য জিনিসপত্র, তার মধ্যে যেমন হাতে চা তৈরি সংক্রান্ত জিনিসপত্র, মেশিন এবং ফটোগ্রাফ রয়েছে বহু দুষ্প্রাপ্য, এবং চা বাগিচার উন্নতির গল্প লুকিয়ে আছে এখানে। কিভাবে যাবেন? আলুভা থেকে এর রেলওয়ে স্টেশন, সবথেকে কাছের রেলওয়ে স্টেশন আলুভা। আজকের মতো এখানে শেষ করছি আমাদের, আসুন বেরিয়ে যান ভারতে। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্রে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্ট আপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মস্কোতে 27তম ভারত আসিয়া আন্তঃসরকার কমিশনের বৈঠকে সহ সভাপতিত্ব করবেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 4 দিনের সফরে জাপান যাচ্ছেন। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত দেশের জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে তাদের এখন থেকে বিশেষ শুল্ক দিতে হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্র নিয়ে কাজ করছে এমন স্টার্ট আপগুলি সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে। তাদের প্রধান কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে গতকাল মত বিনিময় করেন শ্রী মোদী। আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্ট আপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। একই সঙ্গে দেশে এমন একটি অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে যাতে বিশ্বজুড়ে মানুষ মহাকাশ ক্ষেত্রে নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য ভারতকে পছন্দের গন্ত হিসেবে বিবেচনা করে।
2: দুনিয়া ভারতে স্টার্টআপ কো খোঁজতি হোগি, ভাই কোন হ্যায় ইসমে, কিউকি এক জব ব্রেক থ্রু হোতা হ্যায় তো তুরন্ত লোগো কা ধ্যান জাতা হ্যায়, বহুত লোগো কো হামে জোড়না হ্যায়, হামে এসা এক অরা খড়া কর দেনা চাহিয়ে কি ইস ফিল্ড মে দুনিয়া ভর কে লোগো কো জিন্দগি বানানি হ্যায়, হিন্দুস্তান যাও, ভারত কি কোই স্টার্টআপ সে জুড় যাও, ভারত কি কোই স্পেস এজেন্সি সে জুড় যাও। মে পক্কা মানতা হু জি, পুরা ট্যালেন্ট পুল জো হ্যায় এক ম্যাগনেট কি তরহ আপকে কারণ হাম খিঁচ সকতে হ্যায় আর ও হামারি এক বহুত বড়ি তাকত বান সকতা হ্যায়।
1: উল্লেখ্য, দেশজুড়ে গতকাল জাতীয় মহাকাশ দিবস পালিত হয়। 2023 সালের 23 আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান 3 মিশনে বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এই ঐতিহাসিক দিনটির স্মরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23 অগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার মুসুনুরু গ্রামে ভারতের প্রথম জিনগতভাবে পরিবর্তিত নয় এমন উচ্চ ফলনশীল শঙ্কর প্রজাতির ভুট্টার হাইব্রিড বীজের আনুষ্ঠানিক সূচনা করবেন। অনুষ্ঠানে কৃষকদের সম্বর্ধনা জানানোর পাশাপাশি কৃষির সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। দুদিনের এই সম্মেলনে হবে ভার্চুয়াল এবং সরাসরি। দেশে বিভিন্ন নিরাপত্তা বাহিনী এবং পুলিশের 850 জনেরও বেশি আধিকারিক এই সম্মেলনে যোগ দিচ্ছেন। সম্মেলনে সমসাময়িক বিষয় এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়ে আলোচনা হবে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও বিকশিত ভারত গঠনের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার পূর্ণ সহযোগিতা করছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। কলকাতায় গতকাল গার্ডেন রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড GRAC এবং ইয়ান্ত্রা ইন্ডিয়া লিমিটেড YIL এর 5টি ব্রাউনফিল্ড সম্প্রসারণ প্রকল্পের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। কাডেন্দ্রি শিপ বিল্ডার্স ভবনে এই অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইতিমধ্যেই রাজ্য সরকার সীমান্তে বেড়া দেওয়ার জন্য BSFকে 1100 একর জমি দিয়েছে। গার্ডেনরি শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স GRAC-র প্রশংসা করে তিনি বলেন, এই নবরত্ন সংস্থাটি সাম্প্রতিক সময়ে 100-এরও বেশি জাহাজ সরবরাহ করেছে। YIL

0: এল এর কথা উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই সংস্থা অস্ত্র সরবরাহের পাশাপাশি গবেষণা ও উন্নয়নের কাজও করছে, জাহাজ নির্মাণ ক্ষেত্রে স্বনির্ভর হয়ে ওঠার উপরেও গুরুত্ব দেন মন্ত্রী।
1: যন্ত্র ইন্ডিয়া লিমিটেড কি দোনো ফোর্জিং ফ্যাসিলিটি ভারী তোপো নেভাল ওয়েপন্স অর অ্যাডভান্স ডিফেন্স ইকুইপমেন্ট কে লিয়ে হাই কোয়ালিটি মেটালস তৈয়ার করেঙ্গে। इससे हमारे नेवी की ऑपरेशनल रेडीनेस और मैरिटाइम फायर पावर को भी सीधा बल मिलेगा। जब हम अपने जहाज खुद बनाएंगे स्वाभाविक है कि हमारे फॉरेन एक्सचेंज की बचत होगी और साथ ही साथ हमारा इकोनॉमिक डेवलपमेंट जो है तेजी के साथ आगे बढ़ेगा।
0: তিনি জানান, স্বদেশী অস্ত্রে এখন শক্তিশালী প্রতিরক্ষা মন্ত্রক, অপারেশন সিন্দুরের সেই আত্মনির্ভরতার প্রমাণ স্পষ্ট। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR স্পষ্ট করেছে যে H1N1 ভাইরাসের নতুন কোনো স্ট্রেন শনাক্ত হয়নি এবং আতঙ্কিত হবার কোনো কারণ নেই। বর্তমানে যে ইনফ্লুয়েঞ্জা স্ট্রেনগুলো ছড়াচ্ছে সেগুলি উত্তর গোলার্ধের জন্য সুপারিশ করা ভ্যাকসিন স্ট্রেনের সঙ্গে ভালোভাবে মিলে যাচ্ছে। ICMR এর বরিষ্ঠ বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ভাইরাসগুলো 2025 সাল থেকেই সংক্রমণ ঘটাচ্ছে। ICMR জানিয়েছে, মৌসুমি ইনফ্লুয়েঞ্জা, যার মধ্যে H1N1 রয়েছে, সাধারণত নিজে থেকেই কমে যায়। উপসর্গ দীর্ঘস্থায়ী হলে, বাড়লে বা গুরুতর হলে সময় মতন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মস্কোয় ভারত রাশিয়া আন্তঃ সরকার কমিশনের বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক 27তম বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করবেন। এদিন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভের সঙ্গেও বৈঠক করবেন তিনি। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় হবে। রুশ ফেডারেশনের প্রথম উপ প্রধানমন্ত্রী ডেনিস মান্তুরোভের আমন্ত্রণে দুদিনের সরকারি সফরে গতকাল মস্কোয় পৌঁছেছেন ডক্টর জয়শঙ্কর। ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের সম্পর্কের ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, দুই দেশের রাজনৈতিক নিরাপত্তা, প্রতিরক্ষা, বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সংস্কৃতির মতন বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 4 দিনের সফরে জাপান যাচ্ছেন। শ্রী গোয়েলের নেতৃত্বে ভারতের সর্ববৃহৎ বাণিজ্য প্রতিনিধি দল টোকিও, নাগোয়া এবং ওসাকা সফর করবেন। বাণিজ্য প্রতিনিধি দলে সেমিকন্ডাক্টর, ইস্পাত, অটোমোবাইল, পরিবেশ বান্ধব শক্তি উৎপাদন, স্বাস্থ্য পরিষেবা এবং বিনিয়োগ ও স্টার্ট আপ ক্ষেত্র সহ বেশ কয়েকটি ক্ষেত্রের 200 বাণিজ্যিক প্রতিনিধি এই সফরে রয়েছেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব পরিলক্ষিত হবে। ভারত এবং জাপান বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে যখন চুক্তিবদ্ধ হতে চলেছে সেই সময় এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। টোকিওতে শ্রী গোয়েল জাপানের নেতৃত্বের সঙ্গে বৈঠকের পাশাপাশি সে দেশের বাণিজ্য ও প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত দেশে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে তাদের এখন থেকে তেহরানকে বিশেষ শুল্ক দিতে হবে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রিজাই জানিয়েছেন, এই মাশুল এবং সুষ্ঠু নৌ চলাচল, পরিবেশ ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার হবে। মুখপাত্র আরও জানান, এই মাশুল কাঠামো নমনীয় হবে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি আজ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিকে প্রত্যাখ্যান করেছেন। তিনি একে পুনরাবৃত্ত কৌশল বলে অভিহিত করে জানান, ইরানের জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ করা ছাড়া ওয়াশিংটনের কোনো উপায় নেই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে ইকোনমিক ডিডে অভিযানে শুরু করার কথা বলেছেন। তিনি একে কোনো দেশের ওপর আরোপিত সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বলে উল্লেখ করেছেন এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের আহ্বান জানিয়েছেন তেহরানকে বিচ্ছিন্ন করতে। ট্রাম্প জানিয়েছেন, এই পদক্ষেপ তেল পাচার নেটওয়ার্ক, আর্থিক লেনদেন, এক্সচেঞ্জ হাউস, জাহাজ নিবন্ধন সহ ইরানের প্রধান অর্থনৈতিক লাইফলাইনকে লক্ষ্য করে করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাচ বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেছেন। বৈঠক শেষে এক বিবৃতিতে হামাসকে সতর্ক করা হয়েছে যে তারা যদি গাজা ভূখণ্ড থেকে বেলুন ঘুড়ির মাধ্যমে হামলা না থামায় তাহলে নির্দিষ্ট লক্ষ্যে অভিযান চালানো হবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্রের ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্ট আপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মস্কোতে 27তম ভারত রাশিয়া আন্তঃ সরকার কমিশনের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করবেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 4 দিনের সফরে জাপান যাচ্ছেন। খবর এখনকার মতো শেষ হলো, এবারে শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে সকালের আড্ডা, উপস্থাপনায় আমি সাধনা রায়।

দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুদের সকালের শুভেচ্ছা আর এক রাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সকালের আড্ডা। বন্ধুরা, এই সকালের আড্ডার শুরুতেই যে কথাগুলি আপনাদের বলে দিই, জানিয়ে দিই, তা হলো যে আজকের এই আড্ডায় আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করব, কী কী কথা বলবো সেগুলি। প্রথমেই অবশ্যই জানিয়ে দিই ইতিহাসের পাতা থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এছাড়াও বেশ কিছু খবরাখবর বা বেশ কিছু ঘটনা বা তেমন কিছু গল্প যা আমাদের দৈনন্দিন জীবনে খুব কাজে আসে। আজকে তেমনই কিছু শোনাবো, যেমন ছোটবেলায় কানমোলা খাননি এমন তো কেউ নেই, তো সেই কানমোলা সত্যি কি আমাদের জন্য, শরীরের জন্য ভালো না খারাপ সে সম্পর্কে বলবো, আর বলবো আমাদের খাদ্যাভ্যাস নিয়ে কিছু কথা। তাহলে এই সব শুরুর আগে যেটি আমাদের বলতে হয় যে এছাড়াও রয়েছে আমাদের দৃষ্টিকোণ এবং জানা অজানা, আর রয়েছে মন ভালো করা, আপনাদের পছন্দের কিছু গান। তাহলে গানে গানে বরং শুরু করি আজকে সকালের আড্ডা। শুরুতেই কণ্ঠে রইলেন শিপ্রা বসু।

0: গানে গানে শুরু করলাম আজকে সকালের আড্ডা। এবার একটুখানি সমাজ সচেতনতামূলক বার্তা রইল আপনাদের জন্য।
1: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন, প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
2: মশার বাড় বৃদ্ধি আটকান, পুকুর ডোবা কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া

0: মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।
1: হ্যাঁ, এবার আমরা আসি আমাদের কথায়। যে কথা বলছিলাম শুরুতেই জানিয়ে দিই, ইতিহাসের পাতা থেকে গুরুত্বপূর্ণ কেন আজকের দিনটি সে কথা। আজ আন্তর্জাতিক স্ট্রেঞ্জ মিউজিক দিবস, অর্থাৎ স্ট্রেঞ্জ অদ্ভুত মিউজিক দিবস। আর আজকে 24শে আগস্ট কলকাতা দিবস। ঐতিহাসিকভাবে এই 24শে আগস্ট দিনটিকে কলকাতা শহরের প্রতিষ্ঠা দিবস বা জন্ম দিবস হিসেবে ধরা হয়। 1690 সালের এই দিনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা জব চার্নক সুতানুটি নামক স্থানে পদার্পণ করেছিলেন বলেই মনে করা হতো। তবে 2003 সালে কলকাতা হাইকোর্টের এক রায়ে জানায় যে কলকাতা শহরের কোনো নির্দিষ্ট জন্ম দিবস নেই এবং জব চার্নক শহরের প্রতিষ্ঠাতাও নন। তাই এই মতানৈক্যে না গিয়ে আমরা বরং এই ভেবে নেই আমাদের সেই পুরনো ধারণা অনুযায়ী যে আজকে দিনটিতে আমাদের কলকাতা শহর প্রতিষ্ঠা হয়েছে বা তার জন্মদিবস। সুতরাং এই কথা ভাবতে ভাবতে কলকাতা সংক্রান্ত কলকাতার নস্টালজিয়া নিয়ে একটি গান শুনে নিই বরং।

প্রিয়তমা কলকাতার কিছু নস্টালজিয়াতে আমরা তখন ছিলাম। এবার বরং বলি সেই আদ্যিকাল থেকে আমাদের যে খাদ্যাভ্যাস, তো হঠাৎ করে আমরা সেখানটাকে চেঞ্জ করে ফেলছি কি না, আমাদের শরীরকে তৈরি করতে হবে, আমাদের বডি ফিটনেস বাড়াতে হবে, আমাদের ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে, সেজন্য কিছু বিদেশি খাবারের আশ্রয় নিতে হবে। আমাদের স্বদেশি খাবারকে ভুলে গিয়ে সেখানে কিছু বিদেশি খাবার, কোথাও বা হতে পারে ওটস বা ওট মিল্ক, এই ধরনের কিছু খাবার বা কিছু, আমরা তো যারা খাদ্য রসিক তারা বলবো সেগুলোকে এমনি একটু ছাইপাস, না মানে হতে পারে যে ঘাস শাকসবজি এইসব, অর্থাৎ তা নয়, যারা বডি ফিটনেস রাখতে পছন্দ করেন তারা তো তাকে বলেন স্যালাড, গ্রিন স্যালাড বা এই ধরনের খাবার দিয়ে তারা তাদের দিনটাকে পার করে দেন। কিন্তু বন্ধুরা জানেন কি, গরম ভাতে ঘি, আহা কি তার স্বাদ! শুধুই কি স্বাদ, অবশ্যই যারা বডি ফিটনেসের দিকে এখন ঝুঁকেছেন, এই প্রজন্ম মানে নবীন প্রজন্মের নব্য সমাজের যে যুবক যুবতীরা, তারা কিন্তু যেটা বলবেন যে ঘি খেলে তো ঠিক রাখা যাবে না শরীরকে, বাড়তি মেদ জমে যেতে পারে, সেই ভয়ে তারা ঘি খেয়ে তাদের যে দৈনন্দিন যে খাবারের তালিকা সেখান থেকে বাতিল করেছেন, তার জায়গায় নিয়ে এসেছেন আধুনিক সব খাবার দাবার। কিন্তু বন্ধুরা জানেন কি, এই গরম ভাতে এক চামচ ঘি যদি আপনি খান তাহলে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। এই ঘি আজকে থেকে চলছে না, সেই কবেকার কোন আবহমান কাল ধরে চলে আসছে এই গরম ভাতে ঘি খাওয়ার অভ্যাস, বা বলুন না এই ঘিকে কত শুভ মানা হয়। হয়তো পরীক্ষা দিতে যাচ্ছেন বা কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা কোনো শুভ কাজে বেরোচ্ছেন, সে সময়ে বাড়িতে মা ঠাকুমারা একটু ঘিয়ের ফোঁটা দিয়ে দিতেন, যে ভাত খেয়ে যাবেন সেই ভাতের পাশে একটুখানি ঘি দিয়ে দিতেন, তার কারণ তারা মনে করতেন এই ঘি খুব শুভ। এটি সত্যিই যেমন শুভ, কিন্তু এর পিছনে সায়েন্টিফিক কারণটি হলো যে এটি কিন্তু আমাদের যে আমরা কার্বোহাইড্রেট খাচ্ছি অর্থাৎ ভাত খাচ্ছি, তো সেই ভাতের যে গ্লাইসেমিক ইন্ডেক্স, তো সেটাকে যেমন একসঙ্গে আমরা যদি খাই তাহলে সেটা কী হবে, হুট করে এই গ্লাইসেমিক ইন্ডেক্সটা বেড়ে যাবে, কিন্তু যদি সেখানে এই ভাতের পাতে একটু গরম ঘি, গরম ভাতের সঙ্গে একটু ঘি দিয়ে দেওয়া হয় তাহলে কী হবে, যে ঘিটা এই ইন্ডেক্সটাকে ব্যালেন্স করবে, হুট করে বাড়তে দেবে না, যার ফলে যে আমাদের যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের সুগারের স্পাইকটা হুট করে বাড়বে না, নিয়ন্ত্রণে থাকবে, সেই সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে থাকবে আমাদের শরীরে কার্বোহাইড্রেটের যে খারাপ দিকগুলো সেটি, যার ফলে কি হবে, শরীর কিন্তু অনেক বেশি এনার্জেটিক হবে এবং

সেই সঙ্গে আমরা কিন্তু এই যে ওজন বাড়ার দিকে আমরা যে খুব চিন্তিত হয়ে পড়েছি আজকের যুগে, তো সেটাও কিন্তু নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে যদি এই ঘি একটু খাওয়া হয়। এছাড়াও এর আরও একটা গুণ আছে, সেটা হলো আমাদের শরীরে যে এ ডি ই কে এই ধরনের যে ভিটামিনগুলি আমরা নিই অনবরত আমাদের খাবারের সঙ্গে নিই, তো সেগুলো কিন্তু তার শোষণটা বাড়াতেও সাহায্য করে ঘি। তাহলে এতে ভালো ফ্যাট থাকার কারণে কি হয়, পেটটা অনেকক্ষণ ভরা থাকে, ফলে বারবার খাওয়ার প্রবণতাটা কমে যায়, ফলে ওজন তো ব্যালেন্স হবেই। তাহলে এবার কি বলবেন আমার বডি ফিটনেস রাখার বন্ধুরা, তারা এবার তাদের খাদ্য তালিকায় ঘিকে অ্যাড করবেন তো? আমার নবীন যুবা বন্ধুরা একটু ভাবুন, ততক্ষণে বরং আমরা একটু শরীরটা গড়ে নেওয়ার কথা ভাবি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই গানটি দিয়ে।

আর চর্বি বাবার বলদ হলে কিসের জারি জুড়ি, এই খক্ক খক্ক কাশো যদি বেদম হাতের টানে, আর দাওয়াই ঢালার পিতে।

বাল্মীকি বেছিলেন যেন দিব্যি পাকা আমটি, ওসব মহাকাব্য লিখতে নইলে হতো খামটি। আর নারদ ঠাকুর ভরত মুনি ছিলেন না তো শুধু গুণি, হাতের পায়ের গুলকি ছিল মাপ যদি কেউ রাখত, জামা গোবর ভেপা চাকা হাঁ হয়েছে।

স্যান্ড হব স্যান্ড হব এই প্রকাণ্ড বুকের ছাতি খানা, আর শ্যামাকান্ত হয়ে দেব বাঘের ডেরায় হানা। এই শ্যামকান্তি হার কি উনিশকে যে উনিশকে বাবি, আর বিশ্ব কিংবা পবন পুত্র কে কারতে বাড়া। বোঝা কঠিন তবু বলি।

0: পরপর দুটি গানের পর এবার আমাদের এখন সময় হলো আজকের দৃষ্টিকোণের। আজকের দৃষ্টিকোণ ফিরে দেখা। 23 আগস্ট মৈত্রীর 10 বছর পূর্ণ হলো। 2016 সালের এই দিনেই দুই বাংলার মনের কথা বলতে মৈত্রীর পথ চলা শুরু হয়েছিল। একাদশ জন্মদিনে দাঁড়িয়ে আজকের দৃষ্টিকোণ ফিরে দেখা।
1: আকাশবাণী মৈত্রী সংবাদ।
2: অনাড়ম্বর অথচ রাজকীয়ভাবেই শুরু হয়েছিল পথ চলা। রাজভবনে ছোট এক অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আকাশবাণী মৈত্রী চ্যানেলের সূচনা করেন। সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, ছিলেন প্রসার ভারতীর তৎকালীন মুখ্য কার্যনির্বাহী জওহর সরকার।
3: মূল উদ্দেশ্য বাংলাদেশে ভারতের খবর ও অনুষ্ঠান পৌঁছে দেওয়া, তবে সঙ্গে সঙ্গে প্রতিবেশী আর 5টা দেশেও সহজেই শোনা যাবে এদেশের সম্প্রচার। মানুষে মানুষে বাড়বে যোগাযোগ, সেই লক্ষ্যে সীমিত মানব সম্পদ, পরিকাঠামোগত সীমাবদ্ধতার মতো বহু প্রতিকূলতা কাটিয়ে তার চেষ্টা চলেছে অনবরত। করোনা আবহে আমাদের গতি রুদ্ধ হয়ে পড়ার উপক্রম হলেও আমরা জয় করেছি সেই প্রতিবন্ধকতাকেও।
4: প্রতিদিন রাত 9:15 থেকে আধ ঘন্টার নিউজ ম্যাগাজিন বিশ্ব পরিক্রমা, 10:45 থেকে মিনিট 15 উপমহাদেশের খবর ছাড়াও প্রতি শনিবার সম্প্রচারিত হয় ঢাকার চিঠি।
5: গুটি কয়েক মানুষের নিরলস লড়াই আকাশবাণী মৈত্রী সংবাদের প্রবাহ অব্যাহত রাখতে পাথেয় হিসেবে আমরা পেয়েছি শ্রোতাদের শুভেচ্ছা ও ভালোবাসা।
6: আগামী দিনও আপনারা আমাদের পাশে এমন ভাবেই থেকে যাবেন এই আশা নিয়ে চড়ুইভেতির মন্ত্রে আকাশবাণী মৈত্রী সংবাদের সামনে এগিয়ে চলতে চলতে আজকের দৃষ্টিকোণে

ঘরের পাশে আরশিনগর, তাতে পড়শির বাস। নীল আকাশের নিচে আজানের সুরে, ভজনের ধুনে, পদ্মা গাঙ্গুরের ঢেউয়ে, আনন্দে দুঃখে, হাসি কান্নায়, মানবতায় তাদের নিত্য মুখ দেখা দেখি। সাধ একে অপরের মনের কথা শোনার, সেই আবেগ, সেই আকুলতা, সেই উষ্ণতা থেকেই জন্ম আকাশবাণী মৈত্রীর। আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা। ২০১৬ সালের ২৩শে অগস্ট।

0: কলকাতার রাজভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সূচনা করলেন আকাশবাণী মৈত্রীর। মূল লক্ষ্য ভারত বাংলাদেশ মৈত্রী আরও সুদৃঢ় করা, এদেশের বেতারের বিভিন্ন অনুষ্ঠান খবর পৌঁছে দেওয়া বাংলাদেশে, পাশাপাশি অন্যান্য দেশেও। বিশ্বে এই প্রথম মূলত প্রতিবেশী দেশের কথা ভেবে চালু হল একটি বেতার প্রচার তরঙ্গ।
1: আকাশবাণী মৈত্রী হল আকাশবাণীর এক অভিনব প্রয়াস, যা কেবলমাত্র পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা পার্শ্ববর্তী অঞ্চলগুলিতেই নয়, বিশ্বের বিভিন্ন দেশের বাঙালিদের কাছে পৌঁছবে। ভারত ও বাংলাদেশ কেবলমাত্র দুটি প্রতিবেশী রাষ্ট্র নয়, জনগোষ্ঠীগত দিক থেকেও দুটি দেশ এক সূত্রে গ্রথিত। আমাদের অভিন্ন ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা, ভৌগোলিক নৈকট্যের দরুন সমগ্র উপমহাদেশে বিকাশ, শান্তি ও সমৃদ্ধির জন্য দুটি দেশ যে ভূমিকা পালন করতে পারে সে কথা মনে রেখেই ভারত বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাধিক গুরুত্ব দিয়ে চলেছি।
0: ওই দিন সন্ধ্যায় আকাশবাণী কলকাতা এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সুরের মূর্ছনায়, নৃত্যের তালে তালে, কবিতা স্পন্দনে বাংলার জীবনে সূচনা হল এক নতুন অধ্যায়।

সংবাদ বিভাগের প্রযোজনায় শুরু হল রোজকার আধ ঘন্টার বিশ্ব পরিক্রমা, 15 মিনিটের উপমহাদেশের খবর, সাপ্তাহিক ঢাকা চিঠি, দিন পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর। প্রতিকূলতা কম নয়, সমস্যা অনেক, তবুও এগিয়ে চলেছে আকাশবাণী মৈত্রী। এদেশের খবরের পাশাপাশি বাংলাদেশের খবর গুরুত্ব পায় আকাশবাণীর সংবাদে। সেখানকার বিশেষ বিশেষ দিন উদযাপিত হয় এখানকার অনুষ্ঠানে।

বিশ্ব পরিক্রমায় ঐতিহ্য সংস্কৃতি পর্যটন বিভাগে আমরা উদযাপন করেছি বিশিষ্টদের জন্মদিন, চোখের জলে স্মরণ করেছি প্রয়াতদের, নতুন কিছু শেখার আনন্দ, নতুন নতুন চ্যালেঞ্জের মোকাবিলা, ভুল সূত্রে এগিয়ে চলা আর দলগত সংহতির আনন্দে কাজের ফাঁকটুকু ভরিয়ে তোলা। আকাশবাণী মৈত্রী সংবাদের পাথেয় এগুলোই, মন্ত্র একটাই,

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: ফিরে এলাম সকালের আড্ডায়, একেবারে গানে গানে ফিরে আসি।

0: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।
1: কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কি কি অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী আজকে এবং আগামী ২৪ ঘন্টার যে পূর্বাভাস তা আপনাদের জানিয়ে দিই। আজ আকাশ অংশত মেঘাচ্ছন্ন থাকবে, মাঝে মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪%, সর্বোচ্চ এবং সর্বনিম্ন ৬৭%। মৎস্যজীবীদের জন্য কিছু বিশেষ সতর্কতা রয়েছে। আজ অর্থাৎ ২৪শে আগস্ট পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি বেগে, মাঝে মাঝে সেটি ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে দমকা বাতাস সহ ঝোড়ো হাওয়া বয়ে।

হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের এই সময়ে উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলীয় এলাকায় সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আচ্ছা বন্ধুরা, আমরা যে কথা বলছিলাম, যে আজকে আমরা বলেছিলাম না যে কানমোলা নিয়ে কিছু কথা বলবো, কারণ আপনারা কিন্তু কানে রেখেছেন আকাশবাণী মৈত্রীকে।

বরং চলুন শুনে নিই একটু এই কান আমাদের শরীরে কী কী কাজ করে, আর যদি মাঝে মধ্যে একটু কানটা মুলে দেওয়া যায় তাহলে তো আমাদের জন্য কতখানি উপকারীও হতে পারে। কান মোলা, আলতো করে কানে মাসাজ করা এবং টানা শরীরের জন্য এটি কিন্তু অত্যন্ত জরুরি। ওই ছোটোবেলায় কান টেনে দেওয়া হতো না কিছু মানে বাচ্চারা দুষ্টুমি করলে বা পড়াশোনা মনে রাখতে না পারলে, এটার কিন্তু কারণ আছে। ওই যে কান টেনে দেওয়া হলো, এটি কিন্তু তাৎক্ষণিকভাবে স্নায়ুতন্ত্রকে শান্ত করতে এবং রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যাকুপ্রেশার পয়েন্ট। প্রাচীন যোগ বিজ্ঞানে কিন্তু এর ব্যবহার ভীষণ রকমভাবে আছে। এই কান যদি মাঝে মাঝে আপনি আলতো চাপ দেন, দুটো কান একসঙ্গে নয় কিন্তু একটি একটি কোণে কানে, এবং যখন দেবেন গুণে গুণে 10 বার, বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং তর্জনী এই দুটি কানের নিচে এবং ওপরে যথাক্রমে রেখে আলতো চাপ দেবেন, দিয়ে 10 গুণবেন, 10 বার এই প্রেশার দেবেন, ছেড়ে দেবেন, আবার 10 বার প্রেশার দেবেন, ছেড়ে দেবেন। এভাবে দুটো কানে কিন্তু অল্টারনেট করে 3 বার 3 বার এই 10 10 করে মানে 30 বার যদি আপনি এভাবে করতে পারেন তাহলে এর কী উপকারিতা সেটি জেনে নিন। মানসিক চাপ এবং উদ্বেগ হ্রাস করতে এই কানের লতি এবং উপরের অংশের সংবেদনশীল পয়েন্টে যদি প্রেশার দেন তাহলে সেটি কিন্তু আমাদের এই উপকারটা করে, মানসিক চাপ কমিয়ে দেয় এবং অযথা উদ্বেগ যে আমাদের শরীরে থাকে সেগুলিকে হ্রাস করে, মস্তিষ্কের কার্যক্ষমতা এবং স্মৃতিশক্তি বাড়ায়, রক্ত সঞ্চালন এবং ক্লান্তি দূর করতে এর কিন্তু অনেক উপকারী ব্যাপার রয়েছে। ভেগাস নার্ভকে এর উদ্দীপনা এবং পরিপাকক্রিয়াকে সহায়তা করে ঠিক রাখতে। আর কান আমাদের শরীরের যে ভারসাম্য রক্ষা করে, বডি ব্যালেন্স মেনটেন করে সেটা তো সবাই জানেন। এছাড়াও মাথা ব্যথা, অনিদ্রা থেকে এবং মাইগ্রেনের মতো যে সমস্যা সেখানে তার হাত থেকেও কিন্তু বাঁচাতে সাহায্য করে এই কান মোলা। তাহলে চলুন না কানে কানে একটি গান শুনে নিই।

0: जाना ओ जाना।
1: জানাও জানায় দুই পর্বের ধারাবাহিক পরিযায়ীর পিছু পিছু, লিখেছেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব। পরিযায়ী পাখিদের পিছু পিছু ঘুরে গত পর্বে আমরা জানলাম পাখিদের মহাসড়কের কথা, সেই সঙ্গে আমরা এও জেনেছি কি কি কারণে এই উড়ানপথ ধ্বংস হচ্ছে, যার ফলস্বরূপ কমছে পরিযায়ী পাখিদের আনাগোনা, হ্যাবিটেট বা বাসস্থানের ধ্বংস, অবক্ষয় এবং বিখণ্ডিত হওয়ার জন্য পরিযায়ী পাখিদের সংখ্যা কমে যাচ্ছে, তাদের প্রজনন স্থল, বিরামভূমি এবং শীতকালীন আস্তানা, কৃষি এবং নগরায়নের প্রসারের কারণে হারিয়ে যাচ্ছে বিশ্বজুড়ে, বাস্তুতন্ত্র নষ্ট হওয়ার কারণে বিপন্ন হচ্ছে খাদ্য শৃঙ্খল, অভাব ঘটছে পরিযায়ী পাখিদের জন্য প্রয়োজনীয় খাবারের, এর ফলে ওই বাস্তুতন্ত্রে বাড়ছে শক্তির ব্যয়, যা পরিশেষে জনসংখ্যার হ্রাস করে বিলুপ্তির ঝুঁকি তৈরি করে। তথ্য বলছে গত দুই দশকে পরিযায়ী পাখিদের নানান প্রজাতির জনসংখ্যার 49% হ্রাস পেয়েছে। পরিযায়ী পাখির সংখ্যা আসলে গোনা হয় কিভাবে? বিজ্ঞানীরা একাধিক পদ্ধতি একসঙ্গে ব্যবহার করেন। ফ্লাইওয়ের যেখানে যেখানে বিরামস্থল আছে সেই জায়গাগুলোতে গিয়ে সরাসরি গণনা করা হয়। বাসা বাঁধার মরশুমে বাসা বা ডিম গুনে জনসংখ্যার আন্দাজ নেওয়া হয়। আবার নির্দিষ্ট জায়গায় পাখিদের চোখে দেখে কিংবা কানে তাদের ডাক শুনে নথিভুক্ত করা হয়। আবার কিছু পাখির পায়ে রিং পরিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে সেই পাখি আবার দেখা গেলে বোঝা যায় সে কত পথ পেরিয়ে এসেছে বা কতদিন বেঁচে আছে। অন্যদিকে রাডার বা স্যাটেলাইট ট্র্যাকার ব্যবহার করে কোন দিক থেকে কত বড় ঝাঁক উড়ে যাচ্ছে তার খতিয়ান নেওয়া হয়। এছাড়া আছে আপনার আমার মতো পাখি প্রেমীদের জন্য বার্ড ট্র্যাকিং অ্যাপ। আমাদের মতো সাধারণ মানুষ যে যে পাখি দেখেন তা ওই অ্যাপে নথিভুক্ত করলে সেই তথ্য বিজ্ঞানীদের কাজে লাগে। তাই শুধু বিজ্ঞানীরা নন, আপনার পর্যবেক্ষণও গুরুত্বপূর্ণ। 2006 সালের কথা। জাতীয় সংঘের পরিবেশ কর্মসূচির অধীনে দুটি আন্তর্জাতিক সংস্থা, কনভেনশন অন মাইগ্রেটরি স্পিসিস বা CMS এবং আফ্রিকান ইউরেশিয়ান মাইগ্রেটরি ওয়াটারবার্ড এগ্রিমেন্ট বা AEWA, এরা চালু করল বিশ্ব পরিযায়ী পাখি দিবস। প্রথম উদযাপন হয়েছিল কেনিয়ার ওলে আরে নিপ্লো বন্যপ্রাণী সংরক্ষণ নাগারে। 2018 সাল থেকে এই দিনটি বছরে দুবার পালন করা শুরু হয়, মে মাসের দ্বিতীয় শনিবার এবং অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার। 2026 সালে এই দিন দুটি 9ই মে এবং 10ই অক্টোবর। এ বছরের থিম এভরি বার্ড কাউন্টস ইওর অবজারভেশন ম্যাটার, অর্থাৎ প্রতিটি পাখি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ আপনার পর্যবেক্ষণও। এই থিম সাধারণ মানুষের, আপনার আমার পাখি পর্যবেক্ষণের ইচ্ছেকে বিজ্ঞানের কাজে লাগানোর আহ্বান জানাচ্ছে। একটি সচেতনতার দিন কেন এত গুরুত্বপূর্ণ? কারণ পরিযায়ী পাখি কোনো সীমানা মানে না। সাঁতরাগাছি ঝিলে যে হাঁসটি শীত কাটায় সে হয়তো জন্মেছে কাজাখাস্তানে, সুন্দরবনের তরুশির সে যে ফ্যালকন বসে থাকে নভেম্বরে সে হয়তো গত গ্রীষ্মে ছিল সাইবেরিয়ার পাথুরে পাহাড়ে। কোনো একটি দেশ একা এই পাখিদের রক্ষা করতে পারবে না। ফ্লাইওয়ে যেমন ভাগ করা, দায়িত্ব তেমনি ভাগ করা। কিন্তু এই দায়িত্ব পালন করতে হলে সবার প্রথমে চাই তথ্য। পরিযায়ী পাখিদের নির্দিষ্ট একটি দল এখন কোথায় আছে, তাদের সংখ্যা কত, বছর বছর এই সংখ্যা কমছে না বাড়ছে, কোন জলাভূমিতে কখন কোন প্রজাতি আসে, এই তথ্যগুলি জরুরি। কারণ তথ্য ছাড়া নীতি তৈরি হয় না, সংরক্ষণ কর্মসূচিও তৈরি করা যায় না। বিশ্বের হাজারো বিজ্ঞানী একা এই তথ্য সংগ্রহ করতে পারবেন না।

0: না, তাদের দরকার আমাদের সাধারণ মানুষের সাহায্য। এই ভাবনাটাকেই বলা হয় কমিউনিটি সায়েন্স বা সিটিজেন সায়েন্স, বাংলায় নাগরিক বিজ্ঞান। আপনি যখন আপনার গ্রামে বসে একটা পরিযায়ী পাখি দেখলেন এবং সেটা আপনার স্মার্টফোনে ডাউনলোড করা নির্দিষ্ট একটি অ্যাপে নথিভুক্ত করলেন, আপনিও বিজ্ঞানী হয়ে গেলেন, কারণ আপনার সেই পর্যবেক্ষণটি হয়তো সংরক্ষিত হল কর্নেল ল্যাব অফ অর্নিথোলজির বৈশ্বিক তথ্য ভাণ্ডারে। সেখান থেকে বিশ্বের যে কোনো গবেষক পরিযান বিষয়ক যে কোনো বিশ্লেষণের জন্য নির্ভর করবেন আপনার নথিভুক্ত করা তথ্যটির উপর। পশ্চিমবঙ্গে এই ক্ষেত্রে একটি অসাধারণ উদাহরণ। কর্নেল ল্যাব অফ অর্নিথোলজির ই বার্ড নামের বৈজ্ঞানিক অ্যাপের তথ্য বলছে যে পরিযায়ীর পাখি সংক্রান্ত তথ্য নথিভুক্তিতে পশ্চিমবঙ্গ ভারতের অন্যতম শীর্ষ রাজ্য। কলকাতা নিজেই ভারতের সবচেয়ে বেশি পাখি পর্যবেক্ষণ করা শহরগুলির একটি। এই রাজ্যের পাখি প্রেমীরা যে তথ্য সংগ্রহ করেন তা সরাসরি সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ের বৈশ্বিক পর্যবেক্ষণ তথ্যে যোগ হয়। এবছর বিশ্ব পরিযায়ী পাখি দিবসের আরও একটি বিশেষ তাৎপর্য আছে। 2026 সাল হল আন্তর্জাতিক জলপাখি শুমারি। 1966 সাল থেকে প্রতি বছর জানুয়ারিতে সারা বিশ্বে স্বেচ্ছাসেবীরা নির্দিষ্ট জলাভূমিতে গিয়ে জলচারী পাখি গণনা করে আসছেন। ছয় দশকের এই অক্লান্ত প্রচেষ্টা আমাদের দিয়েছে পাখির দীর্ঘমেয়াদী পরিসংখ্যান। পরিযায়ীর পিছু পিছু জানা অজানায় শুনলেন দুই পর্বের ধারাবাহিক, লিখেছেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়। আজ শুনলেন দ্বিতীয় তথা শেষ পর্ব।
1: ফিরলাম সকালের আড্ডায়। শুরুতেই বলেছিলাম যে আজকের এই দিনটি অর্থাৎ 24শে আগস্ট সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক স্ট্রেঞ্জ মিউজিক দিবস, একটি ব্যতিক্রমী ছুটির দিন। প্যাট্রিক গ্র্যান্ট নামে নিউইয়র্ক সিটির একজন আমেরিকান প্রথম এটি তৈরি করেছিলেন। এই দিবসটি উদযাপনের মূল লক্ষ্য হল সুরকার ও সঙ্গীত শিল্পীদের তাদের স্বাচ্ছন্দ্যের গণ্ডি থেকে বেরিয়ে আসতে এবং বিভিন্ন ধারা ও শৈলী নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে উৎসাহিত করা। আন্তর্জাতিক অদ্ভুত সঙ্গীত দিবস, কথাটার মধ্যেই একটা অদ্ভুত ব্যাপার লুকিয়ে আছে, তাই না? হ্যাঁ, আসলে কি বলুন তো, এই অদ্ভুত এই কথাটি বলা হচ্ছে এই জন্যই, কারণ যে বিভিন্ন দেখবেন খেয়াল করে যে বিভিন্ন গানে গতানুগতিক যে যন্ত্রশিল্পের ব্যবহার হয় তার বাইরে গিয়ে অনেক সময় দেখা গেছে যে বেশ কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করতে বেশ কিছু এমন কিছু ব্যবহার করা হয় যা যন্ত্রসঙ্গীতের আওতায় পড়ে না, কিন্তু সেটিও ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক অর্থাৎ ওই গানটিকে সুন্দর করে তুলতে, সুন্দর করে সাজিয়ে তুলতে কাজে লাগে। যেমন কোথাও কোথাও এটি আমাদের এদেশে আর ডি বর্মন, রাহুল দেব বর্মন কিন্তু ভীষণভাবে কাজে লাগিয়েছেন বহু ক্ষেত্রে। কোথাও দেখা গেছে যে কাঁচের গ্লাসের গায়ে চামচ দিয়ে ঠুকে আওয়াজ তৈরি করেছেন, কোথাও বা আবার বোতলের মধ্যে মুখে ফু দিয়ে একটা অদ্ভুত যে শব্দ সেই শব্দটি কাজে লেগেছে এবং সেটি ওই গানের জন্য, গানের যে মানে প্রেক্ষাপট তৈরিতে ভীষণভাবে কাজে লেগেছে। আবার কখনো সখনো দেখা গেছে যে মাটির কলসিতে একদিকে হাওয়া দেওয়া হয়েছে মুখ দিয়ে, অন্যদিকে তার গায়ে হাত দিয়ে চাপড় দিয়ে একটা অদ্ভুত আওয়াজ তৈরি করা হয়েছে। তো এরকম বিভিন্ন রকমের যে শব্দ তৈরি করে সেটি গানকে আরও সুন্দর করে তোলা যায় সেটি দিয়েও, বা কোথাও কাটলারি সিস্টেম মানে যেমন প্লেট মানে পোর্সেলেন বা কাঁচের প্লেটের ওপর চামচ বা কাঁটা চামচ দিয়ে ঠুকে যে আওয়াজ করা হয়, তো এই সব ধরনের বিভিন্ন রকম কিন্তু আওয়াজ বা শব্দ ব্যবহার করা হয় গানগুলিকে আরও নতুনত্ব পরিণত করতে, আরও সুন্দর করতে। তো যখন এ ধরনের কথা হলোই আর মধ্য আমাদের অনুষ্ঠান একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে, তাই আজকে আর গান শোনানোর সময়ও কিন্তু আমাদের হাতে নেই, একটু জাস্ট ছুঁয়ে যেতে পারি আর ডি বর্মনের একটি গান আশা ভোসলের কণ্ঠে।

যেটুকু বুঝলেন সেটুকু নিয়েই আজকে শেষ করতে হবে সকালের আড্ডা। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাধনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো সকালের আড্ডায়। আজকের মতো এখানে শেষ করলাম।

0: আকাশবাণী মৈত্রী। সকালের আড্ডার পর এবার আমরা পরের অনুষ্ঠান অতিথি।
1: আকাশবাণী মৈত্রী অতিথি। এখন শুনবেন ইতিহাসবিদ তথা গবেষক অধ্যাপক শক্তি সাধন মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। তার সঙ্গে আলাপচারিতায় ডক্টর মানস প্রতিম দাস। আজ প্রথম পর্ব।

0: নমস্কার সবাইকে, স্বাগত জানাই অনুষ্ঠান অতিথিতে। অতিথি আকাশবাণী মৈত্রীর নিয়মিত একটি অনুষ্ঠান, আপনারা শোনেন, আপনারা জানান আপনাদের ভালো লাগা। জীবনের বিভিন্ন অংশে যারা রয়েছেন, কেউ অভিনেতা, কেউ খেলোয়াড়, কেউ অধ্যাপক, কেউ প্রশাসক, তারা সবাই এখানে আসেন, তাদের সঙ্গে আমরা কথা বলি, তাদের কাজ, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের অবদান বোঝার চেষ্টা করি। আজকে আমরা যাকে পেয়েছি, তিনি ইতিহাসের অধ্যাপক, গবেষক, লেখক, বহু গ্রন্থের রূপকার, তিনি শক্তি সাধন মুখোপাধ্যায়। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আজকে তাকে যখন এখানে পেয়েছি, যারা তার কাজের সঙ্গে পরিচিত তারা বলবেন নিশ্চয়ই তাহলে ডিরোজিও নিয়ে কথা হবে, কেননা হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওকে বলা যেতে পারে পূর্ণ শৌর্যে হোক, পূর্ণ দীপ্তিতে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব পালন করেছেন শক্তি সাধন মুখোপাধ্যায়। ফলে তাকে বা তার নাম শোনা মাত্র মানুষ যদি এই প্রশ্নটা করেন আজকে কি ডিরোজিও নিয়ে আলোচনা হবে, সেটা সঙ্গত হবে, আমরা সেটা অবশ্যই করব। কিন্তু একই সঙ্গে ডিরোজিওকে ছাড়িয়ে আরও কিছু কথা বলবো, যেমন ঊনবিংশ শতকের বহু মানুষ যারা সেই সময়টাকে সম্ভব করে তুলেছিলেন। আমরা সবাই জানি আপনার গবেষণা, বিশ্ববিদ্যালয়ের গবেষণা শুরু হয়েছিল এই ঊনবিংশ শতক, তার অবদান, তার স্ফুলিঙ্গ, তার রেনেসাঁসের জন্য যে প্রস্তুতি ইত্যাদি দিয়ে। তো এভাবে যদি প্রথম প্রশ্নটা করা যায়, শক্তি সাধন মুখোপাধ্যায় পড়াশোনা করছেন, মাস্টার ডিগ্রি করলেন, একটা পিএইচডি করবেন, বিষয় কী নেবেন, কীভাবে বাছা হলো, কেউ গাইড করলেন, কেউ বুদ্ধি দিলেন, নাকি মনে হলো এটাই সব থেকে ভালো বিষয়?
1: ধরা বাঁধা গবেষণা বলতে যা বোঝায়, পিএইচডি করা, সেটা করতে আসি কলেজে 16 বছর চাকরি করার পর।
0: ও আচ্ছা।
1: 16 বছর চাকরি করার পর তারপরে কিছু ঘটনা দুর্ঘটনায় মন খুব উতলা এবং অশান্ত হয়ে পড়েছিল। তখন মনে হচ্ছিল যে একটু পড়াশোনায় মন নিই। তো তখন ওই টিচার্স ফেলোশিপ UGC স্কিম ছিল, সেখানে আবেদন করলাম এবং ঘটনাক্রমে আমি সেই আবেদনে ওরা সাড়া দিলেন, 3 বছরের একটা ফেলোশিপ দিলেন। অর্থাৎ আমি কলেজের চাকরির যে বেতন সেটা আমি পাবো, আবার এখানে পড়াশোনার জন্য সাহায্যকারী যে সমস্ত ব্যাপারগুলো লাগবে সেগুলোও তারা দেবেন।
0: তো এই 16 বছর আপনি কোন কলেজে?
1: 16 বছর আমি চাকরি করেছি মুর্শিদাবাদ জঙ্গিপুর কলেজে, যেখানে প্রথম চাকরি শঙ্খ ঘোষের, যেখানে প্রথম চাকরি মহিত চট্টোপাধ্যায়ের, যে বিভাগে। এই প্রসঙ্গে একটি মধুর ভুল সংশোধন করেন, সকলেই আমাকে যখন পরিচয় করিয়ে দেন তখন ইতিহাসের অধ্যাপক হিসেবেই বলেন, আমি কিন্তু বাংলা ভাষার অধ্যাপক। এই ভুলটার কারণ হচ্ছে আমি, তার কারণ আমি বাংলা ভাষা এবং

0: সাহিত্য নিয়ে যত না চর্চা করেছি, ইতিহাসের চত্বরে আমার ঘোরাফেরা এত বেশি হয়েছে যে লোকে ধরে নিয়েছেন। আমি সেটা সংশোধন করতে চাই না, কিন্তু মানসবাবু এবং আপনারা এটা শুনলেন, কেউ কেউ জানেন হয়তো যে আমি বাংলার অধ্যাপক,
1: না আমরা এটা উপভোগ করলাম,
0: সেজন্য ভাবলাম এটা একটু সংশোধন করে দেওয়া উচিত। আমি এটাকে মধুর ভুল বলি আর কি, মধুর ভুল। আমি মজা করে এরকম বলি যে আমার অবস্থায় ত্রিশঙ্কুর মতো বাংলার অধ্যাপক, কিন্তু বাংলা নিয়ে আমি চর্চা করিনি বলে বাংলার লোকের আমাকে বের করে দিয়েছে, আর ইতিহাস নিয়ে চর্চা করেছি কিন্তু আমি ইতিহাসের লোক নেই, সেজন্য ইতিহাসের লোকের আমাকে ঢুকতে দেয়নি। আমি আজ দাঁড়িয়ে আছি মাঝখানে, বাংলাতেও নয় ইতিহাসেও নয়। আর মাঝে মাঝে কেউ বাংলার দিকে আমাকে টেনে নেন, কেউ ইতিহাসের দিকে টানেন, আমি বেশ উপভোগ করি এই।
1: তাহলে এই যে মানে আমাদের ভুল সংশোধনটা হলো, এর পরের প্রশ্নটা এরকম হবে যে এই যে কাজটা তাহলে সেটা ইতিহাস বিভাগের অধীনে কাজ নয়?
0: না, একেবারেই না। এই কাজ করার জন্য যখন আমি সুপারভাইজার এর সন্ধান করছিলাম যে কে আমাকে কাজটা করাতে পারেন, তখন অমলেন্দু দে খুব সম্মত হয়েছিলেন আমার ভাবনা চিন্তার কথা। যখন উনি বললেন, খুব সাগ্রহে উনি বললেন যে শক্তি তুমি এক কাজ করো, তুমি কিন্তু আমার আন্ডারে কাজটা করো না, আমি সব রকম সাহায্য সহযোগিতা করব, তোমার কাজে আমি খুব ইন্টারেস্টেড। তার কারণ হচ্ছে পরে বিশ্ববিদ্যালয়ে একটা এমন বাধা কতকগুলো ছকে চলে, পরে দেখবে তোমার প্রমোশন সেখান থেকে অর্থাৎ পিএইচডি হওয়ার কারণে যে সমস্ত জায়গাগুলো আছে সেই জায়গায় তুমি এমন বাধা পাবে যে তুমি সেসব সামলাতে পারবে না। আমি তো জানি, আমি তো বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন অধ্যাপনা করছি, তুমি বাংলার কোনো একজন লোক ধরো, আমি সাহায্য করব।
1: অমলেন্দুতে যে পরবর্তীকালে এশিয়াটিক সোসাইটি ইঞ্জিনিয়ার সেক্রেটারি হয়েছে,
0: হ্যাঁ সেক্রেটারি, প্রখ্যাত ইতিহাসবিদ, সকলেরই খুব শ্রদ্ধেয় মানুষ, তিনি আমাকে এই পরামর্শটি দিয়েছিলেন। তার ফলে
1: পরামর্শটাও নিলেন ইতিহাসবিদের কাছ থেকে,
0: হ্যাঁ ইতিহাসবিদের কাছ থেকে তিনি পরামর্শ আমাকে দিলেন। আর তারপরে কেউ কেউ বললেন যে ওই দুজন সুপারভাইজার ধরা যায়, সেরকম ইন্টারডিসিপ্লিনারি ব্যাপার হলে পরে সেক্ষেত্রে বাংলার একজন এবং ইংরেজি, তখন অমলেন্দুই বললেন একদমও কাজ করবে না, কারণ বাংলার লোক একরকমভাবে তোমাকে গাইড করবে আর ইতিহাসের লোক আর একরকমভাবে গাইড করবে, তুমি ঠিক করতে পারবে না কোন দিকে তোমাকে দিতে হবে, দু নৌকায় পা দেবে না, একটা নৌকাতেই থাকো, তুমি বাংলাতেই থাকো, তুমি ম্যাচিওর আর তোমার সাহায্যকারী তোমার হিতাকাঙ্ক্ষী বহু মানুষ আছেন, কোনো জায়গায় তোমার কোনো অসুবিধা হবে না, কিন্তু টেকনিক্যালি যেন তুমি আটকে না যাও, আমি এটা চাই।
1: আচ্ছা,
0: এটা উনি বলেছিলেন। তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমি নাম রেজিস্টার করি, তারপর ওখানেই কাজ করি আর কি।
1: তার মানে গাইডেন্সটা অমলেন্দুদের কাছ থেকে,
0: অমলেন্দুদেই প্রথম আমাকে সুপরামর্শ দেন আর কি,
1: যে বিষয় নিয়ে
0: না, বিষয়ের ব্যাপার যেটা সেটা হচ্ছে আমি মনে মনে স্থির করেছিলাম উনিশ শতকের বাংলা রেনেসাঁস নিয়ে বিভিন্ন জন নানা রকম কথাবার্তা বলেছে, সেখানে নেতিবাচক কথা এত বেশি এবং সেটা এত জোরালোভাবে প্রতিষ্ঠিত হয়ে আছে, আমার কিন্তু উনিশ শতকের যে সমস্ত ব্যক্তিত্ব এবং তাদের প্রতিভার যে বিচ্ছুরণ, হ্যাঁ তাদের আলোকমালা, সেটা দেখে আমার মনে হয়েছিল যে অবিচার হচ্ছে, কোথাও একটা ভুল হচ্ছে, ভিত্তিগত ধারণায় কোথাও একটা ত্রুটি হচ্ছে, এটা একটুখানি দেখতে হবে। আমি এসেছিলাম প্রকৃতপক্ষে প্রথমে যখন ওই 1000 শব্দের একটা সিনপসিস সাবমিট করতে হয়, তখন আমি সিনপসিসটা আমি এইভাবে সাবমিট করেছিলাম যে একটা রিভিউ টাইপের কাজ করব, অর্থাৎ কারা কী বলেছেন তার কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য না, এই বিচারমূলক একটা কাজ করব। বছর দেড়েক সেভাবেই আমি পড়াশোনা করেছি, দেড় বছর বাদে ন্যাশনাল লাইব্রেরিতে এসে রেনেসাঁসের ভিত্তিগত ধারণা, অর্থাৎ প্রকৃতপক্ষে ইউরোপে যে দেশে মাতৃভূমি ইতালি হয়েছিল সেখানে কী হয়েছিল এটা দেখতে এলাম। যখন দেখতে এসে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম বইয়ের ঠাসা ন্যাশনাল লাইব্রেরিতে এমন বহু বই রয়েছে ইতালীয় রেনেসাঁস সম্পর্কে যে বই কেউ কোনোদিন ছোঁয়নি, একজন দেখেছে দুজন দেখেছে এরকম আর কি। আর বাংলা রেনেসাঁস নিয়ে যারা আলোচনা করেছেন আমি হিসেব করে দেখলাম খান তিন চার বই পড়েছেন মাত্র, অথচ এখানে শতাধিক বই রয়েছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে রেনেসাঁস নিয়ে গবেষণা হয় সেই সব বইয়ের। পড়তে পড়তে পড়তে পড়তে আমি এমন ঢুকে গেলাম তার মধ্যে, আমি মূল কাজের রাস্তা ছেড়ে দিয়ে আমি তখন আমার কাজের মোটিভটাই চেঞ্জ হয়ে গেল, আমি কাজের মোটিভ তখন তৈরি করলাম ইতালীয় রেনেসাঁসের ভিত্তিতে বাংলা রেনেসাঁস সম্পর্কে আলোচনা।
1: আচ্ছা,
0: আমার কাজটি বই হয়ে প্রকাশিত হয়েছে, তার নামই হচ্ছে, নাম শুনলেই আপনারা বুঝতে পারবেন, ইতালীয় রেনেসাঁসের আলোকে বাংলা রেনেসাঁস, প্রকৃতপক্ষে রেনেসাঁস যেখানে হয়েছিল সেখানে কী হয়েছিল এবং কী হয়নি, এই সম্পর্কে ভিত্তিগত ধারণাটা রেখে সেখানকার যে হিউম্যানিস্ট, সেখানকার যে আর্টিস্ট শিল্পী, তাদের যে চরিত্র এবং তাদের প্রতিভার যে বিচ্ছুরণ এবং তাদের যে ভূমিকা বা অবদানগত দিক আর তাদের যে দুর্বলতা, এই সমস্ত ব্যাপারগুলোকে মাথার মধ্যে রেখে আমি ঠিক করলাম রেনেসাঁসকে। আমি যা দেখলাম ওরা সব জায়গাতেই মোটামুটি এইটাই ধরা হয়েছে যে রেনেসাঁস কোনো সমাজ বিপ্লব নয়, যেটা

0: আমাদের বিচারে প্রথমেই যেটা ভুল হয়েছে,
1: পরিবর্তন ঘটে
0: না, রেনেসাঁস হচ্ছে ব্যক্তি প্রতিভার বিস্ফোরণ। আমি ব্যক্তিকেই ধরলাম, আমি প্রথম ধরলাম রামমোহন রায়, তারপরে ধরলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, তারপরে মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
1: আচ্ছা, এইখানে একটু থামিয়ে যদি জিজ্ঞাসা করি, শুরুটা তো হয়েছিল ইতালীয় ভাবনার সঙ্গে আমাদের এখানকার ভাবনার মিল খোঁজা বা ওই প্রেক্ষাপটে এখানকার বৈশিষ্ট্য খোঁজা। ইতালি যাওয়ার সুযোগ হয়েছে?
0: না, ইতালি যাওয়ার সুযোগ আমার হয়নি, কিন্তু তাতে আমার কোনো অসুবিধা হয়নি।
1: ঠিক না, এখনকার দিনে তো আরো অনেক বেশি কিছু
0: অসুবিধা হয়নি, কারণ চাক্ষুষ দেখা অনেক সময় প্রায় না দেখাই। প্রকৃত দেখা যেটা, সেটা হচ্ছে যে তার উৎস এবং তার যে বিভা, তার যে ভাব মূর্তি, সেই ভাব মূর্তিতে জিনিসটাকে দেখা। রবীন্দ্রনাথকে যে চোখে দেখেছে আর রবীন্দ্রনাথকে যে পড়েছে, আমার মনে হয় যে চোখে দেখেছে সে কিছুই দেখেনি, সে একজন মানুষকে দেখেছে। রবীন্দ্রনাথকে আসলে দেখা যেটা, সেটা হচ্ছে কিন্তু তার সক্রিয়তা, তার যে রচনা, তার যে কাজকর্ম, সেই কাজকর্মের মধ্যে সেটা কিন্তু রয়ে গেছে, তার মননশীল এবং সৃজনশীল সাহিত্যের মধ্যে, তার রচনাবলীর মধ্যে রয়ে গেছে।
1: রামমোহন দিয়ে শুরু করেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত,
0: হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। অক্ষয় কুমার দত্তের ব্যাপার যেটা, সেটা আমি প্রথমে আমার আলোচনার মধ্যে আমি নিয়ে আসিনি প্রথমে।
1: আচ্ছা,
0: আর ইচ্ছাকৃতভাবে আমি রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দকে আমার পেরিফেরির বাইরে রেখেছিলাম, কারণ তাদের ব্যাখ্যা করতে হলে আমাকে যে লিটারেচারের মধ্যে ঢুকতে হবে সেখানে খেই হারিয়ে ফেলার অবকাশ রয়েছে প্রচুর। তার কারণ সেখানে প্রকৃত পক্ষে তারা যা করেছেন বা তারা যা বলেছেন এবং যে ঐতিহাসিক ভূমিকা, সেই ভূমিকার চেয়ে সেখানে এত বেশি ভক্তি এবং যাকে বলা হয় আপ্লুত ব্যাপার দিয়ে বেশ লিটারেচার তৈরি হয়ে আছে, সে তার মধ্যে খড়ের গাদায় ছুঁচ খুঁজে বার করা খুব কঠিন হবে আমার মনে হয়েছিল। সেজন্য আমার স্ক্রিমের মধ্যে, আমি স্ক্রিমের মধ্যে রাখিনি। পরে আমি সেই খামতি আমি পূরণ করেছি, আমি লিখেছি দুজনকার সম্পর্কে, খুব বিশদে লিখেছি, কিন্তু তখন আমি নিইনি এবং শেষ করেছি আমি রবীন্দ্রনাথ।
1: শ্রোতা বন্ধুরা, আমরা অতিথি অনুষ্ঠানে কথা বলছি অধ্যাপক শক্তি সাধন মুখোপাধ্যায়ের সঙ্গে, যার পরিচয় দিতে গিয়ে আমরা শুরুতে বলেছি ইতিহাসের অধ্যাপক। না, আমরা সেটুকু একেবারেই এডিট করব না, বরঞ্চ তিনি যেভাবে ভুল ধরিয়ে দিয়েছেন যে ইতিহাসের অঙ্গনে তার পদচারণা বেশি দৃপ্ত হলেও তিনি আসলে বাংলার অধ্যাপক, এবার আমরা সেটা বলবো। বাংলার অধ্যাপক, গবেষণা উন্মুখ একজন মানুষ এই বয়সেও, এবং প্রচুর পরিমাণে লেখালেখি উপহার দিয়েছেন আমাদের, সেই শক্তি সাধনবাবু আজকে আমাদের সঙ্গে কথা বলছেন তার কাজ নিয়ে। এই সব করতে করতে যখন মানে ডিরোজিওর উপর মনোনিবেশটা বেশি ঘটল, সেটা কোন সময়? সেটা গবেষণা হয়ে যাওয়ার পরে?
0: না, গবেষণার সময়ই আমি সব চরিত্রগুলো এবং তাদের মূল্যায়ন যেভাবে করা হয়েছে সেগুলো সব খেয়াল করছিলাম। খেয়াল করতে করতে দেখলাম যে ডিরোজিও উপেক্ষিত। কেন উপেক্ষিত? না, দু ধরনের ঐতিহাসিক বা দু ধরনের মন মেজাজের লোকেরা উনিশ শতক নিয়ে চর্চা করেছেন এবং বইপত্র লিখেছেন। জাতীয়তাবাদী ঐতিহাসিক এবং জাতীয়তাবাদ মনকে আপ্লুত করে রেখেছে এমন মননশীল মানুষ যারা, তারা যখন বই লিখেছেন তারা ডিরোজিওকে নিজেদের লোক হিসেবে ধরেননি। বাংলা বলতেন না, বাংলা লিখতেন না, সেই অর্থে বাঙালি নন, অ্যাংলো ইন্ডিয়ান এক। আর দুই হচ্ছে যে অনেক ইংরেজি শিক্ষিত এবং ইংরেজি ঘরানার লোক এবং ইংরেজ, তারাও তো চর্চা করেছেন আমাদের সাহিত্য সংস্কৃতি, আমাদের ইতিহাস নিয়ে চর্চা করেছেন, তারাও খাঁটি ইংরেজ বলে তাকে ধরেনি। লোকটা খাঁটি বাঙালিও নয়, খাঁটি ইংরেজও নয়, খাঁটি ইংরেজ চেতনা সম্পন্ন লোকজনরা তাকে এড়িয়ে গেছেন, আর খাঁটি জাতীয়তাবাদী মানুষ যারা তারাও তাকে এড়িয়ে গেছেন। ওই যেটুকু কথা না বললে নয় সেটুকু কথাই তার সম্পর্কে বলা হয়েছে।
1: এই যেন গবেষক শক্তি সাধনের সঙ্গে কোথায় মিল পাওয়া যাচ্ছে, বাংলার ইতিহাসের মাঝামাঝি আর ওইখানে তিনি ইংরেজ আর ভারতীয়র মাঝামাঝি।
0: একদমই, আমাকে ওই দেবপ্রসাদ বাবু যখন আমরা অনুবাদের স্ক্রিপ্ট নিয়েছিলাম, দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় কবি, দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, অলোকরঞ্জন দাশগুপ্তকে আমরা ধরলাম যে ডিরোজিওর কবিতাগুলো যদি অনুবাদ করা যায়, তো উনি বললেন যে হ্যাঁ খুব ভালো কথা, আচ্ছা ঠিক আছে, এখন প্রকল্প মুক্ত আছে দেবী, আমি দেবীকে বলে দিচ্ছি তুমি দেবীর কাছে চলে যাও।
1: দেবী কি কি ভাষাটা কি? প্রকল্প মুক্ত?
0: প্রকল্প মুক্ত,
1: কোনো প্রজেক্ট হাতে নেই।
0: দেবী এখন প্রকল্প মুক্ত আছে, ওকে আমি বলে দিচ্ছি তুমি ওর কাছে চলে যাও। আমি গেলাম দেবীবাবুর ওখানে, তো দেবীবাবু আমাকে সব শুনলেন, শুনে আমাকে বললেন যে অলকদার আর কি, অলকদার তো উড়োজাহাজে চাপবে, হুশ করে জার্মানি চলে যাবে, এবারে আমার ঘাড়ে চাপিয়ে দিলেন উনি। হ্যাঁ, আমাকে এবার এইসব নিয়ে করতে হবে। তারপরে উনি সব শুনলেন, শুনে উনি এত আপ্লুত হলেন, হয়ে আমাকে হাসতে হাসতে মজা করে বললেন, ডিরোজিও বাংলার সংস্কৃতিতে জন্মগ্রহণ করে কতটা কি আমরা ভাগ্যবান হয়েছি আমরা জানি।

0: না, তবে শক্তিসাধন মুখোপাধ্যায় তাকে নিয়ে চর্চা করছে এটা ডিওজোর সৌভাগ্য, তাহলে পরে ডিওজোকে কেউ এভাবে দেখতো না, মজা করে বলে।
1: মজা হলো, সেটা একটা দারুণ শংসাপত্র।
0: হ্যাঁ, উনিও খুবই ডিওজো অনুরাগী।
1: আমাদের সামনে যে গ্রন্থটি রয়েছে ডিওজো বৃক্ষ, এটা আপনার বলা যেতে পারে নানা লেখালেখির একটা সারাসার। এই যে এতদিন ধরে ডিওজো নিয়ে লিখছেন, আমার কাছে তালিকাটাও রয়েছে আপনি কবে থেকে ডিওজো নিয়ে লিখছেন, বাংলায় লিখেছেন, ইংরেজিতে লিখেছেন, তো এই লেখালেখিগুলো তো মানে বিভিন্ন ধারায় বিভক্ত। ধরুন কোথাও আপনি শুধু ডিরোজিও ব্যক্তি মানুষটার যে বৈশিষ্ট্য সেটা নিয়ে লিখছেন, কোথাও তার মাস্টারমশাইকে নিয়ে লিখছেন, ডেভিড ড্রামন্ডকে নিয়ে লিখছেন, হয়তো ইয়ং বেঙ্গলকে আলাদা করে কোথাও একটা মনোযোগ দিয়েছেন। তো এই যে কাজগুলো যখন করেছেন, তখন কি আলাদা করে পরিশ্রম করতে হয়েছে, না মনে হয়েছে একই সুতোয় সব গাথা?
0: একই সুতোয় গাঁথাই ছিল আমার ধরামাদা পিএইচডি গবেষণার কাজ যখন শেষ হয়ে গেল, আমি খানিকটা মুক্ত হয়ে গেলাম, কিন্তু ডিরোজিও তো আমার ভেতরে ঢুকে পড়েছে তখন। ডিরোজিও অন্য মনস্ক মনোযোগ তেমন পাইনি, এটা আমার মনে হয়েছে, কিন্তু পাওয়া উচিত। তার কারণ আমি দেখলাম যে উনিশ শতকের বাংলার নবজাগরণের দুটি মূল সূত্র, সেটা রামমোহন রায় আমাদের দিয়েছিলেন, সেই দুটি মূল সূত্রের মধ্যে একটি হচ্ছে প্রাচীন ভারতীয় বিদ্যার পুনরুদ্ধার, আর একটা হচ্ছে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের আলোকে স্বাগত জানানো। এই দুটো ব্যাপারকে একসঙ্গে কি আমরা করব যখন পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতির অভিঘাতে যখন আমরা বিহ্বল হয়েছিলাম, রামমোহন রায় প্রথম বললেন যে আমাদের দুটো কাজ করতে হবে, একটা হচ্ছে ওই প্রাচীন ভারতীয় বিদ্যার মধ্যে প্রকৃত জ্ঞান, প্রকৃত মনন, প্রকৃত অনুভব সেটা কত, তার যে উৎকর্ষ সেই উৎকর্ষটাকে আমাদের খুঁজে বার করতে হবে, সমকালের যে হিন্দু ধর্মের বা সমাজের যে ক্লেদযুক্ত অবস্থা এটা থেকে আমাদের সরতে হলে পরে আমাদের প্রাচীন ভারতীয় যে আধ্যাত্মিক জগতই হোক বা মানুষের সম্পর্কে যে ভালো মন্দ বোধ এইটা দর্শন, সেটা আমাদের প্রাচীন ভারত থেকে নিতে হবে। এই রাস্তাটা পরে কর্ষণ করলেন একজন, তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর ইউরোপীয় আলোকময় জ্ঞান, এইটা ভারতীয় ছাত্রদের মননে এবং মস্তিষ্কে সঞ্চারিত করার বেসিক কাজ, যেটা সেটা করেছিলেন হিন্দু কলেজের শিক্ষক হিসেবে, যদিও মাত্র পাঁচ বছর তিনি শিক্ষকতা করেছেন, কিন্তু মূল কাজটা তিনি করে দিয়েছেন, সেটা হচ্ছে যে ছাত্রদের তিনি জানিয়ে দিয়েছেন যে এখানে চারপাশের যে অন্ধকার রয়েছে এটা নয়, পৃথিবী আলোয় আলো আলোকময় হয়ে আছে, সেখানে কত জ্ঞান বিজ্ঞান, কত ইতিহাস চর্চা, কত দর্শন, কত কবিতা, কত নাটক, কত জীবনের যে যুক্তিবাদ, বিতর্ক এবং অন্ধকারকে অপসারিত করে যুক্তির আলোকে সমস্ত কিছুকে আর দি বাওয়ার অব রিজন নিয়ে আসতে হবে, যুক্তির আলোতে কোষ্ঠী পাশে কোষে দেখতে হবে, কিচ্ছু মেনে নেওয়া নয়, বিশ্বাস নয়, যুক্তিবাদ এবং তর্কবাদ, এই তর্ক এবং যুক্তির ব্যাপার যেটা সেটা ইউরোপ এইভাবেই এগিয়ে চলেছে, তার বিজ্ঞানমূলক চেতনার মূল পথ চলার রাস্তাটাই হচ্ছে যুক্তি দিয়ে গাঁথা, যুক্তির ক্রমকে অনুসরণ করে করে আমাদের এগোতে হবে, আমাদের চিনতে হবে আমাদের চারপাশকে, আমাদের অভিভাবকদের সম্পর্কে সম্পর্ক, আমাদের সমাজের সম্পর্কে সম্পর্ক, মেয়েরা কেমন থাকবে, ছাত্ররা কী শিখবে, এ সমস্ত কিছু যুক্তি এবং মানবতাবাদ, এই দুটো ব্যাপার, এইটা ডিরোজিও প্রথম আমাদের ভারতীয় জীবনে ভারতীয় সংস্কৃতিতে নিয়ে এলেন, এইটা হচ্ছে ডিরোজিওর বেসিক কাজ। আর যেটা করলেন, এতদিন পর্যন্ত ধারণা ছিল বা বক্তব্য ছিল এই যে যা কিছু ভালো এবং উচিত এবং ঠিক এইটা নির্ণয় করার অধিকারী যারা, যাদের মাথার চুল পেকে গেছে এবং যাদের দাঁত পড়ে গেছে, অর্থাৎ বয়স্ক মানুষরা সব কিছু আমাদের ভালো মন্দ নির্ণয় করবে। ডিরোজিও প্রথম বললেন যে না, তরুণদের এখানে এগিয়ে আসতে হবে, এই যে তারুণ্যের সংস্কৃতি, তার যে স্বীকৃতি, এটা ডিরোজিও আমাদের সংস্কৃতিতে একদম মৌলিক অবদান, এইটা এই তারুণ্যকে আমাদের আনতে হবে, তারা কিন্তু ঠিকঠাক বলতে পারবে, তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে, আমরা শুধু তরুণদের শেখাবো নয়, তরুণরা আমাদের শেখাবে, এবং তরুণদের কাছ থেকে ইওর হ্যান্ড ইজ অন দি হেল গাইড অন ইয়ং ম্যান, ডিরোজিও লিখলেন কবিতার মধ্যে, তোমাদের হাতে এখন ভাল, তোমরা এগিয়ে চলো।
1: এখানে একটা কথা, আপনার একটি বই সং অব দ্য স্টর্মি পেট্রেল, সেইখানে কবিতাগুলোকে আলাদা মর্যাদা দিয়ে গুরুত্ব দিয়ে আপনি ছেপেছেন, এইটা কি আমরা ধরে নেব যে ডিরোজিও সাদামাটা গদ্যে যা বলেছেন তার থেকে অনেক বেশি জোরালো কথা বলে গিয়েছেন তার কবিতায়?
0: ডিরোজিও গদ্যে কি লিখেছিলেন তার সামান্য মাত্র উপাদান আমাদের হাতে এসেছে, প্রায় কিছুই নেই, কিন্তু কবিতা পাওয়া গেছে, কবিতা পাওয়া গেছে। আমরা যখন এই কবিতা সংকলনের কাজে নামি, আসলে আগে থেকেই একটি সংস্থা ছিল ডিরোজিও স্মরণ সমিতি বা ডিরোজিও কমেমোরেশন কমিটি, মুকুট সর্বাধিকারী করেছিলেন, তাঁর বক্তব্য ছিল যে ডিরোজিও যে চেতনা আমাদের ভারতীয় ছাত্রদের হিন্দু কলেজের শিক্ষক হিসেবে করেছিলেন সেটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের বিবেচনা

0: আলোচনা করে কর্ষণ করা উচিত, সেই জন্য তিনি ডিওজিও কমিশন কমিটি গঠন করেছিলেন। তারা প্রকল্প নিয়েছিলেন যে ডিওজিও রচনাবলী বার করবেন। তারপরে আমি যখন তার সঙ্গে যুক্ত হই, এটা আগে থেকেই ওরা করছিলেন, যখন যুক্ত হই তখন যুক্ত হয়ে আমি অবাক হয়ে দেখি যে তারা কিছুই গবেষণা করেননি, ভালো করে দেখেননি। আমি বললাম যে এইভাবে হবে না, তখন ওরা আমার কথা বিশ্বাস করলেন না, বললেন যে চলুন তাহলে পিটি নায়ারের সঙ্গে কথা বলা যাক। টানতে টানতে আমাকে পিটি নায়ারের কাছে নিয়ে গেলেন। পিটি নায়ারকে আমি বুঝালাম যে এই ব্যাপারে এই সমস্ত কাণ্ড কারখানা। পিটি নায়ার তখন বললেন,
1: মানে যারা আজকে শুনছেন পিটি নায়ারের নামটা হয়তো ততটা পরিচিত নয়, এক কথায় যদি বলতে হয় এই একজন মানুষ দক্ষিণ ভারতের কলকাতাকে যেভাবে চিনিয়ে দিয়ে গেছেন, এমন একজন ইতিহাসবিদ যে কলকাতাকে যেন মন্থন করে আলাদা করে তুলে এনেছেন সবার সামনে, তিনি হচ্ছেন পিটি নায়ার। তার মানে এই নয় যে এই কলকাতার মধ্যেই তার কাজ সীমাবদ্ধ, বহুদূর প্রসারিত, তার কথাই বলছেন শক্তিসাধন মুখোপাধ্যায়।
0: হ্যাঁ, পিটি নায়ার শুনে আমাকে বললেন যে তাহলে পরে শক্তি দায়িত্ব নিক। এই শক্তি দায়িত্ব নিক এইটা বলাতে তারপরে তারা আমাকে নিয়ে গেলেন অমলেন্দুদের কাছে। অমলেন্দু বললেন যে হ্যাঁ হ্যাঁ খুব ভালো, এই শক্তি পারবে। তখন আমি পুরো সব কাজ বন্ধ করে দিয়ে এবার গবেষণায় আমরা চারদিকে ছড়িয়ে পড়লাম। অনেকজন ছিল, আমিই ছিলাম মূলত। তো সেই কাজ করতে করতে তখন অনেকে বললেন যে আরে ও রয়েছে তো, ডিরুজোর বই তো রয়েছে, অক্সফোর্ড থেকে বের করেছে। তাই বললাম যে না, ওতে মাত্র 66টা কবিতা আছে, কিন্তু ডিরুজোর আর অনেক কবিতা আছে। সেই কবিতা হয়ে গেল ডবল, 115টা কবিতা আমরা বার করলাম। তার দিকে ছড়িয়ে ছিটিয়ে সব ছিল, বিভিন্ন গ্রন্থের মধ্যে ছিল, গ্রন্থে কখনো প্রকাশিত হয়নি সেরকম ছিল। প্রথমে সেরকম আমরা 20খানা কবিতা আনপাবলিশড পোয়েমস অফ এইচএলবি ডিরোজিও বলে প্রথম বই বের করলাম। সেই কবিতাগুলো কোনো বই গ্রন্থের মধ্যে কখনো গ্রন্থিত হয়নি। তারপরে আমরা সং অফ দি স্টর্মি পেট্রেলের মধ্যে এবং সেই ডিরোজিও সম্পর্কে গবেষণা করতে গিয়ে এত তথ্য এবং এত ডকুমেন্ট বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে পেলাম। পিটি নায়ার এবং অমলেন্দুদের দুজনেই বললেন যে ডকুমেন্ট যা পাচ্ছ, শুধু কবিতার বই করলে হবে না, ডকুমেন্ট যা পাচ্ছ সমস্ত কিছু ছেপে দাও। আসলে ডকুমেন্টের বই আলাদা করে করবো এরকম পরিকল্পনা বলে, না না কবে বই হবে কী না হবে যা পাচ্ছ কেড়ে দাও। তার ফলে হয়েছি বইটা হয়তো 200-250 পাতাতেই আমাদের বইটা হয়ে যেতে পারতো, সেই বইয়ের আকার দাঁড়িয়ে গেলো আবার 600 পাতার মধ্যেও। সং অফ দি স্টর্মি পেট্রেলের প্রধান জোর যেটা, সেটা হচ্ছে হিউজ ডকুমেন্ট আছে শেষের দিকে, বিভিন্ন পত্রপত্রিকায় বলে এগুলো সব নষ্ট হয়ে যাবে, এ না উদ্ধার করলে হবে না। সেই বই কলকাতা বইমেলায় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উদ্বোধন করলেন 2001 সালে ফেব্রুয়ারি মাসে। সেটা হচ্ছে একেবারে ডিরোজিও চর্চার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মানে বৈপ্লবিক পরিবর্তন ওই সং অফ দি স্টর্মি পেট্রেল নিয়ে এসেছিল।
1: একটা কথা বলতে ইচ্ছে করছে, এই বইয়ের ভূমিকা লিখেছিলেন আমরা দেখতে পাচ্ছি অন্নদা শঙ্কর রায়।
0: হ্যাঁ, অন্নদা শঙ্কর রায় উনি খুবই হিতাকাঙ্ক্ষী ছিলেন এবং আমরা নিয়মিত যেতাম ওর কাছে এবং উনি ওর ভূমিকা লিখেছিলেন। এবং প্রথম যে বইটার আনপাবলিশড পোয়েমস অফ এইচএলবি ডিরোজিও, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ায় আক্রান্ত তখন ডাক্তারের কোনো অনুমতি নেই, তিনি প্রায় স্ট্রেচারে শুয়ে কলকাতা বইমেলা এসে ওই বই উদ্বোধন করে গেছেন, ওই বইটা উদ্বোধন করেছেন। আনপাবলিশ ছোট্ট চটি একটা বই, হ্যাঁ 46 পাতার একটা বই, সেই বইটা উদ্বোধন করতে অন্নদা শঙ্কর রায় ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া আক্রান্ত অবস্থার মধ্যে তিনি এলেন, এসে সেই বই উদ্বোধন করে গেলেন।
1: সেটারও তো ভূমিকা তারই।
0: হ্যাঁ, সেটাও ভূমিকা তার। তখন তার হাত চলছে না, কলম চলছে না, তার হাতের লেখা ওখানে বইয়ের মধ্যে তার রেপ্লিকা আছে, মনে হবে আরশোলা ছেড়ে দেওয়া হয়েছে, মানে তার হাত চলছে না তখন, উনি তো আক্রান্ত অসুস্থ, তো তখন সেই অবস্থার মধ্যে উনি লিখছেন অনন্দা শঙ্কর রায়।
1: একটা কথা খুব সিরিয়াস আলোচনা করতে করতে আমাদের হঠাৎ করে মনে হয়, যারা আমরা সেভাবে খুব বস্তুনিষ্ঠভাবে ইতিহাসের চর্চা করি না, নিয়মিত ইতিহাসের প্রবন্ধ ইতিহাসের গবেষণা সম্পর্কে পাঠ করি না, ধরা যাক একটা খেয়ালের বসে তাদের যদি মনে হয় যে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও 22 বছর বেঁচেছিলেন, 1809
0: 22 বছর 8 মাস 8 দিন
1: 31, ধরা যাক 22 না হয়ে এটা যদি 44 বা 55 হতো, তাহলে পরিস্থিতিটা কী হতো? তিনি কি আরও কিছু দিয়ে যেতে পারতেন? আমরা সবসময় বলি না কেউ প্রয়াত হলে যে তিনি আরও দিন বেঁচে থাকলে আমরা তার কাছ থেকে আরও কিছু পেতে পারতাম। সত্যি সত্যি আপনার নিজের কী মনে হয় যে এটা কি সম্ভব হতো?
0: আসলে ইতিহাসের ভেতরে কতগুলো এমন ব্যাপার থাকে যেগুলোকে ঠিক ব্যাখ্যা করে বোঝানো যায় না যে কেন আমি সে কথাটা বলছি।
1: ঠিক,
0: সেটা হচ্ছে ডিরোজিও এমন তীক্ষ্ণ যুক্তিবাদ এবং তার যে মানবতাবাদ।

0: দিয়ে তিনি একটা মূল বিষয়কে তিনি ছুঁচ্ছেন, ছুরিটা বিদ্ধ হয়ে একটা জায়গা পর্যন্ত যাওয়ার পর তারপর যদি আরও চাপ দেওয়া হতো তাহলে সে ছুরি ভেঙে যেত। ডিরোজিওকে 5 বছর যে হিন্দু কলেজের সমাজপতি যারা ছিলেন, রাধাকান্ত দেব, রাধামাধব বন্দ্যোপাধ্যায়, রামকমল সেন, এরা এটাই যথেষ্ট। তার কারণ ছুড়ো হাওয়ার মতো ডিরোজিও ঢুকতেন এবং বেরিয়ে যেতেন বাড়ি, তারপরে শ্রীকৃষ্ণ সিংহের বাগান বাড়িতে সন্ধ্যেবেলা বিভিন্ন সভা সব গজিয়ে উঠছে, নানারকম পত্র পত্রিকা বেরোচ্ছে এবং চারদিকে গেল গেল রব উঠেছে, চতুর্দিকে এরা সব প্রশ্ন তুলছে, আলোচনা করছে, তর্ক করছে, সেই তর্ক শুনতে আসছে সব সাহেবরা। ডিরোজিওর যা করার, ডিরোজিওর যা বলার এবং ডিরোজিওর যে মূল কাজ যেটা, সেটা কিন্তু তিনি করে দিয়ে গেছেন। সেটা হচ্ছে এই যে সোনার কাঠি ছুঁয়ে দিলে পরে যেমন রাজকন্যা জেগে ওঠে, সেই জাগিয়ে দেওয়ার কাজটা কিন্তু ভারতীয় ছাত্রদের তিনি করে দিয়ে গেছেন। এবারে ছাত্ররা তারপরে তাদের মতো করে তারা সব কাজকর্ম করে গেছে, কিছু করেছে, কিছু করতে পেরেছে, পারেনি, এইসব হয়েছে। কিন্তু ডিরোজিওর আর বিশেষ কিছু তার কাছ থেকে আর নতুন করে পাওয়ার কিছু ছিল না। তিনি যা কাজ করার সেটা তিনি তৈরি করেন। তিনি দুটো জিনিস দিয়ে ছাত্রদের দিয়েছিলেন। একটা হচ্ছে এই যে বাকশৈলী, অর্থাৎ মানুষ নিজেকে পরিণত হওয়ার পর সে নিজেকে প্রকাশ করবে, সেটা কি দিয়ে প্রকাশ করবে, না সে বলবে, বক্তৃতা দেবে, আর কি না সে লিখবে। তার মানে লেখনী শক্তি এবং বাক শক্তি ছাত্রদের তিনি লিখতে শিখিয়ে দিয়ে গেছেন, তিনি লিখছেন, ছাত্রদের তিনি বলতে শিখিয়ে গেছেন। প্রচুর সভা সমিতি হয়েছে, সেই সভা সমিতি সব থান্ডারিং, সব বক্তব্য সব দেখে গেছে সবাই। বক্তৃতার যে ঐতিহ্য সেটা ডিরোজিওর কাছ থেকেই আমরা প্রথম ভালো করে পাই। এবং ডিরোজিওর ছাত্ররা সব বিখ্যাত বাগ্মী সব ছিলেন, রামগোপাল ঘোষ থেকে আরম্ভ করে, এবং সেই সূত্র, সেই যে বলার যে সংস্কৃতি, বাক সংস্কৃতি আমরা যাকে বলতে পারি, সেই বাক সংস্কৃতির যে চর্চা এবং কর্ষণ, এই কর্ষণটা চলেছে, থামেনি। সারেন্ডার নট, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উনি বক্তৃতা দিচ্ছেন, কাঁপছে সব। কৃষ্ণদাস পাল বক্তৃতা দিচ্ছেন 1856 সালে, কাঁপছে সমস্ত সভা। বিবেকানন্দ চিকাগোয় বক্তৃতা দিচ্ছেন, সবাই 7,500 লোক ঘাড় শক্ত করে শুনছে। সুভাষচন্দ্র বসু বলছেন দিল্লি চলো, সবাই শুনছে। এই যে বলার যে শক্তি, এই শক্তি ডিরোজিও দিয়ে গেছে।
1: তিনিই ভগীরথ,
0: তিনিই সূচনাকার। আর লেখা, লেখা মানে হচ্ছে পত্র পত্রিকা, এবং একের পর এক পত্র পত্রিকা সব বেরিয়েছে, একেবারে মহামহা পত্রিকা বাংলার সংস্কৃতির মধ্যে এসে জড়ো হয়েছে। সে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ই হোক আর রবীন্দ্রনাথই হোক, সবাই বই পত্রিকা লিখেছে। হরিশ মুখার্জি থেকে আরম্ভ করে ইয়ং বেঙ্গলটা তো করেইছে, বেঙ্গল স্পেক্টেটর, জ্ঞানান্বেষণ, মাসিক পত্রিকা, এইসব সব এরা সব করেছে। তারপরে আবার সব পরবর্তীকালে
1: সেখানেও সূচনার কৃতিত্ব,
0: সেও সূচনার কৃতিত্ব, অর্থাৎ বাক সংস্কৃতি এবং লিখন সংস্কৃতি, মানুষের মধ্যে যে শক্তি এবং সম্ভাবনা, বোধ এবং মনন শক্তি আছে, সেটাকে বিচ্ছুরিত করতে হলে পরে এই দুটো উইং দিয়ে তাকে বার করতে হবে, সেটা ডিরোজিও ছাত্রদের দিয়ে গেছে।
1: শ্রোতা বন্ধুরা, অতিথি অনুষ্ঠান যেখানে অধ্যাপক শক্তি সাধন মুখোপাধ্যায় অতিথি, সেটার প্রথম পর্বে আমরা ইতি টানছি। বুঝতেই পারছেন এমনভাবে আলোচনা এগিয়েছে, দ্বিতীয় পর্বে আমরা কোথা থেকে শুরু করতে পারি, কিন্তু এই পর্ব বাবদ ধন্যবাদটা তো বাকি থাকতে পারে না। তাকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে কথা বলার জন্য, আমাদের আলোকিত করার জন্য। আমরা আবার মিলিত হব পরের

0: অতিথি অনুষ্ঠানে শুনলেন ইতিহাসবিদ তথা গবেষক অধ্যাপক শক্তিসাধন মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। শব্দ সম্পাদনা সাগর বণিক, আলাপচারিতা ও প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। আজ শুনলেন প্রথম পর্ব।
1: অতিথি অনুষ্ঠানটি এখানে শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন ললিত রাগে সেতার, পরিবেশন করবেন পণ্ডিত সৌমিত্র লাহিড়ি, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন সৌমেন নন্দী। ললিত রাগে সেতার পরিবেশন করছেন সৌমিত্র লাহিড়ি। পণ্ডিত সৌমিত্র লাহিড়ি

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ললিত রাগে সেতার, পরিবেশনায় পণ্ডিত সৌমিত্র লাহিড়ী, তবলায় সহযোগিতা করেছেন সৌমেন নন্দী। আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন মনের মতো গান। শ্রোতা বন্ধুরা, গতকাল ছিল আকাশবাণী মৈত্রীর জন্মদিন। গানে গল্পে উচ্ছ্বাসে আপনাদের সঙ্গে জড়িয়েছিলাম আমরা, আর স্টুডিওর ওপার থেকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন আপনারা। জন্মদিনের উৎসবের রেশ এখনও লেগে রয়েছে মনে, আর সেই সঙ্গে কিন্তু

0: বাঁশি বেজেছে আরও এক উৎসবের, ঝুলনের উৎসব। বর্ষা শেষ, ভাদ্রের আরম্ভ, বাতাসে শ্রাবণের আভাস এখনো মাখামাখি, আবার শরতের লাজুক উঁকুঝুঁকিও চলছে। এমন সময়েই প্রকৃতি সেজে ওঠে রাধাকৃষ্ণের প্রেমলীলা উদযাপনে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী গতকাল থেকেই শুরু হয়েছে ঝুলন যাত্রা। মনের মতো গানে আজ তাই ঝুলনের সুর। প্রথম গানটি অনুপম ঘটকের সুরে এবং কণ্ঠে।
1: ঝুলনে দুলতে কে আয়, ঝুলনে দুলতে কে আয়, পিয়ালের ডালে ডালে

ঝুলনের গান শুনলেন অনুপম ঘটকের কথায় কণ্ঠে ও সুরে। হিন্দুস্থানি লঘু উচ্চাঙ্গ সঙ্গীতে একটি বিশেষ ধারাই গড়ে উঠেছে ঝুলা বা ঝুলন নিয়ে। বাংলায় ঠিক সেরকম না হলেও বাংলা তো বৈষ্ণব পদাবলীর দেশ। পদাবলীর অনুসঙ্গে, রাধাকৃষ্ণের প্রেমলীলার অনুসঙ্গে একাধিকবার বেশ কিছু আধুনিক গান বা ছায়াছবির গানে ঝুলনের কথা ফিরে ফিরে এসেছে বিচিত্র রূপে। বাংলায় ঝুলনের গানের এই ভাণ্ডার থেকে আরও একটি গান আপনাদের জন্য। শিল্পী অখিল বন্ধু ঘোষ।

শুনছেন মনের মতো গানে ঝুলন গাথা। শ্রোতা বন্ধুরা, বলুন তো, বাংলা ছায়াছবিতে ঝুলনের কথা ভাবতে গেলেই কোন ছায়াছবি বা কোন গানের কথা প্রথমেই মনে পড়ে? হ্যাঁ, অনেকেই হয়তো ভাবছেন পরিণীতা ছবির সেই দৃশ্যের কথা, যেখানে ললিতা ঝুলন সাজে রাধাকৃষ্ণের দোলনা সাজিয়ে গাইছে কুসুম দোলায় দোলে শ্যামরাই। হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে অবিস্মরণীয় এই গানটি আপনাদের জন্য।

মনের মতো গানে আজ শ্রোতা বন্ধুরা শুনছেন ঝুলনের সুর। ঝুলন এমন এক উৎসব যার সুরেলা হাতছানিতে বাঁধা পড়েছে প্রজন্মের পর প্রজন্ম। যাত্রার আসর থেকে কীর্তনের আখড়া, কলেজের বার্ষিক উৎসব থেকে বন্ধুদের পুনর্মিলন আর স্মৃতিমেদুরতা, সর্বত্র তার মায়াবী সুরের পরশ। মনে পড়ে দেয়ানেয়া ছবির সেই দৃশ্য যেখানে দুই বন্ধু তাদের কলেজ জীবনের স্মৃতিচারণার টানে একসাথে গেয়ে ওঠে দোলে দোদুল দোদুল ঝুলনা। অভিনয়ে উত্তম কুমার এবং তরুণ কুমার, নেপথ্যে দ্বৈতকণ্ঠে শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়। এই গানটি এখন শোনাই।

দেয়া নেয়া ছবি থেকে এই গানটি, নিশ্চয়ই আপনার আমার সকলের মনের মতো, তাই না? বাংলায় শাস্ত্রীয় সঙ্গীত নির্ভর যে কটি ছায়াছবির কথা মনে পড়ে, তার মধ্যে প্রথম দিকেই থাকবে বসন্ত বাহার। রাগের নামেই এ ছবির নামকরণ। পরিচালক ছিলেন বিকাশ রায়, সঙ্গীত পরিচালক জ্ঞানপ্রকাশ ঘোষ। এই ছবিতে নায়ক নায়িকার সম্পর্কই বাঁধা রয়েছে বসন্ত বাহার রাগে আধারিত একটি ঝুলনের গানে। পর্দায় এ গানে ঠোঁট মিলিয়েছেন বসন্ত চৌধুরী এবং সাবিত্রী চট্টোপাধ্যায়। নেপথ্যে কণ্ঠ দিয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়। এই গানটি এবার আপনাদের জন্য।

বসন্ত বাহার ছায়াছবি থেকে ঝুলনের এই গানটি শোনালাম আপনাদের। আশা করি আপনাদের ভালো লেগেছে। আরেকটি বাংলা ছায়াছবি, নাম জীবন মরুর প্রান্তে। ছবিটি হয়তো খুব জনপ্রিয় হয়নি, কিন্তু এই ছবিতেও ছিল ঝুলনের চমৎকার একটি গান। কণ্ঠ দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায়। এই গানটি এবার শোনা যাক।

গানটি একটু ভিন্ন স্বাদের, তাই না? ঝুলনের পৌরাণিক অনুষঙ্গ, রাধাকৃষ্ণের প্রেমলীলার অনুষঙ্গ এসে মিশেছে। জীবনের বন্যায়, জীবনের দোলায় নিজেকে ভাসিয়ে দেবার প্রেমিক প্রত্যয়। অনুষঙ্গ আধুনিক, ভাষ্য পৌরাণিক। উৎসবের গানে ঐতিহ্য আর আধুনিকতা এভাবেই হাত ধরাধরি করে চলে।

শ্রোতা বন্ধুরা, এবারে একটু স্বাদ বদল করা যাক। বাংলা ছায়াছবি থেকে চলে আসি নজরুল গীতিতে। রাধাকৃষ্ণ বিষয়ক অনেক গানই আমরা পেয়েছি কবি নজরুলের কথায় ও সুরে। নজরুল গীতির সেই বিপুল ভাণ্ডার থেকে শোনাই ঝুলনের একটি গান, শিল্পী তন্দ্রা রায়।

শ্রোতা বন্ধুরা, মনের মতো গানে আজ শুনছেন ঝুলনের সুর। ঝুলন উৎসবের মূল কথা মহাবিশ্বের অনন্ত ছন্দের দোলায় নিজেদের হৃদয়কে মিলিয়ে দেওয়া, দুলিয়ে দেওয়া, আর সেখানেই পুরুষ ও প্রকৃতির যুগল মিলন সার্থকতা পায়। রাধাকৃষ্ণ সেই মিলনেরই রূপক মূর্তি। কীর্তন অঙ্গের গানে সেই মিলনের নিত্যলীলা বিলাস। এমনই একটি গান শোনাই এক কিংবদন্তি শিল্পীর কণ্ঠে। কার কণ্ঠে? আগে গানটি শোনাই, তারপর আসছি সেই শিল্পী প্রসঙ্গে। আজ তার জন্মদিন, আগে গানটি শোনাই।

অসামান্য এই গানটি শিল্পী কৃষ্ণচন্দ্র দের কণ্ঠে আমরা শুনলাম। তার নামে শ্রীকৃষ্ণের অনুষঙ্গ, তার গানে ধ্রুপদী সঙ্গীত, দাদরা ঠুমরি এবং বাংলার কীর্তনের দরদি মিশেল। দুর্ভাগ্যক্রমে বাল্যকালেই তার চোখের দৃষ্টি নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু শিল্পী হিসেবে, সুরের সাধক হিসেবে তার প্রজ্ঞাচক্ষু উন্মোচিত হয়েছিল। গায়ক, নায়ক, অভিনেতা কৃষ্ণচন্দ্র দে প্রকৃত অর্থেই বাংলা গানে, বাংলা সংস্কৃতিতে, বাংলা নাটকে, বাংলা চলচ্চিত্রে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। 1893 সালে আজকের দিনে অর্থাৎ 24 আগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন। যে গানটি এখন শুনলেন, তার কণ্ঠে শোনা গিয়েছিল চণ্ডীদাস ছায়াছবিতে। এই ছায়াছবির নায়কের কণ্ঠে গান থাকার চেয়ে দৃষ্টিহীন ভক্ত শ্রীদামের কণ্ঠে যে গানগুলি ছিল, অর্থাৎ যে চরিত্রে কৃষ্ণচন্দ্র দে অভিনয় করেছিলেন, সেই গানগুলি যেন অনেক বেশি করে দর্শকের, শ্রোতার মন ছুঁয়ে গিয়েছিল। চণ্ডীদাসের গানে একদিকে কাননদেবী, একদিকে কৃষ্ণচন্দ্র দে, ইতিহাস সৃষ্টি করেছিল এই ছবি। কৃষ্ণচন্দ্র দের জন্মদিন উপলক্ষে তার কণ্ঠে শুনব আরও কয়েকটি গান। পরের গানটি তাঁরই কণ্ঠে।

বাংলার মঞ্চগানে কৃষ্ণচন্দ্র দে এক যুগান্তর সৃষ্টি করেছিলেন। তার কণ্ঠের ব্যাপ্তি ছিল এমনই, যখন তিনি মঞ্চে গাইতেন তার কণ্ঠ পৌঁছে যেত দূর দূরান্তে, আবার যখন রেকর্ডে গাইতেন একই গান তার স্বরপ্রক্ষেপণ গায়কই বদলে নিতেন যন্ত্রের খাতিরে। এমনই এক শিল্পী যার কণ্ঠে ওই মহাসিন্ধুর ওপার হতে গানটি বিপুল জনপ্রিয়তা এবং সমাদর পেয়েছিল, পরবর্তীকালে তাঁরই ভ্রাতুষ্পুত্র বিশিষ্ট শিল্পী মান্না দে এই গানটি গাইতে গিয়ে শোনা যায় রীতিমতো ভয় পেয়েছিলেন। কাকার গান, কাকা যেভাবে গেয়ে গেছেন তিনি এই গান কি করে পরিবেশন করবেন। যাই হোক, রসিক শ্রোতারা জানেন পরবর্তীকালে মান্না দেও এই গানটি গেয়েছিলেন তার কাকার প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবেই। ওই মহাসিন্ধুর ওপার হতে দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাটকের গান শোনাই কৃষ্ণচন্দ্র দের কণ্ঠে, ঐতিহাসিক একটি গান।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি, শিল্পী অনুপম দাস। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আকাশবাণী স্টুডিও রেকর্ডে সংগৃহীত সঙ্গীতানুষ্ঠান রম্যগীতি।

রম্যগীতিতে, প্রথম গান অরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, কথা শান্তিময় কারফর্মা, সুর অলোকনাথ দে।

পরের গান কথা ও সুর কাজী নজরুল ইসলাম, দ্বৈত কণ্ঠে পরিবেশন করেছেন মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং ইন্দ্রাণী সেন।

শুনছেন রম্যগীতে। পরের গানটি ভূপেন হাজারিকার কণ্ঠে তাঁরই সুরে, গীতিকার মিল্টু মুখোপাধ্যায়।

ব্রহ্মগীতিতে, পরের গানটি মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর জয়দেব সেন।

রম্যগীতিতে পরের গানটি শিল্পী বনশ্রী সেনগুপ্ত, কথা মধুগুপ্ত, সুর ভি বালসারা।

রুম্মুগীতিতে, পরের গান মানস মুখোপাধ্যায়ের কণ্ঠে, কথা গৌরীপ্রসন্ন মজুমদার, সুর দিয়েছেন শিল্পী নিজেই।

রম্যগীতি আজ এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় শ্বেতা চৌধুরী।

জল কেটে রোজ বাঁচার লড়াই, আশা বয়ে পালের টানে, মানুষ কেবল রূপকথা বনে আর ভাঙা গড়ার গল্প লেখে ধোঁয়াটে ক্যানভাসে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর ভালো তো আমাদের থাকতেই হবে, কারণ ভালো থাকার জন্যই তো সব কিছু, আর তা করতে গেলে ভালোবাসা ও ভালো ভাষায় থাকতে হবে। তাই সেই

চাদরে তোমাকে মুড়িয়ে নিতে চলে এসেছি আমি শ্বেতা, আর আমার সঙ্গে রয়েছে প্রবাহমান স্মৃতির ইতিহাস এবং উজান ভাটির টানে গড়ে ওঠা একদল মানুষের বাঁচার লড়াইয়ের গল্প। হ্যাঁ বন্ধু, আজকের এই দুপুরটা কিন্তু আর পাঁচটা দুপুরের মতন হবে না। আজ আমি তোমাকে এমন এক জগতে নিয়ে যাব যেখানে জালের মতো বিছিয়ে থাকা নদীগুলোর ওপর দিয়ে ভেসে আসে এক উদাসী সুর, আর যেখানকার জলে ভেসে চলা নৌকাগুলোর মধ্যে লুকিয়ে থাকে এক একটা রূপকথা।

তো বুঝতেই পারছো বন্ধু যে আজ আমাদের আড্ডার বিষয় স্রোতে গড়ে ওঠা সুর আর তার প্রভাবকে ঘিরেই, অর্থাৎ আমরা কথা বলবো গাংপাড়ের ভাটিয়ালি গান ও নৌকা বাইচের ঐতিহ্য নিয়ে। আমরা সকলেই জানি নদীর সঙ্গে আমাদের সম্পর্কের এক অবিচ্ছেদ্য সমীকরণ আছে। এই যে শত শত নদী আমাদের চারপাশে জালের মতন ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো তো শুধুই জলের ধারা নয়, তাই না? এগুলো আমাদের ধমনী, আমাদের জীবনের স্পন্দন। আর পলি মাটিতে গড়ে ওঠা এই বাংলায় নদীর জোয়ার ভাটা কেবল জলের উচ্চতাই নির্ধারণ করে না, আমাদের মন কেমন করাকেও নিয়ন্ত্রণ করে, কি তাই তো বন্ধু? আজ এখন এই সময় একটা গান শুনতে বড় মন চাইছে, চলো ফিরে আসছে গান।

ফিরে এলাম গানের পর। জানো তো বন্ধু, এই নদী যেমন একদিকে ফসল ফলিয়ে বাঙালিকে অন্ন দিয়েছে, তেমনই বাঙালির মনে জন্ম দিয়েছে সুর, আনন্দ আর উৎসবের। নদীকে কেন্দ্র করে বাঙালি সংস্কৃতিতে দুটি একেবারে বিপরীত ধর্মী অথচ অদ্ভুত সুন্দর ধারার সৃষ্টি হয়েছে। একদিকে নির্জনতার গান ভাটিয়ালি, আর অন্যদিকে যৌথ উল্লাসের মহোৎসব নৌকা বাইচ। এই অতি পরিচিত শব্দ দুটি ওতপ্রোতভাবে জড়িত আমাদের প্রতিটি আবেগের সঙ্গেও। আচ্ছা বন্ধু, ভাটি কথার অর্থ কি জানো? খুব সহজ, যেদিকে নদীর জল গড়িয়ে যায়, নদীর যে অঞ্চলে স্রোত কম, যেখানকার বিস্তার দিগন্ত জোড়া, ঠিক সেইখানেই জন্ম নেয় ভাটিয়ালি। এর কথা বলতেই চোখের সামনে ভেসে ওঠে সেই দৃশ্য। চারদিকে জল থই থই করছে, কোনো পাড় দেখা যাচ্ছে না, মাঝির নৌকায় খাটানো আছে বিশাল একটা সাদা রঙের পাল, বাতাস যেদিকে নিয়ে যাচ্ছে নৌকা সেদিকেই ভেসে যাচ্ছে। হাতে বৈঠাটা ধরে রেখেছে মাঝি, সে বসে আছে একলা। আশেপাশে কোনো মানুষ নেই, কোনো যান্ত্রিক কোলাহল নেই, কেবল বাতাস আর জলের শব্দ। এমন নিঃসঙ্গ মুহূর্তে মানুষের মনের গভীর থেকে কি আর কোনো সাধারণ কথা বেরোয়? না না, তখনই মাঝির গলার ভেতর থেকে দীর্ঘ টানে ফুটে ওঠে গান। আর সেটা কি গান, সেটা নিয়েই তো আমরা আজকে কথা বলছি। মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর টানতে পারলাম না। আসলে বন্ধু, ভাটিয়ালি কোনো চার দেওয়ালের মধ্যে বন্দি প্রেক্ষাগৃহের গান কিন্তু নয়। এর স্কেল কোনো মেট্রোনোম মেনে চলে না, বরং ঠিক করে দেয় নদীর বিস্তার। হাওয়া যত দূর পর্যন্ত নিয়ে যায় মাঝির কণ্ঠ, তত দূরই গিয়ে দিগন্তে মিলিয়ে যায়। এই গান কিন্তু শুধু একলা অথবা মন খারাপের সময় গাওয়ার গান নয় বন্ধু, এর পেছনে লুকিয়ে আছে এক গভীর দর্শন। বাঙালি এই গানের মধ্য দিয়ে তার আধ্যাত্মিক চেতনাকে প্রকাশ করতে পেরেছে। নৌকা এখানে একটা জীবনের প্রতীক মাত্র, আর নদী এখানে ভবসংসার, আর মাঝি হলেন স্বয়ং ঈশ্বর বা পরমাত্মা। দেওরা ভাঙা নদী কিংবা অচিনপুরের মাঝি, এই রূপকগুলোর আড়ালে বাঙালি নিজের বেঁচে থাকার পরম সত্যিটাকেই সুরের রূপ দিয়েছে, আর গিয়ে গেছে যুগে যুগে। তবে এই উদাসীনতা নিয়ে কি আমাদের আটকে রাখা যায়? যদি আটকে রাখেও তা কতক্ষণ ভাবছো নিশ্চয়ই তোমরা? বাঙালির বারো মাসে ১৩ পার্বণ, আমরা হলাম উৎসব প্রিয় জাতি, আর সঙ্গে ভোজন রসিকও বলা চলে। তবে যাই হোক, অন্য কথায় যাব না। নদী যখন বর্ষার জলে উপচে পড়ে, তখন এই ভাদ্র শরতের আকাশ যখন পরিষ্কার থাকে, তখন নদীর সেই নির্জন নিরবতা ভেঙে চুরমার হয়ে যায়। নদীর বুক জেগে ওঠে অদম্য বীরত্ব আর প্রাণোচ্ছ্বাসের এক বিশাল কার্নিভাল, দ্যাট ইজ নৌকা বাইচ। আর এখানেই দেখা যায় বাইচালদের, অর্থাৎ এই নৌকা প্রতিযোগিতার মাঝি মল্লা বা খেলোয়াড়দেরই ঐতিহ্যবাহী ভাষায় বলা হয় নৌকাবাইচ। অর্থাৎ নৌকাবাইচে যারা থাকে তাদেরকে বাইচাল বলে, তো ঐতিহ্যবাহী ভাষায় এদেরকে বলা হয় বাইচাল। আঞ্চলিক ভাষায় অনেকেই বাইচাল বলে থাকে। এই নৌকাবাইচের সময় নদীর বুক জুড়ে যেন গড়ে ওঠে এক অভাবনীয় রূপকথা। বুঝতেই পারছো তো, এত অপরূপ সুন্দর একটা দৃশ্য বোঝাতে গিয়েই আমিও কিন্তু দুবার আটকে গেছি, তাই না? আসলে দৃশ্যটা এতটা অপরূপ, আজকে আমি স্টুডিওতে বসেও ফিল করতে পারছি। যখনই কথা বলি মনে হয় যে এর সঙ্গে যেন সেই আমাদের অনেক কিছু জুড়ে আছে, অনেক দিনের একটা রিলেশন তার সঙ্গে, ঠিক যেমনটা মায়ের সঙ্গে কোনো সন্তানের। সেই বিশাল জলরাশির দুই পাড়ে কি গিজগিজ করে জানো? হাজার হাজার মানুষ, কারো হাতে রঙিন পতাকা উঠছে, কেউ বা আনন্দে হাততালি দিয়ে বাইচালদের উৎসাহ দিচ্ছেন। আর ঠিক নদীর মাঝখানে সার বেঁধে দাঁড়িয়ে আছে নানা রকম সাজে সজ্জিত বিশালাকার

ময়ূরপঙ্খী, ছাদারি, কোষা আর ছিপ নৌকা। তাতে সাধারণত 50 থেকে 100 জন বা তারও বেশি বাইচাল বসে আছেন রেডি হয়ে। যদিও তারা সবাই একটা নির্দিষ্ট দলের হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একদম দাঁড়বায়েন, তাদের পোশাকের ঝলকানি দেখলেই চোখ জুড়িয়ে যায়। সবার মাথায় শক্ত করে বাঁধা লাল কিংবা হলুদ গামছা, আর পরনে একই রঙের পোশাক। নৌকার মাঝখানে বা সামনে কাঁশি হাতে দাঁড়িয়ে আছেন দলের প্রধান কান্ডারি, যাকে সবাই বলেন বাইচাল গানওয়ালা। তিনি হঠাৎ কাঁশি বাজিয়ে উচ্চ কণ্ঠে হাঁক ছাড়েন, হেইয়া রে হেইয়া, মারো মারো সজোরে বৈঠা টান। ব্যাস, সেই হাঁক শোনা মাত্রই যেন পুরো নদীতে আগুন চলে উঠল। যদিও আমি এখন হাঁক মারতে পারলাম না, কারণ আমি হাঁক মারলে মনে হচ্ছে একটা গান চলে আসবে। তাহলে কি বলো, চলো একটা গান শোনানি। গানের ওপারে আসছি ফিরে শুধুমাত্র তোমার জন্য।

তাহলে বুঝতেই পারছো বন্ধু, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেই নদী আমাদের কত কথা বলে যায় প্রত্যেক দিন। আর সে যদি ডাকে তাহলে কিন্তু আমাদের বরাবরই যেতে ইচ্ছে করে তার কাছে, কারণ সেখানে গেলে এত সুন্দর একটা শান্ত পরিবেশে বসে আমরা দুমুঠো চিন্তা করতে পারি যে আমরা নিজের জীবনে প্রতিদিন কি করছি, কি নিয়ে ভাবছি, আর কতটা এগোতে হবে, এখনো কতটা পথ বাকি, কতটা লড়াই লড়তে হবে। তো সেগুলো নিয়ে চিন্তা করার জন্য মাঝে মাঝে মনে হয় একলা ঘর ছেড়ে ওই নদীর পাড়টাকেই বেছে নিই, তাই তো? যাক, যে কথায় বলছিলাম আমরা, সে মাঝে যে ডাকলো

নিছক প্রতিযোগিতা নয়, এ যেন নদীর বুকে গড়ে ওঠা বাঙালির একতা, শক্তি আর আনন্দের এক মহা উৎসব। বুঝতেই পারছো বন্ধু, ভাটিয়ালি যেমন একক হৃদয়ের আবেগের স্বরূপ, বাইচের গান তেমনি যৌথ শ্রম আর শারীরিক শক্তির মেলবন্ধন। তবে বন্ধু, এই দুই রূপী সুরের সঙ্গে আমাদের বাঙালি সংস্কৃতি ঠিক কতটা জড়িত তা কি তুমি জানো? বলি শোনো, শুধু বিনোদন হিসেবেই নয়, প্রত্যেকটি মানুষের চরিত্রের ডিএনএ গড়ে দিয়েছে যেন এই গানগুলো। বাঙালি স্বভাবগতভাবেই কিছুটা আবেগপ্রবণ, আবার কঠিন পরিস্থিতিতে মানিয়ে নিতেও পারদর্শী। অর্থাৎ এই লড়াকু হতে নদী কিন্তু আমাদের শিখিয়েছে। সে যেমন জোয়ার ভাটায় নিজের রূপ বদলায়, ঠিক তেমনই আমাদের জীবনও কিন্তু ভাঙা গড়ার মধ্যে দিয়েই যায়। আপস অ্যান্ড ডাউনস না থাকলে হয়তো জীবনে এন্টারটেনমেন্টটাই খুঁজে পেতাম না, তাই না? এই চরম সত্যিটা ভাটিয়ালি গান বাঙালির অবচেতন মনে গেঁথে দিয়েছে। এই দেখো না, আমাদের কথা সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণ তার তিতাস একটি নদীর নাম উপন্যাসে, কিংবা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার লেখায় নদীর এই রূপ যেভাবে ফুটিয়ে তুলেছেন তা আমাদের সাহিত্যকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। শুধু তাই নয়, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন পদ্মা বোটে করে শিলাইদহ, পতিসর ও শাহজাদপুরে জমিদারি তদারকি করতেন, তখন পদ্মার বুকে ভেসে আসা মাঝিদের ভাটিয়ালি গান তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। ছিন্নপত্রাবলীর বিভিন্ন চিঠিতে তিনি সুরের এই উদাসীনতা ও নদীর রূপ বর্ণনা করে গেছেন। তাছাড়াও পরবর্তীতে তার বহু গানে, এই যেমন ধরো ওগো নাই বা গেলে ওই পারে বা মেঘের কোলে রোদ হেসেছে, এরকম নানান সুরগত কাঠামোতে এই লোকসুরের প্রভাব কিন্তু লক্ষ্য করা যায় আজও। আবার অন্যদিকে সপ্তডিঙার গল্প তো আমরা সবাই শুনেছি, খুবই পরিচিত এটার সঙ্গে। বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যে চাঁদ সদাগরের সপ্তডিঙা মধুকর বাণিজ্যে যাওয়ার বর্ণনায় এবং বায়েন্দের বৈঠা বাওয়ার ছন্দে যে গান ও তালের উল্লেখ আছে তাকে নৌকা বাইচের গানের আদি রূপ হিসাবে গণ্য করা হয়। তাহলে বুঝতেই পারছো বন্ধু যে মধ্যযুগের বাংলা সাহিত্যেও নৌকা বাইচের গানের প্রভাব ঠিক কতটা। এছাড়াও কোপাই নদীর বাঁকে গড়ে ওঠা বাঁশফোর বা কাহার সম্প্রদায়ের জীবন কাহিনী নিয়ে রচিত বাংলা সাহিত্যের একটি কালজয়ী উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা, যার রচয়িতা হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এখানে মাঝি মোল্লাদের নদীর টানে গাওয়া গান এবং নদীর সঙ্গে মানুষের আত্মিক সম্পর্কের যে বিবরণ পাওয়া যায় তা ভাটিয়ালি ও শাড়ি গানের মূল সুরের সঙ্গেই সম্পর্কিত। তবে বন্ধু, বুঝতেই তো পারছো যে আজকে আমরা যা নিয়ে কথা বলছি সেটা কিন্তু সত্যি আমাদের ইমোশন আরও যা যা আশেপাশে আছে ছড়িয়ে ছিটিয়ে ফিলিংসগুলো, মানে কখনো খুব খুশি, কখনো খুব দুঃখ, কষ্ট, বিবাদ, সব কিছুর সঙ্গে কিন্তু এই নদীর গান বরাবর আমাদের সঙ্গ দিয়েছে, তাই না? আর ঠিক যেমনটা বলছিলাম যে এটা একটা মানে এইসব গানে মানুষের যে আত্মিক সম্পর্কের বিবরণটা পাওয়া যায় সেটা কিন্তু একেবারেই উল্লেখ না করলেই চলে না। এই সব কিছুর পরেও যার কথা না বললেই নয়, তিনি হলেন আমাদের অতি পরিচিত পল্লীকবি জসীমউদ্দীন। তার সৃষ্টিতে ভাটিয়ালি ও নৌকা বাইচের সুর সবচেয়ে বেশি ধরা দিয়েছে। তার বিখ্যাত কাব্যগ্রন্থ সজন বাদিয়ার ঘাটে গ্রামীণ মেলা, পদ্মার গাং ও নৌকা বাইচের বিস্তৃত বিবরণ রয়েছে। এছাড়াও তার অসংখ্য কবিতায় ভাটিয়ালি নদীর মেজে বা মাঝির গানের কথা এসেছে, যা গ্রামীণ জীবনের রূপ ও দরদকে ফুটিয়ে তোলে। আবার অন্যদিকে এই ভাটিয়ালি গান কিভাবে নদীর বিশালতার সামনে, মানে নদীর যে একটা বিশালতা রয়েছে তার সামনে মানুষের একাকিত্ব ও জীবনের গভীর হাহাকার প্রকাশ করে তা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস পদ্মা নদীর মাঝি, সেখানে আমরা দেখতে পাই। আসলে লোক সংস্কৃতির সবচেয়ে বড় ক্ষমতা হলো তা মানুষকে জোড়া লাগায়, একসঙ্গে সকলকে মিলেমিশে কাজ করতে শেখায়। নৌকা বাইচের

কথাই ধরো না, একটা বাইচের নৌকায় যখন 100 জন মানুষ বৈঠা বায়, সেখানে কে হিন্দু, কে মুসলিম, কে ধনী আর কে দরিদ্র তা কেউ কিন্তু দেখতে চায় না। সেখানে একমাত্র পরিচয় তারা বাইছাল, তারা এক দল। এই যৌথ প্রচেষ্টা এবং দলগত শক্তি কিন্তু আমাদের লোকজ সম্প্রীতির এক মস্ত বড় নিদর্শন, কি তাই না? আচ্ছা, তুমি যদি সঙ্গীতের কথাই ভাবো, সেখানে আমাদের বাংলা আধুনিক গান বা চলচ্চিত্রের গানের দিকে তাকালে আমরা কি দেখি বলতো? রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম কিংবা আধুনিক যুগের শচীন দেব বর্মন, হেমন্ত মুখোপাধ্যায়, প্রত্যেকেই এই ভাটিয়ালি সুরের টানে নিজেদেরকে সমৃদ্ধ করেছেন। এসরাজের করুণ টান কিংবা মাসির বিলম্বিত লয় শুনে যে কোনো বাঙালির হৃদয় কেন ব্যাকুল হয় জানো? কারণ আমাদের রক্তিক্ত নদীর এই ঐতিহ্য বয়ে চলেছে। কিন্তু বন্ধুরা, আজকে যখন আমরা 21শ শতাব্দীর যান্ত্রিক যুগে দাঁড়িয়ে রেডিওতে বসে এই সব গল্প করছি, তখন কি আমাদের এই ঐতিহ্যের পেছনের ক্ষতগুলো একটু দেখে নেওয়া উচিত নয়? আজ আধুনিকায়নের নামে আমাদের বহু নদীতে পলি জমে নব্যতা হারাচ্ছে, অনেক নদী শুকিয়ে যাচ্ছে, প্রায় তারা মৃত। বিশ্ব উষ্ণায়ন আর পরিবেশ দূষণের কারণে নদীগুলো যদি তাদের প্রাণই হারিয়ে ফেলে, তবে এই ভাটিয়ালি গান কোথায় গিয়ে মিলিয়ে যাবে বলতো বন্ধু? স্পিডবোট আর ইঞ্জিনের বিকট শব্দে আজ নদীর সেই নিজস্ব নিরবতাই তো হারিয়ে গেছে। তবে কথায় আছে, শিকড়কে কিন্তু অত সহজে উপড়ে ফেলা যায় না, সময় লাগে, অনেক যুদ্ধও করতে হয়, কিন্তু লড়াইটা যদি আমরা জিততে পারি তাহলে কিন্তু পুরো পরিবেশটাই বদলে যাবে, তাই না? আজও যখন বর্ষাকালে গ্রাম বাংলায় নদীগুলো জলে টইটুম্বুর হয়ে ওঠে, তখন স্থানীয় মানুষজন আবারও সেই বাইচের নৌকায় বের করেন। তরুণেরাও এখন এগিয়ে আসছে এই লোককলা আর ঐতিহ্যকে সামাজিক মাধ্যম ও উৎসবের মাধ্যমে, নতুন করে ডিজিটাল মাধ্যমে বিশ্বের দরবারে তুলে ধরতে। তারা ফান্ড জোগাড় করে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করছে। এই সমস্ত বিষয়গুলি নানান ধরনের অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করা হচ্ছে। অনেকে আবার প্রত্যন্ত অঞ্চলের প্রবীণ শিল্পীদের কাছ থেকে গান সংগ্রহ করে তা শেখানোর জন্য কর্মশালার আয়োজন করছে, কি বলতো বন্ধু? আসলে নদী হলো আমাদের এই রূপসী বাংলার আয়না, আর ভাটিয়ালি ও নৌকা বাইচ হলো সেই আয়নায় ভেসে ওঠা আমাদের নিজস্ব মুখ। নদী বাঁচলে লোকসংস্কৃতি বাঁচবে, আর লোকসংস্কৃতি বাঁচলেই বেঁচে থাকবে বাঙালির আসল স্বকীয়তা, আর রয়ে যাবে জীবন সংগ্রামের এই অমর দলিল। তবে আপাতত এই গল্পের ভান্ডার সময় গোটানোর সময় আগত, কারণ ঘড়ির কাঁটা চোখ রাঙিয়ে বলছে যে আমাদেরকে আবারও ফিরতে হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো ক্ষণে, ঠিক এমনই কোনো দিনে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই শুনতে থাকো যুববাণী।

এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন শ্বেতা চৌধুরী। আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন লোকসঙ্গীতের অনুষ্ঠান। বাংলার লোকসঙ্গীতের বিচিত্র ধারা ছুঁয়ে গেছে আমাদের জীবনের ছবি। লোকসুরের সঙ্গে আমাদের প্রাণের খেলা নিরন্তর। খেলার ছলে, খেলার অনুষঙ্গে গভীর জীবনবোধের কথা বারবার বেজে উঠেছে লোকসুরের ছোঁয়ায়। আজ শোনাব খেলার অনুষঙ্গে লোকসঙ্গীত। প্রথম গান সুভাষ চক্রবর্তীর কণ্ঠে।

খেলা শব্দটির ব্যঞ্জনা ছড়িয়ে আছে প্রাত্যহিক দৈনন্দিন জীবনের ধুলো মাটিতে। গভীর ভাবের জগতে এ জগৎ ভাবের খেলা, আবার বাউল অঙ্গের গানে ভাবের খেলার সঙ্গে মিশে যায় ভবের খেলাও, অর্থাৎ দুনিয়াদারির খেলা। এই অনুষঙ্গে একটি গান, শিল্পী স্বাগত।

এবার একটু অন্য স্বাদের গান, খেলার প্রকৃত অনুভূতির অনুষঙ্গে। গ্রাম বাংলার লোকসংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে সাপের খেলা, মাদারির খেলা, আরও কত রকমের বিচিত্র খেলা। এই ধরনের খেলা নিয়ে গান বেঁধেছেন, গেয়েছেন লোকশিল্পীরা। এমনই একটি গান মাদারির খেলা নিয়ে, মাদারির খেলার ফেলে আসা ঐতিহ্য নিয়ে, গ্রাম বাংলার লোকসংস্কৃতির এই ধারাটিকে মনে রেখে অংশুমান রায়ের কণ্ঠে।

মাদারির খেলার পর এবার সাপুড়েদের খেলা। সাপের খেলার কথা মনে পড়লেই ভাবতে হয় সাপুড়ের বাঁশি বা বিনের কথা, লোকসংস্কৃতির আরও একটি প্রায় হারিয়ে যেতে বসা ধারা এই গানের সুরে ধরা পড়েছে। সাপ খেলা নিয়ে একটি গান লোকশিল্পী মঞ্জু দাসের কণ্ঠে।

দুনিয়াদারির খেলা কি সবসময় সহজ সরল? না, কঠিন বাস্তবতা তাকে নির্মল আনন্দের খেলা হয়ে থাকতে দেয় না। এমন জটিল বিষয় নিয়েও গান বেঁধেছেন বাংলার লোকশিল্পীরা। গান বেঁধেছেন টাকার খেলা নিয়ে, এই দুনিয়া টাকার বশ। এই টাকার খেলা নিয়ে কেমন গান বেঁধেছেন বাংলার লোকশিল্পী, শুনে নি বলরাম সাহার কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা শুনছেন লোকসঙ্গীতে খেলা নিয়ে গান। ভাবের খেলা, রসের খেলা, দুনিয়াদারির খেলা, টাকার খেলা, তার সঙ্গে বাদ যাবে কেন প্রেম প্রীতির খেলা? প্রেমের অনুষঙ্গে প্রীতিকে তাসের ঘরের সঙ্গে তুলনা করে গান বেঁধেছেন বাংলার লোকশিল্পী। এই ভাবের একটি গান আমাদের সকলেরই প্রিয় শিল্পী, অত্যন্ত জনপ্রিয় এক শিল্পী স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে।

ভালোবাসাকে তাসের খেলার সঙ্গে তুলনা করে চমকপ্রদ এই গানটি শোনালাম আপনাদের স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে। খেলাকে গ্রাম বাংলায় তামাশাও বলা হয়ে থাকে। একই ভাবের গান আমাদের সমগ্র জীবনই যেন লীলা খেলা, ভালো মন্দ, ছোট বড়, উত্থান পতন, হাসি কান্না, এই সব মিলিয়ে বৃহত্তর জীবনের যে গান তা তো আসলে রংদার এক তামাশাই। এই তামাশাকে নিয়ে, খেলার ভাবকে মাথায় রেখে বহু গান লেখা হয়েছে, গাওয়া হয়েছে লোকসঙ্গীতের বিচিত্র ভাণ্ডারে। এমনই একটি গান শিল্পী রণজিৎ গোসাই।

খেলার অনুষঙ্গে বিচিত্র স্বাদের লোকসঙ্গীত শুনলেন এতক্ষণ। এই অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন

ভোরের গন্ধ পাচ্ছি, এখানে ভোর মানে ডেয়ারির দুধের গাড়ির সাদা, মানে আকাশদ্বীপ অ্যাপার্টমেন্টের সাত তলার কাঁচের জানলাগুলোর প্রথম চকচক, মানে সুপার মার্কেটের গিলে করা বন্ধ দরজার পাশে শুয়ে থাকা কুকুরের ওপর হামলে পড়া হ্যালোজেনের ক্রমশ ফিকে হয়ে যাওয়া। এই সব কিছুর আগে কাঠের পার্টিশনের ওপাশের জানলা দিয়ে আসা ভোর পার্টিশনের তলার রেখা ফাঁকে ছুঁয়ে পড়ে, কিন্তু আজ তো কোনো ভোরের রেখা নেই। তাহলে আকাশে মেঘ, ট্রানজিস্টারটা নিয়ে বরং ছাদে যাই। ওহো, চাবি তো আবার কেয়ারটেকারের কাছে, তার তো এখনো ঘুমই ভাঙেনি, সিঁড়িতেই বসি তবে। ছাতের বন্ধ দরজার ওপারে মল্লার মাখা হাওয়া, একটা বৃষ্টি ভেজা সকাল রয়েছে, কিন্তু এই মুহূর্তে সেই সকালে পা দেওয়ার কোনো উপায় নেই। দেখি ট্রান্সমিটার চালু হয়েছে নাকি। এই তো টোন পাচ্ছি, এইবার বাজবে সিগনেচার টিউন।

0: প্রকৃত সকাল বেজে উঠল, রোজই দারুণ লাগে সিগনেচার টিউনটা। হাতে দুধের ক্যান আর কাঁধের ব্যাগে ছোট ট্রানজিস্টারটা নিয়ে অন্যান্য দিন এর আগেই বেরিয়ে যেতে হয়, ব্যাগের ভেতর থেকে ভোর বেজে উঠে। আজ বৃষ্টিটা
1: আকাশবাণী কলকাতা, আজ শনিবার 26শে শ্রাবণ 1917 শতাব্দ।
0: দেবেশের গলা। কি রে দেবেশ, কেমন আছিস রে? মেয়ের বিয়ে দিলি শুনলাম, নেমন্তন্ন করলি না তো? কতদিন তোদের সঙ্গে কাজ করেছি, ভুলে গেলি পরিদাকে? তা হ্যাঁ রে, তোকে তো সকালবেলা পাই না বড়, খুব নাইট ডিউটি করছিস বুঝি, বাড়িতে ঝগড়া টগড়া বাঁধাসনি তো? আরে সেদিন বুঁচকির গান শুনলুম, বেশ রেগেছে গলাটা। তা একদিন আয় না, তোকে তো আবার রাত্রি ছাড়া পাবো না। ক্যাটারাক্ট অপারেশনের পরে আমি আবার

কলকাতা খ সুবদ্ধ সঙ্গীত হচ্ছে, কে গাইছে? কিরানা ঘরানা বেশ লাগছে। বন্ধু দরজার ওপারের বৃষ্টির আদর বয়ে আনছে এই সুর। আচ্ছা, এটা কি কোনো মালা?

0: আজকের এই ভরা বাদল দিনে আমরা এতক্ষণ মিয়া কি মালহার্থ শুনলাম পণ্ডিত ভীমসেন যোশীর কণ্ঠে।
1: বাহ, এখনো কান তাহলে ঠিক আছে, কিন্তু অ্যানাউন্সমেন্টের নতুন গলা মনে হলো একদম ফ্রেশ। ক্যাজুয়াল নাকি নতুন লোক নিল? হ্যাঁ গো, তোমাকে নতুন মনে হচ্ছে? বেশ, অ্যানাউন্সমেন্ট করছিলে, যা হোক কিছু মনে করো না, নতুন চাকরি পেলে?
0: হ্যাঁ।
1: বাহ, খুশি হলুম। আমার নাম পরিতোষ গুহ, বুঝলে?
0: ও, আপনি পরিতোষ গুহ?
1: হ্যাঁ,
0: ভেটারেন ডিউটি অফিসার ছিলেন, 34 বছর চাকরি করেছেন রেডিওতে। আপনার কত গল্প শুনেছি, 4 বছর হলো রিটায়ার করেছেন। স্টুডিওকে আপনি বলতেন মন্দির, আমরা শুনেছি আপনি প্রোগ্রামের সঙ্গে সামঞ্জস্য রেখে খুঁটিয়ে খুঁটিয়ে ইনস্ট্রুমেন্টাল ফিলার বাজতেন। একবার রবীন্দ্রসঙ্গীতের পর গিটারে সাত ভাই চম্পা জাগরে হচ্ছিল, শুনে আপনি অন্য একটা ফিলার নিয়ে ছুটে যেতে গিয়ে পড়ে গিয়ে পা ভেঙেছিলেন। আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। এক্সরে টেবিলে ওঠানোর মুহূর্তে ঘড়িতে চোখ পড়েছিল আপনার। আপনি নাকি চিৎকার করে ডাক্তারবাবুকে বলেছিলেন,
2: ডাক্তারবাবু আপনার পায়ে পড়ি, আমাকে এক্ষুনি একটা ফোন করার ব্যবস্থা করে দিন, 8:30 সময় একটা গ্রামোফোন রেকর্ড বাজবে, ওটা সেকেন্ড কাটটা যে ডিফেক্টিভ ট্র্যাক ব্যাক করতে পারে। ডাক্তারবাবু ফোনটা ভীষণ জরুরি, তাড়াহুড়োয় হাসপাতালে চলে এসেছি, অ্যানাউন্সারকে বলা হয়নি।
1: অ্যানাউন্সার ছেলেটির নাম জানতে ইচ্ছে করছে। বাপাইদের ঘর থেকে একটা ফোন করতে পারলে ভালো হতো, কিন্তু ওরা তো এখনো ওঠেনি। অনুভাকে ওঠানো দরকার, মেঘের অন্ধকার আর বৃষ্টির ঠান্ডা ওকে ঘুম পাড়িয়ে রেখেছে।
2: হ্যাঁ গো, দোর খোলো। আরে বাজার যাব, টাকা নেব, শুনছো?
1: ছোট্ট ফ্ল্যাটের লিভিং রুমে কাঠের পার্টিশনের একধারে অনু আর মেয়ে মনু, আর একধারে আমি। আমার ভাগে একটা জানলাও পড়েনি যে আকাশ দেখব। এক শয্যায় শয়ন থাকলে অনুর গায়ে ঠেলা দিয়ে বলতুম, ওঠো, বেলা হয়ে গেছে, বাপাই বেরোবে, বোমা এখনো ওঠেনি। অনু লজ্জা পেয়ে বলতো, ই মা, যেন কানন দেবীর গলায় গান বেজে উঠত। কেন যামিনি না যেতে জাগালে না, বেলা হলো মরিলা যে।
2: উঠেছ? ও উঠেছ, হ্যাঁ, দাও দাও এই ছাতাটা আর দুধের ক্যানটাও দিও।
1: আহ, ভুল গাইছে, দিলীপ কুমার রায় ধনধান্য পুষ্প ভরাই গাইতেন। শ্রোতারা চায় আকাশবাণী থেকে শুদ্ধ গান, শুদ্ধ উচ্চারণ যাবে। লোকগীতি না লোকগীতি, অতুল না অতুল, উদ্যোগ না উদ্যোগ, এ নিয়ে কত বাগবিতণ্ডা করেছি ডিউটি রুমে। অবশ্যই এসব নিয়ে দুশ্চিন্তা না করলে আমার মাইনে পেতে অসুবিধে হবার কথা ছিল না, তবু এসব না করেও পারতুম না। আড়ালে তাই অনেকে হাসাহাসিও করত, অনেক নিকনেমও জুটেছিল। পাকা গুহ, সুনীতি কুমার, মিস্টার নোট, খুব নোট দিতাম তো তখন। ইনস্পাইট অফ মাই প্রিভিয়াস নোট রিগার্ডিং, এই অবধি পড়েই হায়ার অফিসার হয়তো মনে মনে বলতেন, কে হে তুমি হরিদাস পাল। কিন্তু নোট না লিখেও উপায় ছিল না, বারবার বলা সত্ত্বেও ওরা ক্যাপিটাল লেটারে অনুষ্ঠানের বিবরণ পাঠাতো, আর তাতে অনেক অসুবিধে হতো। একবার তো একটা নাটকের নাম বাবলা কাঁটা, ঘোষক পড়ল বাবলা কান্ত। ওর দোষ নয়, শাসন গাইন আর শ্মশান গাইন বা সুনন্দ আর সুনন্দা বানান তো একই, ঘোষক বুঝবে কি করে? কিন্তু এই গানের ব্যাপারটা ফোন করে জানাতেই হবে, ধনধান্যে নয় ধনধান্য। বাপাইদের ঘর থেকে ফোন করতে অস্বস্তি হয়, হয় কপাল কুঁচকে থাকবে, নয়তো হাসবে, নয়তো না, পাবলিক বুথ থেকেই করতে হবে।

0: মনে কি পড়ে সর্বাণী সর্বাণী ক্লার্ক মেয়েটি, না না ছিছি এসব কি ভাবছে, এই মরেছে বাড়ি যাব কি করে, এই যে ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা। একবার প্রখর বৈশাখে কলকাতা তখন কাতরাচ্ছে, এই ঝড়ো ঝড়ো বরিশে বেজে গিয়েছিল। ছি ছি, আমি নিজে ডিউটিতে ছিলাম সেদিন। এই জামা কাপড় একবারে সব সব করছে গো, জলে ভিজে। কই গো এই দুধের ক্যানটা আর এই বাজারের ব্যাগটা ধরো দেখি। ইস, ট্রানজিস্টারটাও বাবা, এসো মুছু করে দি। আহ বাছা, শুনু দেখি দেখি আবার ঠিকঠাক কাজ করছে কিনা।
1: আজকের এই বৃষ্টি ভেজা দিনে এবার একটি রবীন্দ্রনাথের গান।
2: ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি

0: কোনো টেলিপ্যাথির খেলা চলছে নাকি? বাহ, কে তুমি? কি নাম তোমার? একটা ফোন করতেই হয়, কিন্তু বাবাই তো ওঠারই না। ওই তো উঠেছে। কিরে বাবাই, অফিস যাবি না?
1: না, একটু বর্ধমান যাব, কাজ আছে।
0: কখন বেরোবি?
1: এই 12টা নাগাদ।
0: 12টা?
1: কেন, ফোন করবে?
0: হ্যাঁ, মানে ওই
1: ব্রডকাস্টিংয়ের কী খুঁত আবার বার করলে তুমি?
0: না রে, ওসব কিছু নয়, সবসময় কি অফিসে ফোন করি নাকি? এখন ভাবছিলাম তোর মেয়েশোকে একটা ফোন করব, পেসমেকার বসিয়ে এখন কেমন। থাক, পরেই করব। কিন্তু হিসেব মতো তো এখন বাংলা টক মানে কথিকা হবার কথা, বদলে বর্ষার গান। টক আর কি আসেনি নাকি টেপ জমা পড়েনি? তাহলে বলে নেওয়া উচিত ছিল নির্ধারিত অনুষ্ঠানের পরিবর্তে। বুঝলে ছেলে, যত ভালো কণ্ঠই হোক এই ব্যাপারগুলো ভুললে চলবে কেন?
2: ভুলিনি তো। আপনি হয়তো অনুষ্ঠানটা প্রথম থেকে শোনেননি, আমি শুরুতেই বলে দিয়েছিলাম।
0: ও, তা বেশ বেশ। কিন্তু এই যে বর্ষা টর্ষা বলে গান চালাচ্ছ, শুনতে যদিও ভালোই লাগছে, কিন্তু রিস্ক আছে ভায়া এই ধরনের অ্যানাউন্সমেন্টে।
2: রিস্ক? কিসের রিস্ক?
0: ধরো বনগাঁয় কিংবা মুর্শিদাবাদে আজ বৃষ্টি হচ্ছে না?
2: সেই রিস্ক নেই আজ। বৃষ্টি আজ সর্বত্র, ডিপ ডিপ্রেশনের বৃষ্টি। নিম্নচাপের ব্যাপারটা কাগজে স্টোরি হয়েছে, দেখেননি?
0: দেখেছি তো। তার মানে তোমার মাথায় কনসেপশনটা ছিল, তুমি কি জেনে শুনেই?
1: বাবা, আবার বিড়বিড় করছো। আচ্ছা, তোমার

0: মাথায় কি রেডিও স্টেশন ছাড়া কিচ্ছু নেই? রিটায়ার করে গেছো, পেনশন পাচ্ছ, ব্যাস। কে তোমাকে এইসব সংস্কার করতে বলেছে? হ্যাঁ, আজকাল কি কেউ রেডিও শোনে?
1: না রে, আমি তো কেবল একটু মনিটর করি আর রিপোর্টটা ওদের জাস্ট জানিয়ে দিই।
0: এরকম করো না বাবা, তোমাকে ওরা জাস্ট পাগলা ভাববে। রিটায়ার করার পর মনিটর করতে নেই, করতে হয় না বাবা।
1: কিন্তু এখন একটা অন্য দরকারে ফোন করব।
0: কি দরকার?
1: একটা কনগ্রাচুলেশন জানাতে হবে না, ফর ইজ ভেরি গুড প্রেজেন্টেশন।
0: পরে করো।
1: যদি সকালের শিফটের ছেলেগুলো চলে যায়?
0: ও বাবা, শোনো, আমার একটা ওই এসটিডি আসার কথা আছে এই সময়। আর আরে, ছাতা নিয়ে আবার চললে কোথায় এই বৃষ্টিতে?
1: পাবলিক বুথে। এই তো ছেলে, পিএফ লোন নিয়ে মানুষ করা ছেলে, অথচ আগে সহকর্মীদের সাথেও কত অন্তরঙ্গতা ছিল। কতদিন বৃষ্টিতে অফিসে আটকে গিয়েছি রাত্রে, রাত্রে সে কত গল্প, কত মজা! দাদা ঠাকুরের গল্প, প্রেমেন মিত্তির, লীলা মজুমদার, আঙুরবালা, রেডিওর পুরনো বাড়ি গাস্টিন প্লেসের গল্প, বীরেন ভদ্রর সেই ভূতটার গল্প, যে কিনা সারা রাত পিয়ানো বাজাত। সর্বানীও পিয়ানো বাজাতে জানত, ওর বড় লোক মাসির বাড়িতে গিয়ে শিখেছিল। রিটায়ার করার দিন ও ছুটিতে ছিল, তবু এসেছিল ফেয়ারওয়েলের সময়, জোর করে ট্যাক্সি চড়িয়ে বাড়ি পৌঁছে দিয়েছিল।
2: ট্যাক্সিতে চলুন, আমি ভাড়া দেব।
1: তা কেন?
2: চলুন না, রিকোয়েস্ট। এই ট্যাক্সি, আসুন। পরিতোষদা,

0: অনেক কিছু বলতে ইচ্ছে করে, কিছু দিতেও ভয় করে। ভাবছিলাম আজকের ফেয়ারওয়েলে ফেয়ারওয়েল কথাটা বলতেই খারাপ লাগছে আমার। জামাটা বানিয়ে পরবেন কিন্তু?
1: হ্যাঁ, হ্যালো।
2: হ্যালো
1: আকাশবাণী।
2: আকাশবাণী,
1: ডিউটি রুম
2: বলছি।
1: আমি পরিতোষ গুহ বলছি।
2: কে পরিতোষ গুহ?
1: আমি আমি মানে একজন পুরনো ইয়ে। আপনি কে বলছেন ভাই?
2: আমি ডিউটি অফিসার বলছি।
1: কি নাম ভাই?
2: নাম কি হবে, আপনার দরকারটা কি বলুন।
1: দরকার মানে আজ একটি নতুন কণ্ঠ শুনলাম তো সকালে, গ্রামোফোন রেকর্ডে বর্ষার গান প্রেজেন্ট করছিল, ছেলেটিকে একবার ডেকে দিন না ভাই।
2: ওকে তো এখন ডাকা যাবে না, স্টুডিওতে আছে।
1: ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর নামটা কি ভাই?
2: নাম এই ব্যানার্জি দা, ওই স্টুডিওতে যে প্রেজেন্ট করছে ছেলেটা, কি নাম? কি অনি অনির্বাণ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনির্বাণ ঘোষ।
1: নতুন?
2: হ্যাঁ, কেন কোনো খবর দেওয়ার আছে?
1: না না না, ঠিক আছে ঠিক আছে। ডিউটি অফিসারের কি দোষ, ঠিকই তো করেছে। স্টুডিও থেকে কি যখন তখন ডাকা যায়? আমি নিজেও তো এরকমই করতাম। একবার কাজী সব্যসাচী অনুরোধের আসর প্রেজেন্ট করছিলেন, হেমন্ত মুখোপাধ্যায় ফোনে চেয়েছিলেন সব্যসাচীকে। আমি সবিনয়ে বলেছিলাম, এখন নয় হেমন্তদা। বাবুঘাটের বাস উঠেই পড়ি, ঘুরে আসি রেডিও অফিসটা। আকাশবাণী ভবনের সামনে এত ভিড় কেন? দেখি ভাই, দেখি দেখে দেখে দেখে একটু, মাথা ফেটে ঘিলু বেরিয়ে গেছে গো। ফুটপাত একেবারে রক্তে রক্তারক্তি। আরে সতু না? সতুই তো, সত্যেন মজুমদার, বহু পুরনো গায়ক। কি সাহসী গান ওর সে সময়ের, তোমার শরীরে স্বর্গ এসেছে নেমে। সতুরি লেখা, সতুরি সুর। সতু তোর কি হলো, কি হলো রে সতু তোর? গাস্টিন প্লেসে এই গানটা যেদিন লাইভ গাইছিল সতু, সেদিনই জয়েন করেছিলাম আমি। সতু একা একা তাকিয়ে থাকতিস আকাশবাণী ভবনের দিকে, কেন রে? এখন এই বাড়িটার ভেতরের স্টুডিও থেকে গড়িয়ে আসা শীতল বাতাসে

আমারে রাখিও মনে মরণের পরে, কি আছে স্প্যানিশ গিটারের আর ড্রামের ঝিনচাক এখন এফএম এর নতুন সম্প্রচারে স্টিরিও হাসির হি হি, অদ্ভুত এক ভাষার গ্রন্থনা, বিক্রি হয়ে যাওয়া টাইম স্লটে ব্যবসা বাক্য। ওখানে সতু নেই, সতুর ধুলো জমা 78 আরপিএম এর রেকর্ড নেই, পুলিশের গাড়ি তুলে নিচ্ছে সতুকে, কয়েক ফোঁটা রক্ত ফুটপাথে শুধু চুপচাপ। তুইও তো চুপচাপ হয়ে গিয়েছিলি সতু, তোর গান নষ্ট হয়ে গিয়েছিল, খুব বেশি বিড়ি খাওয়ার জন্য কিনা কে জানে নডিউল হয়ে গিয়েছিল তোর গলায়, তুই বেসুরো হয়ে গিয়েছিলি সতু, তোকে বি মাইনাস দিতে হয়েছিল, ক্রমশ বাতিল হয়ে গেলি তুই, অথচ গানের জন্য চাকরি বাকরি পর্যন্ত করলি না ঠিক করে। 78 আরপিএম এর কালো রেখায় সব

0: পুরনো এখন হারানো স্মৃতি। এই যে ভাই শুনবেন একটু?
1: বলুন।
0: আপনি তো আকাশবাণী স্টাফ,
1: ডিউটি অফিসার, কিছু বলবেন?
0: হ্যাঁ, মানে আপনি কি সত্যেন মজুমদারের নাম শুনেছেন?
1: সত্যেন মজুমদার, সিকিউরিটি অফিসার? না, সে তো সত্যেন মল্লিক।
0: না না, খুব পপুলার গায়ক ছিলেন এক সময়, জানেন না?
1: না না তো, কি হয়েছে?
0: ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আজ আকাশবাণীর সামনে।
1: ও, শুনেছিলাম, একজন লোক স্পট ডেড।
0: সত্যেন মজুমদারের নাম আর গানের লাইন আকাশবাণীর ভেতরে বোবা হয়ে আছে মৃত অক্ষরে। আচ্ছা, পরিতোষ গুহর নাম শুনেছেন কখনো?
1: পরিতোষ কে? সে
0: কে? সে কে? সে ওই যে র্যাকের ওপর ধুলো জমা বাতিল লগবুক, ওই সব বইয়ের খাঁজে খাঁজে পরিতোষ গুহর হাতের লেখা আছে, সই আছে, আনন্দ উত্তেজনা মনোকষ্টের ইতিহাস আছে ফসিল অক্ষরে।
1: আচ্ছা, অ্যাকচুয়ালি আপনি কি চান বলুন তো?
0: না মানে ওই অনির্বাণ ঘোষ নামে যে নতুন অ্যানাউন্সার ছেলেটি এসেছে, তার সঙ্গে একটু কথা বলতাম।
1: ও তো চলে গেছে।
0: আবার কবে ডিউটি?
1: অপেক্ষা করুন, ডিউটি চারদিকে বলতে হবে।
0: চারদিকে চেনা কেউ নেই, এমনকি দেবেশও, যে বলবে ইনাকে চেনো না, ছি ইনি হচ্ছেন। এই কি হচ্ছে, থামতে বলো, ট্র্যাক ব্যাক করছে যে রেকর্ডটা, ছেলেটাকে কবে বলেছিলাম বাতিল করে দাও।
1: আহ, আপনি চেঁচাবেন না প্লিজ।

0: লম্বা করিডরের দুপাশের নেম প্লেটে অচেনা সব নাম, কেউ নেই যে আন্তরিক হেসে বলবে, কেমন আছেন পরিতোষদা? প্রিয় কাঁঠাল চাঁপা গাছটিও যেন চিনতে পারল না। নিচ দিয়ে যাওয়ার সময় পায়ের কাছে একটি ফুল ফেলে দিল, বাতিল ফুল। নিউজ রুম, দেখি এখানে চেনা কাউকে পাই কিনা। বুলেটিন তৈরি হচ্ছে, একজন বলছে আর একজন লিখছে।
1: কৃষ্ণা, কি লিখেছো?
2: হ্যাঁ স্যার, এইরকম লিখলাম। লালবাজার সূত্রে জানা গেছে, আজ সকালে আকাশবাণীর সামনে একজন বৃদ্ধ পথ দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
0: শুনুন শুনুন, আমি জানি, ও সত্যেন মজুমদার, বহু পুরনো আর্টিস্ট, গায়ক।
1: আপনি আপনি এখানে কেন?
0: আমি সত্যর পরিচয় মনে করাতে এসেছি।
1: আপনি কি ওর বাড়ির কেউ?
0: না।
1: তাহলে আপনার কথা আমরা নামধাম বলি কি করে, কারণ রিলায়েবল সোর্স ছাড়া।
0: আমি পরিতোষ গুহ, আমি তো বলছি।
1: কে আপনি?
0: আমি কে? এই অফিসের ইট কাঠ দরজা সবাই জানে, 34 বছর এখানে।
1: ওকে ওকে ওকে, আপনি বরং এই কাগজটা নিন, বাইরে বসে লিখে যান ওর সম্পর্কে। হ্যাঁ, আমরা ক্রস চেক করে নেবার চেষ্টা করব, ঠিক আছে? হ্যাঁ কৃষ্ণা, তারপর কি লিখেছো?
2: হ্যাঁ স্যার,
0: সত্যু সত্যেন মজুমদার। না, ছিঁড়ে ফেলি, স্পষ্ট করে লিখতে হবে, সত্যেন মজুমদার, সত্যেন মজুমদার, সত্যেন সত্যেন। আমরা সবাই সত্যেন হয়ে গেছি, পরিচয়হীন এক একটা নাম, সত্যেন। আমি আমি পরিতোষ, পরিতোষ গুহ, জন্ম 1934, ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাশ করিয়া আমি পরিতোষ, পরিতোষ গুহ, 34 বছর আকাশবাণীতে ডিউটি রুমে।

0: বাতিল রেকর্ড নাটকটি এখানেই শেষ হল। কাহিনী স্বপ্নময় চক্রবর্তী, বেতার নাট্যরূপ নিবেদিতা সেন, অভিনয়ে অ্যানাউন্সার উজ্জ্বল ভট্টাচার্য, বাপাই সুদীপ্ত ঘোষ, সর্বাণী সুপ্রীতি চৌধুরী, ডিউটি অফিসার মানস প্রতিম দাস, নিউজ রিডার কৃষ্ণা রায়, নিউজ এডিটর প্রণব কুমার চট্টোপাধ্যায় ও পরিতোষ সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, আবহ রফিউদ্দিন। বাতিল রেকর্ড নাটকটি প্রযোজনা করেছেন ডক্টর দীপক চন্দ্র পোদ্দার।
1: আকাশবাণী মৈত্রী, এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ভারতে ব্যবসায়িক কাজকর্ম বাড়ানোর জন্য জাপানের সংস্থাগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বর্তমানে চার দিনের সফরে জাপানে রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। অন্ধ্রপ্রদেশে ভারতের প্রথম জিনগতভাবে পরিবর্তিত নয় এমন উচ্চ ফলনশীল শঙ্কর প্রজাতির ভুট্টার হাইব্রিড বীজের সূচনার আনুষ্ঠানিক করবেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। বিহারে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফারাক্কা বাঁধ খুলে দেওয়া সহ একাধিক বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। ঝাড়খণ্ড কম্বাইন্ড সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিষয়ে সিবিআই এর তদন্তের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় সরকার ও ঝাড়খণ্ড সরকারকে নোটিশ জারি করেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারত প্রথম ইনিংসে ছ উইকেটে 419 রান করেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ভারতে ব্যবসায়িক কাজকর্ম বাড়ানোর জন্য জাপানের সংস্থাগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। জাপানের সংস্থার সুজুকির সাফল্যের কথা উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ভারত চায় জাপানের সংস্থাগুলির মধ্য থেকে সুজুকির মতো আরও 1580টি সফল প্রতিষ্ঠান গড়ে উঠুক।
1: Journey that Suzuki has traveled in the last four decades, we see today the largest and most profitable operations coming out of India. But I'm told the market cap of Suzuki in India is higher than the market cap of the parent company itself. And this is the journey we would like to see 1,580 companies who you represent. And we would like to see 1,580 Suzukis being created out of India.
0: জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি JCCI এর জাপান ইন্ডিয়া বিজনেস কনসালটেটিভ কমিটি JIBCC এবং ভারতীয় দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে শ্রী গোয়েল বলেন, ভারতের তরুণ কর্মশক্তি, বিকশিত অর্থনীতি এবং দীর্ঘমেয়াদী বৃদ্ধির লক্ষ্য জাপানে ব্যবসার জন্য উল্লেখযোগ্য সুযোগ তৈরি করেছে। গোয়েল বলেন, দুদেশের কূটনৈতিক সম্পর্কের 75তম বার্ষিকী উদযাপনের এই সময়টাকে কাজে লাগিয়ে ভারত ও জাপানের বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার করা উচিত। উল্লেখ্য, 200 জনেরও বেশি প্রতিনিধি সমন্বয়ে গঠিত একটি ভারতীয় বাণিজ্যিক দলের নেতৃত্বে পীযূষ গোয়েল চার দিনের সফরে জাপানে রয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মস্কোয় ভারত রাশিয়া আন্তঃসরকার কমিশনের বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক 27তম বৈঠকে সহসভাপতিত্ব করবেন। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকও করবেন তিনি। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হবে। রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভের আমন্ত্রণে দুদিনের সরকারি সফরে গতকাল মস্কোয় পৌঁছেছেন ডক্টর জয়শঙ্কর।

প্রধানমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। দুদিনের এই সম্মেলন ভার্চুয়াল মাধ্যমেও চলবে। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী এবং পুলিশের 850 জনেরও বেশি আধিকারিক এই সম্মেলনে যোগ দেবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার মুসুনুরুতে পৌঁছেছেন। সেখানে তাকে অভ্যর্থনা জানান রাজ্যপাল এস আব্দুল নাজির এবং মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি ভারতের প্রথম জিনগতভাবে পরিবর্তিত নয় এমন উচ্চ ফলনশীল শঙ্কর প্রজাতির ভুট্টার হাইব্রিড বীজের আনুষ্ঠানিক সূচনা করবেন। অনুষ্ঠানে কৃষকদের সংবর্ধনা জানানোর পাশাপাশি কৃষির সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিদের উদ্দেশ্যে ভাষণ দেবেন উপরাষ্ট্রপতি। উল্লেখ্য, মুসুনুরুর গুরমে পপকর্ণিকা এশিয়ার অন্যতম প্রধান পপকর্ন প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং সারা ভারতের সিনেমা হলগুলিতে পপকর্ন সরবরাহ করে। ইডির লখনৌ অফিস আইটিসি বা ইনপুট ট্যাক্স ক্রেডিট গ্রহণ ও হস্তান্তরের মামলায় আজ উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর ও গাজিয়াবাদ এবং হরিয়ানার ফরিদাবাদের 9টি স্থানে তল্লাশি চালিয়েছে। ইডি জানিয়েছে, মামলাটি জম্বুদ্বীপ এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্টস লিমিটেড সংক্রান্ত, যারা নকল চালান এবং ই ওয়ে বিলের মাধ্যমে ভুয়ো আইটিসি তৈরি ও হস্তান্তর করেছে অথচ প্রকৃত পণ্যের কোনো বাণিজ্য হয়নি। তদন্তে ব্যাপক চক্রাকার লেনদেন, দ্রুত অর্থ স্থানান্তর এবং একাধিক ভুয়ো ও অস্তিত্বহীন সংস্থার মাধ্যমে নগদ হস্তান্তরের প্রমাণ পাওয়া গেছে। জিএসটি কর্তৃপক্ষ ইতিমধ্যে 9,63,00,000 টাকার ভুয়ো ইনপুট ট্যাক্স ক্রেডিট গ্রহণ এবং 10 কোটিরও বেশি ট্যাক্স ক্রেডিট হস্তান্তরের ঘটনা নিশ্চিত করেছে, যার ফলে সরকারি কোষাগারে বড় ধরনের ক্ষতি হয়েছে। লখনৌতে 18তম ব্রিক্স একাডেমিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিক্স শেরপা সুধাকর দালেলা বলেছেন, ভারতের সভাপতিত্ব হিউম্যানিটি ফার্স্ট বা মানবিকতা প্রথম নীতিতে পরিচালিত হচ্ছে। তিনি জানান, স্থিতিশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থায়ী উন্নয়নের উপর জোর দিতে প্রায় 30টি শহরে 400রও বেশি বৈঠক হয়েছে। দালেলা বলেন, ব্রিক্স আজ উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলির সহযোগিতার প্রধান মঞ্চে পরিণত হয়েছে। জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে তিনি ঐতিহ্যবাহী ও সম্প্রদায়ভিত্তিক জ্ঞানের গুরুত্ব তুলে ধরেন। উল্লেখ্য, ভারতের ব্রিক্স সভাপতিত্বের অংশ হিসেবে 23-25 আগস্ট লখনৌতে ব্রিক্স একাডেমিক ফোরাম অনুষ্ঠিত হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল ও আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিহারে গঙ্গার জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় পাটনা, বৈশালী, ভোজপুর, বক্সার, ভাগলপুর, মুঙ্গের, সমস্তিপুর ও বেগুসরাই জেলার নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর ফলে 100 একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন্দ্রীয় জল কমিশনের তথ্য অনুযায়ী পাটনার সকল প্রধান ঘাটে নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। বন্যার পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকায় বিহার সরকার পশ্চিমবঙ্গ সরকারের কাছে ফারাক্কা ব্যারেজের সবকটি গেট খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী টেলিফোনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছেন এবং তাঁকে পরিস্থিতির গুরুত্ব সম্পর্কে অবহিত করেছেন। শ্রী চৌধুরী জানিয়েছেন, ফারাক্কা ব্যারেজের সবকটি গেট খুলে দিলে গঙ্গার জলপ্রবাহ সহজতর হবে এবং বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যাবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। IMD ভারতীয় আবহাওয়া দপ্তর ছত্তিশগড়, বিহার, ওড়িশা ও পূর্ব মধ্যপ্রদেশে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আগামী 2-3 দিন উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, পূর্ব উত্তরপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, মধ্য মহারাষ্ট্র, দক্ষিণ ও অভ্যন্তরীণ কর্ণাটকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝাড়খণ্ড কম্বাইন্ড সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিষয়ে CBI এর মাধ্যমে একটি নিরপেক্ষ ও নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত করার আর্জি জানিয়ে দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় সরকার ও ঝাড়খণ্ড সরকারকে নোটিশ জারি করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ ভারত সরকার, ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং অন্যান্যদের কাছ থেকে এই বিষয়ে জবাব তলব করেছে। সরকারি আধিকারিক ও পরীক্ষা পরিচালনাকারী সংস্থাগুলির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে এই আবেদনে তদন্তের দায়িত্ব রাজ্য সরকারের হাত থেকে CBI এর কাছে হস্তান্তরের আর্জি জানানো হয়েছে। ব্যবসা বাণিজ্য সহজ করার লক্ষ্যে সরকার চিকিৎসা সরঞ্জাম ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু নিয়ন্ত্রণমূলক সংস্কারের প্রস্তাব গ্রহণ করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সংস্কারগুলির আওতায় মেডিকেল ডিভাইসেস রুলস 2017-র 3টি প্রধান ক্ষেত্রে সংশোধনী আনা হয়েছে। এর মধ্যে রয়েছে চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্তকরণ বা স্টেরিলাইজেশনের কাজ বাইরের কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করার নিয়মকানুন শিথিল করা, স্বাস্থ্য পরীক্ষার জন্য অভিন্ন ফি নির্ধারণ এবং ক্লিনিক্যাল পরীক্ষার আবশ্যকতা থেকে অব্যাহতির ক্ষেত্রে স্বীকৃত অঞ্চলের তালিকায় ইউরোপীয় ইউনিয়নকে অন্তর্ভুক্ত করা।
ভারত চীন সীমান্ত সংক্রান্ত বিশেষ

0: প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠক আগামীকাল চীনে অনুষ্ঠিত হবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভল, চীনের বিদেশমন্ত্রী, কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য ওয়াং ই এই বৈঠকে অংশ নেবেন। ওয়াং ই এর আমন্ত্রণে দুদিনের চীন সফরে অজিত দোভল আজ বেজিং পৌঁছেছেন। বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা বুধবার থেকে আগামী মাসের 2 তারিখ পর্যন্ত ভিয়েতনাম, লাও, পিডিআর এবং পালাউ সফরে যাচ্ছেন। ভিয়েতনামে তিনি সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করবেন এবং ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করবেন। লাও পিডিআরে তিনি ঐতিহাসিক সম্পর্ক উন্নয়নের অংশীদারিত্ব নিয়ে আলোচনা করবেন এবং যৌথ ঐতিহ্য সংরক্ষণ সংক্রান্ত প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করবেন। ভারত ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিয়ে আলোচনাসহ দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ে আলোচনা করছে। সৌদি আরবের ভারতের রাষ্ট্রদূত বিপুল এবং জিসিসি মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাই এর বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় হয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারত প্রথম ইনিংসে 6 উইকেটে 419 রান করেছে। আজ হাতে 300 রান ও 5 উইকেট নিয়ে ভারত ব্যাট করতে নামে ঋষভ পন্ত 63 ও ধ্রুব জুড়েল 59 রানে অপরাজিত রয়েছেন। শ্রীলঙ্কার আসিথা ফার্নান্ডো 4টি উইকেট নেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ভারতে ব্যবসায়িক কাজকর্ম বাড়ানোর জন্য জাপানের সংস্থাগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বর্তমানে 4 দিনের সফরে জাপানে রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে 9ম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। অন্ধ্রপ্রদেশে ভারতের প্রথম জিনগতভাবে পরিবর্তিত নয় এমন উচ্চ ফলনশীল শঙ্কর প্রজাতির ভুট্টার হাইব্রিড ব্রিজের আনুষ্ঠানিক সূচনা করবেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।
1: সংবাদের পর ফিরে এলাম মৈত্রী প্রচার তরঙ্গে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। শ্রোতাবন্ধুরা, গতকাল পেরিয়ে এসেছি আকাশবাণী মৈত্রীর জন্মদিন। সারা বছর গানে, গল্পে, কথায় নানাভাবে স্টুডিওর ওপার থেকে আপনারা জড়িয়ে থাকেন আমাদের সঙ্গে। আমরাও চেষ্টা করি আপনাদের ভালোবাসার গান, ভালো লাগার গান, ভালো লাগার মতো অনুষ্ঠান আপনাদের উপহার দিতে। কিন্তু নিয়মের জাঁতাকলে বাঁধা পড়ে অনেক সময়ই হয়তো যে গান শোনাতে চাই, যে কথা বলতে চাই, তা শোনানো হয়ে ওঠে না, বলা হয়ে ওঠে না। আজ বাংলা ব্যান্ডের গানে আপনারা শুনবেন যা ইচ্ছে তাই, অর্থাৎ ইচ্ছে মতন গান আপনাদের শোনাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ বাংলা ব্যান্ডের অনুষ্ঠানে প্রথমেই আপনাদের যে গানটি শোনাব, পরিবেশনায় ব্যান্ড ফুরুত।

শুনছেন বাংলা ব্যান্ডের গান। শ্রোতা বন্ধুদের মধ্যে যারা গত শতাব্দীর নয়ের দশকে কাটিয়েছেন তাদের কৈশোর বা তরুণবেলা, তাদের হয়তো মনে পড়বে মহিনের ঘোড়াগুলি ব্যান্ডের আত্মপ্রকাশের সময় বিশেষ করে কয়েকটি গান খুব জনপ্রিয় হয়েছিল চিন্তাশীল মানুষদের কাছে। গানের ভাষা, গানের ভাব, গানের মধ্যে লুকিয়ে থাকা অস্তিত্বের সংকটের বিচিত্র ব্যঞ্জনা মন কেড়েছিল ভাবুক চিন্তক রসিকজনের। এমনই একটি গান, ব্যান্ডের নাম মহিনের ঘোড়াগুলি।

শুনলাম মোহিনের ঘোড়াগুলি ব্যান্ডের পরিবেশনায় একটি গান। অস্তিত্বের সংকটকে বারবারই তুলে ধরেছে বাংলা ব্যান্ডের গানের নতুন ভাষ্য। তার নাগরিক কণ্ঠস্বর ছড়িয়ে পড়েছে গানের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন অভিব্যক্তির ব্যঞ্জনায়। শহর ব্যান্ডের পরিবেশনায় এমনই একটি গান অস্থির আয়না শোনাই আপনাদের।

0: অস্থির আয়নায় মুখ আর মুখোশের দেখা হয়ে যায়। মানুষ খুঁজে ফেরে নিজেকে, জানতে চায় নিজেকে। জানতে চাওয়া তো মানুষের সহজাত ধর্ম, তবু থেকে যায় অনেক কিছু অজানা। এই অজানার গান শুনিয়েছে ব্যান্ড আনিজবান।
1: In the realm of reality, I know too much. In the brightness of harsh lights, I see too much. Who I am, who I meet, what I hear, what I feel too much. I wish I were anywhere but here.

বাংলা ব্যান্ডের গান আজ এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। একটু পরেই শুনবেন সংবাদ।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 10 সেকেন্ড এবং বাংলাদেশ সময় বিকেল 4:01 হয়ে 2 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: এখন শুনবেন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার নিকটবর্তী অঞ্চলের আবহাওয়ার খবর। আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে, এক বা দুপশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.4 ডিগ্রি সেলসিয়াস বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী 24 ঘন্টায় বাতাসের সর্বোচ্চ আর্দ্রতা থাকবে 94% এবং সর্বনিম্ন আর্দ্রতা থাকবে 67%। গত 24 ঘন্টায় 0.05 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ কলকাতা ও উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে 40-50 কিলোমিটার বেগে বা কখনও কখনও 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সময় কলকাতা উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার সতর্কতা বার্তা জারি করা হল। এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। ভারতীয় সময় দুপুর 3:30 দ্বিতীয় অধিবেশনের সূচনা। দুপুর 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, ছবিঘর উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত। বিকেল 4:35 বন্ধু তোমারই জন্য উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। বিকেল 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় অনুক্তা ঘোষাল। সন্ধ্যা 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন। 6:20 ক্ষেত খামারের কথা, গবাদি প্রাণীর বর্ষাকালীন রোগ ও প্রতিরোধ, এই বিষয়ে বলবেন ডক্টর ইন্দ্রনীল সামন্ত, সঙ্গে আলোচনায় থাকবেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য, বয়সকালের নিদ্রাহীনতা, এই বিষয়ে বলবেন ডাক্তার শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়। সন্ধ্যা 7:00 নাটক বাতিল রেকর্ড, রচনা স্বপ্নময় চক্রবর্তী, নাট্যরূপ নিবেদিতা সেন এবং প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার।

8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9টা কথায় গানে, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, প্রফেসর রক্তিম হালদারের সঙ্গে আলাপচারিতায় ডক্টর মানস প্রতিম দাস, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, সেতার পণ্ডিত আলোক লাহিরি, রাগ মিয়া কি মোল্লার, তবলায় সৌমেন নন্দী, 10:45 উপমহাদেশের খবর, 11টা হারানো দিনের গান, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য, রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুরু হচ্ছে আপনাদের অন্যতম পছন্দের অনুষ্ঠান অনুরোধের আসর। প্রথমেই যিনি অনুরোধ করেছেন তার নাম সৌমী নাগ ভট্টাচার্য, গোবিন্দপুর থেকে। তিনি শুনতে চেয়েছেন চলো পাল্টাই গানটি।

অনুরোধের আসরে পরবর্তী অনুরোধ পাঠিয়েছেন প্রিয়াঙ্কা সাহা আগরপাড়া থেকে, গান নীলাঞ্জনা, আমাদের সকলেরই প্রিয় একটা গান।

অনুরোধের আসরে এখন আরও একটা পছন্দের গান, কে প্রথম কাছে এসেছি। অনুরোধ করেছেন তমালিকা সাহা দমদম থেকে।

এখন অনুরোধের আসরে শুনবেন কিশোর কুমারের কণ্ঠে নয়ন সরসী কেন। অনুরোধে বাণীপুর, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ থেকে কোহিনূর বন্দ্যোপাধ্যায়।

0: অনুরোধের আসরে এখন শুনবেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে নীর ছোট ক্ষতি নেই গানটি। অনুরোধ করেছেন পীযূষ দাস, যুথিকা দাস ও নাতিনাতনিরা। গ্রাম ও পোস্ট ষাটপলসা, বীরভূম।
1: নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়।

অনুরোধের আসরে এখন শুনবেন যদি কাগজে লেখো নাম, শিল্পী মান্নাদের কণ্ঠে। অনুরোধ করেছেন অরুণ বন্দ্যোপাধ্যায় ও সুপর্ণা বন্দ্যোপাধ্যায়, দীঘলগ্রাম বাঁকুড়া থেকে।

অনুরোধের আসরে এখন শুনবেন মোহাম্মদ রফির কণ্ঠে পাখিটার বুকে যেন তীর মেরো না। অনুরোধ করেছেন উমিদ, মাহিন, সাফিন এবং হিদু, বাতানল, আরামবাগ, হুগলি থেকে।

মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ শুনলেন আপনাদের অন্যতম পছন্দের অনুষ্ঠান অনুরোধের আসর। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আমার দুই বাংলা শ্রোতা বন্ধুকে নমস্কার, স্বাগত জানিয়ে শুরু করছি আজকে মহিলাদের আসর। আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। বন্ধুরা, আজকে মহিলাদের আসরে ছবি ঘর। আজকে ছবি ঘরে আমরা স্মরণ করব উত্তম কুমারের জন্ম শতবর্ষ। আমাদের মধ্যে আমরা পেয়েছি পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিন্তু নেশায় লেখক, যিনি উত্তম কুমারের জীবন আধারিত একটি উপন্যাসও লিখেছেন, সেই দীপারুণ ভট্টাচার্যকে।
1: নমস্কার, আকাশবাণী মহিলাদের আসরে আপনাকে স্বাগত।
2: নমস্কার।
1: আচ্ছা, আমরা জানি যে এবছর উত্তম কুমারের জন্ম শতবর্ষ, এবং এটাও জানি যে আপনি তাকে নিয়ে একটি উপন্যাস লিখেছেন এবং সম্প্রতি সেটা হয়তো আমরা পড়তেও পাবো। তো আমরা আপনার কাছে যেটা জানতে চাইবো যে গিরিশ মুখার্জী রোডের একটি সাধারণ ছেলে, তার মহানায়ক হয়ে ওঠার কাহিনী, এই গল্পটা যদি আমাদের বলেন।
2: উত্তম কুমার 100 বছর আজ হলো, এই 100 বছর পরেও একটা আকর্ষণ বাঙালিদের উত্তম কুমারের প্রতি নিশ্চয়ই আছে, এবং সেখান থেকেই এই প্রশ্নটা উঠে আসে যে একটা সাধারণ পরিবারের ছেলে কি করে এরকম জায়গায় গেলেন। তো সেটা যদি আমাদের জানতে হয় তাহলে উত্তম কুমারের একটু ছেলেবেলাটা আমাদের জানতে হবে। যদি লক্ষ্য করে আমরা দেখি, উত্তম কুমার জন্মেছিলেন আড়াই টোলাতে, তার দাদুর বাড়িতে,
1: মামার বাড়িতে।
2: হ্যাঁ, মামার বাড়িতে। তো এবার যদি দেখি দুটো পরিবার, এই তার দাদুর পরিবার কিন্তু অনেক ধনী পরিবার বলা যেতে পারে। তার দাদু কালীপ্রসন্ন মুখোপাধ্যায়, তখনকার দিনে ব্রিটিশ কোম্পানি একটা ছিল, কক্স অ্যান্ড কিংস, এই কোম্পানির ক্যাশিয়ার ছিলেন। তো তিনি মানে রোজ গাড়ি করে অফিস যেতেন, পাস্কিন কোম্পানির জুতো পরতেন, সোনার বোতাম লাগানো কোট পরতেন, মানে বলা যায় যে যথেষ্ট বড় লোক ছিলেন। ব্রিটিশ সরকারের সঙ্গে পাটের ব্যবসা করে তিনি অন্তত মাসে 5-10 হাজার টাকা তখনকার দিনে রোজগার করতেন। এরকম একটা পরিবার হচ্ছে তার মামা বাড়ি বা তার দাদুর দিকে। আর তার বাবা, আমরা জানি যে মেট্রো সিনেমা হল, মেট্রো সিনেমা হলের অপারেটর ছিলেন, মানে তখনকার দিনে যে ফিল্ম গুলো চলতো তখন তো সেই রিলে ঘুরিয়ে ঘুরিয়ে ফিল্ম চালাতে হতো, তো এই কাজটা করতেন। তো একটা অদ্ভুত ব্যাপার যে মামা বাড়ি এত বড় লোক এবং তারা অত্যন্ত সাধারণ পরিবার, তো সেইখান থেকে তিনি তার যে বেড়ে ওঠা ছোটবেলা থেকে, এইটা হচ্ছে একটা ব্যাপার যে তিনি একদিকে দারিদ্র দেখেছেন নিজের পরিবারে, একদিকে একটা সচ্ছল পরিবার দেখেছেন তার মামা বাড়িতে, কিন্তু মামা বাড়ি থেকে তারা কখনো কোনো সাহায্য নেননি, এই হচ্ছে একটা ব্যাপার। এবারে দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে উত্তম কুমারের যে পরিবার, তারা তার জ্যাঠামশাই ফণিভূষণ, তিনি পাড়ায় এই ভবানীপুরে একটা তাদের সংস্থা ছিল, তার নাম হচ্ছে সুহৃদ সমাজ। এনারা তখনকার দিনে যাত্রা করতেন বা এই ধরনের নাটকও বলা যেতে পারে তখনকার দিনে। তো একেবারে ছোটবেলা থেকে উত্তম কুমারের

0: খুব একটা আগ্রহ ছিল যে অভিনয়ের প্রতি।
1: হুম
0: তো মোটামুটি 4-5 বছর বয়স থেকেই তিনি ওই সুরীর সঙ্গে যেতেন, কিন্তু অত ছোট বাচ্চা ক্লাবের ভেতরে যখন তাদের অনুশীলন করছেন, তো সেটা উত্তম কুমার ঢুকতে পারতেন না, তো উনি জানলার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন আর কি।
1: আচ্ছা,
0: তো এইভাবে ওনার আর কি প্রথম শুরু। তখন উত্তম কুমারের বয়স কত, 4-5 বছর হবে। উত্তম কুমারের, হ্যাঁ, উত্তম কুমারের এক দিদি ছিলেন, তো তার নাম ছিল পুতুল। এই পুতুল তখন আর কি ভাইকে বারবার মানা করতো, এই তুই কেন যাচ্ছিস, আমি বাবা মাকে বলে দেবো ইত্যাদি, এরকম একটা ছিল ছিল। পরবর্তীকালে উত্তম কুমারে কি হয়, উত্তম কুমারে যখন 5-5.5 বছর বয়স, তখন এই দিদি মারা যায়। তো মারা যাওয়ার পরে আশ্চর্যজনক ভাবে তার তখন ওই ওই নাটকের ওখানে যাওয়া ইত্যাদি অনেকটা কমে আসে।
1: আচ্ছা আচ্ছা,
0: তো তখন কিছুই ভালো লাগতো না, এটা ওটা করতে করতে। তারপরে উত্তম কুমার আবার দেখা যায় যখন ওনার বাবা ওকে ওনাকে স্কুলে ভর্তি করেন, সেই স্কুলে ভর্তি হওয়ার পরে ওনার আবার এই আগ্রহটা তৈরি হয়। এবং স্কুলে প্রথম নাটক করেন, গয়াসুর বলে একটি নাটক হয়, সেখানে অভিনয় করেন। তারপরে পাড়ায় বিভিন্ন সময় নাটক করতেন, তারা রবীন্দ্রনাথের মুকুট নাটক করেছিলেন, তারপর ব্রজের কানাই বলে একটি নাটক, সেখানে সেটা খুব মানে পপুলার নাটক ছিল তখন, ফণী রায় বলে একজন বিখ্যাত
1: অভিনেতা ছিলেন,
0: নাট্য ব্যক্তিত্ব, তার সঙ্গে উনি অভিনয় করেছিলেন। তো এইভাবে ওনার শুরু হয়। এবার এটা তো গেল একটা অভিনয়ের প্রতি ধরুন তার ভালোবাসা বা এই জিনিসটা। এর পাশাপাশি ছোটবেলায় যে তার যে ওই ভবানীপুর পাড়ায় তার তাদের যে পরিবেশটা, সেটা না অনেক বেশি একটা মানে কি বলবো, যে আমরা বলবো একটা সাংস্কৃতিক পরিবেশের মধ্যে কিন্তু বড় হয়েছেন হচ্ছে উত্তম কুমার। তো তখন হয়তো আজ থেকে ধরুন 80-90 বছর আগে তখন একটা সেরকম পরিবেশ ছিল, তখন পরবর্তীকালেও ছিল, কিন্তু আশ্চর্যজনক ভাবে যেটা আমরা দেখি, মানে খানিকটা দেখবেন যে সত্যজিৎ রায় যে ছবিটা করেছিলেন নায়ক, সেখানে খানিকটা এটা দেখিয়েছিলেন, তিনি একটা শঙ্করদা বলে একটা চরিত্র দেখিয়েছিলেন। তো আমরা যদি দেখি তাহলে কিন্তু এই শঙ্করদা কোনো একজন মানুষ নন আর কি। তো এই 4-5 জন আছে ওখানে, একজন ভন্তিদা বলে একজন ছিলেন, ভোম্বলদা একজন ছিলেন, তারপরে নকুদা একজন ছিলেন, এরকম বিভিন্ন রকম 3-4 জন তারা, এবং তার সঙ্গে উত্তম কুমারদের যে দল, তাদের বয়স, তারা ওখানে একটা প্রথমে একটা ক্লাব করলেন, সেটার নাম লুনার ক্লাব। তো এই লুনার ক্লাবের কাজ ছিল, তারা ওই বছরে একটা দুটো নাটক করতো ওখানে, সবাই ক্যারাম খেলতো, আড্ডা মারতো, যেরকম হয় আর কি।
1: মানে সেটা উত্তম কুমাররা করলেন?
0: হ্যাঁ, উত্তম কুমার
1: ছোটরা করলেন। আচ্ছা আচ্ছা,
0: ছোটরা মানে তখন ধরুন কত, 10-12 বছর বয়স হবে এরকম, 10-12। হ্যাঁ, তখন থেকে তারা একটা ক্লাব প্রতিষ্ঠা করলেন, সেখানে একটা কি করে লাইব্রেরি তৈরি করা যায়, একটা কি করে ব্যায়ামাগার তৈরি করা যায়, তো এইরকম বিভিন্ন রকম করতে শুরু করলেন।
1: মানে ছোট থেকে একটু আলাদা রকম, মানে ব্যতিক্রমী একজন মানুষ বলা যায়,
0: একজন ব্যতিক্রমী মানুষ ছোট থেকেই। মানে ওনার না প্রত্যেকটা বিষয়ে একটা অদ্ভুত আগ্রহ, মানে ধরুন উনি গান শিখতেন, নাটকের কথা তো বললাম, ছবি আঁকা কখনো শেখেননি, কিন্তু উনি খুব ভালো ছবি আঁকতেন,
1: গানও খুব ভালো গাইতেন।
0: হ্যাঁ, গান তো ভালো গাইতেন, গান তো উনি রীতিমতো শিখেছেন, এবং উনি এক সময় গান লিখতেন, সুর করতেন। এটা ধরুন স্বদেশী আন্দোলনের সময় তখন পাড়ায় ছিল যে একটা প্রভাত ফেরি হতো, তো সেই প্রভাত ফেরিতে উত্তম কুমারের জীবনী যদি কেউ দেখেন, ওনার একটা বই আছে আমার আমি বলে, তো এই বইটার মধ্যে অনেকগুলো ওনার লেখা গান পাওয়া যাবে, যে তখন উনি লিখেছিলেন সুর দিয়ে এই সুভাষচন্দ্র যখন ভারতবর্ষে আসবেন, আইনে প্রতিষ্ঠা করে ফেলেছেন, তখন তার জন্য এইরকম বিভিন্ন রকম গান তিনি তখন রচনা করতেন। পরবর্তীকালে তিনি গান শিখেছিলেন এবং সেটা মানে সিনেমায় আমরা দেখেছি, তার কখনো লিপ মনে হতো না যে তিনি লিপ দিচ্ছেন,
1: লিপ দিচ্ছেন একদম একদম।
0: তো এর পাশাপাশি আরো ধরুন উনি প্রতিমা তৈরি করতেন, মানে ওনার বাড়িতে যে সরস্বতী পুজো হতো ছোটবেলা থেকে, তো সেই প্রতিমা উনি তৈরি করতেন।
1: আচ্ছা
0: হ্যাঁ, তো তারপরে পত্রিকায় লেখালেখির ব্যাপারটা তো ছিলই, আর একটা ব্যাপার ছিল উনি ফুটবল খেলতে খুব ভালোবাসতেন, ফুটবল খেলতে ভালোবাসতেন, এবং ব্যাপারটা এরকম যে ওনার স্কুলের যে টিম ছিল সেই টিমে ওনার ক্লাসমেট যারা ওনার সঙ্গে ফুটবল খেলতো তাদের মধ্যে 4-5 জন পরবর্তীকালে ডিভিশন খেলে এবং বেঙ্গলকে রিপ্রেজেন্ট করে, এরকম কিন্তু প্লেয়ার আছেন বেশ 4-5 জন।
1: আচ্ছা,
0: তো তাদের সঙ্গে উনি ফুটবল খেলতেন। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, এটা উত্তম কুমারের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাঁতার। তো তখন হতো যে ওনারা ওই খেলাধুলো করে বিকেলবেলা পদ্ম পুকুরে সবাই যেতেন সাঁতার কাটতে, তো উত্তম সাঁতার কাটতে জানতেন, তো তখন ওনাকে বললো যে, তখন ওনার মনে হয় যে আমিও সাঁতারটা শিখি, তো সাঁতার যখন শিখতে শুরু করেন পদ্ম পুকুরে তখন হয় যে তাহলে কম্পিটিশনে নাম দি। তো ওখানে ভবানীপুর সুইমিং অ্যাসোসিয়েশনে উনি পর পর 3 বার চ্যাম্পিয়ন হয়েছিলেন।
1: বাবা,
0: হ্যাঁ, তো ওই যখন এরকম হয় যে প্রথম বছর সাঁতার শিখলেন তখন বললেন যে কম্পিটিশনে তুমি কি নামবে, তখন উনি বলেন যে আচ্ছা ঠিক আছে কম্পিটিশনে নাম দেওয়া যাক। তো সবাই ভেবেছিলেন যে ঠিক আছে নাম দিয়েছে এই যথেষ্ট, কিন্তু সেবারে উনি সেকেন্ড হন প্রথমবার।
1: আচ্ছা,
0: তো সেকেন্ড হওয়ার পরে তারপরে সবাই খুব ওনাকে যখন মানে প্রশংসা করছে তখন উনি বলেন যে আমি তো ফার্স্ট হতে চেয়েছিলাম, সেকেন্ড তো হতে চাইনি। তো তারপরের বার যখন ফার্স্ট হলেন তখন বললেন যে আচ্ছা 3 বার জিতলে এরা ট্রফিটা দিয়ে দেয়। তো ওই সত্যজিৎ রায় ওই সেন্সটাকে দেখবেন নায়ক সিনেমায় ধরেছিলেন যে আই উইল গো টু দ্যাট টপ। এই জিনিসটা কিন্তু ওনার মধ্যে শুরু থেকে ছিল,
1: ছোট থেকে ছিল,
0: ছোট থেকে ছিল। তারপরে ধরুন একটু একটু যখন উনি যুবক বয়স মানে ধরুন এই যে 1943 সালে একটা আকাল হয়েছিল, তো এই এই যে দুর্ভিক্ষের সময় কলকাতায় প্রচুর লোক গ্রাম দেশ থেকে এসেছে যারা খেতে পাচ্ছে না, তখন উত্তম কুমারের বয়স 16-17 বছর, তখন ওনারা ঠিক করলেন যে এই মানুষগুলোর জন্য কিছু একটা করার দরকার। তখন নিজেরা চাঁদা ঠাঁদা তুলে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে প্রতি সপ্তাহে অন্তত 10,000 জন মানুষদের ওনারা খিচুড়ি খাওয়াতেন, এই ক্লাবের ছেলেরাই কিন্তু নিজেরাই। হ্যাঁ, যোগবাবু বাজার থেকে গিয়ে সবজি সংগ্রহ করা, পাড়ায় যারা মোটামুটি একটু ভালো ব্যবসা করেন তাদের থেকে কিছু টাকা সংগ্রহ করা, এইরকম। যেমন উনি একটা সময় কুস্তি শিখতেন,
1: কুস্তি শিখতেন, হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ, তরোয়াল খেলা শিখতেন।
1: আচ্ছা,
0: তো এবার উনি কিন্তু কোনোদিনই যে স্বদেশি আন্দোলনে যোগ দিয়েছেন বা এরকম নয় যে এগুলো দরকার, ওনার মনে হয়েছিল এগুলো দরকার, এবং ওনার কখন কোনো না কোনো ভাবে মনে হতো যে উনি যে অভিনয় করবেন সেই অভিনয়ে কিন্তু এটা দরকার হবে আর কি, মানে যেহেতু একটা অভিনয় করার চূড়ান্ত একটা বাসনা ছোটবেলা থেকেই ছিল, তো সেই জন্য ওনার মনে হতো যে অভিনয় করতে গেলে কি কি দরকার যেগুলো আমি শিখতে পারি। তো এই কুস্তি, তরোয়াল খেলা, লাঠি খেলা, এগুলো উনি খুব শিখতেন আর কি,
1: মানে নিজে নিজে ভিতটা তৈরি করছিলেন।
0: হ্যাঁ, নিজে নিজে ভিতটা তৈরি করছিলেন। আর ওইরকম যেরকম বললাম পাড়ায় এই ধরনের উৎসাহী ছেলে ছিল, বঙ্গলদা যেমন একজন, তো তিনি এত শক্তিশালী ছিলেন একসঙ্গে 10 জন লোকের সঙ্গে লড়তে পারতেন, ওই বঙ্গলদা যার কাছে যেতেন কুস্তি শিখতে উনিও যেতেন সেই আখড়ায়, তো এইরকম ভাবে শিখেছিলেন। এবার ধরুন ওনার যখন 20 বছর বয়স তখন একটা স্বাধীনতার আগে 1946 সালে একটা দাঙ্গা হয়, তো এই দাঙ্গার সময় উনি কিন্তু প্রচুর মানুষকে ওনাদের আশপাশে যে বস্তি এলাকা ছিল তাদের প্রোটেকশন দেওয়া রাত্রেবেলা, হ্যাঁ, এইগুলো করতেন।
1: আচ্ছা,
0: তো এগুলো উত্তম কুমারের একটু কম আলোচিত জায়গা আর কি, কিন্তু এইভাবে নিজেকে না তৈরি করেছেন, তা না হলে একজন একজন মানুষ হঠাৎ করে মানে এত বড় শিল্পী তো কোনোভাবে হওয়া সম্ভব নয়। এই নিজেকে তৈরি করে করে করে করে তারপর উনি মানে গেছেন আর কি। এবং তার পাশাপাশি আর একটা জিনিস হচ্ছে যে একটু যখন ধরুন কলেজে পড়েন উনি তখন ওনারা শুরু করেন যে নাটক করতে হবে। এবার উৎসাহটা দেখুন কিরকম, যে একটা

0: নাটক করতে হবে, তখন তাদের নাটক করতে গেলে কোথাও একটা রিহার্সাল দেওয়ার জন্য ঘর ভাড়া করতে হবে। তখন শ্যামবাজারে এক জায়গায় এসে ওনারা একটা বাড়ি ভাড়া নেন যেখানে রিহার্সাল করা হবে।
1: মানে সেই সুদূর ভবানীপুর থেকে শ্যামবাজার, মানে দক্ষিণ থেকে উত্তর,
0: দক্ষিণ থেকে উত্তর কলকাতায় আসেন এই জন্যই, কারণ উত্তর কলকাতায় তখন অন্যান্য অভিনেতাদের পাওয়ার সুবিধাজনক ছিল
1: এবং নাটকের প্রায় মানে পীঠস্থান একদম বলা যায়।
0: হ্যাঁ।

0: কিছু মানে রোজগারও হয় আর কি।
1: হুম হুম
0: তো সেই অনুমান করে উনি ভবানীপুর থেকে রোজ আসতেন, এবং তারপরে কিছুদিন বাদে দেখলেন যে শুধুমাত্র ছেলেদের দিয়ে তো হচ্ছে না, তখন তাহলে নাটকে মহিলা চরিত্র না থাকলে নাটক চলছে না।
1: হুম
0: তো তখন ওনার সঙ্গে আলাপ হয় সাবিত্রী চট্টোপাধ্যায়ের,
1: আচ্ছা
0: এবং সাবিত্রীকে ওনারা নেন।
1: হুম
0: তো তখনকার দিনে এরকম ছিল যে ছেলেরা যারা নাটক রিহার্সেল করছে বা ইত্যাদি, তারা তো মানে নিজেরাই করছে আর কি,
1: হুম হুম
0: কিন্তু মহিলাদের নিতে গেলে তাদের পয়সা দিতে হবে, রিহার্সেলে আনতে গেলেও তাদেরকে টাকা দিতে হতো,
1: আচ্ছা
0: এবং এই ব্যাপারটা ছিল আর কি।
1: আচ্ছা
0: তো এবার যেটা বলতে চাইছি যে
1: হুম
0: ডেডিকেশন কতটা, যে একটা 20-21 বছরের ছেলে
1: হুম
0: যার নিজস্ব রোজগার সেভাবে নেই,
1: মানে তখন উনি চাকরি পাননি?
0: না তখনও উনি চাকরি পাননি, তখন উনি গান শেখান বাড়িতে বাড়িতে গিয়ে,
1: আচ্ছা
0: বাড়িতে বাড়িতে 2-4টে টিউশনই করেন, তার
1: হুম
0: অল্প হয়তো 50-60 টাকা রোজগার।
1: হুম
0: এবাদে
1: হুম
0: উনি বিভিন্ন অনুষ্ঠান, যেগুলো জলসার আসরে উনি গান গাইতেন,
1: আচ্ছা
0: সেইখান থেকে ওনার কিছু কিছু রোজগার ছিল আর কি, কোথাও 20 টাকা পেলেন, কোথাও 25 টাকা পেলেন, এই রকম আর কি।
1: হুম হুম
0: তো সেইটুকু সম্বল নিয়ে উনি নাটকের দল করেন, এবং তখন শ্যামলী বলে একটি নাটক ওনারা মঞ্চস্থ করেছিলেন, যে
1: হ্যাঁ
0: নাটকটা
1: ভীষণ জনপ্রিয় হয়েছিল।
0: ভীষণ
1: হুম
0: জনপ্রিয়
1: হুম
0: হয়েছিল। এবং এছাড়া আরো অন্যান্য অনেক গ্রুপ, যেমন ধরুন আমাদের সৌম্যমিত্রের সঙ্গে উনি নাটক করেছেন,
1: আচ্ছা বাহ, এটা
0: হ্যাঁ
1: জানা ছিল না।
0: হ্যাঁ সৌম্যমিত্রের সঙ্গে নাটক করেন, আরো অনেকগুলো নাটকে তখন উনি ওই যখন কলেজে পড়তেন,
1: হুম
0: উনি এই আমাদের যে টিপু সুলতান মসজিদের কাছাকাছি একটা কলেজ ছিল,
1: হুম
0: যতদূর আমার মনে পড়ছে কমার্শিয়াল কলেজ বা এই জাতীয়,
1: আচ্ছা
0: তো সেখানে উনি ওই বিকম পড়তেন,
1: আচ্ছা
0: তো সেই সময় উনি এই বিভিন্ন নাটকে অভিনয় করতেন যেখানে যা পেলেন, আর তার
1: হুম
0: সাথে সাথে ওনার নিজের গ্রুপ তো চলতোই।
1: হুম
0: আর তার পাশাপাশি উনি তখন খুব টালিগঞ্জে খুব ঘুরতেন, যে কি করে সিনেমায় একটা সুযোগ পাওয়া
1: সুযোগ
0: যায়।
1: পাওয়া যায়, আচ্ছা
0: তো ঘটনাটা হলো এরকম যে ওনাদের বাড়ি পাড়ায়
1: হুম
0: গণেশবাবু বলে একজন থাকতেন, ভাড়া থাকতেন
1: হুম
0: পাড়ায়।
1: হুম
0: তো গণেশবাবু হঠাৎ করে একদিন খবর দিলেন যে আমি একটা সিনেমায় চান্স পেয়েছি,
1: হুম
0: সে ছবিটার নাম হচ্ছে মায়াডোর।
1: আচ্ছা
0: তো উত্তম তারপরে ওনাকে ধরেন যে গণেশদা আমাকে একটা কোনো একটা সুযোগ দিন। তো উনি সেই মায়াডোর ছবিটা আজকে যেখানে নবীনা সিনেমা হল আছে
1: হুম
0: এইখানে আগে ভারতলক্ষ্মী বলে একটা
1: স্টুডিও ছিল।
0: স্টুডিও ছিল,
1: হুম হুম
0: এই স্টুডিওতে মায়াডোরের শুটিং এ তখন উত্তম কুমার কিন্তু চাকরি পেয়েছেন,
1: আচ্ছা
0: তখন উনি উনি পোর্ট কমিশনারতে চাকরি পান, ওনার যে মামা মেজো মামা
1: হুম
0: গৌরীশঙ্কর মুখোপাধ্যায়, তো তিনি ওই পোর্ট কমিশনারতে চাকরি করে দিয়েছিলেন ওনাকে।
1: আচ্ছা
0: তো সেই চাকরি করতে করতে তখন ওই চাকরি করতে ওনার একদমই ভালো লাগতো না, উনি অফিসে যেতেন সারাদিন ধরে ফাইলপত্র এদিক ওদিক করতেন, কিন্তু ওনার মনে হতো কখন 5টা বাজবে আর উনি ফিরে আসবেন, ফিরে এসে হয় ক্লাবে আড্ডা মারতে যাবেন বা কোনো জলসায় যাবেন বা এটা ওটা এরকম।
1: হুম হুম হুম
0: তো মায়াডোরে উনি প্রথম অভিনয় করেন, এবং তখন ওনাকে পার্শ্বিকে মানে ১.২৫ টাকা পার্শ্বিক,
1: হ্যাঁ আচ্ছা আচ্ছা বাহ,
0: এইটা এইটা হচ্ছে উনি পেয়েছিলেন 5-6 দিন আর কি ওই অফিস কামাই করে করে, কিন্তু মায়াডোর ছবিটা কখনোই রিলিজ করেনি। তারপরে কি হলো, 1948 সালে তার প্রথম ছবি দৃষ্টিদান রিলিজ, এরপরে 49 সালে কামনা বলে একটি ছবি, এবং 50 সালে মর্যাদা বলে একটা ছবি উনি করেন। এই তিনটে ছবি যথারীতি তিনটে ছবি মানে প্রবল ভাবে ফেল করে আর কি। তো এবার একটা আরেকটা জিনিস যেটা হয়তো শুনলে ভালো লাগবে, উত্তম কুমারের যে নামটা আজকে আমরা জানি উত্তম কুমার, ওনার নাম তো উত্তম কুমার ছিল না, তার বাবা মা যেটা ভালো নাম দিয়েছিলেন সেটা হচ্ছে
1: অরুণ
0: অরুণ
1: কুমার
0: কুমার চট্টোপাধ্যায়। হ্যাঁ তো উত্তম কুমার ওনার দাদু দিয়েছিলেন ওনাকে। তো ওনাদের না এক কুল গুরুদেব ছিলেন, তো তিনি ওই 4 বছর অন্তর দাদুর বাড়িতে আসতেন, তো খুব ছোট তখন উত্তম কুমার, ওনার মা ওনাকে ওই দোলনায় শুয়ে রেখেছে, তো এরকম সময় সেই ঘুমোচ্ছেন উনি, তো সেই গুরুদেব এসছেন, এসে সে একেবারে সদ্যজাত শিশু, 3-4 মাস হবে।

0: তো তখন তার মাথায় হাত দিয়েছে এবং সে ঘুম থেকে উঠে সে হাসতে শুরু করে।
1: আচ্ছা
0: তো তখন গুরুদেব বলেন যে সাধারণত কি হয়, বাচ্চারা ঘুম থেকে উঠলে কাঁদতে শুরু করে।
1: কাঁদে, হ্যাঁ
0: তো এই যখন উনি হাসতে শুরু করেন তখন গুরুদেব ওই হাসিটা দেখে বলেন
1: হুম
0: ওই ভদ্রলোক যে এই ছেলে একদিন এই হাসিতেই পুরো বাংলাদেশ মাত করবে।
1: আচ্ছা
0: তো তখন ওনার মা বলেন যে এই উত্তম একটা নাম রেখেছেন বাবা, উত্তম এই নামটা আমার একদমই পছন্দ নয়।
1: হুম
0: তো তখন গুরুদেব কিন্তু বলেছিলেন যে কোনো চিন্তা নেই, একদিন এই নামেই ওর সারা পৃথিবীতে নাম হবে।
1: বাবা
0: তো এবার এই যে ছবি যেটা বললাম যে
1: হুম
0: প্রথম দিকে তিনটে ছবি 1948, 49 এবং 50,
1: হুম
0: এই তিনটে ছবিতে তার প্রথম ছবিতে নাম ছিল অরুণ চট্টোপাধ্যায়, তারপরে নাম অরুণ কুমার, তারপরে উত্তম চট্টোপাধ্যায়, এরকম বিভিন্ন রকম নাম পাল্টে পাল্টে, যেহেতু ছবিগুলো প্রচন্ড ফেল করছে তো সেহেতু প্রডিউসাররা বারবার নাম চেঞ্জ করে দেখার চেষ্টা করছিলেন যে কিছু হয় কিনা,
1: হয় কিনা।
0: কিন্তু কিছু হলো না। তখন 1951 সালে তখন উনি এমপি প্রোডাকশনস বলে একটা জায়গায় জয়েন করেছিলেন, এটা একটা প্রোডাকশন হাউস, এদের এরা তখন ওই বরানগরের দিকে এদের স্টুডিও ছিল।
1: আচ্ছা
0: তো এই এমপি প্রোডাকশন হাউসে জয়েন করার পরে সন্তোষ সিংহ বলে একজন অভিনেতা, এই সন্তোষ সিংহকে আমরা সবাই চিনব, উনি হচ্ছে এই জয় বাবা ফেলুনাথ ছবিতে যে মৃৎশিল্পী ছিলেন
1: শশীবাবু।
0: তো এই সন্তোষ সিংহ ছিলেন হচ্ছে উত্তম কুমারের অভিনয় গুরু।
1: আচ্ছা
0: তো এই সন্তোষ সিংহ যখন উনি ওই এমপি প্রোডাকশনে চাকরি নিলেন তখন একদিকে পোর্ট কমিশনের চাকরিও করছেন আবার তার পাশাপাশি ওখানে চাকরিও নিলেন। তো ওই তখন সন্তোষ সিংহ ওনাকে কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে চলতে হবে, এই জিনিসগুলো ওনার খুব আর কি মানে শেখাতে শুরু করলেন।
1: আচ্ছা
0: তার পাশাপাশি কি হলো, উত্তম কুমার তখন যেহেতু ওনার বাবা এই মেট্রো সিনেমা হলের অপারেটর ছিলেন, উনি প্রচুর হলিউডের ছবি দেখেছেন সেই সময়। সেই সময় ইংরেজি ছবি দেখা খুব একটা সহজ ব্যাপার তো ছিল না, অত সিনেমা হল বা ইত্যাদি ছিল না, কিন্তু যেহেতু বাবা ছিলেন সেহেতু এই জিনিসটা উনি শিখেছিলেন। এবং সন্তোষবাবু তিনিও নাটকের লোক, তো সেই সব মিলিয়ে মিশিয়ে উত্তম কুমারের গ্রুমিংটা বেসিক্যালি যদি দেখেন তাহলে ওই 1951-50-51 সালে যখন উনি এমপি প্রোডাকশনে জয়েন করলেন তারপর থেকে কিন্তু ধীরে ধীরে শুরু হয়,
1: শুরু হলো।
0: এবার 51 সালে উনি তিনটে ছবি ওনার এমপি থেকে বেরোলো, একটা হচ্ছে ওরে যাত্রী, একটা সহযাত্রী এবং একটা নষ্টনীত, নষ্টনীত রবীন্দ্রনাথের গল্প যেটা।
1: আচ্ছা
0: এবং এই তিনটে ছবিও যথারীতি ভাবে ফেল করে। তো তখন একটা ঘটনা এরকম ছিল যে বন্ধু মহলে তখন উত্তম কুমারকে তখন সবাই বলতেন যে ফ্লপ মাস্টার জেনারেল। তো একটা সময় ওনার মনে হয় যে আমার দ্বারা তো সিনেমা হচ্ছে না, তাহলে সিনেমা ছেড়ে দেওয়াই ভালো। এবং পরপর এই ধরনের হওয়ার ফলে যখন প্রোডাকশন হাউস থেকেও প্রেশার আসতো এবং দেখা যায় যে উত্তম কুমারের প্রথম যে ছবিটা 52 সালে রিলিজ করে সেটা বসু পরিবার, এই বসু পরিবারে কিন্তু উত্তম কুমারকে নেওয়ার কোনো প্ল্যানিং ছিল না প্রোডাকশন হাউস থেকে, তারা অভি ভট্টাচার্যকে নেওয়ার জন্য চেষ্টা করছিলেন। তারপরে সেই অভি ভট্টাচার্য হলো না, তখন অন্য কাউকে, এরকম ভাবে দুজন তিনজন পরিবর্তন করে আর উত্তম কুমার খুব ভেঙে পড়েছিলেন সেই সময় যে তাকে ভবিষ্যতে কোনো ছবিও দেওয়া হবে না। এবং তিনি এক সময় ভাবেন যে আমি কি তাহলে কি আমি এই জীবন নিয়ে কি করবো, তখন কি আত্মহত্যা করবো, কারণ হচ্ছে তখন তিনি বিয়ে করে ফেলেছেন, চাকরি করতে ভালো লাগছে না, আর বাড়ির লোকেরা বারবার তাকে বলছে যে তুই চাকরিতেই মনোনিবেশ কর কারণ তোর দ্বারা ছবিটা হবে না, বন্ধু বান্ধব সবাই একই রকম কথা বলছেন। তো এইরকম অবস্থায় উত্তম কুমার সত্যি খুব ভেঙে পড়েছিলেন মানসিকভাবে। তো সেই সময় তখন ওনার ওই 52 সালে সঞ্জীবনী বলে একটা ছবি করতে করতে তখন তিনি ডিসিশন নেন যে এরপরে আর ছবি করবো না। তখন ওই ঘটনাচক্রে হয় যখন অভিকেও পাওয়া যায় না বা অন্যান্য যাদেরকে ঠিক করা হয় তারাও সময় দিতে পারছেন না, তখন উত্তম কুমারকে ওরা বলেন যে তুমি বসু পরিবার এই ছবিটা করো। সঞ্জীবনীও ফেল করে, আর তখন আরেকটা ছবি কার পাপে বলে এই ছবিটি মোটামুটি থাকতে
1: মোটামুটি চলেছিল, হ্যাঁ
0: মোটামুটি চলেছিল। তারপরে বসু পরিবার একটা ম্যাসেজ থাকতে হয়, মানে এর আগে পর্যন্ত ধরুন দীর্ঘদিন ধরে উত্তম কুমার যে ছবিগুলো বেরোনোর পরে খুব প্রত্যেকটা খবরে কাগজ খুলে খুলে দেখতেন যে কোথাও তার নামে একটা লাইন লেখা হয়েছে কিনা, এবং কোথাও কিন্তু তাকে নিয়ে কোনো আলোচনা হতো না। এই প্রথম ছবি বসু পরিবার যেখানে তিনি হিট করলেন, এবং তার পরের বছর 74 এবং তার পরের বছর 54 সালে চাপা ডাঙার বউ, এই হচ্ছে উত্তম কুমারের জার্নি শুরু হলো। মানে বসু পরিবার 52 সালে, 53 সালে উনি দুটো ছবি করলেন 74 এবং বউ ঠাকুরানির হাট, এবং 74 তো অত্যন্ত পপুলার ছবি, অত্যন্ত পপুলার ছবি, দুটো ছবি পর পর মানে ম্যাসিভ সাকসেস পাওয়ার পরে এবং তারপরে চাপাডাঙার বউ, এই 54 সাল থেকে যদি আমরা দেখি তাহলে উত্তম কুমার গড়ে 10-11টা করে ছবি করেছেন।
1: আচ্ছা,
0: তো এই বেসিক্যালি হচ্ছে যে উত্তম কুমারের হচ্ছে জার্নি, যে প্রথম দিকের একটা কঠিন সময় সেইটা অতিক্রম করে ধীরে ধীরে যে উনি বসু পরিবার থেকে একটা শুরু করলেন যে সাকসেস কিভাবে পেতে হয়,
1: মানে সাফল্যের সিঁড়িতে উঠতে শুরু করলেন
0: তারপর তো আগামী 33 বছর ধরে উনি আর 1980 সফল এবং 221টা ছবি করেছেন, 15টা তার মধ্যে হিন্দি ছবি করেছেন, 6টা ছবিতে প্রযোজনা করেছেন, মানে একটা বিরাট একটা কেরিয়ার বলা যেতে পারে। এবং শুধু তো কেরিয়ার নয়, তার পাশাপাশি ধরুন শিল্পী সংসদ একটা তৈরি করেছিলেন যেখানে দুস্থ শিল্পীদের সাহায্য করা যায়, একটা সময় যে যখন ওই নিউ থিয়েটার্সটা বিক্রি করে দেবেন বীরেন সরকার ঠিক করেন, তখন উত্তম কুমার আরো কয়েকজনকে নিয়ে ছায়াদেবী বা ইত্যাদি ছিলেন সেখানে নিয়ে দায়িত্ব নেন। তো সিনেমা এবং সিনেমার বাইরে তার তো কাজ অনেক
1: অবদানই অনেক বলা যায়,
0: অনেক অবদান।
1: খুব ভালো লাগলো আপনার এত ব্যস্ত সময় থেকে আপনি যে এত সুন্দর করে আমাদের বললেন, মানে উত্তম কুমারকে নিয়ে বলার তো শেষ নেই এবং এইটুকু সময় কিছুই নয় বলার পক্ষে, তবু আমাদের খুব ভালো লাগলো এবং আপনাকে ধন্যবাদই জানাবো যে আপনার এই ব্যস্ত সময় থেকে আমাদের জন্য এতখানি সময় আপনি দিলেন এবং এত সুন্দর করে বললেন আমার শ্রোতাদের জন্য। কিন্তু ঘড়ির সময় বলছে এবার চলে যেতে হবে মহিলাদের আসর থেকে, তাহলে আমরা চাইবো যে আরো আগামী দিনে আরো আপনার কাছ থেকে আরো এরকম অনেক কিছু আমরা শুনতে পাবো, সেই আশায় তাহলে আজকের মতো নমস্কার।
0: নমস্কার।
2: হ্যাঁ বন্ধুরা, ঘড়ির সময় তো সত্যিই বলছে চলে যেতে হবে। আপনাদের সঙ্গে আমি ছিলাম শর্মিষ্ঠা, আর আপনারা ভালো থাকুন আর অবশ্যই মহিলাদের আসরের সঙ্গে থাকুন।

দত্ত, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা অঙ্কিতা দাস।

সবাইকে নমস্কার, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বন্ধু তোমারই জন্য। শুরুতেই ঠিকানাটা একবার বলে দিই, যারা ডাকযোগে লিখবেন তাদের জন্য। বন্ধু তোমারই জন্য আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স কলকাতা, 700001, পশ্চিমবঙ্গ, ভারত। আর যারা মেল করবেন তাদের জন্য বলি মৈত্রী বন্ধু 23@gmail.com, MAITREBANDHU, মৈত্রী বন্ধু 23@gmail.com। চলে আসি সরাসরি আপনাদের লেখায়। প্রথম যার লেখা এই মুহূর্তে, তিনি দেবীদাস বন্দ্যোপাধ্যায়, দিগবাড়, বাঁকুড়ার। আপনি লিখেছেন, প্রিয় বন্ধু তোমারই জন্য, যদিও বন্ধু তোমারই জন্য, তবু ভয় হয় মিঠে কড়া কি উত্তর দেবেন। যাই হোক বলেই ফেলি, হারানো দিনের গানে শুধুমাত্র একজন শিল্পীকে নিয়ে 1 ঘন্টা রাত 12টা পর্যন্ত একটু ধৈর্যের পরীক্ষা হয়ে যাচ্ছে। নাকি আপনি হয়তো বলবেন শুনবেন না, সুদাম বন্দ্যোপাধ্যায়, পিন্টু ভট্টাচার্য, সনৎ সিংহ, সবিতা চৌধুরী, শিপ্রা বসু, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, আলপনা বন্দ্যোপাধ্যায়, এরা হারিয়ে যাচ্ছেন। 2-3 জন শিল্পীর গান শুনিয়ে প্রকৃত শিরোনাম বজায় রাখার অনুরোধ জানাই। কোনো শিল্পীর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানানোই যায় আলাদা সময়। রেগে যাবেন না, অপরাধ হয়ে থাকলে ক্ষমা আবদার অনুযোগ করি, মৈত্রী শুনি বলে। ইতি দেবীদাস বন্দ্যোপাধ্যায়, দিগবাড়, বাঁকুড়া থেকে আপনি লিখেছেন। প্রথমেই বলি অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লিখবার জন্য। তারপর একটু শেষ থেকে শুরু করি। আপনি বলেছেন রেগে যাবেন না, রেগে যাব কেন, একেবারেই রেগে যাব না। আবার বলছেন অপরাধ হয়ে থাকলে ক্ষমা, অপরাধী বা কিসের, আমি তো সেটাও বুঝলাম না। আবদার অনুযোগ করেন মৈত্রী শোনেন বলে, সে তো খুব ভালো কথা। আবদার তাকেই করা যায়, অনুযোগ তার কাছেই রাখা যায়, যিনি তার মর্যাদা দেবেন বলে আমরা প্রত্যাশা করি। এবং সেই মর্যাদা কারা দেন, যারা কাছের মানুষ, যারা প্রিয়জন তারা। কাজেই আপনার এই আবদার অনুযোগে তো আমাদের সম্পর্কের ঘনিষ্ঠতাই ইঙ্গিত করে, তাই না? সেক্ষেত্রে কেন রেগে যাব বা কেন অপরাধ মনে করব। বক্তব্যে আসি, আপনি লিখেছেন যে ভয় হয় মিঠে কড়া কি উত্তর দেবেন। দেখুন, মিঠে কড়া কি শুধু এ তরফ থেকেই হয়? যদি বা হয়, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি, যদি বা হয় তাহলে শুধু কি এক তরফেই হয়, আরেক তরফে হয় না? আরেক তরফেও হয়, কিন্তু আপনাদের তরফ থেকে যত কড়া কথাই আসুক না কেন, আমরা কিন্তু তার সবটা পাঠ করি, কোনো রকম সম্পাদনা ছাড়াই। সম্পাদনা করি তখন শুধুমাত্র, সম্পাদনা আমরা শুধু সেই সময় করি যেই সময় কোনো আপত্তিকর শব্দ আপনারা লিখে ফেলেন। সম্পাদনা করি সেই সময় যখনই কোনো অশালীন শব্দ প্রয়োগ আপনাদের লেখায় উঠে আসে, তখনই আমরা সম্পাদনা করি। নতুবা যত রাগই করুন না কেন আপনারা, যত কড়া কথাই বলুন না কেন আপনারা, আমরা কখনো তার সম্পাদনা করি না। বরং কখনো কখনো খুব মিঠে কথা লিখলে তাকে আমাদের একটু সম্পাদনা করতে হয়, বড্ড বেশি অস্বস্তি হয় যে দেখো এতটা বেশি নিজেদের প্রশংসার কথা শুনতে, নিজেদের মুখে বলতে ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, তাই বলে পড়তে কি ভালো লাগে না, জানতে কি ভালো লাগে না যে আপনারা এত ভালো লাগার কথা জানিয়েছেন আমাদের, আপনাদের ভালোবাসা, আপনাদের আবেগ এভাবে প্রকাশ করেছেন? পড়তে ভালো লাগে, কিন্তু ওই নিজেদের মুখে উচ্চারণ করে আপনাদের শোনাতে কখনো কখনো একটু সংকুচিত বোধ করি। কাজেই ওই মিঠে করার কথাতেই বলি, মিঠে চিঠি যদিও বা একটু আমরা সম্পাদনা করি, কড়া চিঠি কখনোই নয়। আর আপনি বলেছেন যে হারানো দিনের গানে একজন মাত্র শিল্পীকে নিয়ে অনুষ্ঠান করলে সেটি আপনার ধৈর্যচ্যুতি ঘটাচ্ছে। আবার পাশাপাশি কিছু শিল্পীর নাম উল্লেখ করেছেন যে তারা হারিয়ে যাচ্ছেন, সুদাম বন্দ্যোপাধ্যায়, পিন্টু ভট্টাচার্য, সনৎ সিংহ, সবিতা চৌধুরী, শিপ্রা বসু, প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং আলপনা বন্দ্যোপাধ্যায়, এরা হারিয়ে যাচ্ছেন।
কোনটা দিয়ে শুরু করব আর কোনটা দিয়ে শেষ করব বুঝে উঠতে পারছি না। প্রথম কথা, আপনি যাদের কথা বলেছেন এরা হারিয়ে যাচ্ছেন, যতদিন আমরা বাংলা গান শুনব, যতদিন আমরা বাংলা গানের স্বর্ণযুগ বলে যে সময়টাকে চিহ্নিত করা হয়, কেউ কেউ চিহ্নিত করেন, সেই সময়টার কথা মনে আনব, ততদিন পর্যন্ত এই যে শিল্পীদের কথা আপনি উল্লেখ করেছেন, এদেরকে কখনোই আমরা ভুলতে পারব না, কোনো অবস্থাতেই ভুলতে পারব না। আগামী আরো অনেক অনেক অনেক দিন আমরা এই শিল্পীদের গান শুনব। আর এর পাশাপাশি আপনি বলছেন যে হারানো দিনের গানে একজন শিল্পীকে নিয়ে অনুষ্ঠান করলে ভালো লাগছে না, বিভিন্ন শিল্পীকে নিয়ে অনুষ্ঠান শুনতে চাইছেন। বিভিন্ন শিল্পীকে নিয়ে অনুষ্ঠান করলে অনুষ্ঠানের বিষয়বস্তু যা হবে, আমি ধরে নিচ্ছি আপনি বসন্তকাল নিয়ে একটি অনুষ্ঠান শুনছেন, বসন্তকাল নিয়ে যখন আপনি অনুষ্ঠান শুনছেন তখন বিভিন্ন গীতি কবির লেখা আসবে, যারা বসন্ত নিয়ে বিভিন্নভাবে ভেবেছেন, বা বিভিন্ন সুরকারের সুর করা গান আসবে যেখানে তারা বসন্তের রাগ বা গানের সুরে বসন্তকে ধরতে চেয়েছেন। স্বাভাবিকভাবেই তখন বিভিন্ন শিল্পীরা আসবেন, কিন্তু আমরা যদি কোনো একজন নির্দিষ্ট শিল্পীকে নিয়ে অনুষ্ঠান করতে চাই, তিনি যদি গীতিকবি হন তাহলেও বিভিন্ন কণ্ঠশিল্পী আসতে পারেন, তিনি যদি সুরকার হন তাহলেও বিভিন্ন কণ্ঠশিল্পীরা আসতে পারেন, কিন্তু যদি একজন কণ্ঠশিল্পী, একজন গায়ক বা গায়িকাকে নিয়ে আমরা আগাগোড়া একটা এক ঘন্টার অনুষ্ঠান করতে চাই, সেক্ষেত্রে সেই শিল্পীর গান না শুনিয়ে তো কোনো উপায় নেই, আমাদের শোনাতেই তো হবে। তাহলে আপনার কথা থেকে যে আমরা কি একজন একক শিল্পীকে নিয়ে কখনো অনুষ্ঠান করব না, আমাদের বিষয় ভাবনা কি সবসময় শিল্পী নির্ভর হবে না, কণ্ঠশিল্পীরা এই অনুষ্ঠানে ব্রাত্য থাকবেন, ব্যাপারটা একটু আমার কাছে খুব সমর্থনযোগ্য লাগলো না। আমি জানি না আমাদের বাকি বন্ধুরা তারা কে কি বলবেন, তবে আমরা তো আকাশবাণী তো আপনাদের জন্য, আপনাদের ভালো লাগার জন্য, আপনাদের পরামর্শ নিয়েই কিন্তু আমরা সিদ্ধান্তগুলো গ্রহণ করি। বেশি সংখ্যক শ্রোতারা যে জিনিসটা চান, শেষ পর্যন্ত আমরা সেই দিকটাতেই যাই। সেক্ষেত্রে দেখা যাক আপনার এই চিঠি আমাদের শ্রোতাদের মধ্যে আরো নানা রকম মন্তব্যের প্রতিক্রিয়া তৈরি করে কিনা। সেই প্রতিক্রিয়াগুলো পেলে আমরা বুঝতে পারবো যে একক শিল্পীর অনুষ্ঠান আমরা হারানো দিনের গানে রাখব নাকি রাখব না। অনেক ধন্যবাদ চিঠি লিখবার জন্য, সঙ্গে থাকবেন। শশাঙ্ক মণ্ডল পূর্ব বর্ধমান থেকে আপনি লিখেছেন এবং আপনি তারিখ দিয়েছেন 12 অক্টোবর 2026। হতে পারে আপনি হয়তো 12 অগস্ট লিখতে চেয়েছিলেন, ভুলবশত 12 অক্টোবর হয়ে গেছে। আপনার লেখা, প্রিয় বন্ধু মৈত্রী, রবিবার সকাল 8:30 ষোলোআনা বাঙালি অনুষ্ঠান, এই অনুষ্ঠানে কয়েকটি মাত্র রেকর্ডিং ঘুরিয়ে ফিরিয়ে শোনানো হয়, পুনঃপ্রচার হয় সেই দিন বিকেল 4:35। ওই অনুষ্ঠান 4:35 নির্ধারিত রেখে রবিবার সকাল 8:30 গ্রাম বাংলার কথা অনুষ্ঠানটি কি পুনরায় ফিরিয়ে আনা যায় না? ওই অনুষ্ঠানের মাধ্যমে গ্রামীণ মানুষের জীবন জীবিকা ইত্যাদি খুঁটিনাটি তুলে ধরা হতো। গত 10 অগস্ট বন্ধু তোমারই জন্য অনুষ্ঠান শুনতে গিয়ে হতাশ হলাম, যখন শুনতে পেলাম চিঠি ও ইমেল আজকের মতো শেষ, তখন মাত্র 18 মিনিট, এখনও প্রায় 12 মিনিট বাকি। দেখুন, আমাদের রাজ্যে প্রায় 65-70% মানুষ কৃষিজীবী, চাকরিজীবী প্রায় 25%, আর পরিযায়ী মানুষ প্রায় 5-10%। দেখা যায় ওই সময়টাতে অনেকেই কৃষিকাজের জন্য মাঠে ঘাটে থাকেন, যারা চাকরি করেন 4টে অফিস

ছুটির পর গাড়ি ধরার জন্য ছোটাছুটি, কেউ বা ট্রেনে বা গাড়িতে ভিড়ের মধ্যে ঝুলছে, আর পরিযায়ী শ্রমিক তাদের কথা নাই বা লিখলাম। আপনারা আমাকে হয়তো প্রশ্ন করবেন, এরা সবাই কি বেতার শোনেন? উত্তরে বলবো না, কিন্তু অনেকেই তো শোনেন। দেখা যায় তারা এসব অসুবিধার জন্য অনেকেই ওই সময়টাতে রেডিও শুনতে পারেন না। অনেকের অনুরোধে গত বছর সময় পরিবর্তন করে রাত 8:15 করা হয়েছিল ঠিক, কিন্তু আপনারা ভালো করেই জানেন রবিবার ওই সময় গীতাঞ্জলি থেকে সবিনয় নিবেদন সম্প্রচারিত হয়। আপনারা মাঝি, কিন্তু আমরা যারা যাত্রী আছি এক নৌকায় বসে থাকতে পারি না, আমাদের বিভিন্ন নৌকায় চড়তে হয়। প্রয়োজনে বন্ধু তোমারই জন্য সময়টা সোমবার রাত 8:15 প্রচার করুন, অথবা গীতাঞ্জলির শুক্রবার ও রবিবার নাটক ও সবিনয় নিবেদন দিন বাদে প্রচার করুন। আশা করি হারানো শ্রোতা বন্ধুরা আবার ফিরে আসবে। বিস্তারিত লিখতে গিয়ে চিঠি দীর্ঘ হয়ে গেছে, আশা করি বিরক্ত না হয়ে হাসি মুখে মেল পড়ে হাসি মুখে উত্তর দেবেন। তাহলে আজ ইতি টানছি, অন্যদিন অন্য বিষয়ে লেখা হবে। নমস্কার, শশাঙ্ক মণ্ডল, পূর্ব বর্ধমান। কি বলি বলুন, প্রথমত সময় পরিবর্তন সেটার একটা দাবি আপনাদের তরফ থেকে ছিল, আমরা সেটা পূরণ করার চেষ্টা করেছি, কিন্তু এটা আমাদের সমীক্ষা বলে যে সারাদিনের যে কোনো সময়, সপ্তাহের যে কোনো দিনই কোনো একটি নির্দিষ্ট অনুষ্ঠানকে সরিয়ে নিয়ে যাওয়া হলেও সেটি সর্বোচ্চ সংখ্যক শ্রোতার কাছে পৌঁছতে পারবে, 100% শ্রোতার কাছে পৌঁছতে পারবে, তারা শুনতে পারবেন, এমনটা একেবারেই নয়, একেবারেই নয়। আপনি কি বলছেন যে রবিবার রাত 8:00 বা সন্ধে 7:00 বা রাত 9:00 এই সময় সম্প্রচার হলেই সর্বোচ্চ সংখ্যক শ্রোতার কাছে পৌঁছানো যাবে? সেই সময়ও দেখুন কত রকম সমস্যা তৈরি হয়ে যাবে, কারুর ব্যক্তিগত নানান রকম কিছু পারিবারিক দাবি চাহিদা, সেই সব মিটিয়েই তো আমাদের জীবন, সেই সবগুলোও চলে আসবে। কাজেই কোনো অনুষ্ঠানকেই, শুধু বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের ক্ষেত্রেই একথা বলছি তা নয়, যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রেই তাকে কোনো একটি নির্দিষ্ট দিন বা নির্দিষ্ট সময়ের পরিসরে যদি আমরা বেঁধে ফেলতে চাই, কখনোই আমরা সর্বোচ্চ সংখ্যক শ্রোতার কাছে পৌঁছতে পারবো না। কিছু না কিছু শ্রোতাদের কাছে সেটা না পৌঁছানো থেকেই যাবে বিভিন্ন কারণে। এটা আমরা বহুবার বহু সময় বহু ক্ষেত্রে দেখেছি, আর তবুও তার মধ্যে কি সময়ের পরিবর্তন হয় না? হয়। যখন দেখি আপনারা বারবার বারবার করে অনুরোধ করছেন, আপনাদের কোথাও একটা অসুবিধে হচ্ছে, কিন্তু পাশাপাশি আমাদের অসুবিধাটাও দেখতে হবে। আপনারা বললেই যে অনুষ্ঠান ঠিক সেই জায়গায় দিয়ে ফেলা যাবে তা তো নয়, নিশ্চয়ই আমাদের তরফ থেকেও কোথাও কোনো অসুবিধে থাকে যে কারণে ঠিক ওই সময় ওই অনুষ্ঠানটিকে দেওয়া সম্ভব হচ্ছে না। আপনাদের অনেকবারই বলেছি, প্রতিটি প্রতিষ্ঠানের কিছু নিজস্ব অভ্যন্তরীণ রীতি থাকে, রেওয়াজ থাকে, সেগুলো সবসময় প্রতিষ্ঠানের বাইরে প্রকাশের বিষয় নয়। সারাদিনে আমাদের সময় নির্ধারিত থাকে বিভিন্ন অনুষ্ঠানে, আমাদের নির্দেশিকা আছে এ বিষয়ে যে সারা দিনে অথবা সারা সপ্তাহে, কোনো কোনো ক্ষেত্রে দিনের হিসেব, কোনো কোনো ক্ষেত্রে সপ্তাহের হিসেব, কোনো কোনো ক্ষেত্রে পক্ষকালের হিসেব এবং কোনো কোনো ক্ষেত্রে মাসের হিসেব, যে দিনে এতটা সময় এই বিভাগের জন্য অনুষ্ঠান বরাদ্দ রাখতে হবে, সারা দিনের অনুষ্ঠানের এত শতাংশ এই বিভাগের জন্য, এত শতাংশ ওই বিভাগের জন্য। আর একটু সহজ করে যদি বলি যে আমাদের অনুষ্ঠান সূচির অনুষ্ঠান যত সময় সম্প্রচার হয় তার একটি নির্দিষ্ট শতাংশ আমাদের নির্দেশিকা মেনে, ধরুন মহিলা বিভাগের জন্য বরাদ্দ করতে হচ্ছে, একটি নির্দিষ্ট শতাংশ সময় শিশু কিশোর বিভাগের জন্য বরাদ্দ করতে হচ্ছে, একটি নির্দিষ্ট সময় বিজ্ঞান বিভাগের জন্য, কিছুটা সময় নির্ধারিত আছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের জন্য, কিছুটা অংশ সময় খেলাধুলোর জন্য, কিছুটা এডুকেশনের, কিছুটা শিক্ষার্থীদের জন্য, বিদ্যার্থীদের জন্য, এইরকম কিছুটা শাস্ত্রীয় সঙ্গীতের জন্য, কিছুটা লঘু সঙ্গীতের জন্য, যন্ত্র সঙ্গীতের জন্য,
এই রকম বিভিন্ন বিভিন্ন রকম ভাগ থাকে। এতটা বিস্তারে বললে আপনি শুনেও যে সেটা বিরাট কিছু একটা পরিবর্তন ঘটাতে পারবে তা তো নয়, কিন্তু আমাদের যখন অনুষ্ঠান সূচি তৈরি করতে হয় তখন আমাদের এই ভাবনাটা ভাবতে হয়। আপনি বা আপনারা কেউ মনে মনে ভাবছেন আপনার পছন্দের একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটিকে যদি আমি ওই সময় নিয়ে যেতে বলছি, নিয়ে যাওয়ার ঠিক কি অসুবিধে? অসুবিধে সেই কমিটির, সেই নির্বাচক মণ্ডলীর, যারা তখন সেই অনুষ্ঠানটিকে ওই দিন ওই সময় নিয়ে যাওয়ার সময় ভাবছেন যে এই অনুষ্ঠানটিকে যদি ওই সময় নিয়ে যাই তাহলে আমাদের যে দিনের জন্য বরাদ্দ আছে, যে সারাদিন আমরা যতটা সময় অনুষ্ঠান সম্প্রচার করব তার মধ্যে এত শতাংশ সময় আমার এই এই এই বিভাগকে দিতে হচ্ছে, দেখা গেল কোনো একটি বিভাগ বাদ পড়ে যাচ্ছে, কোনো একটি বিভাগের সময় সংক্ষিপ্ত করতে হচ্ছে, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব না। এই যে নির্দেশিকা আমাদের কাছে আসে, এই নির্দেশিকাকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না, অগ্রাহ্য করতে পারি না, সেটা মান্যতা দিয়েই আমাদের এই অনুষ্ঠান করতে হয়। কাজেই একেবারে ওই হাতে গরম এই অনুষ্ঠানকে ওখানে সরিয়ে ওই অনুষ্ঠানকে এখানে এনে তারপর এটা করুন, যতটা সহজ ভাবতে লাগে ততটা সহজ কিন্তু যারা কার্যকর করেন তাদের জন্য একেবারেই নয়। আমি জানি না এই বিষয়টা আপনাদেরকে কতটা আমি বুঝিয়ে উঠতে পারলাম, তবে আশা করি নিশ্চয়ই সংবেদনশীল কেউ কেউ আছেন, তারাই বিষয়টা বুঝতে পারবেন। সেই জন্য তবুও বলি, তাই বলে কি আপনারা লিখবেন না, আপনারা জানাবেন না যে আপনাদের এই অনুষ্ঠান আপনারা কোন এই সময় শুনতে চান বা এই অনুষ্ঠানটির সময় পরিবর্তন করুন? আপনারা যখন লেখেন তখনই তো আমরা আপনাদের ভাবনার নির্যাসটুকু নিয়ে আমরাও উচ্চতর পর্যায়ে সেই ভাবনাটাকে প্লেস করি, যে আমাদের লিসনারদের থেকে যে ফিডব্যাক আসছে সেটি এই রকম। তারপর আমাদের এই নির্দেশিকার জন্য অপেক্ষা করতে হয়, যদি নির্দেশিকা আসে হ্যাঁ সময় পরিবর্তন করা যায় তাহলে আমরা অবশ্যই সময় পরিবর্তন করি, কিন্তু ওই ওই সময়টুকু আমাদের মানে সবটাই আমাদের হাতে থাকে না, এইটুকুনি বলতে পারি। আর আপনাদের কথা ভাবি বলেই বছরে অন্তত দুবার আমাদের অনুষ্ঠান সূচির নানান রকম পরিবর্তন হয়। আপনারা এটা খেয়াল করবেন, যারা দীর্ঘদিন ধরে অনুষ্ঠান শুনছেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন, বছরে দুবার করে আমাদের অনুষ্ঠানের পরিবর্তন হয়, সেটা শুধুমাত্র আপনাদের ইচ্ছেকে আপনাদের ভাবনাকে মান্যতা দিয়েই। অনেক কথা বললাম আর কি, ধন্যবাদ জানিয়ে শেষ করি, আসব পরের লেখায়। লিখেছেন প্রদীপ কুমার চক্রবর্তী, ভুবনেশ্বর ধাম, পূর্ব বর্ধমান থেকে। শরতের আবহ আপনার চিঠিতে, জলাশয়ে পদ্ম ফুটেছে, এমন একটি স্কেচ আপনি পাঠিয়েছেন চিঠির সঙ্গে যা আপনি বরাবর পাঠিয়ে থাকেন। শান্তি সুধা মৈত্রী, বেশ কিছুদিন হলো তোমার আসরে আমার চিঠির কোনো প্রত্যুত্তর পাইনি, মন খারাপ হলেও বন্ধ করিনি হাতের লেখায় চিঠি দেওয়া। এই পরিবারের এক সদস্য হিসেবে নিজেকে ভাবতে বেশ ভালো লাগে। আজ আবার অর্থাৎ 22 জুন 2026 এই আসরে বন্ধু মানস প্রতিমবাবুকে পেয়ে মন খুশি। প্রতি সপ্তাহেই বড় আগ্রহ করেই শুনি তোমরা বলো বেশি করে চিঠি দিতে, দিয়েও থাকি। ব্যথাতুর হৃদয় জানাই দীর্ঘদিন শরৎচন্দ্রের নাটক বাজেনি। মানসবাবু আমার মানস সরোবরের পদ্মফুল পাঠালাম, গ্রহণ করুন, থাকুন আসরেই। বেশ কিছু শ্রোতাবন্ধু রেডিও মেরামতের সুবাদে ব্যক্তিগত অনুরোধ করেন পুরনো নাটক বাজানোর জন্য। সবার সুস্থিতি কুশল কামনা করে ইতি টানছি। নমস্কার, প্রদীপ কুমার চক্রবর্তী, ভুবনেশ্বর ধাম, পূর্ব বর্ধমানের। বেশ, আপনি তাহলে জলাশয়ের এই পূর্ণ এবং অর্ধ প্রস্ফুটিত পদ্মফুল মানসবাবুর জন্য পাঠিয়েছেন। মানসবাবু তো আজ আসরে অনুপস্থিত, কিন্তু আপনার ফুল এবং তার সুবাস নিশ্চিত আমি মানসবাবুকে পাঠিয়ে দেব। আপনার মানস সরোবরের এই পদ্ম নিশ্চিতভাবেই মানসবাবু গ্রহণ করবেন। এবারে আসি, আপনি বলছেন যে বেশ কিছুদিন হলো তোমার আসরে আমার চিঠির কোনো প্রত্যুত্তর পাইনি, কেন বলুন তো? আমি তো নিয়মিত আপনার চিঠি পাচ্ছি, আপনার চিঠি আপনি উত্তর পাচ্ছেন না, যদিও আপনার এই মুহূর্তে যে চিঠিটি আমার হাতে সেটি 23 জুন তারিখে লেখা, বেশ
খানিকটা পরে আমরা হাতে পেয়েছি। এই দেরিতে হাতে পাওয়ার কারণ আমার জানা নেই, কিন্তু তাহলেও এর মাঝে আপনার চিঠি পড়া হয়েছে, আমি নিজেই পড়েছি মনে করতে পারছি। তবু যাই হোক, আপনি যখন বলছেন কোথাও একটা হয়তো গ্যাপ তৈরি হয়েছে। আপনি লিখেছেন, মন খারাপ হলেও বন্ধ করিনি হাতের লেখায় চিঠি দেওয়া। না, প্লিজ বন্ধ করবেন না, লেখা বন্ধ করলে আমরা মন খারাপ করব যে আপনার অমন সুন্দর হাতের লেখা এবং লেখার হাত পাশাপাশি ছবি আঁকা, এই সবটাই আমরা খুব অভাব বোধ করব। এই পরিবারের এক সদস্য হিসেবে নিজেকে ভাবতে বেশ ভালো লাগে, আমাদেরও ভালো লাগে যে আপনাদের মতন শ্রোতারা আছেন, আপনাদের জন্যই আমরা অনুষ্ঠান করবার উৎসাহ পাই। ভালো লাগে যে হ্যাঁ, নিবিষ্ট হয়ে কেউ কেউ শোনেন। 22 জুন তারিখে আপনি মানসবাবুকে পেয়েছিলেন এই অনুষ্ঠানে, আপনার ভালো লেগেছে। আমরা প্রত্যেক সপ্তাহেই বলি বেশি করে চিঠি দিতে, দিয়েও থাকেন, কিন্তু এই একই কথা, আপনার চিঠি পড়া হয় না। যদি ওই বিষয়টায় আমি আবারও বলছি যে আমি ঠিক সহমত হতে পারলাম না, কিন্তু তবু আপনি যখন বলছেন আপনার কথাকে আমি মান্যতা দিচ্ছি, কিছু একটা হয়তো মাঝখানে ফাঁক তৈরি হয়েছে। এর পাশাপাশি আপনি শরৎচন্দ্রের কাহিনী অবলম্বনে তৈরি বেতার নাটক শুনতে চেয়েছেন, আপনি বেশ কিছুদিন শুনতে পাননি। এটা আমাদের তরফ থেকে খুব কঠিন কাজ এমনটা নয়, এবং যে খুব কষ্ট করে এই কাজটা আমাদের করতে হয় তা তো নয়, কারণ শরৎচন্দ্রের কাহিনী অবলম্বনে বেশ কয়েকটি নাটক আমাদের আছে এবং ঘুরিয়ে ফিরিয়ে আমরা সেগুলো শুনিয়েও থাকি আপনাদের। ওই আবারও সেই একই কথা, আপনি যবে চিঠি লিখেছেন এবং সেই চিঠি যেদিন আমাদের কাছে এসে পৌঁছেছে, তারপর সেই চিঠি আমরা পড়েছি এবং আপনি শুনছেন, এর মাঝখানে তো অনেকটা সময়ের ব্যবধান, হয়তো এর মাঝখানে আপনি শুনেও ফেলেছেন। এবারে আপনি বলেছেন পুরনো নাটক শোনানোর জন্য। পুরনো নাটক তো আমরা শোনাই, আমাদের যে কোনো রেকর্ডেড প্রোগ্রাম বিশেষ করে নাটক, সে তো এই কারণেই তৈরি হয় যে আমরা যেন সেই প্রযোজনাটি আপনাদের কাছে বারে বারে বারে বারে এবং অনেক বছর ধরে শোনাতে পারি। ঠিক সেই জন্যই তো আমরা রেকর্ড করে আমাদের সংগ্রহশালায় তাদেরকে রেখে দিই, কাজেই না শোনানোর তো কোনো কারণ নেই। এবং পুরনো নাটক সবসময়ই শোনানো হচ্ছে। এখন পুরনো বলতে আপনি যদি কোনো নির্দিষ্ট সময়কে নির্দেশ করে থাকেন তাহলে আলাদা কথা, যে ঠিক এই সময় থেকে এই সময়ের মধ্যে যে নাটকগুলো তৈরি হয়েছে সেই নাটক আপনি শুনতে চাইছেন, সেক্ষেত্রে বলাটা একটু মুশকিল যে হ্যাঁ ওই সময়ের নাটক আমরা কবে কখন কিভাবে বাজিয়েছি কিভাবে শুনিয়েছি। কিন্তু পুরনো নাটক শোনানো হয়ই, সারাদিনে আমাদের এতগুলো প্রচার তরঙ্গ এবং এতবার নাটক শোনানোর একটা বিষয়, আনুমানিক গোটা দশেক নাটক আমাদের প্রতিদিন বিভিন্ন প্রচার তরঙ্গে বিভিন্ন সময় শোনানো হয়। আনুমানিক কথাটি আমি বললাম সচেতনভাবে, বরং এটা বলা যায় যে আমাদের নতুন প্রযোজনা কিন্তু তুলনামূলকভাবে কম, নতুন প্রযোজনা হচ্ছে না এই কথাও একেবারে বলা যাবে না কোনো অবস্থাতেই, কিন্তু আরো বেশি করতে পারলে আমরা আমাদের তরফ থেকে অনেকটা তৃপ্তি অনুভব করতাম, কিন্তু বিভিন্ন কারণে সেটা সম্ভব হয় না। কিন্তু নতুন নাটক প্রযোজনাও কিন্তু হচ্ছে আমাদের। অনেক ধন্যবাদ লেখার জন্য। দিলীপ মান্না লিখেছেন ধরমপুর চুঁচুড়া হুগলি থেকে। মাননীয় কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা মৈত্রী, নিবেদন এই, প্রবীণ শিল্পীর নবীনের মতো গান কি বলা যায়, কণ্ঠে বলিষ্ঠতার চিহ্ন মাত্র নেই, স্বরক্ষেপণ সমান নয়। শিল্পী যদি দয়া করে সেই মহান শিল্পী ওস্তাদ নিসার হোসেন খানের বাজনা শোনেন তাহলে একটু নিজেকে বিচার করতে পেরে এগোতে পারবেন। একটু বলি, আমরা সেই মহান শিল্পীর অনুষ্ঠান শুনেছি, ললিত শুনেছি, রাত্রে 3:30 তিনি উঠলেন, দীর্ঘদেহী, মেদের চিহ্ন নেই, বসেই শুদ্ধ ধা এমন ধরলেন, শ্রোতারা একটু ঘুম ঘুম ভাবে ছিল, সকলে সোজা হয়ে বসলেন, আর তারানা, বোধহয় পৃথিবীর মধ্যে ওই তারানা কেউ পারবেন বলে মনে হয় না, তাই ওনার কথা মনে এলো, রেকর্ড নিশ্চয়ই পাওয়া যায়। দিলীপ মান্না চুঁচুড়া হুগলি থেকে লিখেছেন। আমরা এইসব মহান শিল্পীদের গান, তাদের বাজনা, বা শুধু সঙ্গীত শিল্পীদের কথাই বলছি না, চিত্রকর, গল্প লেখক, উপন্যাস লেখক, কবি, এমনকি খেলোয়াড়, যাই বলি না কেন, আমাদের ভালো লাগার সঙ্গে তার নিবেদন, তার পারফরমেন্স এমনভাবে মিলেমিশে যায় যে আমরা
উচ্চতার ঠিক কোন বিন্দুতে তাকে রাখব নিজেরাই দিশা খুঁজে পাই না, এবং তারা সেই জায়গাটা নিজেদের যোগ্যতায় অর্জন করেন। এমন সব মানুষদের বারে বারে শুনতে ইচ্ছে করে, বারে বারে দেখতে ইচ্ছে করে, বারে বারে তাদের কাজ আমাদের অনুভব করতে ইচ্ছে করে। এটা খুব স্বাভাবিক বিষয়। সেই জায়গা থেকেই আপনার এই উস্তাদ নিসার হোসেন খানের পারফরমেন্স শোনার ইচ্ছে। আপনি আগেও শুনেছেন, লাইভ শুনেছেন, রেকর্ডেড আপনি আরো শুনতে চাইছেন, নিশ্চয়ই শুনতে পাবেন। একেবারে আজকাল পরশুর মধ্যেই পাবেন এমন কথা বলছি না, কিন্তু শুনতে পাবেন। অনেক ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আজ তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিঠি লিখবেন, মেল করবেন। চিঠি লেখার ঠিকানা আরো একবার মনে করাই, বন্ধু তোমারই জন্য আকাশবাণী মৈত্রী প্রজাতনে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। আর যারা মেল করবেন তারা লিখবেন maitribondhu23@gmail.com এই ঠিকানায়, MAITREBANDHU maitribondhu23@gmail.com এই ঠিকানায়। তাহলে সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, নমস্কার।

শুনলেন বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা অঙ্কিতা দাস, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

নমস্কার আমার দুই বাংলা শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই আকাশবাণী মৈত্রীর নিয়মিত অনুষ্ঠান আজ সন্ধ্যায়। আচ্ছা, আমরা সবাই জানি জীবন মানেই এক নিরন্তর ছুটে চলা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা প্রতিনিয়ত পেরিয়ে যাচ্ছি একের পর এক সাফল্যের সিঁড়ি, ছুঁতে চাইছি আকাশ, ছুটছি সেরাদের মধ্যে সেরা হওয়ার প্রতিযোগিতায়। সেই ছুটে চলার ব্যস্ততায় কখন যে মাটির কাছাকাছি থাকা নিজের শিকড়ের সঙ্গে সম্পর্কটা কোথাও হারিয়ে ফেলেছি তা বুঝতেই পারি না। তবু এই অবিরাম গতির মাঝেও কখনো কখনো মন বড় ফিরে যেতে চায়, ফিরে পেতেও চায়। এই কৃত্রিমতার যান্ত্রিক জীবনের ভিড়ে হঠাৎ ইচ্ছে করে ফিরে পেতে সেই রঙিন সহজ সরল দিনগুলো, সেই যে আমার নানা রঙের দিনগুলি। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে এই আজকের আমিটাকে চিনতে গিয়ে কখনো কখনো মন চায় সেই পুরনো জানলাটা খুলে বসতে, যে জানলার ওপারে কোনো শর্ত নেই, নেই পাওয়া না পাওয়ার হিসেব, আছে শুধু অকৃত্রিম হাসি, নির্মল আনন্দ আর মন ভরা ভালো থাকার গল্প, তাই না? হ্যাঁ, সেই জানলার ওপারেই যেন লুকিয়ে আছে আমাদের হারিয়ে যাওয়া আনন্দবেলা, হারিয়ে যাওয়া সেই পরিচিত বাতাসকে আবার একটা বার অনুভব করতে বড্ড ইচ্ছে করে। বাস্তবের মাটিতে পা রেখে সেই চেনা অনুভূতিগুলোকে ছুঁয়ে দেখতে মন আজও বড় ব্যাকুল। তাই আজকের এই আড্ডায় আমরা ফিরে তাকাবো খানিক অতীতের দিকে, শুনবো বিবর্তনের এক অদ্ভুত জীবের কথা, জানবো তিন কৃতি ব্যক্তিত্বের জীবন ও কর্মের কথা। আর আর আজকে সন্ধ্যায় আমার ঝুলিতে কী কী আছে, মানে কী কী চমক আছে তা জানতে হলে বন্ধুদের কিন্তু আমার সঙ্গে থাকতেই হবে। আচ্ছা, সবার আগে বরং একটা গান থাকুক আমার বন্ধুদের জন্য।

রহস্যে ঘেরা এই পৃথিবী সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। দীর্ঘদিনের গবেষণা ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে বিজ্ঞানীরা অনেক অজানা রহস্যের উত্তর খুঁজে বের করার চেষ্টা করেন, কিন্তু এখনও এমন অসংখ্য ঘটনা ও বিষয় রয়েছে যার সঠিক ব্যাখ্যা বিজ্ঞানীদের কাছেও অজানা। প্রতিনিয়ত মহাবিশ্বে নানা ধরনের বিস্ময়কর ঘটনা ঘটে চলেছে। বিজ্ঞানের অভাবনীয় অগ্রগতি সত্ত্বেও এইসব ঘটনার সবকিছু সম্পর্কে জানা মানুষের পক্ষে কিন্তু এখনও সম্ভব হয়নি। আর মহাবিশ্বের বিশালতা যেহেতু সীমাহীন, তাই প্রতিটি রহস্যের সমাধান করা কিন্তু মানুষের পক্ষে সহজ নয়। তাই বলাই বাহুল্য, এই যেমন একটা এমনই রহস্যের কথা বলি। আমেরিকার একটি অত্যন্ত রহস্যময় জলপ্রপাত রয়েছে যাকে বলা হয় ডেভিলস ক্যাটল। কি অদ্ভুত না, মানে শয়তানের চাকা। প্রকৃতপক্ষে কলড্রনের আকারে একটি ছোট পুল রয়েছে যা রহস্যজনকভাবে নদীর অর্ধেক জল নিজের ভিতরে শুষে নেয়। এমনকি এই জল শেষ পর্যন্ত কোথায় যায় তা বিজ্ঞানীরা আজও খুঁজে বার করতে পারেনি। কথিত আছে যে জলপ্রপাতের ভিতরে কিছু জিনিস রাখা হয়েছিল জলের পথ খুঁজতে, কিন্তু কোথায় গেল আজও কিন্তু কেউ জানে না।

এখন বলবো জীবনযুদ্ধে জয়ী তিন কৃতী ব্যক্তিত্বের অনন্য জীবন কাহিনী। প্রথমেই যে কন্যার কথা বলবো, তার বাস লালমাটির দেশে। লালমাটির জেলা পুরুলিয়ার ঐতিহ্য হল ছৌ। বিশ্বের দরবারে পুরুলিয়া জায়গা করে নিয়েছে তার ছৌয়ের জন্যই। আর এই ছৌ নৃত্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে অক্লান্ত পরিশ্রম করে থাকেন এই রার বাংলার হত দরিদ্র পরিবারের ছৌ শিল্পীরা। সামনে ভেসে ওঠে পুরুষ শিল্পীদের মুখ, জানি। এক কথায় যদি ছৌয়ের কথা বলি, প্রথমেই পুরুষদের কথাই মনে আসে, যারা বিভিন্ন চরিত্রের মুখোশ পরে বিভিন্ন আঙ্গিকে নাচ এবং নাট্যাভিনয় করে ছৌ চিত্রনাট্যকে তুলে ধরেন। তবে দীর্ঘদিনের এই ছৌ নৃত্যের ধারার বদল ঘটিয়েছেন পুরুলিয়ার এক ভূমিকন্যা। বীর রসের ছৌ নৃত্য পরিবেশন করে দেশে বিদেশে সাড়া ফেলে দিয়েছেন তিনি। পুরুলিয়ার প্রথম মহিলা ছৌ নৃত্যশিল্পী হিসেবে পেয়েছেন একের পর এক সম্মান। আজ দেশ বিদেশের মানুষরা এক ডাকে চেনেন পুরুলিয়ার বলরামপুরের মালডি গ্রামের মহিলা ছৌ নৃত্যশিল্পী মৌসুমী চৌধুরীকে। চলার পথে সমস্ত প্রতিবন্ধকতাকে হার মানিয়ে তিনি নিজের লক্ষ্যে এগিয়ে চলেছেন। সমাজের বাঁকা চোখের মুখে পড়েও কখনো হার মানেননি তিনি।

দীর্ঘদিন ধরে ভারতীয় নারীদের কাছে যুদ্ধ বিমান চালানো ছিল এক অধরা স্বপ্ন। যোগ্যতা বা সাহসের অভাব নয়, বরং ভারতীয় বায়ুসেনার ফাইটার স্ট্রিমে নারীদের প্রবেশের অনুমতি না থাকাই ছিল মূল বাধা। তবে

পরবর্তীকালে ভারতীয় সামরিক বিমান চালানোর ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। অবনী চতুর্বেদী হয়ে ওঠেন ভারতের প্রথম মহিলা একক যুদ্ধবিমান চালক এবং যুদ্ধবিমান চালানো প্রথম ভারতীয় নারীদের মধ্যে অন্যতম। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল যুদ্ধবিমানের পাইলট হয়ে আকাশপথে দেশের সেবা করা। কিন্তু তিনি কখন বড় হচ্ছিলেন তিনি যখন বড় হচ্ছিলেন তখন ভারতীয় বায়ুসেনায় কর্মরত মহিলাদের ফাইটার পাইলট হওয়ার সুযোগ কিন্তু ছিল না। পরবর্তীতে 2016 সালের জুন মাসে অবনী চতুর্বেদী, ভাবনা কান্ত এবং মোহনা সিং ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা ফাইটার পাইলট হিসেবে কমিশন পান। তবে ফাইটার পাইলট হিসেবে প্রশিক্ষণ সম্পন্ন করাই তাদের জন্য শেষ চ্যালেঞ্জ কিন্তু ছিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ ধাপ ছিল যুদ্ধ বিমান নিয়ে প্রথম একক উড়ান বা সোলো ফ্লাইট। একজন পাইলটের জীবনে প্রথম সোলো ফ্লাইট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তখন বিমানে কোনো প্রশিক্ষক থাকেন না। মাঝ আকাশে কোনো সমস্যা দেখা দিলে পাইলটকে নিজের দক্ষতা এবং সিদ্ধান্তের মাধ্যমে পরিস্থিতি সামলাতে হয়। অবশেষে আসে সেই ঐতিহাসিক দিন, 19 ফেব্রুয়ারি 2018। জামনগর বিমানঘাটি থেকে অবনী চতুর্বেদী একাই একটি MiG-21 মানে MiG-21 বাইসন যুদ্ধ বিমান নিয়ে আকাশে ওড়েন। প্রায় 30 মিনিটের সেই একক উড়ান তাকে ইতিহাসের পাতায় জায়গা করে দেয়। ভারতের আকাশে সেদিন শুধু একটি যুদ্ধবিমানই উড়ছিল না, বরং ভেঙে যাচ্ছিল বহু বছরের একটি প্রচলিত সীমাবদ্ধতা।

0: ছেলেটি কি আপনার?
1: হ্যাঁ আমার। আপনি কে?
0: আমি আমি কেউ না জানেন, আমি তো এক অচেনা। আমারও একটি ছেলে ছিল, আমারও একটি বউ ছিল।
1: তাই নাকি? কি হলো তাদের, কোথায় তারা?
0: নেই, সেই যে দস্যুরা এলো, বউটাকে আমার ধরে নিয়ে চলে গেল। ছেলেটা চেঁচিয়ে উঠল, বাঁচাও বাবা, মাকে বাঁচাও। পারলাম না বাঁচাতে কাউকে, জানেন, পারলামই না কাউকে বাঁচাতে। ছেলেটা দেখলাম মরেই গেছে, আর আমার সব কিছু হারিয়ে গেছে, হারিয়ে।

জানেন আমি বাঁশি বাজাতাম, ওই যে বাঁশের বাঁশি, তাই শুনে আমার ছেলের কি হাসি। আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসত, কি সুন্দর রাঁধতো আর কি সুন্দরই না গান গাইতো।

এই গানটি গাইছিলাম ও আর আমি দুজনেই আত্মহারা স্ত্রী ও স্বামী। এমন সময় হঠাৎ একটা আওয়াজ পেলাম, ধোঁয়া চারিদিকে ধোঁয়া, ওরা এলো সবকিছু ভেঙে চুরমার করে দিয়ে গেল, আমি পাগল হয়ে গেছি।

এখন বলবো রশনি শর্মার কথা। ভারতের প্রথম দিকে সেই সাহসী নারী বাইকারদের একজন, যিনি একা মোটরসাইকেলে কন্যাকুমারী থেকে কাশ্মীরের লে পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। 2014 সালে মাত্র 26 বছর বয়সে তিনি প্রায় 4,100 কিলোমিটারের এই রোমাঞ্চকর যাত্রা সম্পন্ন করেন। কন্যাকুমারী থেকে যাত্রা শুরু করে প্রায় 11টি রাজ্য অতিক্রম করে তিনি কাশ্মীর ও লে পৌঁছান। রশনি পেশায় একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি বেঙ্গালুরুর একটি আইটি সংস্থাতে কাজও করেছেন। মাত্র 16 বছর বয়সেই তিনি বাইক চালানো শেখেন। পরবর্তীতে ভ্রমণের প্রতি গভীর আগ্রহ থেকে বিশ্বের বিভিন্ন দেশেও ঘুরে বেরিয়েছেন। একা দীর্ঘ পথ মোটরসাইকেল চালিয়ে তিনি শুধু নিজের স্বপ্ন পূরণ করেননি, বরং প্রচলিত সামাজিক ধারণা ও নানা বাধাকে অতিক্রম করে অসংখ্য নারীকে সাহসীভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছেন। রশনি শর্মার এই যাত্রা শুধু একটি মোটরসাইকেল অভিযান নয়, এটি ছিল সাহস, আত্মবিশ্বাস, স্বাধীনতা এবং নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এক অনুপ্রেরণামূলক উদাহরণ।

বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের ৩ মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে ৪ মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না। রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম ৪৫ কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়। স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।

বিবর্তনের জগতে মাঝে মাঝেই এমন কিছু আবিষ্কার সামনে আসে যা বিজ্ঞানীদেরও অবাক করে দেয়। অস্ট্রেলিয়ার একটি খনিতে এমনই একটি আশ্চর্য প্রাণীর সন্ধান মিলেছিল যার শরীরে ছিল 1306টি পা। এত বিপুল সংখ্যক পা যুক্ত প্রাণী এর আগে কখনো আবিষ্কার হয়নি। তাই বিজ্ঞানীরা এই আবিষ্কারকে বিবর্তনের এক অসাধারণ নিদর্শন হিসেবে দেখেছিলেন। মিলিপিড শব্দের আক্ষরিক অর্থই হল হাজার পা, কিন্তু নামের সঙ্গে মিল থাকলেও এতদিন পর্যন্ত কোনো মিলিপিডের 1000 পা কিন্তু পাওয়া যায়নি। অস্ট্রেলিয়ার খনি থেকে আবিষ্কার হওয়া এই নতুন প্রাণী সেই ধারণাকেই কিন্তু বদলে দিয়েছে। প্রাণীটির শরীর দেখতে অনেকটা সরু সুতোর মতো, রং ফ্যাকাশে এবং অসংখ্য পায়ে ঢাকা। এই বিরল প্রাণীটির সন্ধান পাওয়া যায় অস্ট্রেলিয়ার একটি সোনার খনিতে। গবেষক পল মারিকের নেতৃত্বে সেখানে মোট 4টি মিলিপিড উদ্ধার করা হয়। দুর্ভাগ্যজনকভাবে সবকটি মৃত অবস্থায় পাওয়া যায়। 4টির মধ্যে 2টি ছিল পুরুষ এবং 2টি স্ত্রী। সবচেয়ে বেশি পা ছিল একটি স্ত্রী মিলিপিডের, 1306টি পা। অন্য স্ত্রীটির শরীরে পাওয়া যায় 998টি পা। অন্যদিকে 2 পুরুষ মিলিপিডের পায়ের সংখ্যা ছিল যথাক্রমে 818টি এবং 778টি। 1306 পায়ের এই মিলিপিডটির দৈর্ঘ্য প্রায় 3.5 ইঞ্চি বা 95 মিলিমিটার ছিল। এর শরীরের প্রস্থ মাত্র 0.95 মিলিমিটার, অর্থাৎ অত্যন্ত সরু। এত ছোট শরীরে এত বিপুল সংখ্যক পা থাকা বিজ্ঞানীদের কাছে বিশেষভাবে কিন্তু বিস্ময়কর একটি ঘটনা। গবেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী পুরুষের তুলনায় স্ত্রী মিলিপিডের পায়ের সংখ্যা বেশি হতে পারে। এই নতুন আবিষ্কার শুধু মিলিপিড সম্পর্কে আমাদের ধারণাকেই বদলে দেয়নি, বরং প্রাণীদের বিবর্তন ও অভিযোজনের ক্ষেত্রেও নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

যাক, এখন একটু ভালো থাকার কথা বলি। মানে কি খেলে ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়। আজ বলি বেরি জাতীয় ফলের কথা। বেরি জাতীয় ফল আমাদের শরীরের জন্য কিন্তু অত্যন্ত উপকারী। কিডনির সমস্যা থেকে শুরু করে ডায়াবেটিস, বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্যকর খাদ্য তালিকার অংশ হিসেবে বেরি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে থাকা অ্যান্থোসায়ানিন নামের এক ধরনের ফ্ল্যাভোনয়েড শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পাশাপাশি এটি অকাল বার্ধক্য রোধে ভূমিকা রাখে এবং শরীরকে সতেজ এবং কর্মচঞ্চল রাখতে সাহায্য করে। নিয়মিত বেরি খেলে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতাও কিন্তু ভালো থাকে। ডায়াবেটিসের ক্ষেত্রে পরিমিত পরিমাণে বেরি খাওয়া উপকারী হতে পারে। বিশেষ করে ব্লুবেরিতে ফাইবারের পরিমাণ কিন্তু বেশি এবং ক্যালোরি বেশ কম, তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে হলে খাদ্য তালিকায় কিন্তু এটা রাখাই যায়। ব্লুবেরিতে থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে অক্সিডেটিভ ক্ষতি থেকে সুরক্ষা দিতে সাহায্য করে এবং কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকি কমানোর সঙ্গেও এর সম্পর্ক পাওয়া গেছে, তবে এর কোনো বৈজ্ঞানিক তথ্য এখনও অবধি কিন্তু স্থাপিত হয়নি। এছাড়া বেরি জাতীয় ফল নারীদের হৃদস্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। এতে থাকা এক বিশেষ উপাদান শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে, সেই উপাদানের নাম অ্যান্থোসায়ানিন। প্রচুর ফাইবার থাকায় হজম শক্তি এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে। বেরি কিন্তু আমাদের অনেকগুলি রোগ প্রতিরোধে এবং শরীরকে সামগ্রিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে, এমনকি অস্টিও আর্থ্রাইটিস সহ বাতের সমস্যায় যারা ভুগছেন তারাও কিন্তু এই ফল খেতে পারেন। এতে কিন্তু কিছুটা উপকার পেতে পারেন, মানে এই ফলের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা কিন্তু এই বাতের সমস্যা কিছুটা দূর করতে সাহায্য করতে পারে।

এখন বলবো বিমিনি রোডের কথা। বিমিনি রোড একটা ডুবো শিলা যা বাহামা দ্বীপে উত্তর বিমিনি দ্বীপের কাছে বিশাল আয়তক্ষেত্রাকার চুনাপাথরের ব্লক ধারণ করেছে। এর গাঠনিক চেহারাটি দেখে অনেকে দাবি করেন যে এটি একটা হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতার প্রমাণ। প্রচলিত মতামত, এটি প্রকৃতপক্ষে একটি প্রাকৃতিক ল্যান্ডফর্ম, কিন্তু কয়েকজন বিশেষজ্ঞ এখনও নিশ্চিত নন। 1968 সালে বিমিনি রোড আবিষ্কৃত হওয়ার পর 1938 সালে এক অদ্ভুত ভবিষ্যৎবাণী সামনে এসেছিল। 1938 সালের রহস্যবিদ এডগার কাইস একটি ভবিষ্যৎবাণী করেছিলেন আবিষ্কার হওয়ার আগেই। বিমিনের নিকটবর্তী যুগ এবং সমুদ্রের তলদেশে জলমগ্ন মন্দিরের একটি অংশ নাকি আবিষ্কার হতে পারে 1968-তে, এবং তার সেই কথা কিন্তু মিলে গিয়েছিল। আজ গল্পে গানে আড্ডায় সন্ধ্যাটা বন্ধুদের সাথে কিন্তু দারুণ কাটলো। আমি মৈত্রী বন্ধু অনুক্তা ছিলাম আপনাদের সঙ্গে। যেহেতু ঘড়ির কাঁটা চোখ রাঙাচ্ছে, তাই আজকের মতো বিদায় নিতেই হচ্ছে। কিন্তু ওই যে নিয়ম মতো বিদায় নিলেও কথা মতো আমাদের বারবার ফিরে আসতে হয়, আর ফিরবো তো বটেই, কিন্তু যেতে যেতে রেখে গেলাম একটা গান আমার বন্ধুদের জন্য।

এতক্ষণ শুনলেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় ছিলেন অনুক্তা ঘোষাল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন।

0: নমস্কার বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন আর উপভোগ করছেন দেশ বিদেশের খেলার, সেই সঙ্গে নিয়মিত কান রাখছেন ক্রীড়াঙ্গনে। হ্যাঁ বন্ধুরা, ক্রীড়াঙ্গনে থাকে দেশ বিদেশের খেলার খবর, সেই সঙ্গে খেলার এবং টুর্নামেন্টের বিশ্লেষণ, পর্যালোচনা, বিশেষজ্ঞদের মতামত, সেই সঙ্গে থাকে অ্যাডভেঞ্চার স্পোর্টসের কথা, থাকে খেলোয়াড়দের সাক্ষাৎকার, থাকে বেতার প্রতিবেদন। হ্যাঁ বন্ধুরা, মৈত্রী ক্রীড়াঙ্গনে আজ আমরা আলোচনা করব মূলত ডিউরেন্ট কাপ নিয়ে। ডিউরেন্ট কাপের ফাইনালে গতকাল আপনারা সকলেই জানেন বড় ব্যবধানে ইস্টবেঙ্গল হারালো মোহনবাগানকে। 4-1 গোলে ইস্টবেঙ্গল জিতল এবং করল একাধিক রেকর্ড। আজ আমাদের মূল আলোচনা এই খেলা নিয়ে, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ভারতের প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার, যিনি বহু মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ খেলেছেন, অলোক মুখোপাধ্যায়। অলোকদা, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত জানাই।
1: নমস্কার। ঠিক আছে ডিস্ট্রিক্ট।
0: হ্যাঁ বন্ধুরা, আমরা আলোচনা করব মোহনবাগানের এবং ইস্টবেঙ্গলের এই ম্যাচ নিয়ে, অর্থাৎ ডিউরেন্ট কাপ নিয়ে, যে ম্যাচে ইস্টবেঙ্গল বড় ব্যবধানে মোহনবাগানকে হারিয়েছে। তবে তার আগে অন্যান্য কিছু খেলার দিকে আমরা নজর রাখব। হ্যাঁ বন্ধুরা, অন্যান্য বেশ কিছু খেলা চলছে বা হয়েছে, সেই সব খেলার খবর আপনাদের দিয়ে দেব এক নজরে।
2: এক নজরে
0: শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোয় দ্বিতীয় টেস্টে ভালো অবস্থায় রয়েছে ভারত, এবং বলা যেতেই পারে এই মুহূর্তে এখনও অবশ্য শ্রীলঙ্কা ব্যাট করেনি, কিন্তু ব্যাটই অনেকটা চালকের আসনে পৌঁছে গেছে ভারত। ভারত করেছে 9 উইকেটে 503 রান, এবং ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছেন ভারত অধিনায়ক। গতকালই ভারতের হয়ে নজর কেড়েছিলেন ফের দেবদূত পারিক্কল, পরপর 2টি শতরান 2টি টেস্ট ম্যাচে, অবশ্যই একটা বড় প্রাপ্তি ভারতের। শুভমন গিল 50 রান করেন, অধিনায়ক শুভমন গিল, এবং ঋষভ পন্ত 63 রান করেছেন 89 বল খেলে। রবীন্দ্র জাদেজা 43 রান করেন, এবং আজকের তারকা ভারতের অবশ্যই ধ্রুব জুরেল, যিনি 115 রানের একটি চমৎকার ইনিংস খেলেন, 177 বল খেলে 9টি 4 এবং 2টি 6-এর সহযোগে। মানব সুতরের ব্যাট থেকেও আসে 18 রান, অর্থাৎ একেবারে শেষ পর্যন্ত যথেষ্ট ভালো ব্যাট করেছে ভারতীয় দল। আর সেই কারণেই শ্রীলঙ্কাকে যথেষ্ট চাপের মধ্যে ফেলেছে ভারত, এবং শ্রীলঙ্কা যথেষ্ট চাপে, তার কারণ প্রথম 3 ওভারেই 2টি উইকেট পড়ে গেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা একেবারে সর্বশেষ খবর আমাদের কাছে এলো, আপনাদের জানিয়ে দিই, শ্রীলঙ্কা 2টি উইকেট হারিয়ে ফেলেছে 8 রান করে, অর্থাৎ 3 ওভারের মধ্যে 2টি উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা, 8 রান করেছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এবং নিঃসন্দেহে এটি অবশ্যই ভারতের পক্ষে যথেষ্ট ভালো খবর, তার কারণ ভারত বিরাট একটা রান তৈরি করে শ্রীলঙ্কাকে কিন্তু যথেষ্ট লড়াইয়ের মধ্যে ফেলে, এবং শ্রীলঙ্কার 2টি তাড়াতাড়ি উইকেটও পেয়ে যায়। লাহিরু উদ্দারা আউট হয়ে গেছেন 1 রান করে, তার উইকেটে নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা, এবং প্রবত জয়সূরিয়া LBW হয়েছেন 17 বলে, অর্থাৎ 2টি উইকেট ইতিমধ্যেই পড়ে গেছে। শ্রীলঙ্কার স্কোর 8-2 উইকেটের ব্যবধানে। মহিলা হকি বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়া আজ অমীমাংসিতভাবে তাদের ম্যাচ শেষ করেছে, কোনো পক্ষই কোনো গোল করতে পারেনি, কিন্তু বেশি গোল করার সুবাদে অস্ট্রেলিয়া সেমিফাইনালে পৌঁছেছে, শেষ 4-এ পৌঁছানো হলো না ভারতের। ডিউরেন্ট কাপ নিয়ে আলোচনা করব, তবে তার আগে

লিগের কয়েকটি খেলার খবর আপনাদের দিয়ে দিই। আজ ইস্টবেঙ্গল কালীঘাট মিলন সংঘকে 1-0 পরাজিত করেছে, একেবারে 1-0। এবং অনেকক্ষণ পর্যন্ত ইস্টবেঙ্গল কোনো গোল করতে পারেনি, কিন্তু সব শেষে কিন্তু তারা 3-3 পয়েন্ট সংগ্রহ করে ফেলেছে। আজ 1-0 লাল হলুদ ব্রিগেড জয়ী হয়েছে। ক্যালকাটা পুলিশ 3-0 হারিয়েছে কালীঘাটকে, এবং এরিয়ান 5-0 রেইনবোকে হারিয়েছে। 5-0 এরিয়ান রেইনবো অ্যাথলেটিক ক্লাবকে আজ পরাজিত করেছে। এই ছিল এই মুহূর্তের কয়েকটি খবর, এবং আমরা এবার ফিরে যাব আমাদের মূল আলোচনায়, ডুরান্ড কাপ 2026। ডুরান্ড কাপের ফাইনাল, বহুদিন পর আবার সেই ডার্বি ম্যাচ, অর্থাৎ মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল।

0: হাই হাই সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল,
1: সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আর ফুটবলের মধ্যে সেরা ম্যাচ অবশ্যই সবসময় হয় মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল, কিন্তু গতকাল কোনো হাড্ডাহাড্ডি লড়াই হয়নি, তার কারণ ইস্ট বেঙ্গল একেবারে একপেশে ম্যাচে হারিয়ে দিয়েছে মোহনবাগানকে 4-1 গোলে, এবং 4টি গোলই ইস্ট বেঙ্গল করেছে প্রথমার্ধে, সেটাও একটি রেকর্ড ডার্বি ম্যাচের ইতিহাসে। এবং 4-1 গোলে হারানো, এটাও একটি রেকর্ড ডুরান্ড কাপ ফাইনালে এত বড় ব্যবধানে জয়ের নিরিখে। এবং সেই সঙ্গে আরও একটি হ্যাট্রিকও করে ফেললেন ইস্ট বেঙ্গলের এডমন্ড, এবং সেই সুবাদে তিনি চতুর্থ খেলোয়াড় হলেন যিনি ডার্বি ম্যাচে হ্যাট্রিক করেছেন, বাইচুং চেডি এবং কিয়ান নাসিরের পরে। আমরা এই ম্যাচ নিয়ে বিস্তারিত আলোচনা করব, আমাদের সঙ্গে আগেই বলেছি স্টুডিওতে রয়েছেন প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার, ভারতবর্ষের সর্বকালের অন্যতম সেরা লেফট ব্যাক অলোক মুখোপাধ্যায়। অলোকদা, গতকালের ম্যাচটি একেবারে অপ্রত্যাশিত ফল দিল আমাদের, এবং আমরা বোধহয় কেউই আশা করিনি যে এত বড় ব্যবধানে ইস্ট বেঙ্গল জিতবে।
2: অ্যাকচুয়ালি ইস্ট বেঙ্গল দর্শকও ভাবতে পারিনি যে এই মোহনবাগানকে 11 মিনিটের মাথায় 11 মিনিটের মধ্যে 2টো গোল করে দেবে, এবং হাফ টাইমের আগে 4 গোল করে দেবে, এবং মানে আনএক্সপেক্টেড ফুটবল খেলেছে কালকে ইস্ট বেঙ্গল, যেটা ইস্ট বেঙ্গল দর্শকও ভয় ছিল, কারণ প্রথমেই ডার্বি ম্যাচে তারা হেরেছিল, তারপরে এই ম্যাচ দুটো টিমই অনেকটা প্র্যাকটিসের জায়গা পেয়ে গেছিলো, কিন্তু হাবাস টিমটাকে অনেকটা দাঁড় করিয়ে দিয়েছে টিমটাকে, এবং হাবাস যে বড় কোচ তার প্রমাণ কালকে তিনি দিয়েছেন। এবং যে ফুটবল ইস্ট বেঙ্গল আজকে দীর্ঘ কয়েক বছর বাদে মোহনবাগানকে এরকম ব্যবধানে হারিয়েছে, এটা ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছেও বিরাট আনন্দের, এবং ইস্ট বেঙ্গল অফিসিয়ালদের কাছেও সুস্থির, কারণ ইস্ট বেঙ্গলের কারণ এই জেতাটা ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু অনেকটা ইস্ট বেঙ্গলকে এগিয়ে দেবে, এবং প্লেয়ারদের মানসিকতা অনেকটা এগিয়ে যাবে।
1: অবশ্যই এত বড় জয়, বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে, তা নিঃসন্দেহে আত্মবিশ্বাসী করে তুলবে এই দলকে। এবং আমরা অলোকদা যদি আর একটু ম্যাচটা নিয়ে বিশ্লেষণ করি বিস্তারিতভাবে, প্রথমেই 2টো গোল 10 মিনিটের মধ্যে, প্রথম গোল, 2 মিনিটের মধ্যে দ্বিতীয় গোল, তারপরে 3-0 এবং 4 গোল, 4-1, 3-1 এবং তারপর 4-1, কিন্তু এই যে এত পরপর গোল হয়ে যাওয়া, প্রথমেই এত গোল হয়ে যাওয়া, এটা মনস্তাত্ত্বিক দিক থেকে মোহনবাগানকে কতটা ব্যাকফুটে নিয়ে গেছিল?
2: অনেকটাই ব্যাকফুটে, কারণ যেহেতু আমরা প্রচুর ডার্বি ম্যাচ খেলেছি, এরকম ডার্বি ম্যাচে যদি 11 মিনিটে 2খানা গোল করে দেয় অপোনেন্ট টিম, সেই টিমকে ঘুরে দাঁড়ানো খুবই মুশকিল, তারপর হাফ টাইমের আগেই 4-1 হয়ে গেছে, এতটা ব্যবধান হয়ে গেলে কোনো টিমই কামব্যাক করা খুবই মুশকিল, কারণ এটা খুব ডার্বি ম্যাচে।
1: এবার যদি আমরা গোলগুলো ভাবি, বিপিন সিং প্রথমে গোল করলেন বাঁদিক থেকে, তারপর একের পর এক গোল করে গেলেন এডমন্ড, এই গোলগুলো যদি একটু ব্যাখ্যা করেন।

0: অ্যাকচুয়ালি টোটাল ডিফেন্স ফ্লপ করেছে, মানে সে রাইট ব্যাক থেকে আরম্ভ করে লেফট ব্যাক টোটাল ডিফেন্স কিচ্ছু সাপোর্ট দিতে পারিনি। কারণ প্রথম দশ মিনিটে যে গোলটা করে গেছে তোমার বিপিন, সেখানে রাইট ব্যাক তো ওখানে ও ম্যান দেখছে, বল দেখছে না বা অপোনেন্টকে দেখছে না কোথায় দাঁড়িয়ে আছে, এবং ওইখান থেকে একটা ঝটকা দিয়ে ভেতরে ঢুকে বিপিন গোল করে চলে গেল। এটা এই এরকম যদি ডিফেন্ডার হয় তাহলে তো যে কোনো টিমই গোল করে চলে যাবে। এবং মনমান টিমকে আমার দেখে মনে হয়েছে টিমও ঠিক সাজানো হয়নি, এবং মনমান টিমকে আমার কখনোই ফিট মনে হয়নি যতটা ইস্টবেঙ্গল টিমকে হাবাস যে জায়গায় নিয়ে গেছে। কালকে দেখেছেন যে নতুন একটা ছেলেকে লেফট ব্যাক খেলিয়ে দিয়েছে, এবং অরিজিনাল লেফট ব্যাককে লেফট উইং হাফ খেলিয়ে দিয়েছে, সেও একটা গোল করিয়ে দিয়ে চলে গেছে। এটাই তো করছে করিসবে, এবং হাবাস যে ইস্টবেঙ্গল কোচ করে নিয়ে এসছে এইটা আমি বলবো একটা ইস্টবেঙ্গল একটা গ্রিমিক দিয়েছে, এত বড় চমক দিয়েছে, এবং তার রেজাল্ট এবছর ইস্টবেঙ্গল পাবে। এবং হাবাসের একটা বড় গুণ আছে প্লেয়ারকে ফিট রাখা।
1: এবং হাবাসের যে শরীরী ভাষা, যে বডি ল্যাঙ্গুয়েজ, সেখানেও কিন্তু একটা একটা অ্যাগ্রেশন যেটা আমরা বলি সেরকম কিন্তু দেখা যায়।
0: হ্যাঁ, 100% উনি সবচেয়ে বড় দিন কোচ, গুড রিলেশন বিটুইন প্লেয়ার অ্যান্ড কোচ আর কিপ ডিস্টেন্স বিটুইন প্লেয়ার অ্যান্ড কোচ। হাবাস কিন্তু সেই জায়গাটা অনেক কঠিন, এবং প্লেয়ারদের যথেষ্ট ফিট রাখার চেষ্টা করে, এবং দেখবেন আরও যত খেলবে আরও টিমটা খুঁড়োদার হবে, এবং আরও দুজন ভালো ফরেনার আসছে শুনলাম। এই ইস্টবেঙ্গল টিমকে এই যে চার গোলে জিতেছে দীর্ঘ, মানে আমার তো মনে পড়ছে 97-এর পর এরকম রেজাল্ট হয়েছে বা এরকম রেজাল্ট হবে কেউ ভাবতে পারিনি, কারণ হেরে হেরে ইস্টবেঙ্গল দেয়ালে চলে গেছিলো। সেইখান থেকে এই কাম ব্যাক ইস্টবেঙ্গলকে কিন্তু অনেকটা অক্সিজেন এনে দেবে।
1: একদম ঠিক। এবং 1997-এর যে ম্যাচের কথা বলছেন সেটা সেই ডায়মন্ড সিস্টেমে ফুটবল খেলার ম্যাচ, যেখানে মোহনবাগান প্রশিক্ষক অমল দত্তর অধীনে ডায়মন্ড সিস্টেমে খেলতো এবং দারুণ সাফল্য পেয়েছিল এবং দেখতে খুব সুন্দর লাগতো সেই ম্যাচটি। কিন্তু ইস্টবেঙ্গলের ম্যাচে কোনোভাবে রক্ষণটা সেভাবে সাজানোর বোধ হয় সময় পাননি অমল দত্ত, যে কারণে পরপর গোল করলেন, বাইচুং হ্যাট্রিক করলেন। হ্যাট্রিকের কথা বলছিলাম, হ্যাঁ, সেই বাইচুংই প্রথম যিনি ডার্বি ম্যাচ
0: হারিয়ে দেবো, কিন্তু অমলদার এটা বোঝা উচিত ছিল অপোনেন্ট টিমের কোচ রয়েছে পিকে ব্যানার্জি,
1: একদম ঠিক,
0: আর অপোনেন্ট টিমে বাইচিনের মতো একটা স্ট্রাইকার
1: রয়েছেন, ওমেলও ছিলেন ডিফেন্সে, এবং সেই ম্যাচটিতে বড় ব্যবধানে জিতেছিল ইস্টবেঙ্গল। এবং সেই হ্যাট্রিকের কথা হলো, হ্যাঁ, হ্যাট্রিক প্রথম বাইচুংই করেছিলেন মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে। সেই ম্যাচে মোহন বাইচুং তিনটি গোল করেছিলেন 1997 সালে ফেডারেশন কাপ সেমিফাইনালে, যেটি এই মাঠে অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গনে হয়েছিল, এবং প্রচুর দর্শক সমাগম হয়েছিল, রেকর্ড দর্শক গেছিলেন সেই ম্যাচ দেখতে। কিন্তু অদ্ভুতভাবে ইস্টবেঙ্গল তার ঠিক পরের ম্যাচটিতে অর্থাৎ ফাইনালে পরাজিত হয়,
0: ব্রুনো কুটিনো
1: গোল করেছিলেন, এবং দর্শকদের উদ্দেশ্যে চুপ করতে বলেছিলেন যে এই উন্মাদনা এই উল্লাস তিনি একাই স্তব্ধ করে দিয়েছিলেন। সেটাও একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল, বড় ব্যবধানে মোহনবাগানকে হারিয়ে তারপর কিন্তু জিততে পারেনি ফেডারেশন কাপ সেবার ইস্টবেঙ্গল। তারপর চিডি এডে মোহনবাগানের হয়ে 2009 আই লিগে এই একই মাঠে অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গনে হ্যাট্রিক করেছিলেন, এবং কিয়ান্না সিরি মোহনবাগানের হয়ে আইএসএলে 2021-22 হ্যাট্রিক করেছিলেন ফতোরদাতে। এডমন্ড লালরেন্ডিকা গতকাল হ্যাট্রিক করলেন ডুরান কাপ ফাইনালে এই যুবভারতী ক্রীড়াঙ্গনে, অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু অন্তত তিনটি হ্যাট্রিক ডার্বি ম্যাচে দেখা গেল। এর আগে একটা প্রায় হ্যাট্রিক করতে করতে হয়নি শিশির ঘোষের, যিনি মোহনবাগানের হয়ে দুটি গোল করেছিলেন, তিনবার, তৃতীয়বার তিনি জালে ঢুকিয়েছিলেন বল, কিন্তু সেটা অফসাইডের জন্য বাতিল হয় বা অফসাইড গণ্য হয়, এবং তা নিয়ে বেশ কয়েকদিন বিতর্ক হয়েছিল অফসাইড ছিল কি ছিল না। এবং সেবার যতদূর মনে হচ্ছে হেরেই বোধহয় বেশিরভাগ গোল করেছিলেন শিশির ঘোষ। মোহনবাগান ইস্টবেঙ্গলের এই দ্বৈরথ এটা কিন্তু চলতেই থাকে, বহু দিন ধরে আছে, কিন্তু কাল যেন দেখা গেল কোনো লড়াই হলো না। অলোকদা, আপনি ডিফেন্সের কথা বললেন, কিন্তু মাঝমাঠেও তো পুরোটাই ছিল ইস্টবেঙ্গল।
0: না, ওই সোহেলকে কেন খেলাবে না বলুন, সাহাল বলে ছেলেটা তার আগের ম্যাচগুলো এত সুন্দর।

0: খেললো, আমি জানি না, কারণ ফরেন কোচ আমাদের, আমরা তো এখনো তো পরাধীনতার নাগপাশে বন্দি আছি, বিদেশি কোচ, কিন্তু উনি টিমটাকে, আমার মনে হয় না এই কোচ কিছু করতে পারবে, আর এইখানে রেজাল্ট না দিতে পারলে উনি থাকতেও পারবেন না, আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি আজ এখানে বসে, কারণ আমাদের মনমান ইসবল হলো রেজাল্ট ওরিয়েন্টেড
1: একদম। এবং বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে যদি বড় ব্যবধানে হারতে হয়, তাহলে কিন্তু অনেক সময় কোপটা পড়ে সরাসরি প্রশিক্ষকের উপর। এক্ষেত্রে প্রশিক্ষক কোন জায়গা, আপনি তো অলোকদা নিজেও বহুদিন প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন, কোন জায়গাটা ভুল? একটা তো আপনি বলছেন প্রথম একাদশ সাজাতে ভুল করেছেন, আর কোন কোন জায়গাটায় একটু অন্যরকম স্ট্র্যাটেজি হলে একটু ভালো ফল হতে পারত?
0: ভুল তো করেছে রিক্রুটমেন্ট যারা করেছে, কারণ তোমার ডিফেন্সে বয়স্ক প্লেয়ার হয়ে গেছে, চারটে ডিফেন্ডারের মধ্যে তিনটে ডিফেন্ডারই বয়স হয়ে গেছে, তারপরে তোমার লিস্টান কোলাস এবং মানবীর যে ফুটবল গত আগের দু বছর খেলেছিল তার ধারে কাছে নেই। এই প্লেয়ারকে জায়গায় আনার দায়িত্ব তো কোচের, কারণ তাকে বিদেশ থেকে আনা হয়েছে, তার ফিজিও রয়েছে, তার ফিজিক্যাল ট্রেনার রয়েছে, এত কিছু নেওয়ার পরও যদি এই ফিটনেসের ভাল হয় তাহলে বিদেশি কোচে নিয়ে আমার লাভটা কী?
1: অর্থাৎ আপনি বলছেন যে সেই ফিটনেস, ম্যাচ ফিট হওয়া, সেই রকম দল মনে হলো না মোহনবাগান?
0: আবার দেখিয়ে দিয়েছি যে কি করে কি করে প্লেয়ারকে ফিট রাখতে হয় এবং কে খেললো না খেললো, কিন্তু যে প্লেয়ারটাকে নামিয়েছে সেই প্লেয়ারটা দৌড়চ্ছে এবং চেস করছে, এবং রশিদ বলে যে হাফটা আছে একাই খেলা ঘুরিয়ে দিয়েছি, তারপরে আনোয়ার আছে পেছনে, আনোয়ার ডিফেন্সটাকে পুরো চালনা করছি, আনোয়ার খুব ভালো স্টপার।
1: শ্রোতা বন্ধুরা, আমরা আজ মৈত্রী ক্রীড়াঙ্গনে আলোচনা করছি ডিউরান্ড কাপ ফাইনাল নিয়ে। আপনারা জানেন গতকাল ইস্টবেঙ্গল মোহনবাগানকে 4-1 গোলে হারিয়ে ডিউরান্ড কাপে জিতল, এবং শুধু ডিউরান্ড কাপ জিতলই নয়, 17তম জয় এটা ইস্টবেঙ্গলের ডিউরান্ড কাপের, এবং এই ব্যাপারে কিন্তু মোহনবাগানকে ধরে ফেলল ইস্টবেঙ্গল। এত এখনও পর্যন্ত বা গতকালের আগে পর্যন্ত মোহনবাগানই ছিল ডিউরান্ড কাপে সবচেয়ে সফল দল, অর্থাৎ 17 খেতাব জয় করেছিল মোহনবাগান, কিন্তু এখন ইস্টবেঙ্গলও যুগ্মভাবে 1 নম্বরে চলে এলো ডুরান্ডের সাফল্যের নিরিখে।
2: সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।
1: হ্যাঁ অলোকদা, একই সঙ্গে এই টুর্নামেন্টগুলো হচ্ছে, তার সঙ্গে চলছে কলকাতা লিগ, সেখানে দ্বিতীয় একটি দল খেলাচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গল, সেখানেও কিন্তু যথেষ্ট দর্শক হচ্ছে, মানে দর্শকরা কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল যেখানেই খেলুক না কেন, যে দলই খেলুক না কেন, সেখানে কিন্তু দর্শক হচ্ছেন। এবং এই যে বিষ্ণু, জেসিন টিকে, তারপরে ডেভিড লালন সাঙ্গা, এরা কিন্তু সকলে এই কলকাতা লিগ থেকেই গত কয়েক বছরে
0: উঠে, কলকাতা লিগটা যেদিন থেকে এখান থেকে উঠে গেছে সেদিন প্লেয়ারও উঠে গেছে।
1: না, আমি বলতে চাইছি যে এই যে দ্বিতীয় সারির দল, সেখান থেকে কিন্তু বেশ কিছু ভালো সাপ্লাই হচ্ছে।
0: নিশ্চয়ই এরা এরা এখান থেকেই তো উঠে আসবে, এবং এই কলকাতার লিগটাকে পাখির চোখ করা উচিত যে কোনো প্লেয়ারের। আমরা তো কলকাতার লিগ খেলেই তো ইন্ডিয়া জার্সি গায়ে দিয়েছি,
1: এবং কলকাতা লিগে যে দ্বিতীয় সারির দল খেলছে এবং কোনো বিদেশি ছাড়া খেলছে, এটাকে আপনি কতটা সমর্থন করেন? অনেকে বললেন যে বিদেশি না হলে লোক হবে না, তা সেরকম কিন্তু খুব একটা হচ্ছে না।
0: না, বিদেশ সেটা তো কলকাতা মাঠে খেলা হলে, মোহনবাগান ইস্টবেঙ্গল খেললে মাঠে ভিড় হবে। আমার মনে হয় কলকাতার লিগে বিদেশিকে না খেলানোই ভালো, যেহেতু আই লিগ আইএসএল এসে গেছে, সুতরাং এখানে আইএসএলে ফরেনার খেলছে খেলুক, কিন্তু কলকাতা লিগে না খেলানোই ভালো, কারণ আমাদের কলকাতার সয়েলের আমাদের প্লেয়াররা খেললে অনেক প্লেয়ার উঠে আসতে পারবে।
1: এবং আগে যেটা ছিল যে জেলা থেকে যে একটা সাপ্লাই লাইন ছিল, আপনি নিজেও জেলা থেকে উঠে এসেছেন, উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর থেকে উঠে এসেছেন, ইসাপুর থেকে উঠে এসেছেন, হ্যাঁ শ্যামনগর থেকে সুব্রত ভট্টাচার্য উঠে এসেছিল,
0: অশোকলাল ব্যানার্জি,
1: অশোকলাল, হ্যাঁ, এবং বহু বহু খেলোয়াড় চুঁচড়ো থেকে, হুগলি থেকে উঠে এসেছেন, সুরজিৎ সেনগুপ্ত উঠে এসেছেন, তনুময় বসু উঠে এসেছেন, তারপরে শিশির ঘোষ, হেমন্ত রোরা, তারাও হুগলি জেলা থেকে।

0: এসেছেন, এই যে সাপ্লাই লাইনটা সত্যজিৎ চ্যাটার্জি, এই ভারতীয়
1: দেবাশিস মুখার্জি,
0: হ্যাঁ, মানে ভারতীয় দলটাই বলা যেতে পারে এই কলকাতার লিগে জেলা থেকে এসে,
1: কারণ জেলার ফুটবল তো বন্ধ হয়ে গেছে। আমরা ইসবল মনমান খেলতাম, তো শনিবার দিন যদি খেলা না থাকতো নয়তো রোববার গিয়ে আমরা ডিস্ট্রিক্ট খেলতাম, ডিস্ট্রিক্ট খেলা খেলতাম, এবং মাঠে লোকে লোকারণ্য। সে যুগের প্রতীক অনুশীলনী খেলা হচ্ছে আমার টিমে, আমি দেবাশিস রায়, অরূপ দাস, বলাই মুখার্জি, আমি সব সই করিয়েছিলাম, এবং তারা ডিস্ট্রিক্ট থেকে রবিবার গিয়ে আমার সঙ্গে বাড়ি গিয়ে খেত, ওখানে খেলতো ডিস্ট্রিক্ট। সেই ডিস্ট্রিক্ট খেলাটা উঠে প্লেয়ার সাপ্লাই লাইনটাই তো বন্ধ হয়ে গেছে, এইদিকে কারোর নজর নেই।
0: আচ্ছা অলোকদা, এই যে জেলা থেকে উঠে আসছেন খেলোয়াড়রা বা আসতেন আগে, তো এখন কিন্তু জেলাতে কলকাতার লিগ ছড়িয়ে গেছে, তো এটা কতটা ফলপ্রসূ হবে বলে মনে হয়? মানে ধরুন নৈহাটিতে, ব্যারাকপুরে, কল্যাণীতে খেলা হচ্ছে, বারাসাতে খেলা হচ্ছে,
1: সেটা দেখুন। ওই আমার মনে হয় কলকাতায় যে আমাদের যখন ফার্স্ট ডিভিশন খেলা হতো, তো সেকেন্ড ডিভিশন, ওই সব টিমকে ওই সব জায়গায় খেলা দেওয়া ভালো, কিন্তু ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, যারা যাদের সাথে তাদের এইখানে এই মাঠে খেলা হলে দেখবেন অনেক প্লেয়ার উঠে আসবে, কারণ অফিসিয়ালরা মাঠে থাকে, ওইভাবেই তো আমাদের পিক আপ করেছি।
0: মানে আপনি বলছেন বড় দল যখন খেলবে তখন তাদের নিজেদের মাঠে, অর্থাৎ ময়দানেই খেলাটা হওয়া ভালো,
1: ভেরি ক্লোজ টু অফিস, তারা এখানে যে খেলা দেখি সেইটা নৈহাটিতে গিয়ে কেউ খেলা দেখতে যাবে নাকি?
0: অর্থাৎ কলকাতা লিগের ওপর নির্ভর করে অনেকটাই আমাদের ভারতীয় দলের বা বাংলা দলের এবং পরবর্তীকালে ভারতীয় দলের ফুটবলারদের যে সাপ্লাই লাইন, এবং আমরা আশা করতেই পারি যে জেলা থেকে আরও খেলোয়াড় উঠে আসবেন। এই এই মুহূর্তে নার্সারি লিগ বা অন্যান্য বিভিন্ন বয়সভিত্তিক লিগও হচ্ছে, সেখানে কিন্তু মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো দলও খেলছে। আমরা আজ আলোচনা করছি ফুটবল নিয়ে, ডিউরান্ড কাপ নিয়ে, সেই সঙ্গে ভারতীয় ফুটবল নিয়ে। আমরা আলোচনা করব একটু বাংলাদেশের ফুটবল নিয়েও, তবে তার আগে একটু চোখ রাখব অতীতের দিকে, অর্থাৎ আজকের দিনের দিকে।

আজ 24শে আগস্ট। আজকের দিনে 1973 সালে সদ্যপ্রয়াত ক্রিকেট তারকা গ্যারি সোবার্স তার টেস্ট জীবনের 26তম ও শেষ শতরানটি করেন। তার এই শতরানটি এসেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। প্রসঙ্গত, সোবার্স 93টি টেস্ট ম্যাচে 26টি শতরান ও 30টি অর্ধশতরান করেছিলেন। আজকের দিনে 2008 সালে শেষ হয় বেইজিং অলিম্পিক গেমস। এই অলিম্পিকে স্মরণীয় বেশ কিছু ঘটনা ঘটে। প্রথমবার 87টি দেশ পদক তালিকায় স্থান পায়। এই গেমসে 125টি অলিম্পিক রেকর্ড হয়, সেই সঙ্গে হয় 37টি বিশ্ব রেকর্ড। শুধু সাঁতারেই হয় 65টি অলিম্পিক রেকর্ড ও 25টি বিশ্ব রেকর্ড। সাঁতারের পুলে নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন মার্কিন তারকা মাইকেল ফেলপস, যিনি 8টি স্বর্ণপদক পান। এই অলিম্পিক্সে আরেক সুপারস্টার ছিলেন জ্যামাইকার উসেইন বোল্ট। তিনি 100 মিটার, 200 মিটার ও 4x100 মিটার রিলেতে বিশ্ব রেকর্ড করে সোনা পান। ভারতের কাছেও এই অলিম্পিক্স মনে রাখার মতো, তার কারণ সেবারই ব্যক্তিগত ইভেন্টে প্রথম ভারত সোনা পায়। 10 মিটার রাইফেল শুটিংয়ে সোনা পান অভিনব বিন্দ্রা। বেইজিং অলিম্পিক্সে আরও একটি রেকর্ড হয়, সেবারই টেলিভিশনে অলিম্পিক্সে বিভিন্ন ইভেন্ট দেখেন রেকর্ড সংখ্যক মানুষ। আজকের দিনে 2023-এ নরওয়ের গ্র্যান্ড মাস্টার ম্যাগনাস কার্লসেন প্রথমবার দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতেন। তিনি সেদিন টাইব্রেকারে হারিয়েছিলেন ভারতের নবীন প্রতিভা প্রজ্ঞানন্দকে। আজকের দিনে আরও বেশ কয়েকটি বিশ্ব রেকর্ড হয়েছিল। 2004-এ রাশিয়ার ইয়েলেনা ইসানবায়েভা পোল ভল্টের নিজের রেকর্ড ভেঙে এথেন্স অলিম্পিকে সোনা পেয়েছিলেন। 1994 সালে আজকের দিনে 2টি বিশ্ব রেকর্ড করেন অস্ট্রেলিয়ার সাঁতারু কাইরন পারকিন্স। তিনি 800 মিটার ফ্রি স্টাইল ও 1500 মিটার ফ্রি স্টাইলে বিশ্ব রেকর্ড করেন একই দিনে। আমরা ফিরব আমাদের আলোচনায়। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন ভারতের

0: প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার অলোক মুখোপাধ্যায়। অলোকদা, আমরা ভারতীয় ফুটবল, বাংলার ফুটবল এবং অবশ্যই ডুরান্ড কাপ নিয়ে আলোচনা করলাম। বাংলাদেশের ফুটবল নিয়ে যদি একটু ভাবি, বাংলাদেশে একটা সময় ফুটবল ছিল সবচেয়ে জনপ্রিয় খেলা, কিন্তু এখন ক্রিকেট বেশি জনপ্রিয়তা পেয়েছে, তার জন্য কি একটু মনে হয় ফুটবল একটুখানি পিছিয়ে গেছে?
1: নিঃসন্দেহে বাংলাদেশে আমরা যখন খেলতে গিয়েছিলাম, অনেকবারই বাংলাদেশে খেলতে গিয়েছি, আমরা স্যাপ গেমসে বাংলাদেশ খেলতে গিয়েছিলাম, তখন 85 আমরা ওখান থেকে বাংলাদেশকে হারিয়ে স্বর্ণপদক পাই, এবং 1982 এশিয়ান গেমসে আমরা বাংলাদেশের সঙ্গে দিল্লিতে খেলি, তখন ওখানে বাংলাদেশকে আমরা 2 গোলে হারাই, কিন্তু বাংলাদেশ আমাদের কোনোদিনই হারাতে পারত না ওই সময়। সুতরাং বাংলাদেশেও কিন্তু ভালো ভালো প্লেয়ার ছিল, যেমন আশিস ভদ্র, কাইজার আহমেদ, তারপরে ওয়াসিম, অলোক বলে একটা ছেলে ছিল, অনেক মহসিন গোলকিপার ছিল,
0: অনেকে এখানে এসেছেন, রবি মুন্না,
1: রবি মুন্না, ওরা তো অনেক পরে, ওরা অনেক জুনিয়র, কিন্তু তার আগে আমাদের সঙ্গে যারা খেলেছে, ইন্ডিয়া খেলেছে, তারা আশিস ভদ্র বলে ছেলেটি খুব ভালো খেলত, আসলাম ছিল, আসলাম 85 ছিল আমাদের সঙ্গে বাংলাদেশের হয়ে খেলছিল। আমরা বাংলাদেশকে বলে বলে হারাতাম, কিন্তু সেই বাংলাদেশকে, বাংলাদেশের ফুটবলও ভাটা পড়ে গেছে এখন, কারণ সেই বাংলাদেশে আর সেই উন্মাদনা উত্তেজনা আর নেই
0: এখন। ক্রিকেটের প্রতি বাংলাদেশি সমর্থকদের, মানে ক্রীড়াপ্রেমীদের একটু বেশি নজর, এবং ক্রিকেটে কিন্তু সাফল্যও এসেছে, কিছুদিন আগে অস্ট্রেলিয়াকে টেস্ট ম্যাচে হারিয়েছে বাংলাদেশ, তো এই সাফল্য একটা বড় বিষয়, সাফল্য এলে সে দেশে সেই খেলার জনপ্রিয়তা অনেক বেড়ে যায়। আমাদের ভারতের ক্ষেত্রে আমরা দেখেছি 1983 সালে যখন ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হলো ক্রিকেটে, তখন কিন্তু সব কিছু যেন পাল্টে গেল, সমস্ত রসায়নটাই যেন পাল্টে গেল। তার আগের বছরে এশিয়ান গেমসে কিন্তু আমরা ভালো খেলেছিলাম, আমরা ফুটবলেও ভালো লড়াই করেছিলাম, কিন্তু তারপরেই ক্রিকেটের প্রতি একটু বেশি নজর দেওয়া হয়।
1: আমাদের ব্যাড লাক, আমরা পদক পেয়ে যাওয়ার কথা ছিল, আমরা সৌদির কাছে লাস্ট মুমেন্টে একটা বাজে গোল খেয়ে হেরে যাই, এবং আমরা গোল মিস করেছিলাম, ওই সৌদির কাছে জিতলে আমরা ব্রোঞ্জ পেয়ে যেতাম।
0: একদম ঠিক, একদম ঠিক। এবং এই এশিয়ান গেমসেই 1962 সালে ভারত কিন্তু সোনা পেয়েছিল, আপনাদের অনেকেরই জানা, চুনি গোস্বামী, প্রদীপ ব্যানার্জি,
1: 70 ব্রোঞ্জ পেয়েছিল।
0: হ্যাঁ, 70 ব্রোঞ্জ পেয়েছিল, সোনা পেয়েছিলাম আমরা শেষবার 1962। তার আগে আমরা অলিম্পিক্সেও আমরা পৌঁছেছিলাম সেমিফাইনালে, সেখানেও কিন্তু লড়াই হয়েছিল, তারপর ধীরে ধীরে কিছুটা পদস্খলন ঘটল। ব্রাজিল আসছে, ব্রাজিলের সঙ্গে ভারতীয় জাতীয় দল খেলবে, ব্রাজিলের জাতীয় দলের বিরুদ্ধে, সেই নিয়ে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে, কি মনে হয় খেলাটি কতটা উপভোগ্য হবে?
1: আমার মনে হয় না ভারতীয় টিম এই মুহূর্তে যে অবস্থায় আছে কোনো তুল্যমূল্য লড়াই তো দিতেই পারবে না, কারণ যতই হোক টিমটার নাম ব্রাজিল, যদি ব্রাজিলের ভালো টিম আসে, আমি জানি না কারা আসছে, কে কারা খেলবে, সুতরাং ব্রাজিলের সঙ্গে টেকার মতো প্লেয়ার আমাদের ইন্ডিয়াতে এখন নেই, কারণ আমাদের ইন্ডিয়া টিমের অবস্থা খুবই তলানিতে, সব দিকেই উন্নতি হয়েছে, অ্যাথলেট বলো, এ বলো, কিন্তু ফুটবলটা তলানিতে চলে গেছে। এবং তুমি দেখুন, আইএসএল ডবল লিগ হতো, আইএসএল হয়ে গেছে সিঙ্গেল লিগ আগের বছর, সুতরাং ফুটবলটা তো তলানিতেই চলে গেছে, ডেভেলপই হয়নি, কারণ পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় আমাদের স্পোর্টসের উপর কোনো এগ্রিমেন্টই হয়নি।
0: অবশ্যই আমরা আশা করব যে ধীরে ধীরে আমরা এগোতে পারবো ফুটবলে, এই মুহূর্তে একটা লিন প্যাচ, একটা ব্যাড প্যাচ যেটা আমরা বলে থাকি পরিভাষা, সেরকমই চলছে, আমরা অবশ্যই আশাবাদী হতেই পারি যে ভবিষ্যতে ফুটবল আবার সেই পুরনো গরিমা ফিরে পাবে, যেমন ফিরে পেয়েছে কিছুটা হলেও ভারতীয় হকি। আমরা এই আশা নিয়ে আজকে শেষ করছি আমাদের আলোচনা। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন ভারতের প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার অলোক মুখোপাধ্যায়। অলোকদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।
1: নমস্কার।
0: শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গন আজ এখানেই শেষ, আবার ফিরবো আগামীকাল, সবাই ভালো থাকবেন, নমস্কার।

0: ছিলেন নীলাদ্রি সেন। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক আজও আবার উপস্থিত হয়ে গেছি আরও একটি নতুন

0: আমি প্রত্যেকটা অনুষ্ঠানে যে ভালো থাকার চেষ্টা কিন্তু আমাদের করতেই হবে, ভালো থাকতে হবে। জানি গরমটা ভীষণ পড়েছে, গরমে সবাই আপনারা হাঁসফাঁস করছেন, আর এই গরম চলে যাওয়ার পরপরই আবার আজকাল দেখা যাচ্ছে গরমের মাঝে মাঝেও কিন্তু ভীষণ বৃষ্টি হয়ে যাচ্ছে, প্রবল তিন চার দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, এবং বর্ষাকাল তো এর পরপরই আসছে। তো এই সমস্ত কথা চিন্তা করে আমার যে সমস্ত বন্ধুরা গবাদি প্রাণীর পালন করেন তাদের জন্য আজকের অনুষ্ঠানটি মূলত আমরা সাজিয়েছি। আমরা জানি যে ঋতুভেদে নানা রকম রোগ জ্বালায় গবাদি পশু পাখি আক্রান্ত হয়, এতে দুধ, মাংস, ডিমের উৎপাদন ব্যাহত হয় এবং খামার বন্ধুরা লোকসানের সম্মুখীন হতে পারে। আর এই কারণেই কিন্তু একটু আগে ভাগে জেনে নেওয়া দরকার যে আমাদের যে গবাদি প্রাণীরা রয়েছে তারা বর্ষাকালে কি কি ধরনের রোগে আক্রান্ত হতে পারে, কি করেই বা আমরা বুঝব যে তারা কি রোগে আক্রান্ত হয়েছে এবং কিভাবে তার প্রতিকার করব, প্রতিরোধ করব। এই সমস্ত বিষয় আজকে আমরা যদিও স্বল্প পরিসর, সেই স্বল্প পরিসরের মধ্যে একটু জেনে নেওয়ার চেষ্টা করব, বুঝে নেওয়ার চেষ্টা করব। এবং এই সমস্ত কিছু সুন্দর করে আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য আজকে কিন্তু আমাদের সাথে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান এবং অধ্যাপক ডক্টর ইন্দ্রনীল সামন্ত। ডক্টর সামন্ত, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাই।
1: নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধুরা।
0: ডক্টর সামন্ত, যেমন বলছিলাম যে এই বর্ষাকালে কিন্তু আমাদের যে গবাদি প্রাণীরা থাকে তারা প্রায়শই বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, তো বর্ষাকালীন রোগ বলতে আমরা কি বুঝি, মূলত কোন কোন রোগগুলোকে বুঝি?
1: যেসব খামারি বন্ধুরা গবাদি পশু পাখি পালন করেন তারা প্রায় সকলেই জানেন যে ঋতুভেদে কিছু রোগের বৈচিত্র্য দেখতে পাওয়া যায়, অর্থাৎ গ্রীষ্মে একরকম, বর্ষায় একরকম, শীতের প্রারম্ভে আর একরকম, আবার শীতের শেষটায় অন্যরকম। তো এইভাবে এই যদি ঋতুভেদে আমরা রোগগুলোকে সাজাই তাহলে বর্ষাকালে বা বর্ষা শুরু হওয়ার ঠিক আগে যে ধরনের জীবাণু বা বিষাণুঘটিত বা পরজীবী ঘটিত রোগ গবাদি পশু সবচেয়ে বেশি আক্রান্ত হয় সেগুলোকেই আমরা বর্ষাকালীন রোগ বলে ধরে থাকি।
0: আর এই রোগগুলো মোটামুটি জীবাণুঘটিত রোগ, সেটা আমরা চিনব কি করে?
1: হ্যাঁ, জীবাণুঘটিত রোগ বেশ কয়েক প্রকারের হয় যেটা গবাদি পশু পাখিতে দেখতে পাওয়া যায়। যেমন তার মধ্যে আছে মূলত তড়কা বা অ্যানথ্রাক্স, গলা ফোলা বা যেটাকে শুদ্ধ ভাষায় বলে হিমোরেজিক সেপ্টিসেমিয়া, বজবজ বা ইংরেজিতে যাকে বলে ব্ল্যাক কোয়ার্টার, এছাড়া হচ্ছে পালান প্রদাহ বা ঠুনকো রোগ বা যেটাকে সহজভাবে আরো বলে ম্যাস্টাইটিস, তাছাড়া আছে উদরাময় বা ডায়রিয়া, নিউমোনিয়া, এই ধরনের রোগগুলো দেখতে পাওয়া যায়।
0: আচ্ছা,
1: এখন এইগুলো এই কিছু কিছু রোগের ক্ষেত্রে কিছু স্পেসিফিক বা নির্দিষ্ট লক্ষণ আছে যেখান থেকে বোঝা যায় যে এই রোগটাই হয়েছে। যেমন ধরি আমরা তড়কা নিয়ে আলোচনা করি, তড়কা রোগটা সাধারণভাবে অ্যানথ্রাক্স নামে পরিচিত ব্যাসিলাস অ্যানথ্রাসিস বলে একটা জীবাণু এর দ্বারা সংঘটিত হয়। এখন এই রোগে সাধারণভাবে কোনো লক্ষণ প্রকাশ করার আগেই প্রাণীটা মারা যেতে পারে।
0: আচ্ছা,
1: যদি মারা যায় তাহলে দেখা যায় যে এদের যে সমস্ত ছিদ্রপথ আছে, ধরা যাক সেটা নাসিকারন্ধ্র হতে পারে বা পায়ু ছিদ্রও হতে পারে, সেখান থেকে কিন্তু কাঁচা রক্ত বেরোয়। এটা একটা খুব সুনির্দিষ্ট লক্ষণ যেখান থেকে বোঝা যায় যে গরুটা তড়কা রোগে আক্রান্ত।
0: কিন্তু এটা আগে থেকে একেবারেই বোঝা যায় না?
1: যদি আগে থেকে হয় তাহলে দেখা যায় যে প্রবল জ্বর, তার সাথে পাতলা পায়খানা এবং সাথে সাথে মৃত্যু। এবার প্রবল জ্বর, পাতলা পায়খানা এটা অন্য আরো নানান রকম রোগে হয়েই থাকে, অতএব সেটা যে শুধু তড়কা রোগের জন্য হয়েছে এটা বলা খুব মুশকিল।
0: মানে আগে থেকে বুঝে আলাদা করা যাচ্ছে,
1: আগে থেকে বুঝে ক্ষেত্রে খুব একটা আলাদা করা যাচ্ছে না। তবে মৃত্যুর পরে ওই যে কাঁচা রক্ত বেরোয় এবং এই যে রক্তটা জমাট বাঁধে না, এটা থেকে বোঝা যায় যে এটা তড়কা রোগে আক্রান্ত।
0: তো এই রোগটা কি একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীতে বিস্তার করতে পারে?
1: নিশ্চয়ই একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীতে ছড়াতে পারে। শুধু তাই নয়, এই রোগাক্রান্ত প্রাণীর মাংস যদি কেউ খুব একটা ভালো সিদ্ধ না করে রান্না করে খায় তাহলে কিন্তু মানুষের দেহও ছড়াতে পারে। এবং এরকম প্রচুর আউটব্রেকের ইতিহাস জানা যায় যেখানে এই ধরনের প্রাণী যেগুলো মারা গেছে তাদেরকে হয়তো

0: জমিতে পুঁতে দেওয়া হয়েছে। সেই জমি খুঁড়ে অনেক সময় তারা বের করেছে এবং প্রাণীর দেহ সেখান থেকে তারা মাংস খেয়েছে এবং এই রোগে আক্রান্ত হয়েছে।
1: অর্থাৎ এইরকম যদি একটি প্রাণীকে দেখা যায় খামারে, তাহলে সেই প্রাণীটি মৃত্যুর পরে হলেও তাকে আলাদা করে দেওয়া প্রয়োজন, তাই তো?
0: অবশ্যই অবশ্যই তাকে আলাদা করে দেওয়া প্রয়োজন এবং এর প্রতিরোধে কি করা উচিত সেটা আমরা আরো পরে আলোচনা করব। এছাড়া একটা রোগের কথা বলি, গলা ফোলা বা যেটাকে বলে হিমোরেজিক সেপ্টিসেমিয়া, এটা পাস্টুরেল্লা নামক একটা জীবাণু দ্বারা ঘটে এবং এতে প্রচন্ড জ্বর হয়, ঝিমুনি হয়, মাংসপেশি কাঁপতে থাকে। আর এছাড়া যেটা দেখা যায় লক্ষণ, মূল লক্ষণ যেটা, চোয়ালের নিচের অংশটা ক্রমশ ফুলতে থাকে।
1: আচ্ছা।
0: এবং সেটা হাত দিয়ে চাপ দিলে একটু থলথল করতে থাকে, তারপরে ক্রমশ পুরো মুখটা ফুলে যায় এবং তার সাথে রক্তযুক্ত পাতলা পায়খানা হয়। আর যদি উপযুক্ত চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু প্রাণীর মৃত্যু অবধি ঘটতে পারে।
1: আচ্ছা।
0: এখন এই গলা ফোলা রোগ সেটা যে শুধু বর্ষাকালে হয় তা নয়, কিন্তু বর্ষার শুরুতেই দেখা যায় যে এই রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। এরকম আরেকটা রোগ হচ্ছে বজবজে। বজবজের অন্য নাম হচ্ছে বাদলা। বাদলা কেন বলে, কারণ বাদল দিনে খুব বেশি হয়, তো এতে প্রচন্ড জ্বর হয়, তাছাড়া শ্বাসকষ্ট হয়, খোঁড়াতে থাকে, মাংসপেশির কোনো একটা জায়গা ফুলে যায় এবং সেখানে যদি হালকা চাপ দেওয়া হয় তখন একটা বজবজ শব্দ হয়। ব্যাপারটা কিছুই নয়, ওখানে জীবাণুগুলো আসলে বংশবৃদ্ধি করে এবং তারা সেখানে কিছু গ্যাস উৎপাদন করে যেটা মাংসপেশিতে জমা থাকে এবং যার ফলে এই আওয়াজটা হয়।
1: তাই সাধারণ ভাষায় এটাকে বজবজ,
0: সাধারণ ভাষায় এটাকে বজবজ বলে। এটা থেকে আমাদের খামারি বন্ধুরা খুব সহজেই রোগটাকে শনাক্ত করতে পারবেন এবং সেই তৎক্ষণাৎ এটার চিকিৎসার ব্যবস্থা করা উচিত। সেটা আপনি নিকটবর্তী সরকারি প্রাণী চিকিৎসা কেন্দ্রে তাকে নিয়ে যান এবং এর চিকিৎসার ব্যবস্থা করুন, কারণ যথাসময় চিকিৎসা না হলে কিন্তু এই প্রাণীরও মৃত্যু ঘটতে পারে।
1: আচ্ছা।
0: এরপর আসছে পালান প্রদাহ বা ঠুনকো রোগ, এটা অন্যভাবে ম্যাস্টাইটিস বলে। এটা সারা বছরের রোগ, বছরে যে কোনো সময়ই হতে পারে, তবে বর্ষাকালে কিন্তু এর প্রাদুর্ভাবটা বেশি। বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা এটা সংগঠিত হয়, তার মধ্যে স্টাফাইলোকক্কাস, স্ট্রেপটোকক্কাস, ইকোলাই, মাইকোপ্লাজমা প্রভৃতির দ্বারা হয়। এটার মূল লক্ষণ যেটা আমার মনে হয় সব খামারি বন্ধুই জানেন, সেটা হচ্ছে পালানটা ফুলে ওঠে এবং তার সাথে দেখা যায় যে ওটা হালকা গরম হয়ে গেছে এবং ওটা যদি একটু হাত দিয়ে স্পর্শ করা হয় তাহলে প্রাণীটা যন্ত্রণায় ছিটকে ওঠে, তার মানে ওটা প্রচন্ড ব্যথা হয়। আর দুধ বেরোনো বন্ধ হয়ে যায় বাঁট দিয়ে, তার বদলে কিছু রক্ত বা পুঁজ এগুলো বেরোতে থাকে। আর অনেক সময় বাঁটটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, মানে বাঁটের যে মুখটা বা ছিদ্রটা ওটা কিন্তু একেবারেই বন্ধ হয়ে যায় এবং সাধারণভাবে খামারি বন্ধুরা এটাকে কানা বাঁটও বলেন, মানে যেহেতু ওই বাঁটটা থেকে আর কোন রকম দুধ পাওয়া যাচ্ছে না।
1: আচ্ছা।
0: এছাড়া বর্ষাকালে জীবাণুঘটিত রোগ বলতে আরেকটা হয়, সেটা বাছুরের উদরাময় বা বলা হয় কাফ কলিবাসিলোসিস। এটা ইকোলাই নামক একটা জীবাণু দ্বারা সংগঠিত হয় এবং এতে বাছুরের প্রচন্ড পরিমাণে পাতলা পায়খানা, দুর্গন্ধযুক্ত পায়খানা হয় এবং চিকিৎসা না করলে কিন্তু এটা মৃত্যু অবধি ঘটতে পারে। এই ধরনের জীবাণুঘটিত রোগগুলো সাধারণত বর্ষাকালে দেখতে পাওয়া যায়।
1: আপনি বলছিলেন কিছু বিষাণুঘটিত রোগের কথা।
0: হ্যাঁ, বিষাণুঘটিত
1: বিষাণুঘটিত রোগ বলতে প্রাণীর কি, গবাদি প্রাণীর কোন কোন রোগের কথা বলছেন বা এগুলো কিভাবে হয়?
0: বিষাণুঘটিত রোগ বলতে মূলত বর্ষাকালে যেটা দেখা যায় সেটা হচ্ছে এঁসো বা খুরিয়া, আর পিপিআর এটা মূলত ছাগলে দেখতে পাওয়া যায়। আর হয় বোভাইন ভাইরাল ডায়রিয়া বলে একটা রোগ হয়, যেটা গবাদি পশুতে বা গরু বা মোষের মধ্যে দেখতে পাওয়া যায়।
1: আচ্ছা।
0: এসো রোগের লক্ষণ খুব নির্দিষ্ট, যে যারা বাড়িতে গবাদি পশু রাখেন বা গরু পালন করেন তারা প্রায় সবাই জানেন যে এসো রোগে কি কি লক্ষণ হয়, তাও আমি একবার এটা বলে দিই। সেটা হচ্ছে যে একটা তো জ্বর হয়, খাওয়াতে অনীহা দেখতে পাওয়া যায়, লালা নিঃসরণ হয় মুখ দিয়ে, এছাড়া হচ্ছে মুখ আর পায়ের খুরের ফাঁকে বা পালানে ছোট ছোট ফোসকা পড়ে প্রথম দিকে, তারপরে ফোসকাগুলো ফেটে যায় এবং ঘা তৈরি হয়।
1: আচ্ছা।
0: তো মুখে এরকম ঘা তৈরি হলে বা জিভের উপরে এরকম ঘা তৈরি হলে চিবাতে খুব অসুবিধা হয় এবং খাওয়ার ইচ্ছাটা চলে যায়, প্রাণীটা খুব দুর্বল হয়ে পড়ে। পায়ের খুরের ফাঁকে যদি ঘা তৈরি হয় তাহলে চলাফেরা করতে অসুবিধা হয়, আর পালানে যে ঘা তৈরি হয় সেখান থেকে আবার ওই পালান প্রদাহ বা ঠুনকো রোগ এটা হয়ে যেতে পারে আর কি। এখন এছাড়া ছাগলে এই সময় একটা বিশেষ লক্ষণ, রোগ লক্ষণ দেখতে পাওয়া যায় যেটাকে বলে পিপিআর। পিপিআর শব্দটা বাংলা শব্দ তো একেবারেই নয়, এটা অ্যাকচুয়ালি একটা ফরাসি শব্দ।

0: আচ্ছা,
1: এর নাম হচ্ছে পেস্টিডিস পেটিটস রুমিনেন্স। এটা একটা বিষাণু ঘটিত রোগ, এটা প্যারামিক্সো ভাইরাস গোত্রের একটা বিষাণু এটা করে। বর্ষার শুরুতে এই রোগের প্রাদুর্ভাব ঘটে এবং বহু ছাগলের একসাথে মৃত্যু হয়।
0: আচ্ছা,
1: রোগের প্রাথমিক দশায় জ্বর, সর্দি, কাশি, হাঁচি ইত্যাদি দেখতে পাওয়া যায়। ক্রমশ সর্দির ধারাটা মোটা হতে থাকে। মুখের চারিদিকে ছোট ছোট গুটি দেখতে পাওয়া যায়, যেগুলো অনেক সময় ফেটে গিয়ে ঘায়ের আকার নেয়। আর রোগের শেষের দিকে প্রচন্ড পাতলা পায়খানা এবং তারপরে মৃত্যু। অতএব উপযুক্ত সময় চিকিৎসা না করলে কিন্তু ছাগলটি বাঁচিয়ে রাখা সম্ভব না।
0: মানে এটাও একটা ভয়ঙ্কর দিকে যেতে পারে। আচ্ছা, আর এটাও কি একটা পশু থেকে আরেকটা পশুতে ছড়ায়?
1: এটা মারাত্মকভাবে একটা পশু থেকে আরেকটা পশুতে ছড়ায়। তবে এটা এখনো অবধি কিন্তু মানুষের দেহে ছড়ানোর সেরকম কোনো রিপোর্ট নেই বা জানা যায়নি।
0: মানে খামারে একটা পশু থেকে
1: আরেকটা ছাগল থেকে আরেকটা ছাগলের মধ্যে অবশ্যই ছড়াতে পারে।
0: সেজন্য সতর্ক থাকা খুব প্রয়োজন।
1: সেজন্য সতর্ক থাকতে হবে এবং দরকার হলে ওই অসুস্থ ছাগলটাকে প্রথমেই আলাদা করে দিতে হবে, না হলে ওটা থেকে আবার সুস্থ ছাগলের দেহ এটা ছড়িয়ে পড়তে পারে।
0: ঠিক ঠিক, এবং তাতে খামার বন্ধুরা বিশেষ ক্ষতির সম্মুখীন হতে পারে।
1: অবশ্যই সম্মুখীন হবেন।
0: ঠিক। আচ্ছা, কৃমি তো একটা খুব বড় ধরনের সমস্যা, তাই না, গবাদি পশুর ক্ষেত্রে? তো এই যে গবাদি পশুর দেহে যে কৃমির সংক্রমণ হয়, সেটাও কি বর্ষাকালে বাড়ে বা তার প্রভাবটা কিরকম?
1: মূলত গবাদি পশুতে তিন ধরনের কৃমি সংক্রমণ দেখতে পাওয়া যায়, গোল কৃমি, চ্যাপ্টা কৃমি আর ফিতা কৃমি। এখন গোল কৃমির আবার দুটো ভাগ আছে, একটা বড় গোল কৃমি, একটা ছোট গোল কৃমি। বড় গোলকৃমিটা ছ মাস বয়স পর্যন্ত বাছুরে হয় এবং দেখা যায় যে বাছুরটা ক্রমাগত রোগা হতে থাকে আর পেটটা মোটা হয়ে ঝুলে পড়ে, পাতলা পায়খানা তো হয়ই। আর ছোট গোলকৃমির ক্ষেত্রে এটা বড় গরুতে দেখতে পাওয়া যায়, লোমটা খসখসে হয়ে যায়, যদি দুধ দেওয়া গাভী হয় তাহলে দুধের পরিমাণ কমতে থাকে। আর চ্যাপ্টা কৃমিটা হচ্ছে বর্ষাকালে মূলত হয়।
0: আচ্ছা,
1: এবং এখানে পাতলা জলের মতো পায়খানা হয়, পেটে গ্যাস হয়, ঘরঘরে শব্দ হয় এবং শরীরে জলের অভাব দেখতে পাওয়া যায়।
0: আচ্ছা,
1: আর ফিতা কৃমি আর একটা হয় যেটা প্রায় সারা বছরই হতে পারে, সেখানে গরুটা ধীরে ধীরে রোগা হয়ে যায় এবং লেজ দিয়ে মলদার ঘষতে থাকে। এটা একটা খুব ভালো লক্ষণ যেটা থেকে বোঝা যায় যে এটা ফিতা কৃমি দ্বারা আক্রান্ত। প্রথম দিকে পায়খানাটা শক্ত হয়, পরে পাতলা হয়ে যায়, আর পায়খানার সাথে সাদা ফিতের মতো কৃমির খণ্ড বেরিয়ে আসতে থাকে, যেখান থেকে বোঝা যায় যে এটা ফিতা কৃমি দ্বারা আক্রান্ত।
0: আচ্ছা, তো ডক্টর সামন্ত, আমরা তো অনেকগুলো রোগের কথা শুনলাম এবং কোনোটি জীবাণু ঘটিত, কোনোটি বিষাণু ঘটিত বা কৃমির সংক্রমণ। তো এই সমস্ত রোগগুলোর তো কোনো না কোনো রকমভাবে প্রতিরোধ করা যাবে, এবং সেই প্রতিরোধ করতে আমরা কিভাবে পারি সেটা যদি একটু বলো।
1: দেখুন, জীবাণু ঘটিত রোগ এর প্রতিকার করতে গেলে মূলত আমাদেরকে সেটা কিছু ওষুধ আছে যেটা ব্যবহার করে রোগটা হয়ে যাওয়ার পর তার চিকিৎসা করা যায়। বিষাণু ঘটিত রোগের ক্ষেত্রে ওরকম কোনো চিকিৎসা কিন্তু নেই। এটা মানুষের ক্ষেত্রেও সত্যি এবং এটা পশু পাখির ক্ষেত্রেও সত্যি। সাধারণভাবে প্রতিকার করতে গেলে আমরা অ্যান্টিবায়োটিক ইত্যাদি ব্যবহার করে থাকি, তবে আজকাল অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারে নানান রকম নিষেধাজ্ঞা জারি হচ্ছে, কারণ এই অ্যান্টিবায়োটিক অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে তাতে জীবাণুগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায়, ফলে পরবর্তীকালে তখন আর অ্যান্টিবায়োটিকগুলো কাজ করতে পারে না, বা অতএব আমাদের খুব সুচিন্তিতভাবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার করতে হবে।
0: আচ্ছা, আর যেটা বলছিলেন আপনি যে আমরা আগে থেকে যদি কোনো ব্যবস্থা করতে পারি অসুখগুলোকে, যাতে আমরা
1: অবশ্যই আগে থেকে ব্যবস্থা করা মানে হচ্ছে সবচেয়ে ভালো ব্যবস্থা সেটাই, যাতে রোগ না হয়। কারণ রোগ হয়ে যাওয়ার পরে তার চিকিৎসার থেকে রোগটাকে যদি প্রতিরোধ করতে পারি তাহলে সেটাই সবচেয়ে ভালো। যেমন হচ্ছে তরকা রোগের কথা আমরা আলোচনা করেছি, তো তরকায় কিন্তু একটা খুব ভালো টিকা পাওয়া যায় যেটাকে বলে অ্যান্থ্রাক্স স্পোর ভ্যাকসিন। এটা একটা জীবন্ত টিকা যেটা গরু ছাগল ভেড়াতে 1 মিলিলিটারে চামড়ার নিচে দেওয়া যায়। সাধারণত বর্ষার আগেই দেওয়া হয়, বছরে একবার দেওয়া হয়। যেটা গরু মোষ বা বাছুরের ক্ষেত্রে 5 ml মাত্রায় দেওয়া হয় চামড়ার নিচে, এটাও বর্ষার আগে বছরে একবার। আর বাছুরের ক্ষেত্রে 6 মাস বয়সের আগে এটা দেওয়া হয়ে থাকে। বাদলা রোগেরও এরকম একটা টিকা আছে যেটা ছাগলের 2 ml চামড়ার নিচে প্রয়োগ করা হয়। পালান প্রদাহ রোগে সেরকম ভাবে কোনো টিকা পাওয়া যায় না, তারা

0: কারণটা বলে দিই, এটা হচ্ছে বহু জীবাণু দ্বারা সংগঠিত হয়।
1: আচ্ছা,
0: তো যার ফলে যে কোনো টিকা একটা নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে কাজ করে, যেহেতু এখানে অনেকগুলো জীবাণু আছে সেই জন্য পালন প্রদায়ের ক্ষেত্রে ওরকম কোনো টিকা পাওয়া যায় না। সাধারণভাবে কিছু নিয়মাবলী আমাদের মেনে চলা উচিত, যেমন বাঁট ও পালানটা ভালো করে কোনো একটা অ্যান্টিসেপটিক দ্রবণ দিয়ে ধুয়ে ফেলতে হবে। পালানে কখনোই দুধ জমতে দেওয়া উচিত নয়, কারণ দুধ জমে থাকলে সেখানে জীবাণুরা দ্রুত বংশবিস্তার করতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দুধ দোয়ানোর আগে এবং পরে হাত ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করা উচিত।
1: অর্থাৎ এটা একটা দৈনন্দিন পরিচর্যা,
0: দৈনন্দিন পরিচর্যা, কারণ হাত থেকে কিন্তু বহু জীবাণু পালানের মধ্যে ছড়িয়ে পড়তে পারে।
1: আর আপনি উদারাময়ের কথা বলছিলেন, সেক্ষেত্রে কি করা যেতে পারে?
0: উদরাময় যদি প্রথম দিকে ধরা পড়ে তাহলে আমরা তার উপযুক্ত অ্যান্টিবায়োটিক সহযোগে চিকিৎসা করতে পারি। আর যদি দেখা যায় যে স্লাইড টেস্ট বলে একটা টেস্ট বা পরীক্ষা হয়, যেখান থেকে বোঝা যায় যে এটা পরজীবী সংক্রান্ত কিনা বা কৃমি সংক্রান্ত কিনা, তাহলে সেই ধরনের ওষুধ প্রয়োগ করা যেতে পারে। এর জন্য আপনারা নমুনা সংগ্রহ করে নিকটবর্তী প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে পারেন, ওনারা পরীক্ষা করে আপনাদের বলে দেবেন যে এটা কি ধরনের উদরাময় ঘটেছে। এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে মূলত জীবাণুঘটিত রোগের কিভাবে টিকাকরণের মাধ্যমে আমরা তাকে প্রতিরোধ করতে পারি। এবারে আসি বিষাণুঘটিত রোগের কথায়।
1: ঠিক আছে,
0: এসো বা খুরিয়ার কথা আমরা বলছিলাম। এসো বা খুরিয়ার ক্ষেত্রে একটা FMD অয়েল অ্যাডজুভ্যান্ট ভ্যাকসিন পাওয়া যায়, যেটা বছরে দুবার নিতে হয়, বর্ষার আগে আর শীতের আগে। গরু মোষের ক্ষেত্রে সাধারণত 10 মিলিলিটার প্রয়োগ করা হয় মাংসপেশিতে, ছাগলে 5 মিলিলিটার প্রয়োগ করে মাংসপেশিতে। এছাড়া এসো বা খুরিয়া রোগের ক্ষেত্রে যে ক্ষতগুলোর কথা আমি বললাম, যে বা ঘায়ের কথা বললাম, সেখানে পটাশের লেই বা ফিটকিরি জল ব্যবহার করা যেতে পারে। রোগাক্রান্ত গরু বা গরুকে আলাদা রাখতে হবে, গোয়াল ঘর অবশ্যই পরিষ্কার রাখতে হবে, এবং রোগাক্রান্ত গরু যদি মারা যায় তাহলে তাকে চুন সহ 3-4 ফুট গভীরে পুঁতে ফেলতে হবে। এই ধরনের সাবধানতাগুলো কিন্তু নিলে ভবিষ্যতে এসো রোগের হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। এরপর আসি PPR বা ছাগলের যে রোগের কথা বলেছিলাম, এর সঠিক কোনো চিকিৎসা নেই, কারণ আগেই বললাম এটা একটা বিষাণুঘটিত রোগ। তবে লক্ষণ ভিত্তিক কিছু চিকিৎসা করা যায়, যেমন উদরাময় হলে তার উদরাময় প্রতিরোধ করার জন্য কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে। এছাড়া লেভামিজল বলে একটা ড্রাগ এখানে প্রয়োগ করা হয়, তাতে কি হয় না, এটা যে সার্বিক ইমিউনিটি সেটা অনেকটা বেড়ে যায় এবং তাতে দেখা যায় যে PPR রোগ প্রতিরোধ করতে পারছে। তবে টিকাকরণ হচ্ছে এই রোগ থেকে মুক্তি পাওয়ার একটা অন্যতম উপায়। PPR এর টিকা হচ্ছে 1 ml মাত্রায় চামড়ার নিচে দেওয়া হয় বর্ষার আগে বছরে একবার,
1: মানে এটা প্রতি বছর,
0: এটা প্রতি বছরই দিতে হবে।
1: আচ্ছা,
0: এবং টিকার সার্থকতা বজায় রাখতে সাধারণভাবে টিকাটাকে কিন্তু ঠান্ডায় রাখার ব্যবস্থা করতে হবে। এটা সব রকম টিকার ক্ষেত্রেই প্রযোজ্য, তবে PPR এর ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য, কারণ এটা একটা জীবন্ত টিকা।
1: আচ্ছা,
0: অতএব এটা যদি আমরা অত্যধিক তাপমাত্রায় বাইরে নিয়ে এসে টিকাকরণটা করি তাহলে কিন্তু অনেক সময় টিকা কার্যকরী হয় না। আর এই ধরনের টিকাগুলো, এই PPR বা এসো বা খুরিয়া রোগের টিকা কিন্তু সরকারি প্রাণী চিকিৎসা কেন্দ্র থেকে দেওয়া হয়ে থাকে, অতএব তাদের সাথে যোগাযোগ করলে তারা এই ব্যবস্থাটা করতে পারেন।
1: আচ্ছা, আপনারা তো দীর্ঘ দিন ধরে এই বিষয় নিয়ে কাজ করছেন এবং খামার বন্ধুদের সঙ্গে ওতপ্রোতভাবে আপনারা যুক্তও রয়েছেন। আমরা মোটামুটি গরু ছাগলের কথা বললাম, কিন্তু শুরুতে আমরা বলছিলাম যে পশু পাখি অর্থাৎ মানে হাঁস মুরগির কথাও এর মধ্যে কিছু ক্ষেত্রে এসে যায়। খামার বন্ধুরা হাঁস মুরগিও তো পালন করেন, তো সেক্ষেত্রে হাঁস মুরগির ক্ষেত্রে মূলত আমরা কি কি অসুখ বর্ষাকালে দেখতে পাই বা কতটা তারাও এর মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেটা যদি অল্প পরিসরে বলে দেন।
0: হাঁস, হাঁসের কথা যদি বলেন, হাঁসের রোগ জ্বালা কিন্তু খুব কম,
1: মানে
0: হাঁসে সাধারণভাবে কিছু নির্দিষ্ট রোগ হয়, যেমন হচ্ছে একটা সবুজ পায়খানা বলে একটা রোগ হয়ে থাকে যেটা হাঁসে দেখতে পাওয়া যায়, ডাক প্লেগ বলে একটা রোগ হয় যেটা হাঁসে পাওয়া যায়, এছাড়া খুব হাঁসের মধ্যে খুব একটা রোগ জ্বালা দেখতে পাওয়া যায় না, যদি না আপনার খাবারে কোনো ঘাটতি থাকে। যেমন ধরুন ঘাটতি বলতে কি, যদি ভিটামিনের ঘাটতি থাকে বা মিনারেলের বা খনিজ পদার্থের ঘাটতি থাকে তাহলে কিছু লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে। যেমন হচ্ছে যে যে ডিম পারবে হাঁস, সেই ডিমের খোসা পাতলা হয়ে যায়।
1: আচ্ছা,
0: ডিমের খোসা পাতলা হওয়ার

0: অনেক রকম কারণ আছে, তার মধ্যে একটা কারণ অবশ্যই ক্যালসিয়ামের ঘাটতি, আর এছাড়া হচ্ছে ডার্ক প্লেগ জাতীয় কিছু ভাইরাসের বা বিষাণুর আক্রমণের ফলেও এটা হয়ে থাকে। তো এছাড়া কিন্তু হাঁসের ক্ষেত্রে খুব একটা রোগ জ্বালা দেখতে পাওয়া যায় না, যে কারণে হাঁসে একমাত্র ডার্ক প্লেগের টিকা সরকারিভাবে উপলব্ধ এবং এই টিকা যথাসময়ে প্রয়োগ করা হয়ে থাকে। এটা সারা বছরই দেওয়া হয় বা প্রতিটা সরকারি স্বাস্থ্য কেন্দ্রে কোনো একটা নির্দিষ্ট দিনে, যেটা ডাক্তারবাবুরা ঠিক করে নেন যে কবে দেবেন, তো সেই নির্দিষ্ট দিনে আপনার হাঁস মুরগি ইত্যাদিকে নিয়ে যদি আপনারা সেখানে যান তাহলে এই টিকাকরণটা করা হয়ে থাকে।
1: আচ্ছা,
0: আর কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারবাবুরা গ্রামে এসে একটা ক্যাম্প করেন যেখানে হাঁস মুরগির টিকা তারা প্রদান করে থাকেন।
1: আচ্ছা,
0: মুরগির কথা যদি বলেন, মুরগির কিন্তু সারা বছরে অনেক রকম রোগ হয়, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে রানীক্ষেত বা যেটা ঝিমুনি রোগ। রানীক্ষেত সারা বছরই হয়ে থাকে, তবে বর্ষাকালে প্রকোপটা একটু বেশি। রানীক্ষেত একটা বিষাণু ঘটিত রোগ, এতে গোটা বাড়িতে যে কটা মুরগি আছে সবাই একসাথে আক্রান্ত হয় এবং তারা সবাই একটা ঝিমুনি ভাব লক্ষ্য করা যায়, তার সাথে নাক দিয়ে জল বেরোয় এবং পাতলা পায়খানা ইত্যাদি দেখতে পাওয়া যায়।
1: আচ্ছা,
0: আরেকটা রোগ হচ্ছে মারেক রোগ, যেটা মুরগির মধ্যে বহুলভাবে প্রচলিত। মারেক রোগের মূল লক্ষণ হচ্ছে যে একটা বিশেষ ধরনের পশ্চার বা একটা বিশেষ ধরনের দৈহিক ভঙ্গি দেখতে পাওয়া যায়, যেভাবে এরা শুয়ে থাকে, একটা পা সামনের দিকে এগিয়ে থাকে আর একটা পা পিছন দিকে এগিয়ে থাকে, মানে দুটো পা একসাথে দেখতে পাওয়া যায় না।
1: আচ্ছা,
0: এই ধরনের দৈহিক ভঙ্গি থেকে বোঝা যায় যে এটা মারেক রোগে আক্রান্ত। তাছাড়া হচ্ছে যে এদের চোখের যে মনিটা, এটা সাদা হয়ে যায়, এটাও একটা অন্যতম লক্ষণ যেটা থেকে বোঝা যায় যে এটা মারেক রোগ দ্বারা আক্রান্ত হয়েছে। মারেক রোগের চিকিৎসা সেরকম কিছু নেই, কিন্তু মারেক রোগ প্রতিরোধ করার জন্য টিকা পাওয়া যায়, সেটা ব্যবহার করলে বা উপযুক্ত মাত্রায় ব্যবহার করলে তাহলে কিন্তু এই রোগ প্রতিরোধ করা সম্ভব। আর একটা রোগ যেটা বর্ষাকালের দিকে একটু বেশি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ইনফেকশাস ল্যারিঞ্জো ট্র্যাকিয়াইটিস বা ILT বলে। এই রোগে কি হয় না, মুরগি গলাটা লম্বা করে শ্বাস নেওয়ার চেষ্টা করে, কারণ এদের শ্বাস নিতে খুব অসুবিধা হয়, মুখটা খুলে যায়, মুখ খুলে দিয়ে এরা শ্বাস নেয়। তো এটাও একটা বিষাণু ঘটিত রোগ এবং এরও, তবে এটার সেরকম কোনো টিকা এখনো অবধি বাজারে উপলব্ধ নয়, এবং যদি প্রথম অবস্থায় ধরা পড়ে তাহলে কিছু চিকিৎসা করা যায় এবং তাতে প্রাণ বাঁচে, যদি শেষের দিকে ধরা পড়ে তাহলে সম্ভাবনা খুব কম।
1: আচ্ছা, মানে এটাও প্রাণহানিকর।
0: হ্যাঁ, এটাও প্রাণহানিকর।
1: এবার যেটা সবশেষে আপনার কাছে জানতে চাইবো ডক্টর সামন্ত, যে এই যে নানান রকম অসুখ বিসুখ আমাদের গবাদি প্রাণীদের আক্রান্ত করছে, তো সেই সমস্ত বন্ধুরা, খামার বন্ধুরা যারা এই পশুপালন নিয়ে রয়েছেন বা যাদের দিনের শেষে এদেরকে নিয়ে সংসারে একটা আয় ঢোকে, তারা যে মাঝে মাঝেই নানান রকম এই পশু প্রাণীদের অসুখ বিসুখ নিয়ে বিব্রত হন এবং তারা ক্ষতির সম্মুখীন হন, এই সময়ে তারা কোথায় গেলে সঠিক সহযোগিতা পাবেন, কিভাবে সহযোগিতা পাবেন, সেটা যদি একটু বলে দেন আমার শ্রোতা বন্ধুদের।
0: প্রথম কথা হচ্ছে যে প্রাণী চিকিৎসা যদি ভরসাযোগ্যভাবে পেতে হয় তাহলে আপনি নিকটবর্তী সরকারি প্রাণী চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করবেন, এবং সরকারি প্রাণী চিকিৎসা কেন্দ্রে দু রকমের ভাগ থাকে। একটা দেখবেন ওখানে ব্লক লাইফ স্টক ডেভেলপমেন্ট অফিসারের একটা অফিস থাকে, যেখান থেকে আপনার প্রাণী পালন সংক্রান্ত বিভিন্ন রকম লোনের সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়। আর যদি চিকিৎসা করাতে হয় তাহলে আপনাকে যেতে হবে ব্লক অ্যানিম্যাল হেলথ সেন্টার বা অ্যাডিশনাল ব্লক অ্যানিম্যাল হেলথ সেন্টার ইত্যাদিগুলোতে। এখানে কিন্তু উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত প্রাণী চিকিৎসকরা থাকেন এবং তারা যথাযথভাবে এবং খুবই অল্প পরিমাণের একটা ফিজের পরিবর্তে তারা চিকিৎসা প্রদান করে থাকেন, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই সেন্টারগুলোতে ওষুধ থাকে, যার ফলে আপনাকে বাইরে থেকে ওষুধ কেনারও খুব একটা প্রয়োজন পড়ে না। টিকা এনাদের কাছে পাওয়া যায় এবং এনাদের সাথে যোগাযোগ করলে কোনো একটা গ্রামের তরফ থেকে এরা বিভিন্ন সময় গ্রামে গিয়ে ক্যাম্প করেন।
1: আচ্ছা,
0: ক্যাম্প নানান প্রকারের হয়, শুধু যে টিকাকরণের ক্যাম্প হয় তা নয়, এরা ইনফার্টিলিটি ক্যাম্প করেন, যেখানে এরা দেখেন যে আপনার গরুর মধ্যে যদি বন্ধত্ব থাকে তাহলে তার কারণ কি, এবং সেই কারণ খুঁজে বার করে তার উপযুক্ত চিকিৎসারও এরা ব্যবস্থা করেন। এছাড়া তো হেলথ ক্যাম্প এনারা করেই থাকেন, তার সেখানেও তারা উপযুক্ত চিকিৎসা প্রদান করে থাকেন।
1: আর সার্বিকভাবে এই পশুপালন যারা করছেন তাদের জন্য মানে সারা বছর ধরে কি ধরনের

0: পরিচর্যা তারা করতে পারে, যে পরিচর্যা করলে তারা ক্ষতির সম্মুখীন কম হবেন এবং এই পশু সুস্থ থাকবে সারা বছর ধরে মোটামুটি, সেটা যদি একটু সার্বিকভাবে বলে দেন।
1: প্রথম কথা হচ্ছে, পশুপালন করলে আপনাকে তার উপযুক্ত খাওয়ার ব্যবস্থা করতে হবে। খাওয়া দাওয়া হচ্ছে একটা অন্যতম উৎস, যেখান থেকে বিভিন্ন রকমের রোগ জীবাণু ঢুকতে পারে, আর যদি উপযুক্ত পুষ্টি না পায় তাহলে রোগ জীবাণুগুলো খুব সহজেই বংশবৃদ্ধি করতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে, রোগ প্রতিরোধ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে টিকাকরণের ব্যবস্থা করা। টিকাকরণ করতে গেলে কতগুলো সাধারণ নিয়ম মানতে হয়, যেমন আপনি যদি অনেক দূর থেকে পশুটিকে হাঁটিয়ে নিয়ে যান কোনো একটা সরকারি প্রাণী চিকিৎসা কেন্দ্রে, তাহলে তার একটু বিশ্রামের ব্যবস্থা করুন, তারপরে তার টিকা দিন। টিকাকরণের পরে প্রচুর পরিমাণে জল খাওয়ান প্রাণীটিকে এবং প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল খাওয়ার ব্যবস্থা করুন। আর সর্বোপরি যেটা বলার সেটা হচ্ছে যে, প্রাণী আপনার বাড়ির সদস্যের মতো, অতএব তার উপযুক্ত পরিচর্যা করার দায়িত্ব আপনার। শুধুমাত্র লাভের আশায় যদি প্রাণী পালন করেন তাহলে কিন্তু সেই লাভের অঙ্কে আপনি পৌঁছতে পারবেন না, যতক্ষণ না প্রাণীটিকে আপনি আপনার বাড়ির সদস্য বলে মেনে নেবেন এবং তার উপযুক্ত পরিচর্যা ও প্রয়োজন পড়লে চিকিৎসার ব্যবস্থা করবেন।
0: মানে বাড়ির যে সন্তানটি রয়েছে বা বাড়ির যে অন্য সদস্যরা রয়েছে তাদেরকে যেমন পুষ্টিকর খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়, তাদেরকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, অসুখের পূর্বাভাস দেখা গেলেই তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়, টিকাকরণের ব্যবস্থা করা হয়, এই সমস্ত বিষয়গুলি কিন্তু বন্ধুরা আপনার বাড়িতে যে গবাদি পশুটি রয়েছে তার ক্ষেত্রেও একই রকমভাবে প্রযোজ্য। অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু আপনার কোনো অনীহা বা সেটাকে একটু এড়িয়ে গেলেন সেটা করলে কিন্তু একেবারেই চলবে না, তাই তো?
1: হ্যাঁ, একদম।
0: তো ডক্টর সামন্ত, আমরা আজকে চেষ্টা করলাম এই আমাদের স্বল্প পরিসরে যতটা আমার শ্রোতা বন্ধুদেরকে জানিয়ে দেওয়া যায়, এবং আজকে আমরা মূলত আলোচনা করলাম গবাদি প্রাণীর বর্ষাকালীন রোগ প্রতিরোধ ও প্রতিকার এই বিষয় নিয়ে। এবং এই বিষয় নিয়ে আমাদের সাথে এতক্ষণ কথা বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ও অধ্যাপক ভেটেরিনারি মাইক্রোবায়োলজি বিভাগ ডক্টর ইন্দ্রনীল সামন্ত। ডক্টর সামন্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা, কেন্দ্রের কৃষি বিভাগ।

0: এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
1: এখন শুনবেন আপনার স্বাস্থ্য। বয়স্কদের নিদ্রাহীনতা, এ বিষয়ে বলছেন বিশিষ্ট মেডিসিন চিকিৎসক ডাক্তার শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়।
2: আমরা সাধারণত 65 বছরের ওপর যাদের হয় তাদেরকে বয়স্ক ধরি, এছাড়াও অতি বয়স্ক হন যারা 80-85 তাদেরকে ধরা হয়। বয়সের সাথে সাথে অনেক সময় লক্ষ্য করা যায় যে নিদ্রার পরিমাণ কমে যাচ্ছে। তার অনেকগুলো কারণ হয়। প্রথমত, যে শরীরের যে অ্যাক্টিভিটি, আমরা সাধারণত ঘুম কখন পাই, আমাদের 24 ঘন্টা দিনের মধ্যে 8 ঘন্টা ঘুমানো উচিত, সেটা সবার। এবার কখনো দেখা যায় বয়স্কদের ক্ষেত্রে যেহেতু তাদের কাজকর্ম কমে গেছে, তাদের শরীরের যে পরিমাণ ক্লান্তি, যে ক্লান্তি থেকে আমাদের ঘুম আসে, সেই ক্লান্তিতে সমস্যা হচ্ছে, যার ফলে তারা বেশিরভাগ সময় বসে থেকে বা শুয়ে থেকে জীবন কাটানোর জন্য যে সময়টা তারা ঘুমোতে চাইছে সেই সময় তাদের শরীর সেই ঘুমটাকে চাইছে না, যার ফলে তাদের ঘুম আসছে না। এছাড়াও বিভিন্ন সমস্যা হয়, অনেকের অনেক রকমের শারীরিক পুরনো সমস্যা তৈরি হয়, যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, থাইরয়েডের সমস্যা, ইউরিক অ্যাসিডের সমস্যা,

0: পেটের গোলযোগ, এগুলোর জন্য কিন্তু বিভিন্ন রকম শারীরিক সমস্যা, ঘুমের ব্যাঘাত ঘটে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অতি স্থূলতা বা কর্মক্ষম হয়ে যাওয়ার ফলে একটা অসুখ তৈরি হয় যার নাম হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। প্রচণ্ড নাক ডাকে এবং এই যে নাক ডাকার ফলে যে ঘুমটা সেটা বারবার ব্যাহত হয়। এই ব্যাহত হওয়া ঘুমের জন্য রাত্রিবেলা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঘুম হয় না, সারা দিন তার মধ্যে একটা ঝিমুনি একটা ঢুলুনি ভাব তৈরি হয়। এটার যে মূল সমস্যাটা, সে সারা দিন অদ্ভুতভাবে ঢুলতে থাকার জন্য বা অল্প অল্প ঘুমের জন্য তার পর্যাপ্ত সময় কিন্তু পর্যাপ্ত ঘুমটা আসতে চায় না। এর সঙ্গে আজকাল আধুনিক জীবনের মধ্যে মুঠোফোন, টেলিভিশন, বিভিন্ন রকমের চ্যানেল, এগুলোরও কিন্তু কিছু খারাপ প্রভাব আমাদের ঘুমের ক্ষেত্রে পড়ে। বিশেষ করে ঘুমোতে যাওয়ার আগে আমরা যদি বেশি পরিমাণে মুঠোফোনের ব্যবহার করি বা কোনো রকম যে সমস্ত টিভি বা টেলিভিশন বা অন্যান্য চ্যানেলে যে সমস্ত বিভিন্ন প্রোগ্রাম দেখানো হয়, সেখানে যদি এমন কিছু দেখানো হয় যেগুলো খুব এক্সাইটমেন্ট তৈরি করে, সেখানেও কিন্তু ঘুমের ব্যাঘাত হতে পারে। এছাড়াও আমাদের ব্রেনে অনেক রকমের সমস্যা বয়সকালে হয়, যেমন ডিমেনশিয়া হয়, যেমন কিছু কিছু ছোট ছোট স্ট্রোক হয়, ব্রেনে পর্যাপ্ত পরিমাণ ব্লাড যাওয়া আস্তে আস্তে কমে যায়। এই সমস্ত কারণেও আমাদের যে স্লিপ এরিয়া, আমাদের যে ব্রেনে যে জায়গাটা আমাদের ঘুমকে কন্ট্রোল করে, সেই জায়গাতেও পর্যাপ্ত অক্সিজেন, পর্যাপ্ত রক্ত না যাওয়ার জন্য সেখানেও বিভিন্ন রকম পরিবর্তন আসতে পারে এবং সেইখান থেকে কিন্তু অনিদ্রা তৈরি হতে পারে। এবার অনিদ্রা আমরা কিভাবে দূর করব, কারণ বয়স্ক মানুষকে একটা নির্দিষ্ট পরিমাণ সময় ঘুমোতে হবে এবং শুধু তাই নয়, পরবর্তী যে 16 ঘন্টা তিনি জেগে আছেন সেই 16 ঘন্টাকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে হবে। তার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে নিয়মিত এক্সারসাইজ, একটু মর্নিং ওয়াক, একটু ইভিনিং ওয়াক সম্ভব হলে, যদি একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা যায় যাতে একটু ক্যালোরি বার্ন হয়, একটু শরীরে ক্লান্তি তৈরি হয়, সেটা নিয়মিত দেখা উচিত। এবং শুধু তাই নয়, যখন তিনি ঘুমোতে যাবেন সেই সময় যেন তার এই মুঠোফোন বা টিভি বেশি, অন্তত শুতে যাওয়ার এক ঘন্টা আগে সেটা দেখা থেকে বিরত থাকতে হবে। রাতের খাবার, সাধারণত সবাই রাতেই ঘুমোতে যায়, সেক্ষেত্রে রাতের খাবার খুব হালকা খেতে হবে এবং সেটা অনেকটা আগে খেতে হবে। অনেকের প্রস্টেটের সমস্যার জন্য, ডায়াবেটিসের সমস্যার জন্য বারবার বাথরুম করার জন্য রাত্রিবেলা ঘুম থেকে উঠতে হয়, ঘুমের ব্যাঘাত হয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ডাক্তারি পরামর্শ নিয়ে সেখানে যাতে প্রস্টেটের সমস্যার জন্য বারবার ইউরিন না হয় তার ওষুধ খেতে হবে, ডায়াবেটিসে যাতে ভালো কন্ট্রোল থাকে সেটা চেষ্টা করতে হবে, যাতে বারবার রাত্রিবেলা ঘুম না ভাঙে। অনেক সময় খুব হালকা ঘুমের ওষুধ ডাক্তারি পরামর্শ নিয়ে, যেটাকে আমরা অ্যাংজিওলাইটিক ড্রাগ বলি, সেইটা যদি ব্যবহার করা যায় সেটা অনেক সময় অনেকটা উপকারে দেয়। তবে হ্যাঁ, সেটা অবশ্যই ডাক্তারি পরামর্শে এবং নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করা উচিত, তার থেকে বেশি সময় সেগুলো না ব্যবহার করাই ভালো। এবং তার সাথে খুব ভালো সাধারণ জীবন যাপন করা, বেশি টেনশন না নেয়া, এবং যখনই কোনো ঘুমের সমস্যা হবে সেটাকে ইগনোর না করে ডাক্তারি পরামর্শ নিলে আমার মনে হয় এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে। কারণ বয়স্ক জীবন সুস্থভাবে সুন্দরভাবে কাটানোটাই আমাদের উদ্দেশ্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন বয়স্কদের নিদ্রাহীনতা বিষয়ে কথিকা বললেন বিশিষ্ট মেডিসিন চিকিৎসক ডাক্তার শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়।
2: এতক্ষণ শুনলেন আপনার স্বাস্থ্য, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন মৈত্রীর আজ রাতের কিছু অনুষ্ঠানের কথা। সন্ধ্যা 7টা নাটক বাতিল রেকর্ড, রচনা স্বপ্নময় চক্রবর্তী, নাট্যরূপ নিবেদিতা সেন, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। আটটা 15 বাংলা ব্যান্ডের গান, রাত 9টা কথায় গানে, উপস্থাপনা পাপড়ি ভট্টাচার্য, 9টা 15 বিশ্ব পরিক্রমা, 9টা 45 জ্ঞান বিজ্ঞানের আসর, প্রফেসর রক্তিম হালদারের সঙ্গে আলাপচারিতায় থাকবেন ডক্টর মানুষ প্রতিম দাস, 10টা 15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন সেতার পণ্ডিত অলোক লাহিড়ি, রাগ মিয়াকি মোল্লার, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন সৌমেন নন্দী, 10টা 45 উপমহাদেশের খবর, 11টা হারানো দিনের গান উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: নাগরিক ব্যবস্থাপনা, উঁচু দালান কোঠা, পাকা রাস্তা, যানবাহনের সুবিধা, জীবিকার সন্ধান, এইসব কারণেই অবিরাম ছুটে চলা মানুষের ভিড়, মানুষ ভিড় করে শহরে। সময়ের ব্যস্ত চাকায় পিষতে থাকে মানুষের সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলো। ব্যস্ত শহরের দূষিত বাতাসে আটকে পড়া মন তাই ছুটে যেতে চায় দিগন্তের কাছে, সবুজ গ্রামের ওপর নীল আকাশ যেখানে ছাদ হয়ে আছে। যারা যেতে পারছেন তারা তো যাচ্ছেন, যারা পারছেন না তাদের জন্য আজ হারানো দিনের গানে থাকবে টুকরো টুকরো গ্রামের ছবি, সঙ্গে থাকবে পাপড়ি ভট্টাচার্য। আজ ঠিক রাত 11টায় আকাশবাণী মৈত্রীর প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে নাটক।
1: এর নাটক বাতিল রেকর্ড।

ভোরের গন্ধ পাচ্ছি। এখানে ভোর মানে ডেয়ারির দুধের গাড়ির সাদা, মানে আকাশদ্বীপ অ্যাপার্টমেন্টের সাততলার কাঁচের জানলাগুলোর প্রথম চকচক, মানে সুপার মার্কেটের গিলে করা বন্ধ দরজার পাশে শুয়ে থাকা কুকুরের ওপর হামলে পড়া হ্যালোজেনের ক্রমশ ফিকে হয়ে যাওয়া। এই সব কিছুর আগে কাঠের পার্টিশনের ওপাশের জানলা দিয়ে আসা ভোর পার্টিশনের তলার রেখা ফাঁকে ছুঁয়ে পড়ে, কিন্তু

আজ তো কোনো ভোরের রেখা নেই, তাহলে আকাশে মেঘ। ট্রানজিস্টারটা নিয়ে বরং ছাদে যাই। ওহো, চাবি তো আবার কেয়ারটেকারের কাছে, তার তো এখনো ঘুমই ভাঙেনি। সিঁড়িতেই বসি তবে। ছাতের বন্ধ দরজার ওপারে মল্লার মাখা হাওয়া, একটা বৃষ্টি ভেজা সকাল রয়েছে, কিন্তু এই মুহূর্তে সেই সকালে পা দেওয়ার কোনো উপায় নেই। দেখি ট্রান্সমিটার চালু হয়েছে নাকি। এই তো টোন পাচ্ছি, এইবার বাজবে সিগনেচার টিউন।

0: প্রকৃত সকাল বেজে উঠল, রোজই দারুণ লাগে সিগনেচার টিউনটা। হাতে দুধের ক্যান আর কাঁধের ব্যাগে ছোট ট্রানজিস্টারটা নিয়ে অন্যান্য দিন এর আগেই বেরিয়ে যেতে হয়, ব্যাগের ভেতর থেকে ভোর বেজে উঠে। আজ বৃষ্টিটা
1: আকাশবাণী কলকাতা, আজ শনিবার 26শে শ্রাবণ 1917 শতাব্দ।
0: দেবেশের গলা। কিরে দেবেশ, কেমন আছিস রে? মেয়ের বিয়ে দিলি শুনলাম, নেমন্তন্ন করলি না তো? কতদিন তোদের সঙ্গে কাজ করেছি, ভুলে গেলি পরিদাকে? তা হ্যাঁ রে, তোকে তো সকালবেলা পাই না বড়, খুব নাইট ডিউটি করছিস বুঝি, বাড়িতে ঝগড়া টগড়া বাঁধাস নি তো? আরে সেদিন বুঁচকির গান শুনলুম, বেশ রেগেছে গলাটা। তা একদিন আয় না, তোকে তো আবার রাত্রি ছাড়া পাবো না। ক্যাটারাক্ট অপারেশনের পরে আমি আবার

কলকাতা খ সুবদ্ধ সঙ্গীত হচ্ছে, কে গাইছে? কিরানা ঘরানা মেশ লাগছে, বন্ধু দরজার উপরের বৃষ্টির আদর বয়ে আনছে এই সুর। আচ্ছা, এটা কি কোনো

0: আজকের এই ভরা বাদল দিনে আমরা এতক্ষণ মিয়া কি মালহার্থ শুনলাম পণ্ডিত ভীমসেন যোশীর কণ্ঠে।
1: বাহ, এখনো কান তাহলে ঠিক আছে, কিন্তু অ্যানাউন্সমেন্টের নতুন গলা মনে হলো একদম ফ্রেশ। ক্যাজুয়াল নাকি নতুন লোক নিল? গো, তোমাকে নতুন মনে হচ্ছে? বেশ, অ্যানাউন্সমেন্ট করছিলে, যা হোক, কিছু মনে করো না, নতুন চাকরি পেলে? বাহ, খুশি হলুম। আমার নাম পরিতোষ গুহ, বুঝলে?
0: ও, আপনি পরিতোষ গুহ?
1: হ্যাঁ,
0: ভেটারেন ডিউটি অফিসার ছিলেন, 34 বছর চাকরি করেছেন রেডিওতে। আপনার কত গল্প শুনেছি, 4 বছর হলো রিটায়ার করেছেন। স্টুডিওকে আপনি বলতেন মন্দির, আমরা শুনেছি আপনি প্রোগ্রামের সঙ্গে সামঞ্জস্য রেখে খুঁটিয়ে খুঁটিয়ে ইনস্ট্রুমেন্টাল ফিলার বাজতেন। একবার রবীন্দ্রসঙ্গীতের পর গিটারে সাত ভাই চম্পা জাগরে হচ্ছিল, শুনে আপনি অন্য একটা ফিলার

0: ক্যাব নিয়ে ছুটে যেতে গিয়ে পড়ে গিয়ে পা ভেঙেছিলেন। আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। এক্স-রে টেবিলে ওঠানোর মুহূর্তে ঘড়িতে চোখ পড়েছিল আপনার। আপনি নাকি চিৎকার করে ডাক্তারবাবুকে বলেছিলেন,
1: ডাক্তারবাবু আপনার পায়ে পড়ি, আমাকে এক্ষুনি একটা ফোন করার ব্যবস্থা করে দিন, 8:30 সময় একটা গ্রামোফোন রেকর্ড বাজবে, ওটা সেকেন্ড কাটটা যে ডিফেক্টিভ ট্র্যাক ব্যাক করতে পারে। ডাক্তারবাবু ফোনটা ভীষণ জরুরি, তাড়াহুড়োয় হাসপাতালে চলে এসেছি, অ্যানাউন্সারকে বলা হয়নি।
2: অ্যানাউন্সার ছেলেটির নাম জানতে ইচ্ছে করছে। বাপাইদের ঘর থেকে একটা ফোন করতে পারলে ভালো হতো, কিন্তু ওরা তো এখনো ওঠেনি। অনুভাকে ওঠানো দরকার। মেঘের অন্ধকার আর বৃষ্টির ঠান্ডা ওকে ঘুম পাড়িয়ে রেখেছে।
3: হ্যাঁ গো, দোর খোলো। আরে বাজার যাব, টাকা নেব, শুনছ?
2: ছোট্ট ফ্ল্যাটের লিভিং রুমে কাঠের পার্টিশনের একধারে অনু আর মেয়ে মনু, আর একধারে আমি। আমার ভাগে একটা জানলাও পড়েনি যে আকাশ দেখব। এক শয্যায় শয়ন থাকলে অনুর গায়ে ঠেলা দিয়ে বলতুম, ওঠো, বেলা হয়ে গেছে, বাপাই বেরোবে, বোমা এখনো ওঠেনি। অনু লজ্জা পেয়ে বলতো, ইমা, যেন কানন দেবীর গলায় গান বেজে উঠত। কেন যামিনী না যেতে জাগালে না, বেলা হলো মরিলা যে।
3: উঠেছ? ও উঠেছ, হ্যাঁ দাও দাও এই ছাতাটা আর দুধের ক্যানটাও দিও।
2: আহ, ভুল গাইছে। দিলীপ কুমার রায় ধনধান্য পুষ্প ভরাই গাইতেন। শ্রোতারা চায় আকাশবাণী থেকে শুদ্ধ গান, শুদ্ধ উচ্চারণ যাবে। লোকগীতি না লোকগীতি, অতুল না অতুল, উদ্যোগ না উদ্যোগ, এ নিয়ে কত বাক বিতণ্ডা করেছি ডিউটি রুমে। অবশ্যই এসব নিয়ে দুশ্চিন্তা না করলে আমার মাইনে পেতে অসুবিধে হবার কথা ছিল না, তবু এসব না করেও পারতুম না। আড়ালে তাই অনেকে হাসাহাসিও করত, অনেক নিকনেমও জুটেছিল। পাকা গুহ, সুনীতি কুমার, মিস্টার নোট, খুব নোট দিতাম তো তখন। ইনস্পাইট অফ মাই প্রিভিয়াস নোট রিগার্ডিং, এই অবধি পড়েই হায়ার অফিসার হয়তো মনে মনে বলতেন, কে হে তুমি হরিদাস পাল। কিন্তু নোট না লিখে উপায় ছিল না। বারবার বলা সত্ত্বেও ওরা ক্যাপিটাল লেটারে অনুষ্ঠানের বিবরণ পাঠাতো, আর তাতে অনেক অসুবিধে হতো। একবার তো একটা নাটকের নাম বাবলা কাঁটা, ঘোষক পড়ল বাবলা কান্ত। ওর দোষ নয়, শাসন গাইন আর শ্মশান গাইন, বা সুনন্দ আর সুনন্দা, বানান তো একই, ঘোষক বুঝবে কি করে? কিন্তু এই গানের ব্যাপারটা ফোন করে জানাতেই হবে, ধনধান্যে নয় ধনধান্য। বাপাইদের ঘর থেকে ফোন করতে অস্বস্তি হয় কপাল কুঁচকে থাকবে, নয়তো হাসবে, নয়তো না, পাবলিক বুথ থেকেই করতে হবে।

অজয় চক্রবর্তী না? জটিলেশ্বরের কথা ও সুরে আহা, মাধুরীর কণ্ঠে সেই গানটা।

0: মনে কি পড়ে সর্বাণী সর্বাণী ক্লার্ক মেয়েটি, না না ছিছি এসব কি ভাবছে, এই মরেছে বাড়ি যাব কি করে, এই যে ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা। একবার প্রখর বৈশাখে কলকাতা তখন কাতরাচ্ছে, এই ঝড়ো ঝড়ো বরিশে বেজে গিয়েছিল। ছি ছি, আমি নিজে ডিউটিতে ছিলাম সেদিন। এই জামা কাপড় একবারে সব সব করছে গো, জলে ভিজে। কই গো এই দুধের ক্যানটা আর এই বাজারের ব্যাগটা ধরো দেখি। ইস, ট্রানজিস্টারটাও বাবা, এসো মুছু করে দিই। আহ বাচ্চা শুনু, দেখি দেখি আবার ঠিকঠাক কাজ করছে কি না।
1: আজকের এই বৃষ্টি ভেজা দিনে এবার একটি রবীন্দ্রনাথের গান।
2: ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা।

0: কোনো টেলিপ্যাথির খেলা চলছে নাকি? বাহ, কে তুমি? কি নাম তোমার? একটা ফোন করতেই হয়, কিন্তু বাবাই তো ওঠারই না। ওই তো উঠেছে। কিরে বাবাই, অফিস যাবি না?
1: না, একটু বর্ধমান যাব, কাজ আছে।
0: কখন বেরোবি?
1: এই 12টা নাগাদ।
0: 12টা?
1: কেন, ফোন করবে?
0: হ্যাঁ, মানে ওই
1: ব্রডকাস্টিং এর কি খুঁত আবার বার করলে তুমি?
0: না রে, ওসব কিছু নয়, সব সময় কি অফিসে ফোন করি নাকি? এখন ভাবছিলাম তোর মেয়েকে একটা ফোন করব, পেসমেকার বসিয়ে এখন কেমন। থাক, পরেই করব। কিন্তু হিসেব মতো তো এখন বাংলা টক মানে কথিকা হবার কথা, বদলে বর্ষার গান। টক আর কি আসেনি নাকি টেপ জমা পড়েনি? তাহলে বলে নেওয়া উচিত ছিল নির্ধারিত অনুষ্ঠানের পরিবর্তে। বুঝলে ছেলে, যত ভালো কণ্ঠই হোক এই ব্যাপারগুলো ভুললে চলবে কেন?
2: ভুলিনি তো। আপনি হয়তো অনুষ্ঠানটা প্রথম থেকে শোনেননি, আমি শুরুতেই বলে দিয়েছিলাম।
0: ও তা বেশ বেশ, কিন্তু এই যে বর্ষা টর্ষা বলে গান চালাচ্ছ, শুনতে যদিও ভালোই লাগছে কিন্তু রিস্ক আছে ভায়া এই ধরনের অ্যানাউন্সমেন্টে।
2: রিস্ক? কিসের রিস্ক?
0: ধরো বনগাঁয় কিংবা মুর্শিদাবাদে আজ বৃষ্টি হচ্ছে না?
2: সেই রিস্ক নেই আজ, বৃষ্টি আজ সর্বত্র, ডিপ ডিপ্রেশনের বৃষ্টি। নিম্নচাপের ব্যাপারটা কাগজে স্টোরি হয়েছে, দেখেননি?
0: দেখেছি তো। তার মানে তোমার মাথায় কনসেপশনটা ছিল, তুমি কি জেনে শুনেই?
1: বাবা, আবার বিড়বিড় করছো? আচ্ছা, তোমার মাথায় কি রেডিও স্টেশন ছাড়া কিচ্ছু নেই? রিটায়ার করে গেছো, পেনশন পাচ্ছ, ব্যাস। কে তোমাকে এইসব সংস্কার করতে বলেছে? আজকাল কি কেউ রেডিও শোনে?
0: না রে, আমি তো কেবল একটু মনিটর করি আর রিপোর্টটা ওদের জাস্ট জানিয়ে দিই।
1: এরকম করো না বাবা, তোমাকে ওরা জাস্ট পাগলা ভাববে। রিটায়ার করার পর মনিটর করতে নেই, করতে হয় না বাবা।
0: কিন্তু এখন একটা অন্য দরকারে ফোন করব।
1: কি দরকার?
0: একটা কনগ্রাচুলেশন জানাতে হবে না, ফর ইজ ভেরি গুড প্রেজেন্টেশন।
1: পরে করো,
0: যদি সকালের শিফটের ছেলেগুলো চলে যায়।
1: ওহ বাবা, শোনো, আমার একটা ওই এসটিডি আসার কথা আছে এই সময়। আর আরে, ছাতা নিয়ে আবার চললে কোথায় এই বৃষ্টিতে?
0: পাবলিক বুথে। এই তো ছেলে, পিএফ লোন নিয়ে মানুষ করা ছেলে, অথচ আগে সহকর্মীদের সাথেও কত অন্তরঙ্গতা ছিল। কতদিন বৃষ্টিতে অফিসে আটকে গিয়েছি রাত্রে,

0: সমুদ্রে সে কত গল্প, কত মজা! দাদা ঠাকুরের গল্প, প্রেমেন মিত্তির, লীলা মজুমদার, আঙুরবালা, রেডিওর পুরনো বাড়ি গাস্টিন প্লেসের গল্প, বীরেন ভদ্রর সেই ভূতটার গল্প, যে কিনা সারা রাত পিয়ানো বাজাত। সর্বাণীও পিয়ানো বাজাতে জানত, ওর বড় লোক মাসির বাড়িতে গিয়ে শিখেছিল। রিটায়ার করার দিন ও ছুটিতে ছিল, তবু এসেছিল ফেয়ারওয়েলের সময়। জোর করে ট্যাক্সি চড়িয়ে বাড়ি পৌঁছে দিয়েছিল।
1: ট্যাক্সিতে চলুন, আমি ভাড়া দেব।
0: তা কেন?
1: চলুন না, রিকোয়েস্ট। এই ট্যাক্সি, আসুন। পরিতোষা, এই প্যাকেটে একটা পাঞ্জাবির কাপড় আছে, ভাবছিলাম কিভাবে দেওয়া যায়।
0: আবার এসব কেন?
1: এমনি আপনাকে আমি আপনার ওই সাজেশনটা আমার জীবনকে, মানে আপনি আমায় বাঁচিয়েছেন। আপনাকে অনেক কিছু বলতে ইচ্ছে করে, কিছু দিতেও ভয় করে। ভাবছিলাম আজকের ফেয়ারওয়েলে ফেয়ারওয়েল কথাটা বলতেই খারাপ লাগছে আমার। জামাটা বানিয়ে পরবেন কিন্তু?
0: হ্যাঁ, হ্যালো।
2: হ্যালো,
0: আকাশবাণী?
2: আকাশবাণী,
0: ডিউটি রুম
2: বলছি।
0: আমি পরিতোষ গুহ বলছি।
2: কে পরিতোষ গুহ?
0: আমি আমি মানে একজন পুরনো ইয়ে। আপনি কে বলছেন ভাই?
2: আমি ডিউটি অফিসার বলছি।
0: কি নাম ভাই?
2: নাম কি হবে, আপনার দরকারটা কি বলুন।
0: দরকার মানে, আজ একটি নতুন কণ্ঠ শুনলাম তো সকালে, গ্রামোফোন রেকর্ডে বর্ষার গান প্রেজেন্ট করছিল, ছেলেটিকে একবার ডেকে দিন না ভাই।
2: ওকে তো এখন ডাকা যাবে না, স্টুডিওতে আছে।
0: ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর নামটা কি ভাই?
2: নাম এই ব্যানার্জি দা, ওই স্টুডিওতে যে প্রেজেন্ট করছে ছেলেটা, কি নাম? কি অনি অনির্বাণ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনির্বাণ ঘোষ।
0: নতুন?
2: হ্যাঁ, কেন কোনো খবর দেওয়ার আছে?
0: না না না, ঠিক আছে ঠিক আছে। ডিউটি অফিসারের কি দোষ, ঠিকই তো করেছে। স্টুডিও থেকে কি যখন তখন ডাকা যায়? আমি নিজেও তো এরকমই করতাম। একবার কাজী সব্যসাচী অনুরোধের আসর প্রেজেন্ট করছিলেন, হেমন্ত মুখোপাধ্যায় ফোনে চেয়েছিলেন সব্যসাচীকে। আমি সবিনয়ে বলেছিলাম, এখন নয় হেমন্তদা, বাবুঘাটের বাস, উঠেই পড়ি, ঘুরে আসি রেডিও অফিসটা। আকাশবাণী ভবনের সামনে এত ভিড় কেন? দেখি ভাই, দেখি দেখি দেখি দেখি একটু, মাথা ফেটে ঘিলু বেরিয়ে গেছে গো, ফুটপাত একেবারে রক্তে রক্তারক্তি। আরে সতু না, সতুই তো, সত্যেন মজুমদার, বহু পুরনো গায়ক, কি সাহসী গান ওর সে সময়ের। তোমার শরীরে স্বর্গ এসেছে নেমে, সতুরি লেখা, সতুরি সুর। সতু, তোর কি হলো, কি হলো রে সতু তোর? গাস্টিন প্লেস

0: আমারে রাখিও মনে মরণের পরে, কি আছে? স্প্যানিশ গিটারের আর ড্রামের ঝিনচাক এখন এফএমের নতুন সম্প্রচারে স্টিরিও হাসির হি হি, অদ্ভুত এক ভাষার গ্রন্থনা, বিক্রি হয়ে যাওয়া টাইম স্লটে ব্যবসা বাক্য। ওখানে সতু নেই, সতুর ধুলো জমা 78 আরপিএম এর রেকর্ড নেই। পুলিশের গাড়ি তুলে নিচ্ছে সতুকে, কয়েক ফোঁটা রক্ত ফুটপাথে শুধু চুপচাপ। তুইও তো চুপচাপ হয়ে গিয়েছিলি সতু, তোর গান নষ্ট হয়ে গিয়েছিল, খুব বেশি বিড়ি খাওয়ার জন্য কিনা কে জানে নডিউল হয়ে গিয়েছিল তোর গলায়, তুই বেসুর হয়ে গিয়েছিলি সতু, তোকে বি মাইনাস দিতে হয়েছিল, ক্রমশ বাতিল হয়ে গেলি তুই, অথচ গানের জন্য চাকরি বাকরি পর্যন্ত করলি না ঠিক করে। 78 আরপিএম এর কালো রেখায় সব পুরনো এখন, হারানো স্মৃতি। এই যে ভাই শুনবেন একটু,
1: বলুন।
0: আপনি তো আকাশবাণী স্টাফ,
1: ডিউটি অফিসার, কিছু বলবেন?
0: হ্যাঁ, মানে আপনি কি সত্যেন মজুমদারের নাম শুনেছেন?
1: সত্যেন মজুমদার সিকিউরিটি অফিসার? না, সে তো সত্যেন মল্লিক।
0: না না, খুব পপুলার গায়ক ছিলেন এক সময়, জানেন না?
1: না না তো, কি হয়েছে?
0: ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আজ আকাশবাণীর সামনে।
1: ও, শুনেছিলাম, একজন লোক স্পট ডেড।
0: সত্যেন মজুমদারের নাম আর গানের লাইন আকাশবাণীর ভেতরে বোবা হয়ে আছে মৃত অক্ষরে। আচ্ছা, পরিতোষ গুহর নাম শুনেছেন কখনো?
1: পরিতোষ কে? সে
0: কে? সে কে? সে ওই যে র্যাকের ওপর ধুলো জমা বাতিল লগবুক, ওই সব বইয়ের খাঁজে খাঁজে পরিতোষ গুহর হাতের লেখা আছে, সই আছে, আনন্দ উত্তেজনা মনোকষ্টের ইতিহাস আছে ফসিল অক্ষরে।
1: আচ্ছা, অ্যাকচুয়ালি আপনি কি চান বলুন তো?
0: না মানে, ওই অনির্বাণ ঘোষ নামে যে নতুন অ্যানাউন্সার ছেলেটি এসেছে, তার সঙ্গে একটু কথা বলতাম।
1: ও তো চলে গেছে।
0: আবার কবে ডিউটি?
1: অপেক্ষা করুন, ডিউটি চারদিকে বলতে হবে।
0: চারদিকে চেনা কেউ নেই, এমনকি দেবেশও যে বলবে ইনাকে চেনো না, ছি, ইনি হচ্ছেন
2: কবে আছে, কবে কবে আছে, কবে কবে আছে।
1: এই কি হচ্ছে, থামতে বলো, ট্র্যাক ব্যাক করছে যে রেকর্ডটা, ছেলেটাকে কবে বলেছিলাম বাতিল করে দাও। আপনি চেঁচাবেন না, প্লিজ বাইরে যান।

0: লম্বা করিডরের দুপাশের নেম প্লেটে অচেনা সব নাম, কেউ নেই যে আন্তরিক হেসে বলবে, কেমন আছেন পরিতোষদা? প্রিয় কাঁঠাল চাঁপা গাছটিও যেন চিনতে পারল না। নিচ দিয়ে যাওয়ার সময় পায়ের কাছে একটি ফুল ফেলে দিল, বাতিল ফুল। নিউজ রুম, দেখি এখানে চেনা কাউকে পাই কিনা। বুলেটিন তৈরি হচ্ছে, একজন বলছে আর একজন লিখছে।
1: কৃষ্ণা, কি লিখেছো?
2: হ্যাঁ স্যার, এইরকম লিখলাম। লালবাজার সূত্রে জানা গেছে আজ সকালে আকাশবাণীর সামনে একজন বৃদ্ধ পথ দুর্ঘটনায় নিহত হয়েছেন, মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
0: শুনুন শুনুন, আমি জানি, ও সত্যেন মজুমদার, বহু পুরনো আর্টিস্ট, গায়ক।
1: আপনি আপনি এখানে কেন?
0: আমি সত্যর পরিচয় মনে করাতে এসেছি।
1: আপনি কি ওর বাড়ির কেউ?
0: না।
1: তাহলে আপনার কথা আমরা নামধাম বলি কি করে, কারণ রিলায়েবল সোর্স ছাড়া।
0: আমি পরিতোষ গুহ, আমি তো বলছি।
1: কে আপনি?
0: আমি কে? এই অফিসের ইট কাঠ দরজা সবাই জানে, 34 বছর এখানে।
1: ওকে ওকে ওকে, আপনি বরং এই কাগজটা নিন, বাইরে বসে লিখে যান ওর সম্পর্কে। হ্যাঁ, আমরা ক্রস চেক করে নেবার চেষ্টা করব, ঠিক আছে?

0: হ্যাঁ কৃষ্ণা, তারপর কি লিখেছো?
1: হ্যাঁ স্যার,
2: সত্তু সত্যেন মজুমদার, না ছিঁড়ে ফেলি, স্পষ্ট করে লিখতে হবে, সত্যেন মজুমদার, সত্যেন মজুমদার, সত্যেন সত্যেন, আমরা সবাই সত্যেন হয়ে গেছি, পরিচয়হীন এক একটা নাম, সত্যেন আমি, আমি পরিতোষ, পরিতোষ গুহ, জন্ম 1934, ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাশ করিয়া আমি পরিতোষ, পরিতোষ গুহ, 34 বছর আকাশবাণীতে ডিউটি রুমে আমি পরিতোষ, পরিতোষ গুহ।

0: বাতিল রেকর্ড নাটকটি এখানেই শেষ হল। কাহিনী স্বপ্নময় চক্রবর্তী, বেতার নাট্যরূপ নিবেদিতা সেন, অভিনয়ে অ্যানাউন্সার উজ্জ্বল ভট্টাচার্য, বাপাই সুদীপ্ত ঘোষ, সর্বাণী সুপ্রীতি চৌধুরী, ডিউটি অফিসার মানস প্রতিম দাস, নিউজ রিডার কৃষ্ণা রায়, নিউজ এডিটর প্রণব কুমার চট্টোপাধ্যায় ও পরিতোষ সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, আবহ রফিউদ্দিন। বাতিল রেকর্ড নাটকটি প্রযোজনা করেছেন ডক্টর দীপক চন্দ্র পোদ্দার।
1: এতক্ষণ শুনলেন নাটক বাতিল রেকর্ড।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে।

ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30 বাংলাদেশ সময় সকাল 9:00 শুনতে ভুলবেন না।

ছাইয়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতা ভারত রাশিয়ার সম্পর্ক আরও জোরদার করা এবং প্রধান প্রধান ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশে ম্যানুফ্যাকচারিংয়ের কাজের ব্যাপারে বিভিন্ন সংস্থার আপত্তির প্রেক্ষিতে ভারত বর্তমানের নিয়মকানুন পরিবর্তন করে দু মাসের মধ্যে নতুন নিয়ম চালু করবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দুদিনের চীন সফরে আজ বেইজিং পৌঁছেছেন। তিনি আগামীকাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। ভারতীয় ডাক বিভাগ গ্রাহকদের সহজ ও আধুনিক পরিষেবা প্রদান করতে সারা দেশে 40টি ডাকঘর সংস্কারের পরিকল্পনা নিয়েছে। ঝাড়খণ্ড কম্বাইন্ড সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিষয়ে সিবিআই তদন্তের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্র ও ঝাড়খণ্ড সরকারকে নোটিশ জারি করেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টে ভারত আজ দ্বিতীয় দিনে 9 উইকেটে 503 রানে তাদের প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতা ভারত রাশিয়ার সম্পর্ক আরও জোরদার করা এবং প্রধান প্রধান ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেন। দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং আসন্ন শীর্ষ সম্মেলনের প্রস্তুতি খতিয়ে দেখা হয় এই বৈঠকে। ডক্টর জয়শঙ্কর বৈঠকে ভারত রাশিয়া সম্পর্কের বিভিন্ন দিক, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও শক্তির মতো ক্ষেত্রে বিশেষ জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত শুভেচ্ছা বার্তা সম্পর্কেও তিনি পুতিনকে অবহিত করেন। প্রধানমন্ত্রী মোদী বিশ্কেকে আসন্ন এসসিও শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও বিদেশমন্ত্রী জানিয়েছেন।
1: Our economic cooperation, trade, energy, fertilizers, nuclear, other dimensions as well. Overall, I think our economic cooperation has grown very significantly. Prime Minister Modi looks forward to meeting you at the SCO summit, then welcoming you in India for the BRICS summit, and in due course, as per your mutual convenience, having the annual summit. So we have a very strong picture of cooperation to present.
0: এর আগে বিদেশমন্ত্রী এবং রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তুরভ আজ মস্কোয় বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত ভারত রাশিয়া আন্তঃসরকারি কমিশনের বৈঠকে যৌথভাবে পৌরোহিত্য করেন। অনুষ্ঠানে ড জয়শঙ্কর বলেন, ভারত রাশিয়া অংশীদারিত্ব সময়ের সঙ্গে ক্রমশ আরও মজবুত হচ্ছে। জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতেও দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরতর হচ্ছে। উল্লেখ্য, শ্রী জয়শঙ্কর দুদিনের সফরে গতকাল রাশিয়ায় পৌঁছন। সফরকালে তিনি রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করবেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশে ম্যানুফ্যাকচারিংয়ের কাজের ব্যাপারে বিভিন্ন সংস্থার আপত্তির প্রেক্ষিতে ভারত বর্তমানের নিয়মকানুন পরিবর্তন করে দু মাসের মধ্যে নতুন নিয়ম চালু করবে। তিনি আজ টোকিওয় এক অনুষ্ঠানে জানান, ভারতে সেমি কন্ডাক্টর সামগ্রীর উৎপাদন এবং অটোমোটিভ কম্পোনেন্ট ক্ষেত্রে পরিকল্পনার জন্য দুটি প্রধান সংস্থার সঙ্গে তার কথা হয়েছে। দু মাসের মধ্যেই আগের নিয়ম সংশোধন করে নতুন নিয়ম চালু করা হবে বলে তিনি তাদের আশ্বাস দিয়েছেন। সরকার বিনিয়োগকারীদের ন্যায়সম্মত দাবি মেনে তাদের সমস্যার সমাধানের জন্য সব রকমভাবে প্রস্তুত বলেও উল্লেখ করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী। ভারত জাপান সম্পর্ক প্রসঙ্গে পীয়ূষ গোয়েল বলেন, দুটি দেশের অর্থনীতি একে অপরের পরিপূরক। জাপান যেখানে নতুন নতুন প্রযুক্তি ও ব্যবসায়িক পদ্ধতির উদ্ভাবক, ভারত সেখানে তরুণ প্রজন্মকে বিভিন্ন কাজে উৎসাহিত করে এক বিশাল বাজারের সুযোগ তাদের সামনে উন্মুক্ত করে দিয়েছে। এর আগে জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেসিসিআই এর জাপান ইন্ডিয়া বিজনেস কনসালটেটিভ কমিটি জেআইবিসিসি এবং ভারতীয় দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে শ্রী গোয়েল ভারতে ব্যবসায়িক কাজকর্ম বাড়ানোর জন্য জাপানের সংস্থাগুলির প্রতি আহ্বান জানান। জাপানের সংস্থা সুজুকির সাফল্যের কথাও উল্লেখ করে তিনি বলেন, ভারত চায় জাপানের সংস্থাগুলির মধ্যে থেকে সুজুকির মতো আরও 1,580টি সফল প্রতিষ্ঠান গড়ে উঠুক।
2: You will appreciate the journey that Suzuki has traveled in the last four decades. We see today the largest and most profitable operations coming out of India. But I'm told the market cap of Suzuki in India is higher than the market cap of the parent company itself. And this is the journey we would like to see 1,580 companies who you represent. And we would like to see 1,580 Suzukis being created out of India.
0: উল্লেখ্য 200 জনেরও বেশি প্রতিনিধির সমন্বয়ে গঠিত একটি ভারতীয় বাণিজ্যিক দলের নেতৃত্বে পীয়ূষ গোয়েল চার দিনের সফরে জাপানে রয়েছেন। তারা টোকিও ছাড়াও নাগোয়া এবং ওসাকা সফর করবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দুদিনের চীন সফরে আজ বেইজিংয়ে পৌঁছেছেন। সফরকালে তিনি আগামীকাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। চীনা বিদেশমন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান আজ সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই নেতা কথা বলবেন। শ্রী দোভাল তার সফরকালে চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যাং জেং এর সঙ্গে সাক্ষাৎ করবেন। উল্লেখ্য 2020 সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষ এবং পূর্ব লাদাখে দীর্ঘদিনের সামরিক অচলাবস্থার প্রেক্ষিতে নতুন দিল্লি ও পেইজিং এর মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। তবে সম্পর্ক স্থিতিশীল করতে উভয় পক্ষই বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে। ভারত মরক্কো যৌথ কমিশনের সপ্তম অধিবেশন আজ মরক্কোয় অনুষ্ঠিত হয়। বাণিজ্য শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ মরক্কোর শিল্প বাণিজ্য মন্ত্রকের সচিব ওমর হেজিরার সঙ্গে যৌথভাবে বৈঠকে পৌরোহিত্য করেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ভারতীয় খেলনার ঐতিহ্য ও প্রসার। পূর্ব বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুল প্রস্তুতকারক গৌরাঙ্গ ভাস্কর এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতীয় ডাক বিভাগ গ্রাহকদের সহজ ও আধুনিক পরিষেবা প্রদান করতে সারা দেশে 40টি ডাকঘর সংস্কারের পরিকল্পনা নিয়েছে। দিল্লি থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের অধীনে 14টি সংস্কার হওয়া সাব পোস্ট অফিসের আজ উদ্বোধন করেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এর মধ্যে কলকাতার কাঁকুরগাছি সাব পোস্ট অফিসও রয়েছে। মন্ত্রী ডাক সেবা ও ডাক মিত্র নামে দুটি অ্যাপেরও উদ্বোধন করেন। তিনি বলেন, এই ডাক সেবা অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ বাড়িতে বসেই ডাক বিভাগের বিভিন্ন পরিষেবা পাবেন। অ্যাপ ব্যবহার করে পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা, জমা দেওয়া এবং অন্য পরিষেবাও পাওয়া যাবে।
3: पर ये अलग अलग हमें दिखे, लेकिन एक साथ मिलकर हमारी सेवा को सुगम बनाना, हमारी सेवा को सुरक्षित बनाना, हमारी सेवा को त्वरित बनाना, हमारी सेवा को आधुनिक बनाना और हमारी सेवा को हर नागरिक के लिए एक्सेसिबल बनाना।
0: রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি গার্হস্থ উপভোক্তাদের রান্নার গ্যাসের ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করার সময়সীমা বৃদ্ধি করেছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এই কাজ করা যাবে বলে সংস্থাগুলির তরফে জানানো হয়েছে। ঝাড়খণ্ডে কম্বাইন্ড সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিষয়ে সিবিআই এর মাধ্যমে একটি নিরপেক্ষ ও নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত করার আর্জি জানিয়ে দায়ের করা আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্র ও ঝাড়খণ্ড সরকারকে নোটিশ জারি করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ কেন্দ্রীয় সরকার, ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং অন্যদের কাছ থেকে এ ব্যাপারে জবাবদিহি তলব করেছে। ওড়িশায় গত 3 দিন ধরে অবিরাম বৃষ্টির ফলে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইন্দ্রাবতী ও ভাস্কেলের নদীর জলস্তর বেড়ে যাওয়ায় নবরঙ্গপুর জেলায় নদী তীরবর্তী গ্রামগুলিতে বহু মানুষ আটকে পড়েছেন। কোরাপুট অঞ্চলে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ারও খবর পাওয়া গেছে। এদিকে বিহারে গঙ্গার জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় পাটনা, বৈশালী, ভোজপুর, বক্সার, ভাগলপুর, মুঙ্গের, সমস্তিপুর ও বেগুসরাই জেলার নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর ছত্তিশগড়, বিহার, ওড়িশা ও পূর্ব মধ্যপ্রদেশে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টে ভারত আজ দ্বিতীয় দিনে 9 উইকেটে 503 রানে তাদের প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে। কলম্বোর সিংহালি স্পোর্টস ক্লাবে এই ম্যাচে ধ্রুব জুরেল 115 রানে অপরাজিত থাকেন। ঋষভ পান্ত করেন 63 রান। এরপর শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 2 উইকেট হারিয়ে 8 রান করেছে। উল্লেখ্য, ভারত শ্রীলঙ্কার তুলনায় প্রথম ইনিংসে 495 রানে এগিয়ে। খবর আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50।
4: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: এবারের শিল্পী সুমন চট্টোপাধ্যায়।
1: তিনটে বাঁদর জানেন, তিনটে বাঁদর খুব মিষ্টি বাঁদর। একটা বাঁদর চোখ চেপে থাকে, বলে খারাপ জিনিস দেখতে নেই। আরেকটা বাঁদর করে কি বলুন তো, কান চেপে থাকে।

চেপে থাকে। তার কথা হলো খারাপ কথা বলতে নেই।

তার মতোই একটা দিব্যি মানুষ ছিল তার ছেলে মেয়ে বিছানায় মেয়ে মানুষ ছিল তার একটা মাথা দুটো হাতার দুখানি পা ময়লা জামা কাপড় খেচে দিত পাড়ার ধোপা খিদে পেলে খিদে পেত পাবন তো দেখি একটা লোকের খিদে পেতো

মাঝে একটা অমিল, ভীষণ রকম অমিল ছিল। মাস দুই আগে হঠাৎ লোকটার চাকরি গেল, ফলে কি হলো জানো? দরকার কি বলুন তো, এত কেউ জানে না কি মানুষ ভোট দেয়, জানে না? না যেন না, জানলে লোকে বলবে কি, লোকে খাচ্ছে না, না না না খাচ্ছে খাচ্ছে স্যার, এমনি বলছি, বানিয়ে বানিয়ে বানিয়ে, বিশ্বাস করবেন এসব কাম, লোকে খাচ্ছে না, ভাবলে গরম ভাতে ঘি।

এতক্ষণ শুনলেন আধুনিক গান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান।

আকাশ মেঘ পাখি এসবের সঙ্গেই মানুষের যোগাযোগ বড় নিবিড়। পাখিকে দেখে তো মনেই হয় না, পাখির যেরকম ডানা আছে সেরকম আমাদের যদি দুটো ডানা থাকতো, আমরা যদি এমন করে উড়ে যেতে পারতাম। তো এইরকম এক ভাবনা থেকেই, মানে আজকে যখন আসছিলাম স্টুডিওতে, তখন এখন তো সারা জায়গাতেই আকাশে মেঘ ভর্তি। আমিও দেখছিলাম, মেঘ দেখতে দেখতে আসছিলাম আর কালো মেঘের মাঝখান দিয়ে ঘরে ফেরা পাখিদের দেখছিলাম। তাই মনে হলো আজকের ব্যান্ডের গানে যদি একটু পাখিদের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটা নিয়ে একটু কথা বলা যায়। পাখি তো অনেক পুরনো, মানে সেই ধরুন 16 কোটি বছর আগে, সেই জুরাসিক যুগেও পাখিদের আগমন পৃথিবীতে সেটা দেখা যায়। তো এত তত্ত্বকথায় না গিয়ে আজকে বরঞ্চ পাখিদের গান শোনা যাক এই ব্যান্ডের গানে।

সত্যি আমাদের মনকে পাখি করে যেরকম আমরা উড়িয়ে দিতে পারি, সে বিভিন্ন ভাবনা ভাবতে পারে, বিভিন্ন রকম করে ভাবতে পারে, তেমনি আবার মানুষই কিন্তু পাখিকে পোষ মানিয়েছে, এক ঘরে থেকেছে, পোষ মানিয়ে পোষ না মানিয়েও। তো নিরীহ এই প্রাণী মানুষের এতটাই কাছাকাছি তারা এসে পড়েছে যে মানুষের স্বভাব সুলভ আচরণে পাখিদের পোষ মানিয়ে রাখতে চেয়েছে মানুষ খাঁচায়। আবার কেউ কেউ আছেন যারা খাঁচায় পাখিকে আটকে রাখতে খুব একটা পছন্দ করেন না, তারা উড়িয়ে দিতেই পছন্দ করেন। বেশ ল্যাজঝোলা পাখি গাছের ডালে বসে থাকবে, সৌন্দর্য তো সেইখানেই না, প্রকৃতির জিনিস প্রকৃতিতে মিশে থাকবে।

পাখিদের আকৃতিটা খুব বেশি বড় না হলেও, মানে বিশেষ করে মানুষের, মানে মানুষের সঙ্গে পাখির সম্পর্কের কথা যখন বলছি, তখন মানুষের যে আকৃতিগত শ্রেষ্ঠত্ব আছে সেটা না থাকলেও এই বুদ্ধিমত্তায় কিন্তু এরা কম যায় না। ব্যাপারটা একটু বেশি অতিরঞ্জিত বা কাকতালীয় মনে হলেও এদের কিন্তু বুদ্ধি প্রচুর। কেন, এরা কত দূর দূর দেশ থেকে ঠিক পথ চিনে চলে আসে প্রতি বছর, মানে আমি পরিযায়ী পাখির কথা বলছি, তারা আসে আবার ভিন দেশে উড়ে চলে যায়। এই যে এতটা পথ পাড়ি দেওয়া, এতটা দূরত্ব পেরোনো, এটাও কিন্তু খুব কম কথা নয়। তো পাখির কথাই যখন হচ্ছে, তখন সেই পাখিরই একটি গান এখন ক্যাকটাসের পরিবেশনায়। পাখি এবং মন, মন এবং পাখি মিলে মিশে যায় কোথাও।

এই হলুদ পাখি ফিরবে কি ফিরবে না তা তো জানা নেই, কিন্তু যেসব পরিযায়ী পাখিরা বহু দূর দূর থেকে উড়ে আসে এবং প্রতি বছর পথ চিনে আসে, তারা কিন্তু ঠিক পথ চিনে ফিরে যায়। আমাদের মনে হতেই পারে, দ্বন্দ্ব লাগতেই পারে যে এই পাখিরা এত দূর থেকে আসে, মানে এরা তো হিমালয়ের ওপর দিয়ে উড়ে চলে আসে। হ্যাঁ, এটা ভাবলেও মনে হয় যে আমরাও যদি এরকম ওপর দিয়ে উড়ে চলে আসতে পারতাম। তো যাই হোক, পাখিরা কিন্তু পথ যে হারায় না, পাখিরা যে পথ চিনতে পারে সেটা হচ্ছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দিয়ে তারা পথ চিনতে পারে। আমাদের গ্রহের একটা নিজস্ব চৌম্বক ক্ষেত্র আছে, সে তো সকলেরই জানা, কিন্তু পাখিদের মস্তিষ্কে ম্যাগনেটাইট আছে প্রাকৃতিকভাবে। আর এটি একটি ছোট্ট ক্যাম্পাসের মতো, মানে কম্পাসের, মাফ করবেন, কম্পাসের মতো দিক নির্ণয়ে কাজ করে। অনেকে মনে করেন পাখিদের চোখে কিছু একটা থাকার দরুন বোধহয় তারা এটা করে, কিন্তু তারা ওই চৌম্বক ক্ষেত্র সরাসরি টের পায় তাদের বিশেষ চোখের জন্য, আর এর সাহায্যেই উত্তর দক্ষিণ দিক চিনতে পারে অনায়াসে।

এখন শুরু হচ্ছে কথায় গানে। শুরুতেই বলি যে আজকে যার কথা বলবো এই অনুষ্ঠানে, আচ্ছা কিছু বলার দরকার নেই, শুরুটা না হয় গান দিয়েই হোক, তারপরে আস্তে আস্তে কথা এগোবে, আর গান শুনলে আপনারা তার পরিচয় পেয়েই যাবেন।

অতি অল্প বয়সেই গান তাকে গভীরভাবে আকর্ষণ করত। একবার যা শুনতেন তাকে বারবার অনুশীলন করে সময় সুযোগ পেলে শ্রোতাদের কখনো বা আপন মনে একলা একলা নীরবে গাইতেন। সে সময় তিনি উত্তরণ করতেন এক আলাদা সত্তায়। মন প্রাণ ক্ষণিকের মধ্যে একাকার করে নিজেকে পৌঁছে দিতেন কোনো এক অজানা লোকে। তিনি কান্ত কবি রজনীকান্ত সেন। আজকের কথায় গানে অনুষ্ঠানে বলবো তার কথা, তার শোনাবো তারই গান। শুরুর গান দিয়ে আপনারা বুঝেই গেছেন, তবু আমার দায়িত্ব এটা বলার, তাই তার গানের সাথে সাথে তার জীবনের কথা শুনবো আজকে আমরা কথায় গানে।

রজনীকান্ত আদর্শ নিষ্ঠাবান শিক্ষিত সহৃদয় পরিবারের পরিমণ্ডলে বেড়ে উঠেছিলেন। তার ব্যক্তি চরিত্রে, ব্যবহারিক কথাবার্তায় ও কাজে যে মধুরতা ঝরে পড়ত, তাতে পাড়ার লোকজনরা, বিশেষ করে নবীনরা ছুটে আসত নানা সৎপরামর্শ গ্রহণ করার জন্য। যুব সম্প্রদায়ের মধ্যে নৈতিক আদর্শ সঞ্চারে রজনীকান্তের এক অনলস প্রয়াস ছিল। রজনীকান্ত শৈশব থেকেই জীবনচর্যার ত্রুটি সহ্য করতে পারতেন না। তার পল্লীবন্ধু তারকেশ্বর চক্রবর্তীর সহযোগিতায় চলত বাংলা ও সংস্কৃত ভাষায় কাব্য রচনা, বাক্যালাপ ও সঙ্গীত রচনার মজলিশ। তাই তারকেশ্বর চক্রবর্তীকেই তিনি গুরু মানতেন। কিন্তু মাত্র 45 বছর বয়সে দেখা এক মৃত্যু মিছিল তার মনের সব আনন্দ কেড়ে নেয়। সেই মৃত্যু মিছিল দেখে তিনি রচনা করেন

এমন ভাবসমৃদ্ধ মানসিকতার রজনীকান্ত মাঝে মাঝে সাংসারিক জীবনের টানাপোড়েনে সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিতেন, আর তখনই তিনি রচনা করতেন

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনা আমি সৃজিৎ মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকে শিরোনামে রয়েছে, ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের বৈঠক, ভারতের কৃষিক্ষেত্রকে সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে মস্কো,
1: দুদিনের চীন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, আগামীকাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে সীমান্ত আলোচনায় যোগ দেবেন তিনি,
0: ভারতে বিনিয়োগে আগ্রহী সংস্থাগুলির সুবিধার্থে আগামী দুমাসের মধ্যে বর্তমান বিধি সংশোধন করে নতুন নিয়ম চালু করবে ভারত, জাপানের শিল্পমহলকে বার্তা বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের,
1: মুক্ত বাণিজ্য চুক্তি সহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ভারত ও গালফ কোঅপারেশন কাউন্সিলের প্রতিনিধিদের বৈঠক,
0: মরক্কোতে ভারত মরক্কো যৌথ কমিশনের সপ্তম অধিবেশন আজ শুরু হচ্ছে,
1: 16 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাব পেশ করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন,
0: ওয়াশিংটন তেহরান চাপানুতোর অব্যাহত, মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণার আগে ইরানের মুদ্রার মান রেকর্ড তলা নিতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই প্রতিনিধি দলে রাশিয়ার নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার এবং ইউরেশিয়া বিষয়ক যুগ্ম সচিব ময়াং সিংকো অন্তর্ভুক্ত ছিলেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং আসন্ন উচ্চ পর্যায়ের শীর্ষ সম্মেলনগুলোর বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে বক্তব্য রাখার সময় ডক্টর এস জয়শঙ্কর ভারত ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও জ্বালানি ক্ষেত্রে ক্রমবর্ধমান অংশীদারিত্বের কথা তুলে ধরেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা পুতিনের কাছে পৌঁছে দেন। ডক্টর জয়শঙ্কর জানান, উভয় পক্ষই আন্তঃসরকার কমিশনের একটি বৈঠক করছে। তিনি বলেন, বাণিজ্য, শক্তি, সার এবং পারমাণবিক সহযোগিতা সহ একাধিক

0: ক্ষেত্রে ভারত ও রাশিয়ার মধ্যে সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী এসসিও শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ব্রিক্স শীর্ষ সম্মেলনে শ্রী মোদী তাঁকে ভারতে স্বাগত জানাবেন।
1: Our economic cooperation, trade, energy, fertilizers, nuclear, other dimensions as well. Overall, I think our economic cooperation has grown very significantly. Prime Minister Modi looks forward to meeting you at the SCO summit, then welcoming you in India for the BRICS summit, and in due course, as per your mutual convenience, having the annual summit. So we have a very strong picture of cooperation to present.
0: রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভারতে সার সরবরাহ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। বৈঠকে তিনি বলেন, মস্কো ভারতীয় কৃষক এবং কৃষিক্ষেত্রকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। উভয় দেশ প্রায় সকল ক্ষেত্রেই একে অপরের সহযোগিতা করছে, যা তাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ব্যাপক দিক প্রতিফলিত করে। এর আগে আজ বিদেশমন্ত্রী রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্ত্রোভের সঙ্গে যৌথভাবে মস্কোতে বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক ভারত রাশিয়া আন্তঃসরকারি কমিশনের একটি বৈঠকে সভাপতিত্ব করেন। তিনি বলেন, অস্থির আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও ভারত রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হয়েছে, যা পারস্পরিক স্বার্থ ও আস্থার প্রতিফলন।
1: The India-Russia partnership has consistently demonstrated resilience and adaptability. Even amidst a complex international landscape, our engagement has continued to deepen, reflecting the mutual interest and confidence that define our bilateral partnership.
0: তিনি 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $100 বিলিয়নে নিয়ে যেতে যেসব বিষয়ে নজর দেওয়া প্রয়োজন সেগুলিকে চিহ্নিত করেছেন। এর মধ্যে রয়েছে বাজারে প্রবেশের ক্ষেত্রে সুবিধা বৃদ্ধি, শুল্ক ও অশুল্ক বাধা দূর করা, পেমেন্ট ব্যবস্থা শক্তিশালী করা এবং বাণিজ্যিক মেলবন্ধন আরও বৃদ্ধি করা।
1: Progress on market access, removal of tariff and non-tariff barriers, strengthening payment mechanisms and stronger business-to-business engagement will be critical for addressing this imbalance and achieving our shared objective of $100 billion in bilateral trade by 2030.
0: এরপর শ্রী জয়শঙ্করের রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে।
2: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দুদিনের চীন সফরে আজ বেজিং পৌঁছেছেন। তিনি আগামীকাল চীনের বিদেশমন্ত্রী তথা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াং ই সঙ্গে বিশেষ প্রতিনিধি পর্যায়ের সীমান্ত আলোচনায় অংশ নেবেন। এটি হবে এই বিষয়ে 25তম বৈঠক। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, সীমান্ত সমস্যার পাশাপাশি দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা। সফরকালে শ্রী দোভাল সেদেশের উপরাষ্ট্রপতি হান জেং এর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। উল্লেখ্য, 2020 সালে গালোয়ান উপত্যকার সংঘর্ষ এবং পূর্ব লাদাখে দীর্ঘ সামরিক উত্তেজনার পর নতুন দিল্লি এবং বেজিংয়ের সম্পর্ক মারাত্মক টানাপোড়েনের মুখে পড়ে। তবে এরপর থেকে উভয় পক্ষই সম্পর্ক স্থিতিশীল করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়। সীমান্ত বিষয়ক আলোচনার জন্য দোভাল এবং ওয়াং হলেন দুই দেশের মনোনীত বিশেষ প্রতিনিধি। ভারত ও চীনের মধ্যে 3,400 কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত সংকট সমাধানের লক্ষ্যে 2003 সালে এই আলোচনা প্রক্রিয়াটি চালু করা হয়েছিল। বেজিংয়ে এই আলোচনা শুরুর আগে গত শনিবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, চীনের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার জন্য সীমান্ত এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা বজায় থাকা দরকার।
0: কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, ভারতে উৎপাদন শুরু করতে আগ্রহী সংস্থাগুলির বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আগামী 2 মাসের মধ্যে দেশের বর্তমান বিধি সংশোধন করে নতুন নিয়ম চালু করবে ভারত। এদিন তিনি দুটি বড় কর্পোরেট সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন, যার মধ্যে একটি ভারতে সেমিকন্ডাক্টর সরঞ্জাম তৈরির পরিকল্পনা করছে এবং অন্যটি অটোমোবাইল বা গাড়ি তৈরির যন্ত্রাংশ ক্ষেত্রের সঙ্গে যুক্ত। তিনি বলেন, বিনিয়োগকারীদের যেসব দাবি ন্যায্য ও সঙ্গত তা সমাধান করতে সরকার ইচ্ছুক। জিডিপি প্রায় $15 ট্রিলিয়ন এমন অন্তত 8-9টি দেশ ও আঞ্চলিক সংগঠনের সঙ্গে ভারত মুক্ত বাণিজ্য চুক্তি FTA নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান। গোয়েল আরও বলেন, ভারতের মুক্ত বাণিজ্য চুক্তিগুলি শেষ পর্যন্ত বিশ্ব বাণিজ্যের প্রায় 75%কে আওতাভুক্ত করবে এবং বিশ্বব্যাপী পণ্য পরিষেবার সরবরাহ শৃঙ্খলে ভারতকে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে। এর আগে শ্রী গোয়েল জাপানি সংস্থাগুলিকে ভারতের সুজুকির মতো সাফল্যের নজির গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভারত চায় সে দেশে কর্মরত জাপানি সংস্থাগুলোর মধ্য থেকে সুজুকির মতো আরও 1,580টি সফল প্রতিষ্ঠান তৈরি হোক।
3: You will appreciate the journey that Suzuki has traveled in the last 4 decades. We see today the largest and most profitable operations coming out of India. But I'm told the market cap of Suzuki in India is higher than the market cap of the parent company itself. And this is the journey we would like to see 1,580

0: 80 companies who you represent, and we would like to see 1580 Suzuki's being created out of India.
1: মন্ত্রী জানান, ভারতের কর্মক্ষম জনসংখ্যার গড় বয়স 30 বছরের কম, যা জাপানি সংস্থাগুলিকে মেধাবী কর্মী ও বহুসংখ্যক উপভোক্তা বিশিষ্ট বাজারের ব্যবহারের সুবিধা দেবে। তিনি 2047 সালে দেশের শততম স্বাধীনতা দিবসকে সামনে রেখে ভারতের বর্তমান 4 trillion dollar অর্থনীতিকে 30 trillion dollar উন্নতির

0: journey as we progress from a $4 trillion economy today to a $30 trillion economy by 2047, when we celebrate 100 years of independence. It's an ambitious target, but 1.4 billion Indians are committed to make this happen.
1: ভারত ও গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি মুক্ত বাণিজ্য চুক্তি এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছে। সৌদি আরবে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিপুল এবং জিসিসির মহাসচিব জাসিম মোহাম্মদ আল বুদাইবির মধ্যে এক বৈঠকেই আলোচনা হয়। এই সময় উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক ঘটনা নিয়ে মত বিনিময় করেন। উল্লেখ্য, বিশেষ ঐতিহাসিক সম্পর্ক, ভৌগোলিক নৈকট্য, ইসলামী মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে ওঠা অভিন্ন রাজনৈতিক ব্যবস্থা, যৌথ উদ্দেশ্যকে সামনে রেখে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহীকে নিয়ে 1981 সালে রিয়াদে এক চুক্তির মাধ্যমে জিসিসি গঠিত হয়। সম্প্রতি ভারত এবং জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, স্বাস্থ্য, প্রযুক্তি, সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক আরও গভীর হয়েছে। এখন দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
2: ভারত মরক্কো যৌথ কমিশনের সপ্তম অধিবেশন আজ মরক্কোতে শুরু হয়েছে। ভারতের বাণিজ্য শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ এবং মরক্কো শিল্প ও বাণিজ্য মন্ত্রী স্টেট সেক্রেটারি ওমর হেজিরা যৌথভাবে এই অধিবেশনের সভাপতিত্ব করছেন। শ্রী প্রসাদ দুই দিনের সফরে মরক্কোতে পৌঁছেছেন। যৌথ কমিশনের এই বৈঠকটি দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার বর্তমান ক্ষেত্রগুলো পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক লাভজনক সম্পর্ককে আরও সম্প্রসারিত করার সুযোগ করে দেবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও ভারত ও মরক্কোর মধ্যে খাদ্য নিরাপত্তা বিষয়ক সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ারও সম্ভাবনা রয়েছে।
1: ভূমি পুনরুদ্ধার, খরা, সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ভারত বৈচিত্র্যময় পর্যাপ্ত পূর্বাভাসযোগ্য এবং স্থিতিশীল আন্তর্জাতিক অর্থ সংস্থানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। মঙ্গোলিয়ার উলানবাটরে অনুষ্ঠিত ইউনাইটেড নেশনস কনভেনশন কমব্যাট ডিসার্টিফিকেশনের সদস্য দেশগুলির সম্মেলনের সপ্তদশ অধিবেশনে মন্ত্রী পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই মন্তব্য করেছেন। সম্মেলনের মূল প্রতিপাদ্য ভূমি পুনরুদ্ধার, আশা পুনরুদ্ধার। ভূমি পুনরুদ্ধার ও খরা সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ভারতের উদ্ভাবনী এবং বৈচিত্র্যময় আর্থিক কাঠামোর বিষয়টি তুলে ধরেন মন্ত্রী। ভূমি পুনরুদ্ধারের ক্ষেত্রে ধারাবাহিক বিনিয়োগের প্রয়োজনীয়তার উপরও তিনি গুরুত্ব আরোপ করেন। মঙ্গোলিয়ার উলানবাটরে চলতি কনফারেন্সের ফাঁকে কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গেও একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সম্মেলনে জলবায়ু সহনশীলতা, বন্যপ্রাণী সংরক্ষণ, বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ভুটানের কৃষি ও পশুপালন মন্ত্রী লিওনপো ইয়োনতেন ফুনসোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় কৃষি, বনজ ব্যবস্থা, জলবায়ু সহনশীল কৃষি, কৃষি, জীববৈচিত্র্য সংরক্ষণ, বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আন্তঃসীমান্ত সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলি প্রাধান্য পেয়েছে। শ্রীলঙ্কার পরিবেশমন্ত্রী দাম্মিকা পাতাবেন্দির সঙ্গে বৈঠকে হাতি সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন, প্রশমন, অভিযোজনের কৌশলের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে কথা হয়। কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ল্যান্ড 2030+, লিঙ্কিং অ্যাকশন, নেটওয়ার্ক অ্যান্ড ডেলিভারি, ফাইন্যান্স পার্টনারশিপ অ্যান্ড লাইভলিহুডস ফর রেস্টোরেশন অ্যাট স্কেল শীর্ষক অধিবেশনেও বক্তব্য রাখেন।
2: কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা বুধবার থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনাম, লাওস এবং পালাউ সফর করবেন। ভিয়েতনামে সফরকালে তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করতে ভিয়েতনাম সরকারের উচ্চ পর্যায়ের নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। তিনি সেখানকার ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও মতবিনিময় করবেন। লাওস সফরে তিনি সেদেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক এবং অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে আসার বিষয়ে আলোচনা করবেন। আবার পালাউ সফরকালে তিনি 55তম প্যাসিফিক আইল্যান্ডস ফোরামের অংশ হিসেবে আয়োজিত ডায়ালগ পার্টনারদের সঙ্গে পিআইএফ নেতাদের বৈঠকে অংশ নেবেন। এছাড়া পালাউয়ের নেতৃত্বের সঙ্গেও তার উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা।
1: পাকিস্তানের বালুচিস্তানের মাস্তুং, চমন, শোহবাদপুর সহ বিভিন্ন এলাকা থেকে 5টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মাস্তুং জেলার খাতকোচা এলাকা থেকে যে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে তাকে গুলি করে হত্যার পর মৃতদেহ রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে বলে অনুমান। চমন এলাকা থেকে 1টি এবং শোহবাদপুরে 3টি মৃতদেহ উদ্ধার হয়। বালুচিস্তানের বিভিন্ন এলাকা থেকে মৃতদেহ উদ্ধারের ধারাবাহিক খবরে মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ আরও বেড়ে গেছে। এদিকে নিউইয়র্কের ব্রুকলিনে বন্দুকবাজ হামলায় এক ভারতীয় নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিউ ইয়র্কে অবস্থিত ভারতের কনস্যুলেট জেনারেল। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের সঙ্গে

0: কনস্যুলেট সর্বক্ষণ যোগাযোগ রাখছে এবং সম্ভাব্য সকল প্রকার সহায়তা প্রদান করবে বলেও জানান।
1: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন 16 বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাব দিয়েছেন। এক বিবৃতিতে লাক্সন জানান, তরুণ প্রজন্মের ক্ষতির আশঙ্কার কথা উল্লেখ করে তার দল পার্লামেন্টে এই সংক্রান্তে টিভির উত্থাপন করবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি প্রস্তাবিত নীতি মেনে চলতে ব্যর্থ হলে তাদের বিশ্বব্যাপী মোট রাজস্বের 10% পর্যন্ত জরিমানা করা হতে পারে বলেও তিনি জানান। এই প্রস্তাবের আওতায় ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট এবং ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলো অন্তর্ভুক্ত থাকবে। যদিও নিউজিল্যান্ডের পার্লামেন্টে এই প্রস্তাব পাশ করার জন্য পর্যাপ্ত সময় নেই, সেদেশে আগামী নভেম্বরের নির্বাচনের আগে আগামী 1 অক্টোবর পার্লামেন্ট ভেঙে যাওয়ার কথা রয়েছে। এছাড়াও লাক্সনের জোট সরকারের 3টি দলের মধ্যে 2টি দল, লিবারেটেরিয়ান এসিটি এবং নিউজিল্যান্ড ফার্স্ট, এই বিলের বিরোধিতা করছে। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়াতে প্রথম 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা হয়। এরপর কানাডা, ব্রাজিল ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোও একই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করেছে।
0: ইরান সতর্ক করে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যে নতুন নিষেধাজ্ঞা জারি করতে চলেছে তা কোনোভাবেই সেই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনবে না। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ওয়াশিংটনের সহযোগিতাকারী দেশগুলির কঠোর জবাব দেবে তেহরান। পরিস্থিতির অবনতির জন্য আমেরিকাকে পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় চালু করার শর্ত হিসেবে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া, অঞ্চলটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং সংঘাত চলাকালীন ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দাবি জানিয়েছে তেহরান। মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: ভারত সরকারের বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এবং ব্রিক্স শেরপা সুধাকর দল্লা জানিয়েছেন, ভারতের ব্রিক্স সভাপতিত্ব মানবিকতাই প্রথম নীতির ওপর ভিত্তি করে মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত হচ্ছে। লখনৌতে অষ্টাদশ ব্রিক্স একাডেমিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে শ্রী দলেলা বলেন, ভারত ব্রিক্সের সভাপতিত্বকালে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের উপর মনোযোগ দিয়েছে। তিনি জানান, দেশের প্রায় 30টি শহর জুড়ে 400টিরও বেশি বৈঠকের আয়োজন করা হয়েছে। ব্রিক্স কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটিকে সমগ্র দেশের একটি সম্মিলিত প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেন তিনি। শ্রী দলেলা বলেন, ব্রিক্স বর্তমানে উন্নয়নশীল দেশগুলির মধ্যে সহযোগিতার অন্যতম প্রধান মঞ্চে পরিণত হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, জলবায়ু স্থিতিস্থাপকতা জোরদার করতে এবং সুস্থায়ী উন্নয়নকে উৎসাহিত করতে ব্রিক্সের উদ্যোগগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। উন্নয়নশীল দেশগুলির গবেষণা ও তথ্য ব্যবস্থা রিস এবং লখনৌ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্বে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন 23 থেকে 25 আগস্ট পর্যন্ত লখনৌতে অষ্টাদশ ব্রিক্স একাডেমিক ফোরামের আয়োজন করছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ কূটনীতিকদের তাদের কর্মস্থলে তৃণমূল স্তর পর্যন্ত জোরালো যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে এবং স্থানীয় মানুষজনের সঙ্গে ভারতের সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানিয়েছেন। আজ সেবাতীর্থের ইন্ডিয়ান ফরেন সার্ভিসের 2025 ব্যাচের প্রশিক্ষণরত আধিকারিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি তাদের প্রথাগত কূটনৈতিক গণ্ডির বাইরে বেরিয়ে এসে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ এবং সম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ দেন। আন্তর্জাতিক মহলের সঙ্গে মেলবন্ধন জোরদার করতে প্রযুক্তি উদ্ভাবনের উপর জোর দিয়েছেন তিনি। এছাড়াও প্রধানমন্ত্রী ভারতীয় মিশনগুলির ডিজিটাল উপস্থিতি শক্তিশালী করার উপরও গুরুত্ব দেন। বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের মধ্যে ভারতের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ভারতকে জানিয়ে শীর্ষক কুইজ প্রতিযোগিতার সদ্ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। ওইদিন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাই গভ ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপ এ লিখিত বার্তা পাঠানোর পাশাপাশি টোল ফ্রি নম্বর 1800117800 এতেও বার্তা পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 28 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে।
0: ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার এক দশক পূর্ণ হয়েছে। 2016 সালের 25 আগস্ট চালু হওয়া ইউপিআই লেনদেনের সংখ্যা বর্তমানে প্রায় 13,000 গুণ বৃদ্ধি পেয়েছে। অর্থমন্ত্রক জানিয়েছে, বার্ষিক লেনদেনের পরিমাণ 2016-17 অর্থবর্ষে 1,78,00,000 থেকে বেড়ে 2025-26 অর্থবর্ষে 24,162 কোটির বেশি হয়েছে। একই সময় লেনদেনের মোট মূল্যমানও 7,000 কোটি টাকা থেকে বেড়ে প্রায় 314,00,000 কোটি টাকায় উন্নীত হয়েছে।
1: ব্যবসা বাণিজ্য সহজ করার লক্ষ্যে সরকার চিকিৎসা সরঞ্জাম ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু নিয়ন্ত্রণমূলক সংস্কারের প্রস্তাব গ্রহণ করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সংস্কারগুলির আওতায় মেডিকেল ডিভাইসেস রুলস 2000 17-এর তিনটি প্রধান ক্ষেত্রে সংশোধনী আনা হয়েছে। এর মধ্যে রয়েছে চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত

0: বা স্টেরিলাইজেশনের কাজ বাইরের কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করা, নিয়মকানুন শিথিল করা, স্বাস্থ্য পরীক্ষার জন্য অভিন্ন ফি নির্ধারণ এবং ক্লিনিক্যাল পরীক্ষার আবশ্যকতা থেকে অব্যাহতির ক্ষেত্রে স্বীকৃত অঞ্চলের তালিকায় ইউরোপীয় ইউনিয়নকে অন্তর্ভুক্ত করা।
1: ভারতীয় ডাক বিভাগ গ্রাহকদের সহজ এবং আধুনিক পরিষেবা প্রদান করতে সারা দেশে 40টি ডাকঘর সংস্কারের পরিকল্পনা নিয়েছে। দিল্লি থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের অধীনে 14টি নতুন করে সংস্কার হওয়া সাব পোস্ট অফিসের উদ্বোধন করেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি বলেন, গ্রাহকদের সুরক্ষিত এবং ব্যবহারযোগ্য পরিষেবা দিতে পাইলট প্রকল্প হিসেবে সারা দেশে 40টি ডাকঘরকে সংস্কার করা হবে। অনুষ্ঠানে মন্ত্রী আজ ডাক সেবা এবং ডাক মিত্র নামে দুটি অ্যাপের উদ্বোধন করেন।
0: জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে 5ই সেপ্টেম্বর নতুন দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিকের 21 জন শিক্ষক ও সদস্যকে ন্যাশনাল অ্যাওয়ার্ডস টু টিচার্স প্রদান করবেন। শিক্ষাদান ও শেখার কার্যকারিতা, সম্প্রসারণমূলক কার্যক্রম, গবেষণা ও উদ্ভাবন, উন্নয়ন কর্মসূচি এবং পরামর্শমূলক শিক্ষাদানের মতো ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য শিক্ষকদের এই পুরস্কার প্রদান করা হয়।
1: ভারতীয় আবহাওয়া দপ্তর ছত্তিশগড়, বিহার, ওড়িশা, পূর্ব মধ্যপ্রদেশে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আগামী 2 থেকে 3 দিন উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, পূর্ব উত্তরপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, মধ্য মহারাষ্ট্র, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রবল বর্ষণে ওড়িশায় বিভিন্ন জেলা জলমগ্ন, নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং কিছু এলাকা প্লাবিত। বিশেষ করে দক্ষিণ এবং উত্তর ওড়িশার পরিস্থিতি উদ্বেগজনক। এদিকে হীরাকুদ বাঁধের 12টি গেট দিয়ে বর্তমানে জল ছাড়া হচ্ছে। বিহারের গঙ্গার জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় পাটনা, বৈশালী, ভোজপুর, বক্সার, ভাগলপুর, মুঙ্গের, সমস্তিপুর এবং বেগুসরাই জেলার নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার খেলার খবর।
0: কলম্বোর সিনহালি স্পোর্টস ক্লাবে দ্বিতীয় ক্রিকেট টেস্টে আজ দ্বিতীয় দিনে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে 9 উইকেটে 503 রানে তাদের প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে। ধ্রুব জুড়েল 115 রানে অপরাজিত থাকেন, ঋষভ পন্ত করেন 63 রান। শ্রীলঙ্কার হয়ে আসিতা ফার্নান্ডো 4টি, প্রভাত জয়সূর্যা, কেশরা নুহান্তে 2টি করে উইকেট নিয়েছেন, 1টি উইকেট নিয়েছেন লাহিরু কুমারা। এরপর শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 2 উইকেটে হারিয়ে 8 রান করেছে। ভারতের হয়ে মানব সুতার ও প্রসিদ্ধ কৃষ্ণা 1টি করে উইকেট নিয়েছেন। ভারত শ্রীলঙ্কার চেয়ে প্রথম ইনিংসে 495 রান এগিয়ে রয়েছে।
1: যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রক আগামী 27 আগস্ট জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে দেশব্যাপী খেলো ইন্ডিয়া সংবাদ খেল কি বাত পিএম কেসাত কর্মসূচির আয়োজন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে ভার্চুয়ালি তরুণদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। ক্রীড়ামন্ত্রী ড মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, এই উদ্যোগে যুব সমাজ, খেলোয়াড় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে দেশের 1500টি স্থানে একত্রিত করা হবে। 2036 সালের অলিম্পিকের জন্য প্রতিভা গড়ে তোলা, ক্রীড়া পরিবেশকে শক্তিশালী করা এবং যুব সমাজের অংশগ্রহণ বাড়ানো এই কর্মসূচির লক্ষ্য।
0: নেদারল্যান্ডসের আমস্টারডামে পুরুষদের FIH হকি বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে 3-5 গোলে হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে ভারত। আর্জেন্টিনার হয়ে জোয়াকিন তোস্কানি ও টমাস জোমেনে 2টি করে এবং নিকোলাস ডেলাটার 1টি গোল করেন। ভারতের হয়ে সুখজিৎ সিং 2টি, হার্দিক সিং 1টি গোল করেন। উল্লেখ্য, ভারতের মহিলা দলও গতকাল মরণবাচন ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে প্রতিযোগিতা থেকে ছিটকে যায়।
1: এবারে দৃষ্টিকোণ।
0: স্বাধীনতা সংগ্রামী বীণা দাসের জন্মবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষক বেণী মাধব দাস যার বাবা, স্বাধীনতা সংগ্রামী সরলা দেবী যার মা, আর সহিংস স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী কল্যাণী দাস যার বড় বোন, তার চিন্তায় মননে দর্শনে যে দেশাত্মবোধ আর জাতীয়তাবাদী ভাবধারা প্রবাহিত হবে সে কথা বলাই বাহুল্য। ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে তার নাম লেখা রয়েছে স্বর্ণাক্ষরে। তিনি বীণা দাস। চালচলনে সাধারণ আটপৌরে বাঙালি নারী হলেও মেধায় বা বিপ্লবী চেতনায় তা কিন্তু একেবারেই নয়। 1911-24 অগস্ট কৃষ্ণনগরে

কিশোরী বেলাতেই তার মনে ঘটে রাজনৈতিক চেতনার উন্মেষ। নিষিদ্ধ হবার আগেই পড়ে ফেলেন শরৎচন্দ্রের উপন্যাস পথের দাবি। 1926 সাল ম্যাট্রিকুলেশনের ইংরেজি পরীক্ষায় ইয়র ফেভারিট নভেল রচনায় লিখেও ফেললেন সেই উপন্যাসের কথা। খুব স্বাভাবিকভাবেই মার্কস কাটা যায় তাঁর। এতে অবশ্য তাঁর আক্ষেপ হয়নি, বরং কিছুটা গর্বই অনুভব করেছিলেন মনে মনে।

0: বেথুন কলেজে পড়বার সময় সান্নিধ্যে আসেন বিপ্লবী দলের সদস্যা সুহাসিনী দত্ত এবং শান্তি দাশগুপ্তের। 1928 যোগ দেন সাইমন কমিশনের বিরুদ্ধে সহিংস ছাত্র আন্দোলনে। সে বছরই কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশনে বড় বোন কল্যাণীর সঙ্গে স্বেচ্ছাসেবী বাহিনীতে যোগ দেন বীণা।
1: যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত।
0: দেশ জুড়ে একের পর এক ঘটনায় বীণা তখন অস্থির। তাঁর অন্তরাত্মা ডাক দিচ্ছে দেশের জন্য কিছু করার। অবশেষে এলো সেই সুযোগ। তাঁর উপর ভার পড়ল গভর্নর জ্যাকসনকে হত্যার। বিপ্লবী কমলা দাশগুপ্ত তাঁর হাতে তুলে দিলেন রিভলভার। 6 ফেব্রুয়ারি 1932 কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে ইংরেজি অনার্সের ডিগ্রি পাবার কথা বীণার। সেই অনুষ্ঠানেই বিশ্ববিদ্যালয়ের আচার্য জ্যাকসনকে লক্ষ্য করে তিনি চালিয়ে দিলেন পরপর 5টি গুলি। না, 1টি গুলিও লাগেনি জ্যাকসনের গায়ে। কিন্তু যে সাহস আর বিপ্লবের আগুন তিনি জ্বালিয়ে দিয়ে গেলেন তার আঁচ পড়ে সুদূর ইংল্যান্ডেও। বিচারে 9 বছরের সশ্রম কারাদণ্ড হয় বীণার। 1939 ছাড়া পান গান্ধীজির প্রচেষ্টায়। এবার যোগ দেন অহিংস আন্দোলনে। 1942 ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে গ্রেফতার হন। ফের কারাবরণ করেন 3 বছরের জন্য।

জেল থেকে ছাড়া পেয়ে তিনি জড়িয়ে পড়েন শ্রমিক আন্দোলনের সঙ্গে। বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেন শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে। অবশেষে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, সত্যি হয় ভারতবাসীর স্বাধীনতার স্বপ্ন।

0: মাথা।
1: 1947 থেকে 1951 পর্যন্ত তিনি ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য। 1960 সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করে, কিন্তু কোনো উপাধির মোহ তাঁকে ত্যাগ ও তিতিক্ষার আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। তাই তিনি তাম্রপত্র নিতে দিল্লি যাওয়ার প্রয়োজন বোধ করেন না, অনায়াসেই ফিরিয়ে দিতে পারেন সরকারি পেনশন। তাঁর আত্মজীবনী শৃঙ্খল ঝংকার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক অনন্য দলিল।

স্বামী জ্যোতিষ ভৌমিকের মৃত্যুর পর তিনি চলে যান ঋষিকেশে। ১৯৮৬ ২৬শে ডিসেম্বর ঋষিকেশের রাস্তায় তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। দেশের জন্য নিবেদিত প্রাণ বীণা দাস চলে গেলেন দেশের মাটি চুম্বন করেই। আগামী প্রজন্মের কাছে রেখে গেলেন দেশাত্মবোধ, কর্তব্যপরায়ণতা, ত্যাগ, নিষ্ঠা আর আমৃত্যু দৃঢ় চেতা থাকার

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের বৈঠক। ভারতের কৃষিক্ষেত্রকে সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে মস্কো।
1: দুদিনের চীন সফরে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আগামীকাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে সীমান্ত আলোচনায় যোগ দেবেন।
0: ভারতে বিনিয়োগে আগ্রহী সংস্থাগুলির সুবিধার্থে আগামী দু মাসের মধ্যে বর্তমান বিধি সংশোধন করে নতুন নিয়ম চালু করবে ভারত। জাপানের শিল্পমহলকে বার্তা বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের।
1: মুক্ত বাণিজ্য চুক্তিসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ভারত ও গালফ কোঅপারেশন কাউন্সিলের প্রতিনিধিদের বৈঠক।
0: মরক্কোতে ভারত মরক্কো যৌথ কমিশনের সপ্তম অধিবেশন আজ শুরু হচ্ছে।
1: 16 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাব পেশ করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার ল্যাক্সন।
0: ওয়াশিংটন তেহরান চাপানোতর অব্যাহত, মার্কিন নিষেধাজ্ঞা ঘোষণার আগেই ইরানের মুদ্রার মান রেকর্ড তলানিতে। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
2: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন জ্ঞান বিজ্ঞানের আসর, উপস্থাপনায় ডক্টর মানুষ প্রতিম দাস।
1: আজকে এই অনুষ্ঠানে আমরা কথা বলবো কোয়ান্টাম কম্পিউটিং সম্পর্কে। এমন নয় যে এই পরিভাষা কেউ শোনেননি, নিশ্চয়ই শুনেছেন, আবার হয়তো এটাও তার সঙ্গে কেউ জুড়ে দিয়েছে যে কোয়ান্টাম কম্পিউটিং মানে হচ্ছে কম্পিউটারের আরও বেশি দ্রুতগতি হয়ে ওঠা, খুব অল্প সময়ে প্রচুর কাজ করে ফেলা। আমাদের জ্ঞান এর বাইরে বেরোয়নি। এ সম্পর্কে আমাদের আলোকিত করতে পারেন যারা, তারা এই বিভাগের বিজ্ঞানীরা যারা এ সম্পর্কে কাজ করছেন। আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে পেয়েছি রক্তিম হালদারকে। ডক্টর রক্তিম হালদার আইআইটি ভুবনেশ্বরে কাজ করছেন ইলেকট্রনিক্স বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে। তিনি এই কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে আমাদের আলোকিত করবেন। স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে।
2: নমস্কার।
1: শুরুতেই যে কথাটা জানতে চাইব সেটা ওই সংজ্ঞার আকারেই মোটামুটি, যে কোয়ান্টাম কম্পিউটিং বলবো কাকে? মানে এতদিন তো কম্পিউটিং বুঝেছি, ক্যালকুলেটারে যেমন কাজ করেছি, পরবর্তীকালে কম্পিউটারে গিয়ে দেখেছি সেটা আরও সংগঠিতভাবে, সুশৃঙ্খলভাবে, অনেক বেশি পরিমাণে, বিবিধভাবে কাজটা করা সম্ভব। কোয়ান্টাম কম্পিউটিং কাকে বলবো?
2: কোয়ান্টাম মেকানিক্স, আজ থেকে আমরা 100 বছর ধরেই কোয়ান্টাম মেকানিক্স কি আমরা জানি, তো এই কোয়ান্টাম কম্পিউটিং হচ্ছে এই কোয়ান্টাম মেকানিক্সের যে শক্তিটা আছে, অণুপরমাণুর ভিতর লুকিয়ে থাকা শক্তি, সেইটাকে কাজে লাগিয়ে কম্পিউটেশন করা, সেইটাকে লাগিয়ে এক ধরনের কম্পিউটার বানানো, সেটাই হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং। এবার আমি একটু ব্রিফলি আসি কোয়ান্টাম মেকানিক্সটা কী সেই ব্যাপারে, তাহলে আমাদের বুঝতে সুবিধে হবে কোয়ান্টাম কম্পিউটিংটা কী এবং সেটা আজকের কম্পিউটার থেকে কোন জায়গাতে বেটার পারফরমেন্স করবে। কোয়ান্টাম মেকানিক্স কী? এই যে আমরা যা কিছু দেখছি আশেপাশে, সব কিছু বড়ো, এই যে টেবিল, চেয়ার, আমি মাইকে কথা বলছি, সব কিছু ক্লাসিক্যাল ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী চলে,
1: যেখানে বড় বড় জিনিস,
2: যেগুলো সব বড় বড় জিনিস। মানে দৈনন্দিন জীবনের একটা এক্সাম্পল দিই, আমাদের বড়দের জীবন আর ছোটদের তো একরকম নয়। আমরা বড়রা 9টা থেকে 6টা অবধি অফিস করি, কিন্তু ছোটরা চঞ্চল, তারা খেলাধুলা করে। ঠিক পদার্থবিজ্ঞানের জীবনেও যেমন তেমন, অণুপরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ফোটন কণিকা, মানে আলোর কণিকা, এদের ক্ষেত্রে ফিজিক্সের রুলগুলো সম্পূর্ণ আলাদা, এরা ক্লাসিক্যাল মেকানিক্সের রুল অনুযায়ী চলে না। কীরকম? এরা খুব অদ্ভুত এবং মজাদার রুল মেনে চলে। এটাকে আইনস্টাইন বলতেন স্পুকি অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স। কীরকম? আজকে আমি আপনি তো একটা

0: অন্ধ দরজা দিয়ে দুম করে বেরিয়ে যেতে পারবো না। যদি আমরা বেরিয়ে যেতে পারি সেটা তো একটা ভুতুড়ে ব্যাপার হবে, কিন্তু অনুপরমাণু বা কণা কিন্তু একটা বন্ধ জায়গা দিয়ে বেরিয়ে চলে যেতে পারে। আবার ধরুন আজকে আমি আপনার সাথে কথা বলছি এখানে বসে অল ইন্ডিয়া রেডিও কলকাতাতে, আমি কিন্তু আপনার সাথেই কথা বলছি, সঙ্গে হয়তো আপনার কথা শুনছি, আমি একসাথে এই একই জায়গায় বসে দুটো কাজ করতে পারি প্যারালালি। কিন্তু আমি একই সঙ্গে কলকাতায় থাকতে পারি না, একই সঙ্গে দুর্গাপুজোয় ঠাকুর দেখতে পারি না, একই সাথে নিউ ইয়র্কে থাকতে পারি না। একটা কণা কিন্তু সেটা অদ্ভুতভাবে পারে। একটা কণা একই সময় একই সঙ্গে অনেকগুলো জায়গায় অবস্থান করতে পারে। আজকে যদি সেটা আমি পারতাম তাহলে আজকে আপনার সাথে কথা বলতে পারতাম, বাড়িতে খেতে পারতাম রেস্টুরেন্টে, বন্ধুদের সাথে আড্ডা মারতে পারতাম একই সঙ্গে, তাহলে আমি অনেক কাজগুলো অনেক তাড়াতাড়ি করতে পারতাম সব কিছু, এবার সেটা তো আমি পারছি না। কিন্তু একটা কণা ইলেকট্রন কিন্তু পারে, একটা ফোটন কিন্তু পারে। সেই শক্তিটাকে যদি আমরা আহরণ করতে পারি এবং সেই শক্তিটা আহরণ করে তার মাধ্যমে যদি কম্পিউটার বানাতে পারি, তাহলে কিন্তু প্যারালাল প্রসেসিংয়ের থেকেও বেশি দ্রুত গতির কম্পিউটার আমরা বানাতে পারবো। সেটাকেই বলে হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং।
1: ঠিক, এটা খুব সুন্দরভাবে বোঝানো হলো যে শিশু আর যে বড় প্রাপ্তবয়স্ক তার মধ্যে যেমন আচরণের পার্থক্য আছে। যতই আমরা বলি ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, কিন্তু শিশু আদতে একটু অন্যরকম। তেমনই অণুপরমাণুর যে স্তর সেই জায়গাটায় অতি ক্ষুদ্র জগতে আচরণটাও ভিন্ন, এবং সেই জায়গাটার একটা বিশেষ বৈশিষ্ট্য আজকে গবেষক অধ্যাপক রক্তিম হালদার আমাদের সামনে তুলে আনলেন, যেটা হচ্ছে অনেকগুলো দশায় একসঙ্গে অবস্থান করা। আমি শুধু একটা কথা এখানে জানতে চাইব, যখন আমরা বলছি অনেকগুলো দশায় থাকা, তখন কি এদের কণা বলবো না ঢেউও বলতে পারি?
0: এদেরকে আমরা ঢেউ বলতে পারি, কারণ এটাকে বলে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। এটা ডি ব্রগলি, বিজ্ঞানী ডি ব্রগলি বলেছিলেন।
1: সুতরাং
0: এইটাকে বিজ্ঞানের পরিভাষায় বলে কোয়ান্টাম সুপারপজিশন।
1: এইটাও খুব দারুণ ব্যাপার। একটা কণা তার মানে অবস্থান নির্দিষ্ট করে দিলাম, একটা ঢেউ অবস্থান নির্দিষ্ট করা কঠিন, তাই সেটা অনেক জায়গায় ছড়িয়ে থাকতে পারে। আমাদের বোঝার মতো করে বোঝাচ্ছেন রক্তিম হালদার, এবং তিনি বলছেন যে একটা সুপারপজিশনের জায়গা আছে, মানে একটার উপর আরেকটা চড়ে বসলো, তাতে কোনো একটা জায়গায় সেটা থাকার যে সম্ভাবনা সেটা প্রবল হয়ে উঠল। ঢেউটা সেখানে উঁচু, এখানে নিচু, কিন্তু তবু সম্ভাবনা থেকে যাচ্ছে। এই সম্ভাবনাটাকে ব্যবহার করে কোয়ান্টাম কম্পিউটিং এগিয়ে যাচ্ছে। তার মানে সনাতনী ডিজিটাল কম্পিউটারে তথ্যের একক বিট যেগুলো শুধুমাত্র শূন্য বা এক হতে পারে, কিন্তু কোয়ান্টাম কম্পিউটারে বিট মানে ওই যেটা বললেন কিউবিট, সেটা একই সঙ্গে শূন্য এবং এক দুটোই হতে পারে। এ তো উপর উপর বলা হলো, এবার আমরা একটু ঢুকতে চাইব এই জগৎটার মধ্যে। ধরা যাক এই যে কম্পিউটিংটা আমরা করছি, এটা তো ধরে নিতে পারি যে বেশ কিছু দিন আমাদের এই জগতে চলে এসেছে, গবেষণাটা হচ্ছে, তো কিভাবে শুরু হলো ব্যাপারটা? একটা ইঙ্গিত তুমি দিয়েছো, কিন্তু কিভাবে শুরু হলো ব্যাপারটা, কাজ করাটা শুরু হলো কিভাবে, কখন তারা বুঝতে পারলেন যে কোয়ান্টাম জগতের রহস্য অনুসন্ধান করে সেটাকে আহরণ করতে পারলে, মানে সেই শক্তি আহরণ করতে পারলে কম্পিউটার অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে, কখন থেকে বোঝা গেল?
0: হ্যাঁ, ধরুন আজ থেকে 100 বছর আগে বিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গ, এই যে আপনি ওয়েভের কথাটা বললেন, সেটা উনি বলেছেন, এটাকে নাম করা হয় হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। একটা কণা কোথায় থাকবে তার কোনো ঠিক নেই, একই সাথে অনেকগুলো জায়গায় থাকতে পারে। তো এইটা আমাদের জানা ছিল, সঙ্গে আরও একটা জিনিস জানা ছিল, সেটা হচ্ছে কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট বলে একটা জিনিস, মানে দুটো কণার মধ্যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক। আমি এবং আমার একটা ভাই, ধরুন দুজনেই যমজ, আমি তাকে যদি আঘাত করি আমার গায়ে এসে আঘাত লাগছে। এটা বাস্তব জগতে তো হয় না, মানে মানসিক আঘাত লাগতে পারে, বাস্তব জগতে সেই আঘাতটা আমার উপর এসে পড়ে না। কণার ক্ষেত্রে কিন্তু সেটা হয়, কণার ক্ষেত্রে একটা কণাকে যদি ধরতে পারি আমরা, অন্য কণার যে ব্যবহার সেটা আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি। এই কণা দুটোর দূরত্ব যদি কোটি কোটি কিলোমিটার বা আলোকবর্ষ দূরে হয় তাহলেও কিন্তু সম্ভব। তো এই সুপারপজিশন এবং এই এনট্যাঙ্গেল প্রিন্সিপাল, এই দুটোকে কাজে লাগিয়ে আমরা এই কোয়ান্টাম কম্পিউটারটা করি। এবং এই যে আইডিয়াটা, এটা একটা যুগান্তকারী আইডিয়া, এইটা দেন বিজ্ঞানী ফাইনম্যান, নোবেল জয়ী বিজ্ঞানী ফাইনম্যান, 1965 নোবেল পেয়েছিলেন, উনি ম্যানহাটন প্রজেক্টেও ছিলেন, পরমাণু বোমা বানানোর যে প্রজেক্ট। তো উনি আইডিয়াটা দেন 1980 সাল নাগাদ। তারপর ওনার এই আইডিয়াটার উপর বেস করে অনেকে গবেষণা শুরু করেন, কিন্তু সরকার, বিভিন্ন দেশের সরকার নড়ে চড়ে বসেন যখন এই দেখা যায় যে 1990 সাল নাগাদ বিজ্ঞানী পিটার শোর দেখান যে এই কোয়ান্টাম কম্পিউটার ইউজ করে আজকের যে ক্লাসিক্যাল কোডগুলো আছে, যে কোনো কোড, সেগুলো সহজে হ্যাক করা যায়। সেইটা জানার পর বিভিন্ন সরকার নড়ে চড়ে বসেন। রবীন্দ্র

0: আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে তো মিশে আছেন সব জায়গায়। আমি রবীন্দ্রনাথের ভাষায় বলতে পারি যে গোপনও কথাটি রবে না গোপনে। তা এই কোয়ান্টাম কম্পিউটার কিন্তু যে কোনো কোড হ্যাক করতে পারে খুব সহজে। আজকে আপনারা লক্ষ্য করে দেখবেন যে হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন বলা জিনিস হয়, বা আমরা যখন ইমেল ইউজ করি সেখানে একটা পাসওয়ার্ড দিতে হয়, এই পাসওয়ার্ডটা যত বড় হবে তত সেটা সিকিউর। কিন্তু এই পাসওয়ার্ডটা আরএসএ অ্যালগোরিদম বলে একটা জিনিস ইউজ করা হয়, সেখানে মৌলিক সংখ্যার কিছু জটিল হিসাব ইউজ করে এই ক্রিপ্টোগ্রাফিটা করা হয় বা আমাদের কোডটাকে গোপন রাখা হয়।
1: কিন্তু সেটা সনাতনী পদ্ধতিতে,
0: সনাতনী ক্লাসিক্যাল পদ্ধতিতে। সেইটা ভাঙতে আজকে সুপার কম্পিউটারেরও কিন্তু লক্ষ লক্ষ বছর লেগে যাবে, তার মানে এটা সিকিউর। সমস্যা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার যখন এসে যাবে, যেহেতু কোয়ান্টাম কম্পিউটার প্যারালাল প্রসেসিংটা অনেক দ্রুত গতিতে করতে পারে, অনেকগুলো সম্ভাবনাকে একই সাথে ডিসকভার করতে পারে, সেই জন্য এই কোয়ান্টাম কম্পিউটার এই কোডগুলোকে হ্যাক করতে কয়েক সেকেন্ড সময় দেবে। তার মানে কি হলো, আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি, মিলিটারি ইনফরমেশন, এগুলো অন্য দেশ যদি একটা কোয়ান্টাম কম্পিউটার বানিয়ে ফেলে, সেগুলো তাদের কাছে সব সহজে উন্মোচন হয়ে গেল, যার ফলে আমাদের এটা একটা ন্যাশনাল সিকিউরিটি ইস্যু হয়ে যাবে। তারপর সরকার নড়ে চড়ে বসলো। এইবার এই সনাতনী যে কোডগুলো রয়েছে এগুলোকে কোয়ান্টাম কম্পিউটার সহজে হ্যাক করতে পারে, কিন্তু কোয়ান্টাম কোড যদি আমরা বানাই কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে, সেগুলো আবার কোয়ান্টাম কম্পিউটার দিয়ে হ্যাক করা যাবে না। তার মানে আমাদের আজকের যে এক্সিস্টিং কোডগুলো আছে ওগুলোকে তাহলে আমাদের কোয়ান্টাম ভার্সনে রূপান্তরিত করতে হবে, সেখান থেকে এলো কোয়ান্টাম কম্পিউটিং।
1: ঠিক, এইখানে শুনতে শুনতে আমার একটা জিনিস মনে হচ্ছিল যে আশির দশকে চর্চা শুরু হলো কম্পিউটার নিয়ে, আশির দশকের একেবারে শুরুতে পার্সোনাল কম্পিউটার এলো, তারপরে চলতে থাকলো একটু একটু করে অগ্রগতি আসতে থাকলো, একটা সময়ে ভারতবর্ষে সুপার কম্পিউটার আমরা তৈরি করেছি বলে একটা দাবি উঠল, এবং সেই সুপার কম্পিউটারটার নামও আমার এখন মনে আছে, সেটা হচ্ছে পরম, এবং পরমের পুরো কথাটা ছিল হচ্ছে প্যারালাল মেকানিজম। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে একসঙ্গে অনেকগুলো কাজ সমান্তরালভাবে করতে পারে, মানে যে জায়গায় যোগ হচ্ছে তারই পাশাপাশি জায়গায় গুণ হচ্ছে, তারই পাশাপাশি জায়গায় ভাগ হচ্ছে, মানে পরপর অনেকগুলো কাজ চলছে, তার ফলে একটা সময়ের মধ্যে অনেকটা কাজ হয়ে যাচ্ছে, তো সেটা ছিল প্যারালাল মেকানিজম। এখন তোমার মুখ থেকে আমরা যা শুনছি, শ্রোতারা যা শুনছেন, তাতে সেটার কথা মনে পড়ে যাচ্ছে, কিন্তু নিশ্চয়ই সেটা আর এটা একরকম নয়, একটু পার্থক্যটা কি যদি বলো।
0: আমি একটু সহজ ভাষায় পার্থক্যটা বলার চেষ্টা করি, মানে দৈনন্দিন জীবনের একটা উদাহরণ দিয়ে ঠাকুর দেখা নিয়েই বলি। ধরুন আজকে আপনি শ্রীভূমি বা যে কোনো একটা ঠাকুর দেখতে যাচ্ছেন, তিনটে পথ আছে, সেই তিনটে পথে তিন দিক দিয়ে ঢুকতে পারা যায়, কোনো পথে হয়তো একটু বেশি দর্শনার্থী আছেন, কোনো পথে কম। এবার একটা পথ দিয়ে যখন যাচ্ছি সেখানে আমি আজকে একটা খাবার খেতে খেতে বাঁশি বাজাতে বাজাতে ঠাকুর দেখতে যাচ্ছি, এই যে ওই পথটা দিয়ে যাচ্ছি আমি একই সাথে দুটো কাজ করতে করতে বাঁশি বাজাচ্ছি এবং খাবার খাচ্ছি, এইটাকে কম্পেয়ার করা যায় বা এটাকে অ্যানালজি দেওয়া যায় যে এটা প্যারালাল প্রসেসিং, কারণ আমি একই সাথে একটা পথ দিয়ে আমি দুটো জিনিস বা তিনটে জিনিস করতে করতে যাচ্ছি।
1: বেশ,
0: বা বলা যায় যে আমি একই সাথে একটা জায়গায় বসে দু তিনটে জিনিস করছি, আপনার সাথে কথা বলছি, গান শুনছি, একটা গল্পের বই পড়ছি, একই জায়গায় বসে। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার এভাবে কাজ করে না, অনুপরমাণুটা কিন্তু একই জায়গায় নয়, একই সঙ্গে অনেকগুলো জায়গায় থেকেই প্যারালাল প্রসেসিংটা করতে পারে। একটা কণা কিন্তু এই তিনটে যে পথ দিয়ে আমি দুর্গা ঠাকুর দেখতে যেতে পারি, তিনটে পথে একই সঙ্গে গিয়ে কোন পথটা সবচেয়ে বেটার হবে বা কোন পথটা দিয়ে আমি সবচেয়ে অল্প সময়ে পৌঁছতে পারবো সেইটাকে ও অনুধাবন করতে পারে, তার ফলে যে কোনো অপটিমাইজেশন প্রবলেমেই কিন্তু কোয়ান্টাম কম্পিউটার হচ্ছে অত্যন্ত এফিশিয়েন্ট।
1: ঠিক, তো এই যে কথাগুলো আমরা বলছি এর প্রয়োগ তো নিশ্চয়ই কোথাও আছে, আমরা তত্ত্বের আকারে কিছু কথা উপস্থাপন করতেই পারি, কিন্তু মানুষ জানতে চাইবেন যে কোথায় প্রয়োগ হচ্ছে, কোথায় আমরা পাচ্ছি এর সুফল। খুব স্বাভাবিকভাবে যে কোনো বিজ্ঞানের ক্ষেত্রে এটাই জিজ্ঞাসা করা হয়, তো এর প্রয়োগ কোথায় হচ্ছে? একটা বোধহয় ওই সংকেত ভাঙা, কোড ব্রেকিং এর ক্ষেত্রে বোধহয় প্রয়োগ হচ্ছে,
0: তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওর জন্যই এখন বিভিন্ন যে সরকার নড়ে চড়ে বসেছেন আর কি। সবচেয়ে বেশি ইনভেস্ট করেছেন চায়না, প্রায় $15 বিলিয়ন, এবং যেহেতু কোড ব্রেকিং করা যায় ওটাকে আটকানোর জন্য, আমাদের কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি তৈরির জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট মোটামুটি ৬,০০০ কোটি টাকা ইনভেস্ট করেছেন কোড ব্রেকিংয়ের জন্য। এছাড়া কোয়ান্টাম কম্পিউটিংয়ের অনেকগুলো অ্যাপ্লিকেশনস রয়েছে, ফর এক্সাম্পল কোয়ান্টাম মেডিসিন, আজকে তো ঘরে ঘরে ক্যান্সার, বিভিন্ন রকম দুরারোগ্য ব্যাধি, তার জন্য যে ওষুধ তৈরি করতে হবে তার জন্য আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতে পারি, সেই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে যে বিভিন্ন মলিকিউলের মধ্যে যে রিয়াকশনগুলো হয় সেই রিয়াকশনগুলো বোঝার জন্য আজকের যে ক্লাসিক্যাল বা সনাতনী কম্পিউটার আছে তারা খুব একটা পারদর্শী নয়,
1: এত গতি তাদের নেই।
0: যেহেতু প্যারালাল কম্পিউটিং ইউজ করতে পারে কোয়ান্টাম কম্পিউটার অনেক দ্রুত গতিতে, সেই জন্য অনুপরমাণুর মধ্যে কী হচ্ছে সেটা আমরা অনুপরমাণুর শক্তি লাগিয়েই সেটাকে উন্মোচন করতে পারি,
1: কাঁটা দিয়ে কাঁটা তোলা,
0: হ্যাঁ সেরকমই ব্যাপারটা। সেই জন্য কোয়ান্টাম কম্পিউটার

0: ইউজ করে যে কোনো ডিএনএ ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে একটা কোয়ান্টাম মেডিসিন বলে একটা ফিল্ড খুলে গেছে, সেইখানে মেডিসিনে একটা এর বিশাল প্রয়োগ। এছাড়া রয়েছে ফিনান্স এবং ওয়েদার ফোরকাস্ট। ওয়েদার ফোরকাস্ট একটা স্টচাস্টিক প্রসেস বা র্যান্ডম প্রসেস, এটা খুব সহজে অনুধাবন করা যায় না। অনেক সময় আমরা দেখতে পাই যে আমাদের দৈনন্দিন জীবনে যে ওয়েদার যেটা আমরা ফোরকাস্ট করেছি তার থেকে সম্পূর্ণ অন্য কিছু হচ্ছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল পুজোতে হয়নি, সেইটা কিন্তু কোয়ান্টাম কম্পিউটার অনেক নিখুঁতভাবে করে দেবে। এছাড়া অ্যাপ্লিকেশন আছে ফিনান্সে। তো দৈনন্দিন জীবনে অনেক জায়গাতে এটা ওতপ্রোতভাবে জড়িয়ে যাবে আজ থেকে হয়তো কয়েক দশক বাদে।
1: আর শেষ প্রশ্ন আমি করতে চাইব আজকের অনুষ্ঠানে, সেটা হচ্ছে ভারতে এ সম্পর্কে গবেষণা কোথায় কোথায় হচ্ছে?
0: ভারতে এখন অনেক জায়গাতেই যেহেতু আমাদের সরকার নড়ে চড়ে বসেছেন, ন্যাশনাল কোয়ান্টাম মিশন উদ্যোগ নিয়েছেন, সেই জন্য বিভিন্ন আইআইটি এনআইটিসগুলো আইজার নাইজার এইচআরআই হরিশ্চন্দ্র রিসার্চ ইনস্টিটিউট রামান রিসার্চ ইনস্টিটিউট আইআইএসসি ব্যাঙ্গালোর এবং বিভিন্ন জায়গায় হচ্ছে। ধরুন যদি আপনি থিওরির রিসার্চের কথা ভাবেন তাহলে হরিশ্চন্দ্র রিসার্চ ইনস্টিটিউটে খুব ভালো রিসার্চ হচ্ছে এলাহাবাদে। বিভিন্ন কোয়ান্টাম সেন্টার গড়ে উঠেছে, আইআইএসসি ব্যাঙ্গালোরে হচ্ছে, ওখানে ফ্যাব্রিকেশন ফেসিলিটি খুব ভালো যেখানে আমরা কোয়ান্টাম চিপ বানাতে পারি। রামান রিসার্চ ইনস্টিটিউট আছে, আমাদের আইআইটি ভুবনেশ্বরে উদ্যোগ নিয়েছে এটার পেছনে। তো সব আইআইটিগুলো আইজার সিএসআইআর ল্যাবগুলো কিন্তু এখন একটা করে কোয়ান্টাম ইউনিট বানিয়ে তাদের কোলাবোরেশন করে, এটা একটা ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ, মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ, যেখানে ফিজিক্স ডিপার্টমেন্ট, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, কারণ ক্রিপ্টোগ্রাফিতে কম্পিউটার সায়েন্স লাগে, এই ডিপার্টমেন্টগুলো একসাথে হয়ে একই ছাতার তলায় কোয়ান্টাম সেন্টার হিসেবে কাজ করছে।
1: শেষের পরও একটা ছোট্ট প্রশ্ন থেকে যায়, কোনো ছাত্র বা ছাত্রী তারা যখন এ সম্পর্কে পড়াশোনা করতে চাইবে তখন তাদের চলার পথটা কীরকম হবে? তারা বিজ্ঞান পড়ে আসবে, ইঞ্জিনিয়ারিং পড়ে আসবে, নাকি বিশেষ কিছু পড়ে আসবে, স্নাতক স্তরে কী পড়তে তাদের পরামর্শ দেবে তুমি?
0: হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন ভারতবর্ষে
2: আকাশবাণী খবর পড়ছি শুভ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতা ভারত রাশিয়ার সম্পর্ক আরও জোরদার করা এবং প্রধান প্রধান ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেছেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, দেশে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে কাজের ব্যাপারে বিভিন্ন সংস্থার আপত্তির প্রেক্ষিতে ভারত বর্তমান নিয়মকানুন পরিবর্তন করে দুমাসের মধ্যে নতুন নিয়ম চালু করবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দুদিনের চীন সফরে আজ বেজিংয়ে পৌঁছেছেন। তিনি আগামীকাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএতে শুনানি ও বৈধ নাগরিকদের শংসাপত্র দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে ক্ষমতা দিয়েছে। বিহারে গঙ্গার জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিহার সরকারের অনুরোধের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার ফরাক্কা ব্যারেজের সমস্ত গেট খুলে দিয়েছে। এফআইএইচ বিশ্বকাপ হকির দ্বিতীয় রাউন্ডের পুল ম্যাচে ভারতের পুরুষ দল 3-5 গোলে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়েছে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতা ভারত রাশিয়ার সম্পর্ক আরও জোরদার করা এবং প্রধান প্রধান ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেন। দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং আসন্ন শীর্ষ সম্মেলনের প্রস্তুতি খতিয়ে দেখা হয় এই বৈঠকে। বৈঠকে ডক্টর জয়শঙ্কর ভারত রাশিয়া সম্পর্কে বিভিন্ন দিক, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, শক্তির মতো ক্ষেত্রে বিশেষ জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত শুভেচ্ছা বার্তা সম্পর্কেও তিনি পুতিনকে অবহিত করেন। প্রধানমন্ত্রী মোদী বিশকেকে আসন্ন এসসিও শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও বিদেশমন্ত্রী জানান।
3: Our economic cooperation, trade, energy, fertilizers, nuclear, other dimensions as well. Overall, I think our economic cooperation has grown very significantly. Prime Minister Modi looks forward to meeting you at the SCO summit, then welcoming you in India for the BRICS summit, and in due course, as per your mutual convenience, having the annual summit. So we have a very strong picture of cooperation to present.
2: ভারত ও রাশিয়ার মধ্যে নিবিড় সহযোগিতার বিষয়ে আলোকপাত করেন ডক্টর জয়শঙ্কর। রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার ও যুগ্ম সচিব ময়াং সিং ও বিদেশমন্ত্রীর সঙ্গে ছিলেন। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন ভারতে সারের সরবরাহ আরও বাড়ানোর প্রস্তাব দেন। তিনি বলেন, মস্কো ভারতের কৃষিক্ষেত্র ও কৃষকদের সাহায্য করতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। চলতি বছরে ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য আরও বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি। নতুন দিল্লি ও মস্কোর মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বের জন্য প্রধানমন্ত্রী

0: নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন পুতিন। বিদেশ মন্ত্রীর এই সফর ও ভারত রাশিয়া সম্পর্ক আরও প্রসারিত করতে সহায়ক হবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন। দুটি দেশ সমস্ত ক্ষেত্র বিশেষ করে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সব রকমের সহযোগিতা করছে বলেও উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তুরভ আজ মস্কোতে বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি এবং সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত ভারত রাশিয়া আন্তঃসরকারি কমিশনের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত রাশিয়া অংশীদারিত্ব সময়ের সঙ্গে ক্রমশ মজবুত হচ্ছে। জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতেও দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরতর হচ্ছে। দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতার সম্প্রসারণের পন্থা পদ্ধতি নিয়ে দুপক্ষের মধ্যে কথা হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, দেশে ম্যানুফ্যাকচারিং এর কাজের ব্যাপারে বিভিন্ন সংস্থার আপত্তির প্রেক্ষিতে ভারত বর্তমানে নিয়মকানুন পরিবর্তন করে দু মাসের মধ্যে নতুন নিয়ম চালু করবে। তিনি আজ টোকিওয় এক অনুষ্ঠানে জানান, ভারতের সেমি কন্ডাক্টর সামগ্রীর উৎপাদন এবং অটোমোটিভ কম্পোনেন্ট ক্ষেত্রে পরিকল্পনার জন্য দুটি প্রধান সংস্থার সঙ্গে তার কথা হয়েছে। দু মাসের মধ্যে আগের নিয়ম সংশোধন করে নতুন নিয়ম চালু করা হবে বলে তিনি তাদের আশ্বাস দিয়েছেন। সরকার বিনিয়োগ কারীদের ন্যায্যসম্মত দাবি মেনে তাদের সমস্যা সমাধানের জন্য সবরকমভাবে প্রস্তুত বলেও উল্লেখ করেন। এর আগে জাপান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি JCCI-এর জাপান ইন্ডিয়া বিজনেস কনসালটেটিভ কমিটি JIBCC এবং ভারতীয় দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে শ্রী গোয়েল বলেন, ভারতের তরুণ কর্মশক্তি, বিকশিত অর্থনীতি এবং দীর্ঘমেয়াদী বৃদ্ধির লক্ষ্যে জাপানে ব্যবসার জন্য উল্লেখযোগ্য সুযোগ তৈরি করেছে। ভারত জাপান সম্পর্ক প্রসঙ্গে পীযূষ গোয়েল বলেন, দুটি দেশের অর্থনীতি একে অপরের পরিপূরক। জাপান যেখানে নতুন নতুন প্রযুক্তি ও ব্যবসায়িক পদ্ধতির উদ্ভাবক, ভারত সেখানে তরুণ প্রজন্ম বিভিন্ন কাজে উৎসাহিত করে এক বিশাল বাজারের সুযোগ তাঁদের সামনে উন্মুক্ত করে দিয়েছে।
1: For an economy like Japan, which has very good technologies but not enough people, which has excellent business practices but not enough market, India can be an excellent partner which provides economies of scale with a large domestic market, and India, which has opened its doors to international engagement with several free trade agreements, provides India an opportunity to sell their goods with preferential access.
0: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দুদিনের চীন সফরে আজ বেজিং পৌঁছেছেন। সফরকালে তিনি আগামীকাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান আজ সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও দুই নেতা কথা বলবেন। শ্রী ডোভাল তার সফরকালে চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যাং ঝেংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন। জমি পুনরুদ্ধার এবং খরা মোকাবিলার কাজ চালিয়ে যেতে বৈচিত্র্যপূর্ণ, পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য এবং ধারাবাহিকভাবে আন্তর্জাতিক অর্থ যোগানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে ভারত। মঙ্গোলিয়ার উলানবাটরে রাষ্ট্রসংঘের মরুকরণ প্রতিরোধ সংক্রান্ত কনভেনশন UNCCD এর অধিবেশন COP 17 অধীনে উর্বর জমি ও খরা মোকাবিলায় উদ্ভাবনী আর্থিক ব্যবস্থা শীর্ষক মন্ত্রী পর্যায়ের আলোচনায় যোগ দিয়ে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই মন্তব্য করেন। ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স অঞ্চলে গত 15 আগস্ট 7.7 মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 100 দাঁড়িয়েছে। সেদেশের জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা সংস্থা BNPP জানিয়েছে, ভূমিকম্পে 1,600 বেশি মানুষ আহত এবং প্রায় 2 লক্ষ মানুষ এখন গৃহহীন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, ভারতীয় খেলনার ঐতিহ্য প্রসার। পূর্ব বর্ধমানে নতুন গ্রামের কাঠের পুতুল প্রস্তুতকারক গৌরাঙ্গ ভাস্কর এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের আঞ্চলিক প্রধান জুই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি ও DTH বাংলার প্রচার তরঙ্গ আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। নাগরিকত্ব সংশোধনী আইন CAA-তে শুনানি ও বৈধ নাগরিকদের শংসাপত্র দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে ক্ষমতা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক এই বিষয়ে যে গেজেট নোটিফিকেশন জারি করেছে তা দেখিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সাংবাদিকদের বলেন, এই আইনে নাগরিকত্বের জন্য এখনও পর্যন্ত যে 2,30,000 নাগরিক আবেদন করেছেন তার মধ্যে 23,000 জনকে বৈধ বলে স্বীকৃতি দিয়ে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। বাকিদের দ্রুত শুনানি শেষ করে জেলাশাসকদের মাধ্যমে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে। ভারতীয় ডাক বিভাগ গ্রাহকদের সহজ ও আধুনিক পরিষেবা প্রদান করতে সারাদেশে 40টি ডাকঘর সংস্কারের পরিকল্পনা নিয়েছে। দিল্লি থেকে ভার্চুয়ালি প্রকল্পের অধীনে 14টি সংস্কার হওয়া সাবপোস্টের অফিসের উদ্বোধন করেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এর মধ্যে কলকাতার কাকুরগাছি সাবপোস্ট রয়েছে।

0: মন্ত্রী আজ ডাকসেবা ও ডাকমিত্র নামে দুটি অ্যাপেরও উদ্বোধন করেছেন।
1: ডাক মিত্র অ্যাপ হামারে গ্রামীণ ডাক সেবকো কে লিয়ে তাকি জো সেবায়ে উপভোক্তাওঁ কো হামে দেনা হো ও সুগমতা কে সাথ অর সুরক্ষিত বাতাবরণ মে হাম লোগ দে পায়ে। পহলে অনেক সেবাও কে লিয়ে অলগ অলগ সিস্টেমস কো ফলো করনা পড়তা, আব সারে প্রসেসিস কো এক হি অ্যাপ মে কেন্দ্রিত কর হামারে উপভোক্তাওঁ কে লিয়ে সুগমতা দেনে কে লিয়ে ইয়ে গ্রামীণ ডাক সেবকো কে হাতো মে ইয়ে অ্যাপ দিয়া গয়া।
0: বিহারে গঙ্গার জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় পাটনা, বৈশালী, ভোজপুর, বক্সার, ভাগলপুর, মুঙ্গে, সমস্তিপুর ও বেগুসরাই জেলার নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর ফলে কয়েকশো একর জমির ফসল ক্ষতিগ্রস্ত। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী টেলিফোনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে তাকে পরিস্থিতির গুরুত্ব সম্পর্কে অবহিত করেন। ওড়িশায় গত তিন দিন ধরে অবিরাম বৃষ্টির ফলে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইন্দ্রাবতী ও ভাস্কেল নদীর জলস্তর বেড়ে যাওয়ায় নবরঙ্গপুর জেলার নদী তীরবর্তী গ্রামগুলোতে বহু মানুষ আটকা পড়েছেন। কোরাপুট অঞ্চলে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হবার খবর পাওয়া গেছে। কেরালামের সাতটি জেলায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এগুলি হল ইদুক্কি, এর্নাকুলাম, ত্রিশোর, মালপ্পুরম, কোঝিকোড, ওয়ানাদ এবং কান্নুর। FIH বিশ্বকাপ হকির দ্বিতীয় রাউন্ডের পুল ম্যাচে ভারতের পুরুষ দল 3-5 গোলে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়েছে। নেদারল্যান্ডসের আমস্টেলভেনে এই পরাজয়ের সুবাদে ভারত সেমিফাইনালে দৌড় থেকে ছিটকে গেল। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতা ভারত রাশিয়ার সম্পর্ক আরও জোরদার করা এবং প্রধান প্রধান ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেছেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, দেশীয় ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রের কাজের ব্যাপারে বিভিন্ন সংস্থার আপত্তির প্রেক্ষিতে ভারত বর্তমানের নিয়মকানুন পরিবর্তন করে দুমাসের মধ্যে নতুন নিয়ম চালু করবে। খবর এখন এই পর্যন্তই। এর পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর আগামীকাল অর্থাৎ 25/8/2026 মঙ্গলবারের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময়ে সকাল 5:56। 6:05 সুচিন্তন, শুনবেন সত্যেন্দ্রনাথ বসুর রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতে সেতার পরিবেশন করবেন পণ্ডিত দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, রাগ কোমল ঋষভ আশাবরি ও ললিত। 6:30 এই মহাজীবন, শুনবেন রাধানাথ শিকদারের জীবন কথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী এরিনা মুখোপাধ্যায়। 6:55 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানে শুনবেন মাটির স্বাস্থ্য রক্ষা, এ বিষয়ে বলবেন স্বপন রায়। 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান কালকের স্থান বাংরিপশি ওড়িশা, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। 8:30 ঐতিহাসিক শহরের কথা, কালকের শহর খাজুরাহ, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়, সম্পাদনা ও প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। 8:45 কথাকার, বিস্মৃত বাঙালি প্রমথনাথ বসু, এ বিষয়ে বলবেন দীপক কুমার দা। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে সেতার পরিবেশন করবেন দেবরাজ চট্টোপাধ্যায়, রাগ জৌনপুরি, তবলায় সহযোগিতা করবেন ইমন সরকার। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় ঈশিতা দাস অধিকারী। 10:30 রামধনু, এখানে প্রথমে নজরুলগীতি পরিবেশন করবেন পরিমল ভট্টাচার্য, এরপরে দোতারা শুনবেন শিল্পী স্বপন কুমার বর্মন। 11:00 গ্রামীণ মহিলাদের জন্য লোকায়ত কৃষি সংস্কৃতি সম্পর্কে বলবেন ডক্টর মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়, এই সাক্ষাৎকারটি নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 11:30 রম্যগীতি, 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় অঙ্কিতা চৌধুরী। 12:30 নাটক মেঘমল্লার, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

বেতার নাট্যরূপ সনত কুমার পাল, প্রযোজনায় ডক্টর অশোক বসু মল্লিক। দুপুর একটা চল্লিশ মিনিটে বাংলা ব্যান্ডের গান, দুপুর দুটো ত্রিশ মিনিটে মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30। 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, মন নিয়ে উপস্থাপনায় সৌমিলি রায়। বিকেল 4:35 অন্বেষা, বিজ্ঞান সংবাদ, বিজ্ঞান ক্লাব আন্দোলনের হাল হকিকত সম্পর্কে আলোচনা করবেন ডক্টর শুভব্রত রায়চৌধুরী এবং অধ্যাপক সব্যসাচী চট্টোপাধ্যায়। প্রযোজনা করেছেন ডক্টর মানস প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায় জাতীয় চক্ষুদান পক্ষ সম্পর্কে অনুষ্ঠান, উপস্থাপনায় রাখি দাশগুপ্ত। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চৈতালী মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য, কথিকা শুনবেন, কেন নেত্রদানের অঙ্গীকার করবেন এই বিষয়ে বলবেন ডক্টর সাগনিক সূর্য দাস। 7:00 যুববাণী থেকে গল্প বলি শোনো, উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়। 7:45 কবি কণ্ঠে, এই অনুষ্ঠানে কবি মন্দাক্রান্তা সেনের সঙ্গে আলাপচারিতায় থাকবেন সুতপা চট্টোপাধ্যায়, শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। 8:15 এক মাটি এক সুর, লোকশিল্পী রমেন্দ্রনাথ সাহার সাক্ষাৎকার শুনবেন এই অনুষ্ঠানে, কাল শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। সাক্ষাৎকার গ্রহণ করেছেন শর্মিষ্ঠা রায়, সম্পাদনায় প্রণয় দে, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। 9:00 কথায় গানে, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 কলকাতা কলতান, কুস্তির আখড়া, এই বিষয়ে অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব শুনবেন কালকে। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রাখি দাশগুপ্ত, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলায় আড়া চৌতাল পরিবেশন করবেন পণ্ডিত যতীন্ময় রায়চৌধুরী, তাকে হারমোনিয়ামে সহযোগিতা করবেন কমলাক্ষ মুখোপাধ্যায়। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন সৃজিৎ মুখোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে, ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের বৈঠক, ভারতের কৃষিক্ষেত্রকে সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে মস্কো।
1: দুদিনের চীন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, আগামীকাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে সীমান্ত আলোচনায় যোগ দেবেন তিনি।
0: ভারতে বিনিয়োগে আগ্রহী সংস্থাগুলির সুবিধার্থে আগামী দুমাসের মধ্যে বর্তমান বিধি সংশোধন করে নতুন নিয়ম চালু করবে ভারত, জাপানের শিল্পমহলকে বার্তা বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের।
1: মুক্ত বাণিজ্য চুক্তি সহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ভারত ও গালফ কোঅপারেশন কাউন্সিলের প্রতিনিধিদের বৈঠক।
0: মরক্কোতে ভারত মরক্কো যৌথ কমিশনের সপ্তম অধিবেশন আজ শুরু হচ্ছে।
1: ওয়াশিংটন তেহরান চাপানোতর অব্যাহত, মার্কিন নিষেধাজ্ঞা ঘোষণার আগেই ইরানের মুদ্রার মান রেকর্ড তলানিতে।
0: আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই প্রতিনিধি দলে রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার এবং ইউরেশিয়া বিষয়ক যুগ্ম সচিব ময়ং সিংহ অন্তর্ভুক্ত ছিলেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, আসন্ন উচ্চ পর্যায়ের শীর্ষ সম্মেলনগুলোর বিষয়ে আলোচনা হয়। বৈঠকে ডক্টর জয়শঙ্কর ভারত ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, জ্বালানি ক্ষেত্রে ক্রমবর্ধমান অংশীদারিত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসসিও শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ব্রিক্স শীর্ষ সম্মেলনে শ্রী মোদী তাকে ভারতে স্বাগত জানাবেন।
2: Our economic cooperation, trade, energy, fertilizers, nuclear, other dimensions as well. Overall, I think our economic cooperation has grown very significantly. Prime Minister Modi looks forward to meeting you at the SCO summit, then welcoming you in India for the BRICS summit, and in due course, as per your mutual convenience, having the annual summit. So we have a very strong picture of cooperation to present.
0: রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভারতে সার সরবরাহ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। বৈঠকে তিনি বলেন, মস্কো ভারতীয় কৃষক এবং কৃষিক্ষেত্রকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এর আগে আজ বিদেশমন্ত্রী রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তুরভের সঙ্গে যৌথভাবে মস্কোতে বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত, সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক ভারত রাশিয়া আন্তঃসরকারি কমিশনের একটি বৈঠকে সভাপতিত্ব করেন। তিনি বলেন, অস্থির আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও দুদেশের সম্পর্ক আরো গভীর হয়েছে, যা পারস্পরিক স্বার্থ এবং আস্থারই প্রতিফলন।
2: The India-Russia partnership has consistently demonstrated resilience and adaptability. Even amidst a complex international landscape, our engagement has continued to deepen, reflecting the mutual interest and confidence that define our bilateral partnership.
1: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দুদিনের চীন সফরে আজ বেজিং পৌঁছেছেন। তিনি আগামীকাল চীনের বিদেশমন্ত্রী তথা সেদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াং ইর সঙ্গে বিশেষ প্রতিনিধি পর্যায়ের সীমান্ত আলোচনায় অংশ নেবেন।

0: এ হবে এ বিষয়ের 25তম বৈঠক। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান বলেন, সীমান্ত সমস্যার পাশাপাশি দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। সফরকালে শ্রী ডোভাল সে দেশের উপরাষ্ট্রপতি হান ঝেং এর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। উল্লেখ্য, 2020 সালে গালোয়ান উপত্যকায় সংঘর্ষ এবং পূর্ব লাডাখে দীর্ঘ সামরিক উত্তেজনার পর নতুন দিল্লি ও বেজিং এর সম্পর্ক মারাত্মক টানাপোড়েনের মুখে পড়ে। তবে এরপর থেকে উভয় পক্ষই সম্পর্ক স্থিতিশীল করার বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সীমান্ত বিষয়ক আলোচনার জন্য ডোভাল ও ওয়াং হলেন দুই দেশের মনোনীত বিশেষ প্রতিনিধি। ভারত ও চীনের মধ্যে 3,400 কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত সংকট সমাধানের লক্ষ্যে 2003 সালে এই আলোচনা প্রক্রিয়াটি চালু করা হয়েছিল। বেজিংয়ে এই আলোচনা শুরুর আগে গত শনিবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, চীনের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার জন্য সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
1: কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, ভারতে উৎপাদন শুরু করতে আগ্রহী সংস্থাগুলির বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আগামী 2 মাসের মধ্যে দেশের বর্তমান বিধি সংশোধন করে নতুন নিয়ম চালু করবে ভারত। শ্রী গোয়েল বলেন, বিনিয়োগকারীদের যেসব দাবি ন্যায্য ও সঙ্গত তার সমাধান করতে সরকার ইচ্ছুক। গোয়েল আরও জানিয়েছেন, ভারতের মুক্ত বাণিজ্য চুক্তিগুলি শেষ পর্যন্ত বিশ্ব বাণিজ্যের প্রায় 75%কে আওতাভুক্ত করবে এবং বিশ্বব্যাপী পণ্য পরিষেবার সরবরাহ শৃঙ্খলে ভারতকে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। এর আগে শ্রী গোয়েল জাপানি সংস্থাগুলিকে ভারতে সুজুকির মতো সাফল্যের নজির গড়ে তোলার আহ্বান জানান।
2: You will appreciate the journey that Suzuki has traveled in the last 4 decades. We see today the largest and most profitable operations coming out of India. But I'm told the market cap of Suzuki in India is higher than the market cap of the parent company itself. And this is the journey we would like to see 1,580 companies who you represent. And we would like to see 1,580 Suzukis being created out of India.
1: মন্ত্রী এদিন জানিয়েছেন, ভারতের কর্মক্ষম জনসংখ্যার গড় বয়স 30 বছরের কম, যা জাপানি সংস্থাগুলিকে মেধাবী কর্মী ও বহু সংখ্যক উপভোক্তা বিশিষ্ট বাজার ব্যবহারের সুবিধা দেবে। তিনি 2047 সালে দেশের 100তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে ভারতের বর্তমান $4 trillion অর্থনীতিকে $30 trillion উন্নীত করার কথাও তুলে ধরেন।
2: We believe in the principle of continuous improvement and we are looking at Japan being our partner in this journey as we progress from a $4 trillion economy today to a $30 trillion economy by 2047 when we celebrate 100 years of independence. It's an ambitious target but 1.4 billion Indians are committed to make this happen.
0: ভারত ও গালফ কোঅপারেশন কাউন্সিল GCC মুক্ত বাণিজ্য চুক্তি FTA এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছে। সৌদি আরবে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিপুল এবং GCC-র মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাইবির মধ্যে এক বৈঠকে এই আলোচনা হয়। এ সময় উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনা নিয়েও মত বিনিময় করেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারত ও GCC-র মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনার রূপরেখা হিসেবে টার্মস অফ রেফারেন্স স্বাক্ষরিত হয়েছিল। উল্লেখ্য, বিশেষ ঐতিহাসিক সম্পর্ক, ভৌগোলিক নৈকট্য, ইসলামী মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে ওঠা অভিন্ন রাজনৈতিক ব্যবস্থা এবং যৌথ উদ্দেশ্যকে সামনে রেখে বাহরিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহীকে নিয়ে 1981 সালে রিয়াদে এক চুক্তির মাধ্যমে GCC গঠিত হয়। সম্প্রতি ভারত এবং GCC-ভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, স্বাস্থ্য, প্রযুক্তি ও সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক আরও গভীর হয়েছে। শুনছেন উপমহাদেশের খবর।

0: ভারত মরক্কো যৌথ কমিশনের সপ্তম অধিবেশন আজ মরক্কোতে শুরু হচ্ছে। ভারতের বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ ও মরক্কোর শিল্প বাণিজ্য মন্ত্রী স্টেট সেক্রেটারি ওমর হিজিয়া যৌথভাবে এই অধিবেশনে সভাপতিত্ব করবেন। শ্রী প্রসাদ দুদিনের সফরে মরক্কোতে পৌঁছেছেন। যৌথ কমিশনের এই বৈঠকটি দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার বর্তমান ক্ষেত্রগুলো পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক লাভজনক সম্পর্ককে আরও সম্প্রসারিত করার সুযোগ করে দেবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও ভারত ও মরক্কোর মধ্যে খাদ্য নিরাপত্তা বিষয়ক সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
1: ভূমি পুনরুদ্ধার, খরা সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ভারত বৈচিত্র্যময় পর্যাপ্ত

0: পূর্বাভাসযোগ্য এবং স্থিতিশীল আন্তর্জাতিক অর্থ সংস্থানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। মঙ্গোলিয়ার উলানবাটোরে অনুষ্ঠিত ইউনাইটেড নেশনস কনভেনশন অফ কম্ব্যাট ডিসার্টিফিকেশন এর সদস্য দেশগুলোর সম্মেলনের সপ্তদশ অধিবেশনে মন্ত্রী পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই মন্তব্য করেন। এই সম্মেলনের মূল প্রতিপাদ্য হল ভূমি পুনরুদ্ধার, আশা পুনরুদ্ধার। ভূমি পুনরুদ্ধার ও খরা সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ভারতের উদ্ভাবনী ও বৈচিত্র্যময় আর্থিক কাঠামোর বিষয়টি তুলে ধরেন তিনি। ভূমি পুনরুদ্ধারের ক্ষেত্রে ধারাবাহিক বিনিয়োগের প্রয়োজনীয়তার উপরেও গুরুত্ব আরোপ করা হয়।
1: ভারত সরকারের বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এবং ব্রিক্স শেরপা সুধাকর দলেলা জানিয়েছেন, ভারতের ব্রিক্স সভাপতিত্ব মানবিকতায় প্রথম নীতির উপর ভিত্তি করে মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত হচ্ছে। লখনৌতে অষ্টাদশ ব্রিক্স একাডেমিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে শ্রী দলেলা বলেছেন, ভারত ব্রিক্সের সভাপতিত্বকালে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের উপর মনোযোগ দিয়েছে। তিনি জানিয়েছেন, দেশের প্রায় ৩০টি শহর জুড়ে ৪০০টিরও বেশি বৈঠকের আয়োজন করা হয়েছে। ব্রিক্স কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি এটিকে সমগ্র দেশের একটি সম্মিলিত প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেন। শ্রী দলেলা বলেন, ব্রিক্স বর্তমানে উন্নয়নশীল দেশগুলির মধ্যে সহযোগিতার অন্যতম প্রধান মঞ্চে পরিণত হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিষয়ে তিনি বলেছেন, জলবায়ু স্থিতিস্থাপকতা জোরদার করতে এবং সুস্থায়ী উন্নয়নকে উৎসাহিত করতে ব্রিক্সের উদ্যোগগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ কূটনীতিকদের তাদের কর্মস্থলে তৃণমূল স্তর পর্যন্ত জোরালো যোগাযোগ গড়ে তুলতে এবং স্থানীয় মানুষজনের সঙ্গে ভারতের সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানিয়েছেন। আজ সেবা তীর্থে ইন্ডিয়ান ফরেন সার্ভিস IFS-এর ২০২৫ ব্যাচের প্রশিক্ষণরত আধিকারিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি তাদের প্রথাগত কূটনৈতিক গণ্ডির বাইরে বেরিয়ে এসে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ সম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ দেন। তিনি আন্তর্জাতিক মহলের সঙ্গে মেলবন্ধন জোরদার করতে প্রযুক্তি উদ্ভাবনের ওপর জোর দেন। এছাড়া তিনি ভারতীয় মিশনগুলির ডিজিটাল উপস্থিতি শক্তিশালী করার গুরুত্ব আরোপ করেন। তিনি বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের মধ্যে ভারতের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ভারত কো জানিয়ে শীর্ষক কুইজ প্রতিযোগিতার সদ্ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ৩০ আগস্ট আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৭তম পর্ব। ওই দিন সকাল ১১টায় আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে অনুষ্ঠান শোনা যাবে। এবারেও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য এবং মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাইগভ ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানোর পাশাপাশি টোল ফ্রি নম্বর ১৮০০ মারফত বার্তা পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে।
0: ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস UPI ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার এক দশক পূর্ণ হয়েছে। ২০১৬ সালের ২৫ অগস্ট চালু হওয়া UPI এর লেনদেনের সংখ্যা বর্তমানে ১৩,০০০ গুণ বৃদ্ধি পেয়েছে। অর্থমন্ত্রক জানিয়েছে, বার্ষিক লেনদেনের পরিমাণ ২০১৬-১৭ অর্থবর্ষের ১,৭৮ লক্ষ থেকে বেড়ে ২০২৫-২৬ অর্থবর্ষে ২৪,১৬২ কোটিরও বেশি হয়েছে। একই সময়ে লেনদেনের মোট মূল্যমানও ৭,০০০ কোটি টাকা থেকে বেড়ে প্রায় ৩১৪ লক্ষ কোটি টাকায় উন্নীত হয়েছে।
1: সরকার আটা এবং অন্যান্য গমজাত পণ্য রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর ফলে আটা, ময়দা, সুজি এবং অন্যান্য গমজাত পণ্য বিদেশে রপ্তানির পথ প্রশস্ত হল। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশালয় DGFT জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গমের আটা এবং সংশ্লিষ্ট পণ্যগুলির পরিবর্তিত রপ্তানি নীতি অবিলম্বে কার্যকর হয়েছে।
0: ভারতীয় চিনি ও জৈব জ্বালানি উৎপাদক সংস্থা ISMA এর মহানির্দেশক দীপক বালানি জানিয়েছেন, দেশে চিনির পর্যাপ্ত মজুদ রয়েছে। আতঙ্ক অমূলক জল্পনার ওপর ভিত্তি করে চিনি কেনার প্রবণতা কমালে দামও কমবে বলে মন্তব্য করেন তিনি। শ্রী বালানি বলেন, মূল্যবৃদ্ধির আশঙ্কায় আতঙ্কগ্রস্ত হয়ে চিনি কেনায় গত ২০ দিনে চিনির দাম বেড়েছে। ইথানল উৎপাদনের জন্য চিনি ব্যবহারের কারণেই সাম্প্রতিক সময়ে চিনির দাম বেড়েছে বলে যে দাবি করা হচ্ছে তা খারিজ করে দিয়ে শ্রী বালানি বলেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণই সর্বোচ্চ অগ্রাধিকার।
1: মার্কিন যুক্তরাষ্ট্র যে নতুন নিষেধাজ্ঞা জারি করতে চলেছে তা কোনোভাবেই সেই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনবে না বলে ইরান সতর্ক করে দিয়েছে। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ওয়াশিংটনের সহযোগিতাকারী দেশগুলিকে কঠোর জবাব দেবে তেহরান। পরিস্থিতির অবনতির জন্য আমেরিকাকে পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় চালু করার শর্ত হিসেবে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া, অঞ্চলটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার, সংঘাত চলাকালীন ক্ষয়ক্ষতি ক্ষতির ক্ষতিপূরণের দাবি জানিয়েছে তেহরান।
0: ব্যবসা বাণিজ্য সহজ করার লক্ষ্যে সরকার চিকিৎসা সরঞ্জাম ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু নিয়ন্ত্রণ।

0: বাধ্যতামূলক সংস্কারের প্রস্তাব গ্রহণ করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সংস্কারগুলির আওতায় মেডিকেল ডিভাইসেস রুল 2017-এর তিনটি প্রধান ক্ষেত্রে সংশোধনী আনা হয়েছে। এর মধ্যে রয়েছে চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্তকরণ বা স্টেরিলাইজেশনের কাজের বাইরে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করা, নিয়মকানুন শিথিল করা, স্বাস্থ্য পরীক্ষার জন্য অভিন্ন ফি নির্ধারণ এবং ক্লিনিক্যাল পরীক্ষার আবশ্যকতা থেকে অব্যাহতির ক্ষেত্রে স্বীকৃত অঞ্চলের তালিকায় ইউরোপীয় ইউনিয়নকে যুক্ত করা।
1: যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক আগামী 27 আগস্ট জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে দেশব্যাপী খেলো ইন্ডিয়া সংবাদ খেল কি বাদ পিএম কে সাথ কর্মসূচির আয়োজন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে ভার্চুয়ালি তরুণদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।
0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের বৈঠক। ভারতের কৃষিক্ষেত্রকে সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে মস্কো।
1: দুদিনের চীন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, আগামীকাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং এর সঙ্গে সীমান্ত আলোচনায় যোগ দেবেন তিনি।
0: মুক্ত বাণিজ্য চুক্তি সহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ভারত ও গালফ কোঅপারেশন কাউন্সিলের প্রতিনিধিদের বৈঠক। আজ উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য।

ঝলমলে আলো, হর্নের শব্দে মুখরিত, সব রকম দৌড় প্রতিযোগিতায় প্রথম হবার প্রচেষ্টায় আমাদের এই শহর কলকাতা যখন সাংঘাতিক এক ব্যস্ত জীবনে অভ্যস্ত হয়ে যায়, যখন আকাশের তারার থেকে কৃত্রিম বাতির সংখ্যা অনেক বেশি বলে মনে হয়, তখন কিন্তু আমাদের তথা নাগরিকের মনের ছোট্ট ছোট্ট খুব সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলো কোথায় যেন ট্রাফিক সিগন্যালে আটকে যায়, প্রায় রাস্তার জ্যামের মতোই বেরোবার পথ পায় না, তাকিয়ে থাকে মুক্তির অপেক্ষায়। বিজ্ঞান তো বটেই, সাথে সাথে মনও বলে মুক্তি মিলবে প্রকৃতিতে, প্রাকৃতিক আলো হাওয়া তাদের মাধুর্য ও আন্তরিকতা, এর থেকে বড় দাওয়াই আর বোধহয় কিছুই নেই। আর তারই পসরা সাজিয়ে বসে আছে আমাদের গ্রাম বাংলা। তাই আজকের এই ব্যস্ত জীবনে মুখ থুবড়ে পড়ার আগেই মানুষ ছুটে চলে যেতে চায় তার আশ্রয়ে, কিন্তু চাইলেই তো আর সবসময় ব্যাকপ্যাকের মতো সব দায়িত্ব ঘাট থেকে নামিয়ে রেখে ছুট লাগানো যায় না, আমাদের সকলেরই কিছু সাংসারিক দায়বদ্ধতা থেকেই যায়। তো যাদের কাঁধে দায়িত্বের জগত্তল পাথর, যারা ইচ্ছা থাকলেও যেতে পারছেন না, আজকের হারানো দিনের গান তাদের জন্য। বাস্তবে না হয় নাই বা গেলেন, নাই বা হলো যাওয়া, দেখুন না গানে গানে আজ আপনারা সেই সব গ্রাম থেকে ঘুরে আসতে পারেন কিনা। এসব গ্রামই কিন্তু এক সময়ে হয়ে উঠেছিল চলচ্চিত্রের চরিত্র, মনের শান্তি, প্রাণের আরাম।

এই গানটা শুনতে শুনতে আপনাদের নিশ্চয়ই মনে পড়ছিল এর চিত্রায়নের কথা। গ্রামের পুকুর, চারপাশে তালগাছের সারি, পুকুরে স্নান করছে গ্রামেরই এক মেয়ে, আর দূরে খড়ে ছাওয়া এক দাওয়ার পাশে দড়ির খাটিয়ায় বসে এক মনে গিয়ে চলেছে এক মানুষ। এই গানে ঢেলে দিয়েছে সে তার সমস্ত আবেগ। এ ছবি যেন বলে উঠছে, এই গান গাওয়াটাই তার জীবনের সর্বপ্রধান কাজ, এছাড়া তার যেন আর কোনো কাজই নেই। একটু ভেবে বলুন তো, শেষ কবে, মানে ঠিক কতদিন আগে কাউকে পুকুরে স্নান করতে দেখেছেন? আচ্ছা, শুধু দেখেছেন বলে হয়তো কথাটা ভুল বলা হবে, বলবো যে তার অবগাহনের আনন্দকে উপলব্ধি করতে পেরেছেন। মনে পড়ে কি? আমার তো মনে পড়ে না, মানে দূর অতীতেও কতদিন আগে যে দেখেছি, বাদও দেখেছি কি না, কত ছোটবেলায় মনে পড়ছে না। এই জীবন বৃত্তে না আছে ধুলো ধোঁয়ার অনুপ্রবেশ, না আছে ইঁদুর দৌড়ের অভ্যাস, যেন বিরাজ করছে এক অপার শান্তি। জানি এক্ষুনি আপনারা অনেকেই বলতে শুরু করবেন, এটা নেই, ওটা নেই, অমুক নেই, তোশুক নেই, আজ না হয় এই অপ্রাপ্তিগুলোকে একটু দূরেই সরিয়ে রাখুন না, আসুন না আমরা গানে গানে আজ আনিঃশ্বাস গ্রহণ করি আমাদের প্রকৃতির আঘ্রাণকে।

ফুলেশ্বরীর এই গানটিতেও চিত্রায়িত হয়েছে এমন এক চরিত্র যে কিনা গানের জগতে খুঁজে পায় তার সমস্ত সত্তা। তার গ্রাম, গ্রামের গাছপালা, পাশের মাঠ, এক পাশ দিয়ে বয়ে চলা নদী, নদীর ধারে রাস্তা, এর সব কিছুই যেন তারই জন্য তৈরি, থাকবেও তারই জন্য। আর এদেরই মাঝখান দিয়ে বড় হওয়া, বেড়ে ওঠার মধ্যে দিয়ে কখন যে একাত্মীকরণ ঘটে গেছে তা টের পায়নি কেউই। হঠাৎ একদিন মনে হয় এই গাছ, মাঠ, নদী, বাতাস, এরাও যে পরিবারেরই অঙ্গ। পরিবারকে যেমন ছাড়া যায় না, তেমনি ছাড়া যায় না এদেরকেও। এদের ছায়ার শীতলতা, বাতাসের আঘ্রাণ, নদীর কুলকুল সব যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে পরম মমতায়। নদীর কথা বলতে বলতে আরেকটি দৃশ্যের কথা মনে পড়ছে। গ্রামের পাশ দিয়ে বইছে নদী, বাড়িতে দুটি ছোট ছোট ছেলে মেয়ে। যদিও তারা সম্পর্কে স্বামী স্ত্রী, তবুও সকল বড়দের মাঝখানে আবেগ প্রকাশের সুযোগ বড়ই কম। তাই একদিন সুযোগ পেয়ে তারা বেরিয়ে পড়ল। পার হলো মাঠ, পার হলো রাস্তা, এসে পৌঁছলো নদীর পাড়ে। যে নদী তাদের দিল ক্ষণিকের নির্জনতা। কোন ছবি তা বুঝেই গেছেন, সে তো জানি। মিলিয়ে দেখুন এই গানটি ওই ছবির কিনা।

গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায় ও বেলা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এই ছবির মানে এই গানটি যে ছবির মানে বালিকা বধূর আর একটা গল্প আপনাদের শোনাই। বলতে পারেন ছবিটা তৈরির গল্প। এই ছবির পরিচালক অবশ্যই ছবি তৈরির আগে বন্ধুর অনুরোধে একবার গিয়ে উঠলেন বালেশ্বর থেকে কিছু দূরে কাজু বাদামের বিস্তৃত এলাকা পেরিয়ে নদীর ধারের এক পরিবারে। পৌঁছতেই পেলেন আম গাছের ছায়া, এলোমেলো বাতাসে ভেসে এলো কাঁচা কাজু ফুলের গন্ধ। আর ওই পরিবারের মানুষগুলো ব্যস্ত হয়ে পড়লেন সর্বশ্রেষ্ঠ আতিথেয়তায় অতিথিকে বরণ করে নিতে। এক জায়গায় তিনি বলছেন, নেই পরিচালক বলছেন, চমৎকারভাবে নিকোনো মাটির দাওয়া, খড়ের চালার নিচে ছোট বড় অনেকগুলি ঘর, মোটা চালের সুস্বাদু ভাত, পুকুরের মাছ, বাগানের সবজি, আর কি চাই। হ্যাঁ, এই সেই আন্তরিক আপ্যায়ন যা দেখে পরিচালক তরুণ মজুমদারের মনে হয়েছিল, এমনটা হয় না যদি এই রকমই একটা পরিবারকে একটু অদল বদল করে বালিকা বধূর মূল পরিবারটি করে তোলা যায়। বাস্তবে হলেও তাই। এখন এমনই এক গ্রাম্য পটভূমির আরেকখানি গান।

গানটি শুনতে শুনতে নিশ্চয়ই মনে পড়ছে সেই আংটি চাটুজ্যের ভাই বসন্ত চাটুজ্যকে, এক ভোলা ভালা নিজের খেয়ালে চলা মানুষ। চলেছে ধান ক্ষেতের পাশের রাস্তা ধরে, কখনো পায়ে হেঁটে, আবার কখনো বা গরুর গাড়িতে। গ্রামের রাস্তার একটি মনোরম দৃশ্যপট। আজ ততটা দেখা না গেলেও কিছুদিন আগে পর্যন্ত গ্রামের রাস্তায় শোনা যেত গরুর গলায় বাঁধা ঘণ্টার আওয়াজ, তার সাথে গরুর গাড়ির চাকার শব্দ। রাতের বেলা হলে সেসব গাড়িতে ঝুলত লণ্ঠন। মাল পরিবহনই প্রধান কাজ হলেও কোথাও কোথাও যাতায়াতের মাধ্যম হিসেবেও ব্যবহার হতো গরুর গাড়ি। শহুরে সভ্যতাতে আজকাল এই গাড়ি দেখা যায় বটে, তবে রাস্তায় নয়, বিভিন্ন হোটেল বা বিপণির গৃহসজ্জায়। গতির নিরিখে খানিকটা পিছিয়ে পড়লেও এর আনন্দই ছিল অন্যরকম। এই পলাতক ছবিতেই আমরা গ্রামের আরেকটি দিকের চিত্র দেখতে পাই, তা হল গ্রাম্য বিনোদনের বিভিন্ন রকম ফের। কখনো কবির লড়াই, তো কখনো সঙের গান, আবার কখনো ঝুমুরের আসর। এগুলোই ছিল সে সময়কার বিনোদনের চিত্র।

মাটিতে যখন লিপ দিচ্ছিলেন তখন কোনো এক সময় যেন সেখানে আসেন হেমন্ত মুখোপাধ্যায়। তাকে দেখে শুটিং শেষ হওয়া মাত্রই ছুটে আসেন অনুপ কুমার। আলাপচারিতায় পেয়ে যান লিপ দেবার ছোটোখাটো অনেক রকমের টিপস। যাই হোক, একটু আগেই যে কথা বলছিলাম যে গ্রামের বিনোদনে যেমন থাকে ঝুমুর গান, তেমনি থাকে সঙের গান। একদল মানুষ তারা বিভিন্ন রকম সাজে সজ্জিত হয়ে দলবদ্ধভাবে বিভিন্ন জায়গায় গান গেয়ে বেড়ান। গ্রামের মেলায় এই সঙের গান ছিল এক বড় আকর্ষণ। গ্রামের যে কোনো মেলাতে নাগরদোলা, পাঁপড় ভাজা আর সঙের গান তার চরিত্রকেই আলাদা করে ফুটিয়ে তুলত। এখনকার গানে নিমন্ত্রণ ছবিতে আমরা দেখতে পাব সেই রকমই এক মেলার চিত্র।

গ্রামের দৃশ্য বা আরও নির্দিষ্ট করে বললে ছায়াছবিতে গ্রামের দৃশ্যের কথা বলতে গেলে যে ছবির কথা সবার প্রথমেই মনে আসার কথা তা হলো পথের পাঁচালি। তার পরতে পরতে জড়িয়ে আছে গ্রাম্য জীবনের প্রলেপ। অপু দুগ্গার বাড়ি, পাশের বাঁশবন, তার ভেতর দিয়ে রাস্তা, একটু এগিয়ে গেলে পুকুর, আর এই প্রকৃতিকে আশ্রয় করে ছোটদের বড় হওয়া, বেড়ে ওঠা, সেই কাশবন আর রেলগাড়ির দৃশ্যের কথা তো আলাদা করে মনে করাতেই হয় না। এই গ্রাম্য সরল জীবনে একটি রেলগাড়ির আগমন যে কতটা খুশি বয়ে আনতে পারে তা এখানেই উপলব্ধ হয়। তেমনি আবার সমাপ্তি ছবিতে আমরা দেখতে পাই একটি গ্রাম্য মেয়েকে, যার সারাটি দিন কাটে গাছপাতা ফুল পাখির সাথে। তাকে যখন ঘরে রাখা হয়, মানে তাকে যখন ঘরে থাকতে বাধ্য করা হয়, তখন তার দম বন্ধ হয়ে ওঠে। তার শ্বাস প্রশ্বাসের পরিসরটাই যেন ছোট হয়ে যায়। এখন এমনই একটি গান আপনাদের জন্য, যার দৃশ্যায়নে রয়েছে ধানক্ষেত, গরুর গাড়ি ও সঙ্গে সাইকেল আরোহী।

কথা তো চলতেই থাকবে, কিন্তু ঘড়ি বলছে যে এখন সময় হয়েছে আগামীকালের হারানো দিনের গানের প্রস্তুতির কথা বলবার।

শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, নানাবিধ নায়কের করিব বর্ণন। হৈ হৈ চৈ চৈ আনন্দের ঢেউ, সদালাপি হাসিমুখ নায়ক কেউ কেউ। গম্ভীর কম কথা তারই মাঝে মাঝে নায়কের মন হারায় সকালে ও সাঁঝে। আত্মভোলা ভব ঘুরে নায়ক আছে ভাই, কোথায় বলি? ওই যে রাতে কান পাতা চাই। শুনলেন কালকের হারানো দিনের গানের বিষয়ে, বিষয় হল নানা চরিত্রের নায়ক। আগামীকাল রাত ঠিক 11টায় অবশ্যই কান পাতবেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, আর উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা মুখোপাধ্যায়। ফিরে আসি আবার আজকের কথায়। গ্রামের কথা বলতে বলতে সেখানকার আরেকটি অতি পরিচিত দৃশ্যের কথা মনে পড়ছে। মেয়েরা তথা বাড়ির মহিলাদের একত্র হবার জায়গা ছিল পুকুর ঘাট। সেখানেই ছিল তাদের সুখ দুঃখের কথা ভাগাভাগি করে নেবার জায়গা। তাই গ্রামের রাস্তায় কলসি কাঁকে মহিলাদের প্রায়ই দেখতে পাওয়া যেত। পুকুর ঘাটও থাকতো তাদেরই কলস্বরে জমজমাট। জীবনের প্রয়োজনে তাদের একত্র করত এখানে, সময় কাটত অনেকখানি, খানিকটা হালকা হতো মন। ভরা কলসের সাথে সাথে

সে ঘরে ফিরত পরের দিনের জন্য অনেকখানি আশা ভরসা নিয়ে, নতুন দিনের এক স্বপ্ন নিয়ে। এবারের গানটি শুনলেই আপনাদের সামনে ফুটে উঠবে সেই রকমই এক কলস কাঁকে মেয়ের ছবি।

বাঘিনী ছবির এই গানটিতে কলস কাকে গ্রাম্য মেয়ের সাথে সাথে আরেকটি চরিত্রকেও আমরা দেখতে পাই। সে হচ্ছে গ্রামের বাউল, যারা প্রায় উদ্দেশ্যহীনভাবেই ঘুরে বেড়াত মাঠে ঘাটে প্রান্তরে, আর গলায় থাকত গ্রাম বাংলার গান, যে গানে উঠে আসত গ্রামীণ জীবনের হাসি কান্নার সুখ দুঃখের কথা, প্রতিদিনের যাপনের কথা। আর তাই এই গান স্পর্শ করত মানুষের হৃদয়। এইরকমভাবেই কবি গানও চলত গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে। বিশেষত গ্রামের জমিদার বা তথাকথিত বড়লোক বাড়ির কোনো অনুষ্ঠান হলে তাতে হতো ঝুমুর গান, কবি গানের লড়াই। এইমাত্র আপনারা যে গানটা শুনলেন, আংটি চাটুজ্যের বাড়ির অনুষ্ঠানের ঝুমুর দলের গান, তেমনি এখন শুনবেন আরেক জমিদার বাড়ির কবি গানের লড়াই থেকে আরেকটি গান।

0: অনেক সময় দেখা যায় যে সামর্থ্যের অভাবে বা অন্য কোনো তাগিদে যখন মনে মনে দেখা স্বপ্নগুলো অবয়বহীনভাবেই ক্রমশ মিলিয়ে যেতে থাকে, যার কখনো কোনো প্রকাশ ঘটানো সম্ভবই হয় না, যে মনের মাঝে তৈরি হয়ে সেখানেই চিরতরে নিমজ্জিত হয়ে যায়, তেমন অনেক স্বপ্ন তারা ভাগ করে নেয় তাদের গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদীর সঙ্গে, যেন তারা নিজের স্বপ্নগুলো ভাসিয়ে দেয় নদীর জলে। তারা নিজেরা না যেতে পারলেও স্বপ্নগুলো যেন তাদেরই প্রতিনিধি হয়ে পাড়ি দেয় দূর দেশে। এমনই এক দৃশ্য পাওয়া যায় সংসার সীমান্ত ছবিতে। নদীর ধারে বসে একটি মেয়ে যখন দেখে বড় বড় নৌকা জাহাজ চলে যাচ্ছে একের পর এক, তার মনে প্রশ্ন জাগে, এরা কোথায় যায়, বিদেশে? এর প্রকাশ ঘটে সাথে থাকা দৈত্যের কাছে। তার মনে হয় বুঝি মেয়েটির মনের স্বপ্ন এই বিদেশ যাত্রা। এখন সংসার সীমান্ত ছবি থেকে আপনাদের জন্য সেই গানটি।
1: কি ভাবছিস?
2: ভাবছি ফুরিয়ে গেল কেমন সুন্দর দিনটা।
1: হ্যাঁ রে, একটা দিন ঘষে সুখ করা গেল, দিনটা মনে রাখিস, সেই সঙ্গে অঘোর দাসকেও।

0: জাহাজগুলোন কোথায় যায় রে?
1: বিলে
0: অনেক দূর।
1: কেন, তুই যাবি নাকি?
0: মরণ তুই জানা।

0: সত্যি তুই কোথাও চলে যা।
1: কোথায়?
0: দূরে কোথাও, যেখানে তোর দলের লোক পেছু লাগবে না, পুলিশ হেনস্থা করবে না, এমন কোন দূর দেশে।
1: একটা তো মুখে পেট, তার নিজে এত কিসে?
0: আজ একটা বাচ্চা হতে কতক্ষণ
1: কি করে?
0: তুই চুরি ছেড়ে দে, আর পাঁচজনের মতো ঘর সংসার করবি।
1: জব্বর বলেছিস, তার সংসার পাতে তুই যাবি নাকি সঙ্গে?
0: আমি জানতাই বললাম, কত ভালো ভালো মেয়ে জুটবে তোর।
1: দাগি আসামি নেগে মালা হেতে লাইন দিয়ে ডেঙ্গিয়ে আছে সব।

0: তুই যদি বলছিস তো তুইও তো যেতে পারিস।
1: আমি
0: কেন লয় কেন শুনি?
1: কিন্তু আমায় ওরা ছাড়বে কেন?
0: কারা?
1: বা তোর দলের নোক রয়েছে, আমার দলের নোক নেই। ওদের কাছে চুল শুধু বিক্রি রয়েছে।
0: বিক্রি রয়েছিস মানে?
1: বাপরে, আমার কত দেনা, মহল্লাওয়ালা, কিস্তিদার, বাড়ি,
0: কত টাকা,
1: তার কি কোনো নেকাজোকা আছে? সে অনেক।
0: ধর আমি যদি সব সুদে দিই,
1: তুই অত টাকা তুই পারবি কেন?
0: পারবো পারবো, অগরদাস ইচ্ছে করলে কি না পারে। তুই শুধু মুখ ফুটে বল একবার, একটা শেষ চেষ্টা করে দেখি। সত্যি সময় সময় নিজের উপর ঘেন্না ধরে যায় মাইরি, শুয়ে বসে স্বস্তি নেই। এদিকে দল, ওদিকে পুলিশ, খালি সাবধান সাবধান, জানলে ছুটে ছুটে, ধরা পড়লে কুত্তার মতো মার জেল। এ কি সালা মাইন্ডসেট জীবন? দূর দূর, চল সব লাথি মেরে চলে যাই কোথাও।
1: নে চল আমাকে নরক থেকে মুক্ত করে, যেখানে তোর খুশি। আমি আর পাচ্ছি না রে, আমি আর এভাবে এমন করে পাচ্ছি না।
0: তবে শোন, এই দেখ, কালকে কটা টাকাই বা খরচা করেছি, এদেই সব হয়ে যাবে। এই তোর গা ছুঁ, আর এই মা গঙ্গা হাতে নিয়ে বলছি, আজ থেকে আমার চুরি বিদ্যে খতম, আজ থেকে আমরা সত্যি সত্যি সত্যি।
2: এরপরে গ্রামের যে দৃশ্যটার কথা বলবো সেটা একটু অন্যরকম। গ্রামে সরকারি ডাক্তারখানা, সেখানে আসছেন নতুন ডাক্তার। খবর হয়ে গেছে সারা গ্রামে, কিছুদিনের অব্যবহৃত জিনিসপত্র আবার নতুন করে সাজিয়ে তৈরি করতে হবে তার কাজের জায়গা। শুরু হয়েছে সেই কাজ। আর ওদিকে ডাক্তারবাবু আসছেন ঘোড়ার গাড়ি চেপে, নদীর পাড় আর তালগাছের সারির মাঝখান দিয়ে, মাঝখানের রাস্তা দিয়ে। কিরম একটা বলতে বলতে সামনে, আমার সামনে তো একটা ছবি ফুটে উঠছে, জানি না আপনারা এটা দেখতে পাচ্ছেন কি না। পাশের মাঠে গরু চড়ছে, আকাশে উঠছে পাখির দল। কিন্তু সমস্যা হলো যখন তার ঘোড়ার গাড়ির একটা চাকা পড়ল রাস্তার এক গর্তে, সে এক বিষম বিপদ। প্রথমে তো গ্রামের লোক তার পরনে ধুতি আর পাঞ্জাবি আর চাদর দেখে

ছিল সে বুঝি কোনো বাড়ির নতুন জামাই। অনেক কষ্টে নিজেকে ডাক্তার প্রমাণ করার পর অবশ্যই তাদের সাহায্যে গর্ত থেকে উদ্ধার হয় চাকা। এই পুরোটা শুনতে শুনতে আপনারা তো বুঝেই গেছেন যে এটা শহর থেকে দূরে ছবির। সেরকমই আবার পদভোলা ছবিতে দেখা যায় যে একটা বিরাট মাঠ, সেখানে অনেক গাছ, আর সেই গাছের মাঝখান দিয়ে চলছে মন দেয়া নেয়া। তো সেই পদভোলা ছবি থেকে আপনাদের জন্য এই গানটি।

আপনাদের সাথে সাথে গ্রামে গ্রামে ঘুরতে ঘুরতে চলে এসেছি একেবারে শেষের দিকে। তবু আমাদের গ্রাম বাংলার এই বিচিত্র পটভূমি, তার এই নদীর পাড়, গাছের সারি, পাখির দল, গরুর পাল, এর কথা বলে শেষ করা সম্ভব নয়। এই পটভূমিতে বিভিন্ন যে উপাদান রয়েছে, সেই প্রত্যেকটা উপাদানের আছে আলাদা আলাদা আখ্যান, কিন্তু সে তো এই সীমিত সময়ে বলা সম্ভব নয়। হয়তো আবার কখনো কোনো দিন কোনো এক সময়ে সে কথা নিয়ে বসা যাবে। আজ সময়ে একেবারে শেষ, ঘড়ি চোখ রাঙাচ্ছে, বলছে এবারে শেষ করতেই হবে। তাই যা দিয়ে, মানে যেসব কথা দিয়ে আজকের হারানো দিনের গান শুরু করেছিলাম একেবারে প্রথমে, সেই শহুরে যানজট, ব্যস্ততার ইঁদুর দৌড়, কর্মক্ষেত্রের মানসিক চাপ, দৈনন্দিন যাপনের ক্রমবর্ধমান আকাঙ্ক্ষার যোগান, এই সবের মাঝখান থেকে যখন অনুভূতির সূক্ষ্ম সূক্ষ্ম পর্দাগুলিও ক্রমশ ভোঁতা হতে থাকে, আবেগগুলো যখন দম বন্ধ হয়ে হাঁস ফাঁস করে ওঠে, মন অস্থির হয়ে যখন ছুটি চায়, তখন না হয় দায়িত্বের বোঝাটাকে একটু সরিয়ে রেখে না হয় খুব অল্প সময়ের জন্যই বলার চেষ্টা করুন না।

আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 40 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:30 হয়ে 33 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন আধুনিক গান, প্রথমে কয়েকটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। প্রথম গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছেন কণ্ঠশিল্পী নিজে।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শেষ গানটি। এই গানটিরও সুরকার হেমন্ত মুখোপাধ্যায়, কথা মুকুল দত্তের।
1: আরো ভালো হতো যদি তুমি আর আমি পাশাপাশি বসে

আধুনিক গান শুনছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারের গানটি লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কথায় সুর দিয়েছেন সুধীন দাশগুপ্ত।

0: तारा झिल मिल सपनों में झिल तारा झिल।
1: শুনছেন আধুনিক গান। সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর এবারের শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। প্রথম গানটির গীতিকার রঞ্জিত দে, সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

0: কপালে সিঁদুর সিঁদুর।
1: পরাশর রায়ের কথায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে, দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে শেষ গানটি।

দ্বিজেন মুখোপাধ্যায়ের পর আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী নির্মলা মিশ্র। প্রথম গানটি বাবু গুহঠাকুরতার কথায়, প্রদীপ দাশগুপ্তের সুরে।

নির্মলা মিশ্রের পর আধুনিক গানের অনুষ্ঠানে এপাটের শিল্পী মান্না দে। প্রথম গানটি সুধীন দাশগুপ্তের কথা ও সুরে।

মান্নাদের কণ্ঠে শুনছেন আধুনিক গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় প্রভাসদের সুরে এবারের গানটি।

শুনছেন আধুনিক গান। মান্নাদের পর এবারের শিল্পী লতা মঙ্গেশকর। প্রথম গানটি সলিল চৌধুরীর কথা ও সুরে।

0: মুকুল দত্তের কথায় কিশোর কুমারের সুরে, লতা মঙ্গেশকরের কণ্ঠে এবারের গান।
1: কি লিখি তোমায়,

লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনছেন আধুনিক গান। সলিল চৌধুরীর কথায় হৃদয়নাথ মঙ্গেশকরের সুরে এবারের গান।

আধুনিক গানের অনুষ্ঠানে লতা মঙ্গেশকরের পর এবারের শিল্পী দীপক মৈত্র। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় সতীনাথ মুখোপাধ্যায়ের

দীপক মৈত্রের পর আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী বনশ্রী সেনগুপ্ত। প্রথম গানটি সুধীন দাশগুপ্তের কথা ও সুরে।

আধুনিক গান শুনছেন বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে। এবারের গানটির গীতিকার শ্যামল ঘোষ, সুরকার প্রবীর মজুমদার।

শুনছেন আধুনিক গান বনশ্রী সেনগুপ্তের পর এবারের শিল্পী মুকেশ। প্রথম গানটি মিল্টু ঘোষের কথায়, ভি ভালসারার সুরে।

আধুনিক গান শুনছেন মুকেশের কণ্ঠে। এবারের গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার রতু মুখোপাধ্যায়।

মুকেশের পর আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী আরতি মুখোপাধ্যায়। প্রথম গানটি সুবীর হাজরার কথায়, সুধীন দাশগুপ্তের সুরে।

0: ভেবো না ভেবো না, বন্য বন্য এই অরণ্য ভালো, বন্য বন্য এই অরণ্য ভালো।
1: আরতি মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটির সঙ্গে শেষ হল আজকের আধুনিক গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন ছবির গান, প্রথম ছবি দাদা ঠাকুর। প্রথম গানটি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।

0: অজিত মানি হলো লোকগো,
1: আমার মান গেল মানিও গেল,
0: মান গেল মানিও গেল,
1: আসমান হতে পড়লাম দাদা,
0: মান গেল মানিও গেল,
1: আমার আশা মান দুই চূর্ণ।

ভেদ জমি হব মোরে শুনো হো ভোটার, যে ভোট দিবে না তার মটকাবো ঘাড়, মেরে দেব আমায় মারলে যদি আশা থাকে, প্রাণে বাঁচবার যদি আশা থাকে, ভাবি প্রেত অভিপ্রেত পুরাও প্রাণে বাঁচবার যদি আশা থাকে, যে জন সুজন ভোট দিবে মোর জন্যে অর্ধেক রাজত্ব দিব দিব রাজ করবে, যে জন সুজন ভোট দিবে মোর জন্যে অর্ধেক রাজত্ব দিব দিব রাজ করবে, দেখে নিও তোমরা দেখে নিও আমার কথার খেলাফ হবে না, তোমরা দেখে নিও আগে চাড়া দিয়ে মোরে খাড়া করো পরে।

এমন ফল তো আর পাবে না, পরের মাথায় ভাঙতে হলে এমন ফল তো আর পাবে না। ফল হবেই হবে, একটা ফল তো হবেই হবে, শুদ্ধ ফল নয় ডাউন ফল।

শুনছেন ছবির গান। দাদা ঠাকুরের পর এবার ছবি পিতা পুত্র। গানগুলির গীতিকার প্রণব রায়, সুরকার পবিত্র চট্টোপাধ্যায়, প্রথম দুটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ছবির গানের অনুষ্ঠানে পিতা পুত্রের পর এবারের ছবি শেষ পর্যন্ত। এই ছবির গানগুলির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। প্রথম গানটি অমল মুখোপাধ্যায় এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে।

শুনছেন ছবির গান, মুকুল দত্তের কথায় স্বপন জগমোহনের সুরে। এবারের গানগুলি লালকুঠি ছবি থেকে। প্রথম গানটি কিশোর কুমার এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে।

0: লালকুঠি ছবির গান এবার কিশোর কুমারের কণ্ঠে।
1: কথা বলছো না কেন? তোমার নাম কি? তুমি কে?
2: আমি কে?

আশা ভোঁসলের গাওয়া লালকুঠি ছবির এই গানের সঙ্গেই শেষ হল আজকের ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন লোকগীতি, প্রথম গানটি সহজ মায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এখন লোকগীতি, সহজ মায়ের পর এবারের শিল্পী উৎপল ফকির এবং সহজ মা।

দোহারের পরিবেশনে শুনলেন লোকগীতি, নানা রঙের গান অনুষ্ঠানে এখন পুরাতনী গান, শিল্পী চণ্ডীদাস মাল।

পুরাতনী গানের পর নানা রঙের গান অনুষ্ঠানে এবার ভক্তিগীতি। প্রথমে পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে দুটি গান।

মান্নাদের গাওয়া এই ভক্তিগীতির সঙ্গেই শেষ হল আজকের নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আমাদের সিনেমার গানের অনুষ্ঠান আপকেলিয়ের পথ চলা আজকের মতো এই পর্যন্তই। এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। প্রভাতীর আজকের প্রথম নিবেদনে ভাটিয়ার রাগে পরিবেশিত খেয়াল, শিল্পী বিদুষী অঞ্জনা নাথ।

Sabana,

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে এতক্ষণ শুনছিলেন ভাটিয়ার রাগে পরিবেশিত খেয়াল, শিল্পী বিদুষী অঞ্জনা নাথ। এখন সময় প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে। আজকের মতো প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে শুনবেন ভৈরবী রাগে পরিবেশিত গিটার, শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। এটি আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন। 107 FM রেনবো, নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে আজকের মতো শুনছিলেন পণ্ডিত দেবাশিস ভট্টাচার্যের পরিবেশনায় গিটার রাগ ভৈরবী। আজকের প্রভাতীর পরপর দুটি নিবেদন শুনেছেন বিদুষী অঞ্জনা নাথের পরিবেশনায় খেয়াল রাগ ভাটিয়ার, এবং এখন শুনছিলেন পণ্ডিত দেবাশিস ভট্টাচার্যের পরিবেশনায় গিটার রাগ ভৈরবী। এ দুটি পরিবেশনার সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের মতো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। 107 FM রেনবো, নিউজ অন এআইআর অ্যাপস, একযোগে অনুষ্ঠান শুনছেন। সৌম্যকান্তি সঙ্গে রয়েছি রাত 3টে থেকে সকাল 6টা পর্যন্ত। আজকে পরপর তিনটি অনুষ্ঠানে 107 FM রেনবোয় আপনাদের সঙ্গী সৌম্যকান্তি। প্রভাতী শেষ হওয়া মানেই সময় আনন্দধ্বনির। ভোর পাঁচটা যখন ঘড়ির কাঁটায়, তখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। আমরা আরেকটি নতুন দিনে প্রবেশ করেছি, 24 আগস্ট 2026 সোমবার পেরিয়ে আজকে আরেকটি নতুন দিন, 25 আগস্ট 2026 মঙ্গলবার আরেকটি নতুন দিন, নতুন আশা উৎসাহ উদ্দীপনা। এইভাবেই আবার নতুন করে আমাদের সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে পথ চলা, এগিয়ে যাওয়া, নতুনভাবে এগিয়ে যাওয়াই জীবনের নাম। থেমে যাওয়া মানেই তা জীবনের বিপ্রদীপ। বিগত অনুষ্ঠানে আপনারা যখনই আমার সঙ্গে এই আনন্দধ্বনি অনুষ্ঠানে সঙ্গে থাকেন, রবি ঠাকুরের লেখা বিদেশি ফুলের গুচ্ছ 10 অনুদিত কবিতার অংশ বিদেশি ফুলের গুচ্ছ 9 পর্যন্ত বিগত অনুষ্ঠানে আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম। আজকে বিদেশি ফুলের গুচ্ছ 10 এই লেখাটি দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আনন্দধ্বনি। তারপর একে একে বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত এবং অনুদিত কাব্যের কাব্যগ্রন্থের আরও কিছু লেখা, এবং তারপর আবার অন্য কোনো লেখায় আমরা পৌঁছব। এইভাবেই আজকের পথ চলা থাকবে আনন্দধ্বনিতে, বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান এবং আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া রবি ঠাকুরের বিভিন্ন লেখার অংশ। কেমনই কি হলো পারি নে বলিতে, এইটুকু শুধু জানি, নবীন কিরণে ভাসিছে সেদিন প্রভাতের তনুখানি, বসন্ত তখনও কিশোর কুমার, কুঁড়ি ওঠে নাই ফুটি, শাখায় শাখায় বিহগ বিহগী বসে আছে দুটি দুটি, কি যে হয়ে গেল পারি নে বলিতে, এইটুকু শুধু জানি, বসন্ত গেল তাও চলে গেল একটি না কয়ে বাণী, যা কিছু মধুর সব ফুরাইল সেও হলো অবসান, আমারই শুধু ফেলে রেখে গেল সুখহীন ম্রিয়মান। শুনছিলেন অনুদিত কাব্যগ্রন্থ অংশের বিদেশি ফুলের গুচ্ছ 10 এই রচনার অংশটি। বিদেশি ফুলের গুচ্ছ 11 রচনা নিয়ে ফিরে আসব, তবে তার আগে শিল্পী শ্রীলা সেনের কণ্ঠে এই গান আমারে যদি জাগালে।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। বিদেশি ফুলের গুচ্ছ 11। রবির কিরণ হতে আড়াল করিয়া রেখে মনটি আমার আমি গোলাপে রাখিনু ঢেকে, সে বিছানা সুকোমল বিমল নিহার চেয়ে তারই মাঝে মনখানি রাখিলাম লুকাইয়ে। একটি ফুল না নড়ে, একটি পাতা না পড়ে, তবু কেন ঘুমায় না, চমকি চমকি যায়, ঘুম কেন পাখা নেড়ে উড়িয়ে পালিয়ে যায়। আর কিছু নয়, শুধু গোপনে একটি পাখি, কোথা হচ্ছে মাঝে মাঝে উঠিতেছে ডাকি ডাকি, ঘুমা তুই ওই দেখ বাতাস মুদেছে পাখা, রবির কিরণ হতে পাতায় আছিস ঢাকা, ঘুমা তুই ওই দেখ তো চেয়ে দুরন্ত বায়ে, ঘুমেতে সাগর পরে ঢুলে পড়ে পায়ে পায়ে, দুঃখের কাঁটায় কিরে বিঁধিতেছে কলেবর, বিষাদের বিষ দাঁতে করিছে কি জ্বরজ্বর, কেন তবে ঘুম তোর ছাড়িয়া গিয়াছে আঁখি, কে জানে গোপনে কোথা ডাকিছে একটি পাখি, শ্যামল কানন এই মোহমন্ত্র জালে ঢাকা, অমৃত মধুর ফল ভরিয়ে রয়েছে শাখা। স্বপনের পাখিগুলি চঞ্চল ডানাটি তুলি উড়িয়া চলিয়া যায় আধার প্রান্তর পরে, গাছের শিকড় হতে ঘুমের

সঙ্গীত ছড়ে নিভৃত কানুন পর শুনি না ব্যাধের স্বর, তবে কেন এ হরিণী চমকায় থাকি থাকি, কে জানে গোপনে কোথা ডাকিছে একটি পাখি। শুনছিলেন অনুদিত কাব্যগ্রন্থর অন্তর্গত বিদেশি ফুলের গুচ্ছ ১১ রচনাটি। এবারে আবার একটি গান। শিল্পী অর্ঘ্য সেন, পরপর দুটি গান, অর্ঘ্য সেন এবং তারপরে শিল্পী রমা মণ্ডল, দুই শিল্পীর একক কণ্ঠে একটি করে গান, তারপর আবার ফিরে আসছি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি, সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল ছটা পর্যন্ত। রবি ঠাকুরের লেখা বিদেশি ফুলের গুচ্ছ 12। দেখিনি যে এক আশার স্বপন, শুধু তা স্বপন স্বপনময়, স্বপন বই সে কিছুই নয়, অবশ হৃদয় অবসাদময়, হারাইয়া সুখ শ্রান্ত অতিশয়, আজিকে উঠিনু জাগি কেবল একটি স্বপন লাগি, বিনাটি আমার নীরব হইয়া গেছে গীত গান ভুলি, ছিঁড়িয়া টুটিয়া ফেলেছি তাহার একে একে তারগুলি, নীরব হইয়া রয়েছে পড়িয়া সুদূর শ্মশান পরে, কেবল একটি স্বপন তরে, থাম থাম ওরে হৃদয় আমার, থাম থাম একেবারে, নিতান্তই যদি টুটিয়া পড়িবি একেবারে ভেঙে যারে, এই তোর কাছে মাগি আমার জগৎ, আমার হৃদয় আগে যাহা ছিল এখন তা নয়, কেবল একটি স্বপন লাগি।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি প্রায় মধ্যপথ পর্যন্ত অনুষ্ঠানের আমরা পৌঁছে গেছি, আর কিছুক্ষণ পথ চলা বাকি আপনাদের সঙ্গে। সকাল ছটা পর্যন্ত সঙ্গে রয়েছে সৌম্যকান্তি। বিদেশি ফুলের গুচ্ছ ১৩। নহে নহে মনে মরণ, সহসায় প্রাণপূর্ণ নিঃশ্বাস বাতাস নীরবে করে যে পলায়ন। আলোতে ফুটায় আলোই আঁখি তারা, নিবে যায় একদানি শীথে, বহে না রুধির নদী সুকোমল তনু, ধুলায় মিলায় ধরণীতে ভাবনা মিলায় শূন্যে, মৃত্তিকার তলে রুদ্ধ হয় অময় হৃদয়। এই মৃত্যু এত মৃত্যু নয়, কিন্তু রে পবিত্র শোক যায় না যেদিন পীড়িতির স্মৃতি মন্দিরে, উপেক্ষিত অতীতের সমাধির পরে তৃণরাজি দোলে ধীরে ধীরে, মরণ অতীত চিরনূতন পরাণ, স্মরণে করে না বিচরণ, সেই বটে সেই তো মরণ। শুনছিলেন বিদেশি ফুলের গুচ্ছ ১৩। এবারে শিল্পী পূর্বাদাম এবং তারপরে শিল্পী রীতা ঘোষের একক কণ্ঠে পরপর দুটি গান।